এই সংসার আমাকে বারেক ফিরে চাও পশ্চিমে যাবার মুখে, বর্জন করুণামরে উপেক্ষিত ভিক্ষুকের মতো, জীবনের শেষ পাত্র উচ্ছলিয়া দাও পূর্ণ করি, দিনান্তের সর্বদান যজ্ঞে যথা মেঘের অঞ্জলি, পূর্ণ করি দেয় সন্ধ্যা, দান করি চরম আলো রজস্র ঐশ্বর্যরাশি, সমুজ্জ্বল সহস্র রশ্মির সর্বহর আধারের দস্যুবৃত্তি ঘোষণার আগে। শুনছিলেন প্রান্তিক কাব্যগ্রন্থের ষষ্ঠ রচনা। এবারে শিল্পী দেবব্রত বিশ্বাস।

শুনছিলেন শিল্পী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে গান অনুষ্ঠান আনন্দধ্বনি। ঘড়িতে সময় 5:42, সকাল 6টা পর্যন্ত সঙ্গে রয়েছে সৌম্যকান্তি 107 FM রেনবো নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। সকাল 6টা থেকে শুনবেন অনুষ্ঠান ভোরাই, উপস্থাপনায় অরুণিমা ঘোষ। প্রান্তিক কাব্যগ্রন্থ থেকে বিভিন্ন রচনা শুনছেন। সপ্তম রচনা, একই অকৃতজ্ঞতার বৈরাগ্য প্রলাপ ক্ষণে ক্ষণে, বিকারের রোগী সম অকস্মাৎ ছুটে যেতে চাওয়া আপনার আবেষ্টন হতে, ধন্য জীবন মোর এই বাণী গাব আমি, প্রভাতে প্রথম জাগা পাখি যে সুরে ঘোষণা করে আপনাতে আনন্দ আপন, দুঃখ দেখা দিয়েছিল খেলায়েছি দুঃখ নাগিনীরে ব্যথার বাঁশির সুরে, নানা রন্ধ্রে প্রাণের ফোয়ারা করিয়াছি উৎসারিত অন্তরের নানা বেদনায়, এঁকেছি বুকের রক্তে মানসীর ছবি বারবার, ক্ষণিকের পটে মুছে গেছে রাত্রির শিশির জলে, মুছে গেছে আপনার আগ্রহ স্পর্শনে, তবু আজও আছে তারা সূক্ষ্মরেখা স্বপনের চিত্রশালা জুড়ে, আছে তারা অতীতের শুষ্ক মাল্যগন্ধে বিজড়িত, কালের অঞ্জলি হতে ভ্রষ্ট কত অব্যক্ত মাধুরী রসে পূর্ণ করিয়াছে থরে থরে মনের বাতাস। এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

প্রান্তিক কাব্যগ্রন্থের সপ্তম রচনা শুনছেন। সপ্তম রচনাটির বাকি অংশ। প্রভাত আকাশ যথা চেনা অচেনার বহু সুরে কুজনে গুঞ্জনে ভরা, অনভিজ্ঞ নবকৈশরের কম্পমান হাত হতে স্খলিত প্রথম বরমালা কণ্ঠে ওঠে নাই, তাই আজিও অক্লিষ্ট অমলিন আছে তার অস্ফুট কলিকা। সমস্ত জীবন মোর তাই দিয়ে পুষ্প মুকুটিত, পেয়েছি যা অযাচিত প্রেমের অমৃত রস, পাইনি যা বহু সাধনায় দুই মিশেছিল মোর পীড়িত যৌবনে, কল্পনায় বাস্তবে মিশ্রিত সত্যে ছলনায় জয় পরাজয়ে বিচিত্রিত নাট্যধারাবে আলোকিত রঙ্গমঞ্চে প্রচ্ছন্ন নেপথ্যভূমে সুগভীর সৃষ্টি রহস্যের যে প্রকাশ পর্বে পর্বে পর্যায়ে পর্যায়ে উদ্বারিত আমার জীবন রচনায়, তাহারে বাহন করি স্পর্শ করেছিল মোরে কতদিন জাগরণ ক্ষণে অপরূপ অনির্বচনীয়। আজি বিদায়ের বেলা স্বীকার করিব তারে সে আমার বিপুল বিস্ময়, গাব আমি হে জীবন অস্তিত্বের সারথি আমার, বহু রণক্ষেত্র তুমি করিয়াছ পার, আজি লয়ে যাও মৃত্যুর সংগ্রাম শেষে নবতর বিজয় যাত্রার। আনন্দধ্বনি অনুষ্ঠান শেষ করব শিল্পী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে বিশ্ব যখন নিদ্রামগ্ন। এই গানটি শুনতে শুনতে আজকের মতো বিদায় চেয়ে নিলাম। সৌম্যকান্তি এতক্ষণ সঙ্গে ছিলাম, যারা সঙ্গে রয়েছেন টিউন করে রয়েছেন সকলকে অনেক ধন্যবাদ অভিনন্দন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো এরকম প্রতিশ্রুতি সঙ্গে নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন।

শুরু হলো আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 2রা জুলাই বৃহস্পতিবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:59 এবং বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 22 সেকেন্ড।

উত্তর বঙ্গোপসাগরের ওপর দিয়ে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে, কখনো কখনো 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 3রা জুলাই 2026 পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। আকাশবাণী মৈত্রী সুচিন্তন। আজ শুনবেন আচার্য বিনোবা ভাবের রচনা থেকে

আচার্য বিনোবা ভাবের রচনা থেকে পাঠ। স্বাধীনতা লাভের পর সত্যাগ্রহের স্বরূপ কি হইবে, ইহা এক স্বতন্ত্র বিচারের বিষয়। সেই প্রকারই গণতন্ত্রেও সত্যাগ্রহের স্বরূপ কি হইবে, ইহা আর এক বিষয়। স্বাধীনতা ও গণতন্ত্রকে আমরা পৃথক বলিয়া মনে করি, সেইরূপই এই আধুনিক বিজ্ঞান যুগে সত্যাগ্রহের স্বরূপ কি হওয়া উচিত, ইহা তৃতীয় বিষয়। আমাদের বুঝিয়া দেখিতে হইবে যে পূর্বে যে সত্যাগ্রহ হইয়াছে তাহা হইয়াছে স্বাধীনতা লাভের পূর্বে, এবং সেই সত্যাগ্রহ এরূপ সময়ে হইয়াছে যখন আমাদের দেশে গণতন্ত্রও ছিল না এবং আধুনিক বিজ্ঞান যুগও আরম্ভ হয় নাই। স্বাধীনতা লাভ, গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং আধুনিক বিজ্ঞান যুগ আরম্ভ, এই তিন ঘটনা নূতন ঘটিয়াছে, এ সম্বন্ধে আমাদের চিন্তা করিতে হইবে। এই সব ঘটনার মধ্যে শেষ ঘটনা হইল আধুনিক বিজ্ঞান যুগের আরম্ভ, যাহা সমগ্র জগতের সামাজিক ও মানসিক স্বরূপকেই বদলাইয়া দিবে। এই আণবিক যুগে মানুষের মনই বদলাইয়া যাইবে, তবেই মানুষ বাঁচিবে, অন্যথা সমগ্র মানব জাতি ধ্বংস হইবে। এই সমস্যা আধুনিক বিজ্ঞান যুগ আমাদের সম্মুখে উপস্থিত করিয়াছে। আধুনিক বিজ্ঞান মানুষকে বলিতেছে, তোমাদের পুরাতন ও জীর্ণ মনকে পরিত্যাগ করো এবং নূতন মনকে স্বীকার করিয়া নূতন দৃষ্টিভঙ্গি লইয়া চিন্তা করিতে আরম্ভ করো। পুরাতন মন ও পুরাতন দৃষ্টিভঙ্গি লইয়া চলিতে থাকিলে তোমরা সমূলে বিনষ্ট হইবে। বিজ্ঞানের যুগে মনের সহিত মনের সংঘর্ষ চলিবে না, এই জন্য মানুষকে নিজের মনের ঊর্ধ্বে উঠিয়া চিন্তা করিতে শিখিতে হইবে। মানুষের মন ব্যক্তিগত, কিন্তু তাহার বুদ্ধি সামাজিক, কারণ সমাজেই উহা বিকশিত হয় এবং মানুষ সহজেই উহা লাভ করিয়া থাকে। এই জন্য মানুষ যদি ব্যক্তিগত মনের আসক্তি পরিত্যাগ করিয়া সামূহিক বুদ্ধির আশ্রয় গ্রহণ করে, তবেই এই বিজ্ঞান যুগের মনের সহিত মনের সংঘর্ষ হইবে না। যে পন্থায় ও পদ্ধতিতে মনের সহিত মনের সংঘর্ষ দেখা দেয়, সেই পন্থা বা পদ্ধতি বিজ্ঞান যুগে উচিত হইবে না। এই যুগে যে প্রকার সংঘর্ষই হউক না, তাহাই ভয়ঙ্কর রূপ গ্রহণ করিবে, কারণ এই যুগে এরূপ অস্ত্রশস্ত্র ও যন্ত্রপাতি আবিষ্কৃত হইয়াছে যাহা মানুষের আয়ত্তের বাহিরে, বরং মানুষই উহার আয়ত্তে চলিয়া গিয়াছে। মানুষের ক্ষমতা অস্ত্রশস্ত্রের উপর চলে না, বরং অস্ত্রশস্ত্রের ক্ষমতাই মানুষের উপর চলিয়া থাকে। পূর্বে হিংসা শক্তির মধ্যে যে রক্ষণ শক্তি ছিল, এখন এই সমস্ত আবিষ্কারের ফলে আর তাহা নাই। হিংসা এখন এক নগ্নরূপে প্রকট হইয়াছে। এরূপ অবস্থায় সত্যাগ্রহের পুরাতন স্বরূপ চলিতে পারে না। এখন সত্যাগ্রহকে হইতে হইবে করুণামূলক। সম্মুখস্থ ব্যক্তির সম্পর্কে আমার মনে কোনো বিদ্বেষভাব থাকিবে না, তাহাই যথেষ্ট নয়। অধিকন্তু এখন তো ইহাই আবশ্যক যে উহার জন্য আমার মনে প্রেম ও করুণার উদ্রেক হইবে। আপন কৃতির বলে করুণা সঞ্চার করিতে হইবে। এই যুগে সত্যাগ্রহের স্বরূপ এমন হইবে যে সত্যাগ্রহ শব্দ শ্রবণ মাত্রই লোকের মনে

আকাশবাণী মৈত্রী। সুবোধ্য সঙ্গীতের অনুষ্ঠান প্রথম আলো। আজ প্রথম আলোতে শুনবেন খেয়াল। খেয়াল পরিবেশন করবেন দীপশঙ্কর ভট্টাচার্য। রাগ নটভৈরব ও সিন্ধু বৈঠব।

প্রথম আলোতে এতক্ষণ সেতার শুনলেন, সেতার পরিবেশন করলেন দীপশঙ্কর ভট্টাচার্য। রাগ নটভৈরব এবং সিন্ধ ভৈরবী, এই সঙ্গে শেষ হল আজকের সুবোধ্য সঙ্গীতের অনুষ্ঠান প্রথম আলো। একটু পরে শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর হল, ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলন আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা করার নির্দেশ দিয়েছেন। ঝাড়খণ্ডে পূর্ব সিংভূমে ম্যালেরিয়ায় চারজনের মৃত্যুর প্রেক্ষিতে রাজ্য জুড়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। ভারত পাকিস্তান একে অপরের হেফাজতে থাকা বন্দী ও মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড কঙ্গোকে, বেলজিয়াম সেনেগালকে হারিয়ে দিয়েছে। রাউন্ড অফ থার্টির অন্য ম্যাচে বসনিয়ান হার্জেগোভিনিয়ার মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আসছে বিস্তারিত খবরে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ শুরু হবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তিন দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। শ্রীমতী তাকাইচি ভারতে প্রথমবার সরকারি সফরে এলেন। ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলনে উভয় দেশের মধ্যে সর্বক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। শ্রীমতী তাকাইচি ভারত সফরকালে বেশ কিছু সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হতে পারে বলেই মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। এই আলোচনা ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী জানান, ভারতে সানায়ে তাকাচির প্রথম সফরে তাঁকে স্বাগত জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন যে যৌথ প্রচেষ্টার মাধ্যমে ভারত ও জাপান ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে অব্যাহত থাকবে। ভারত ও মালয়েশিয়া গতকাল নতুন দিল্লিতে দ্বাদশ সাব কমিটির বৈঠকে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার সামগ্রিক বিষয়গুলি পর্যালোচনা করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং অবাধ নৌ চলাচলের স্বাধীনতার পক্ষে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এই বৈঠকে দুদেশের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক বিনিময়, দ্বিপাক্ষিক মহড়া, প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তির ক্ষেত্রে অংশীদারিত্ব, প্রতিরক্ষা কর্মসূচিগুলি নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলস সফরের সময় ভারতীয় কৃষি বিজ্ঞান পরিষদ এবং সেসেলসের কৃষি দপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই চুক্তিটি কার্যকর করতে উভয় পক্ষ 2026 থেকে 2031 সাল পর্যন্ত একটি পাঁচ বছরের কর্ম পরিকল্পনা প্রস্তুত করেছে। এই পরিকল্পনায় মূলত জলবায়ু অনুকূল কৃষি, উদ্যান পালন, পশুপালন, ফসল কাটার পরবর্তী ব্যবস্থাপনা এবং খাদ্য নিরাপত্তার উপর বিশেষ জোর দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দেন। বৈঠকের সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয় যে জনবিন্যাস পরিবর্তনের প্রকৃত পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তাঁরা দেশের বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল

পরিদর্শন করবেন। এছাড়াও এই সংক্রান্ত বিষয়ে মতামত সংগ্রহ করতে তাঁরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে আলোচনাও করবেন। উল্লেখ্য, গত বছরের 15 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উচ্চ ক্ষমতা সম্পন্ন মিশনে ঘোষণা করেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওয়েলকার এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযান এবং ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা এবং সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। দিল্লি সরকারের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মন্ত্রী জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের কাছে সহজে বার্তা পৌঁছে দিতে এই অভিযান সংক্রান্ত সব ধরনের প্রচার অত্যন্ত সরল ও সহজবোধ্য ভাষায় হওয়া উচিত। পূর্ব সিংভূম জেলায় অন্তত 4 জন ম্যালেরিয়া রোগীর মৃত্যুর পর ঝাড়খণ্ড সরকার রাজ্য জুড়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। মশার প্রকোপে রোগের বিস্তার রোধে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্য সরকার সমস্ত ডেপুটি কমিশনারদের নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য বিভাগ আক্রান্ত এলাকাগুলিতে জ্বরের সমীক্ষা চালাতে, দ্রুত ম্যালেরিয়া পরীক্ষার ব্যবস্থা করতে, অবিলম্বে চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে এবং গুরুতর অসুস্থ রোগীদের বিলম্ব না করে হাসপাতালে ভর্তি করানোর জন্য নির্দেশ দিয়েছে। উচ্চ ঝুঁকিপূর্ণ গ্রামগুলিতে স্বাস্থ্যকর্মীদের র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট বা ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ সরবরাহ করা হবে এবং একই সঙ্গে কীটনাশক ছিটান এবং ফগিং কার্যক্রম জোরদার করা হবে। এছাড়া সরকার একটি ত্রিস্তরীয় পর্যালোচনা ব্যবস্থা চালু করেছে এবং জেলা কর্তৃপক্ষকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি রোগের বিস্তার রোধে জনসচেতনতামূলক প্রচার করার নির্দেশ দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও পাকিস্তান আজ একে অপরের হেফাজতে থাকা সাধারণ বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। আবার বলছি, ভারত ও পাকিস্তান একে অপরের হেফাজতে থাকা সাধারণ বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। 2008 সালে দুদেশের মধ্যে স্বাক্ষরিত কনসুলার অ্যাক্সেস চুক্তির আওতায় প্রতিবছর 1 জানুয়ারি এবং 1 জুলাই এই তালিকা বিনিময় করা হয়ে থাকে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের হেফাজতে থাকা পাকিস্তানের 386 জন সাধারণ বন্দী এবং 53 জন মৎস্যজীবীর তালিকা পাকিস্তানের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে তাদের হেফাজতে থাকা ভারতের 52 জন সাধারণ বন্দী এবং 198 জন মৎস্যজীবীর তালিকা দেওয়া হয়েছে। বালুচিস্তানে পাক বাহিনীর হাতে আরও 3 জন সাধারণ নাগরিককে অপহরণ করার অভিযোগ তুলেছে সেখানকার প্রধান মানবাধিকার সংগঠনগুলো। বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিষয়ক শাখা পাঙ্ক অভিযোগ করেছে যে গতকাল পাঞ্চগুড় জেলার পারুম এলাকায় এক অভিযানের সময় পাক বাহিনী আজিজুল্লাহ নামে 20-এর এক যুবককে তুলে নিয়ে যায়। একই দিনে আরেকটি ঘটনায় পাঞ্চগুড়ের চিৎকান বাজার এলাকা থেকে উমরজান বালুচ নামে আরেক সাধারণ নাগরিককেও জোর করে অপহরণ করা হয়। বালুচ ভয়েস অব জাস্টিস বালুচিস্তানের খুজদার জেলা থেকে আহমেদ মঙ্গল নামে এক সাধারণ নাগরিককে অপহরণ করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবং তার অবিলম্বে ও নিরাপদে মুক্তি নিশ্চিত করতে মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপও প্রার্থনা করেছে। পাক অধিকৃত কাশ্মীরের মানুষ তাদের সাংবিধানিক অধিকার চেয়ে বিক্ষোভ দেখানোর কারণে কড়া শাস্তির মুখে পড়ছেন। এথেন্সের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী তাদের উপর ভয়ঙ্কর অত্যাচার চালাচ্ছে। ওই এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ করে এবং জীবন ধারণের প্রয়োজনীয় ব্যবস্থাদি নষ্ট করে ইসলামাবাদ প্রশাসন ও পাকিস্তানের সেনাবাহিনী স্থানীয় কাশ্মীরিদের উপর কড়া অবস্থান নিয়েছে। এর ফলে দরকারি খাবার দাবার এমনকি জীবনদায়ী ওষুধও চরম সংকট দেখা দিয়েছে। ভেনেজুয়েলা জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রড্রিগেজ জানিয়েছেন, উপর্যুপরি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2,295, আহত 11,000-এরও বেশি, 13,000-এর বেশি মানুষ ঘর ছাড়া। উদ্ধার অভিযান এখনও চলছে। ভয়াবহ এই ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। উল্লেখ্য, গত 25 জুন 7.2 এবং 7.5 মাত্রার তীব্র ভূকম্পনে কেঁপে ওঠে ভেনেজুয়েলার বিস্তীর্ণ এলাকা। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 30 ম্যাচে বসনিয়ান হার্জেগোভিনা মার্কিন যুক্তরাষ্ট্রের

মুখোমুখি হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর বেরিয়া স্টেডিয়ামে ভোর 5:30 খেলা শুরু হয়েছে। শেষ খবর পাওয়া অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র 1-0 গোলে এগিয়ে। রামন 32-র অপর ম্যাচে গতকাল রাতে ইংল্যান্ড গণতান্ত্রিক কঙ্গোকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। ইরানের অন্য খেলায় বেলজিয়াম সেনেগালকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। চলতি মাসের 25 তারিখ থেকে শুরু হচ্ছে 135তম ডুরান কাপ ফুটবল প্রতিযোগিতা। কলকাতায় হবে এর উদ্বোধনী ম্যাচ। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলন আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা করার নির্দেশ দিয়েছেন। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে ম্যালেরিয়ায় 4 জনের মৃত্যুর প্রেক্ষিতে রাজ্য সরকার রাজ্য জুড়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। ভারত পাকিস্তানের একে অপরের হেফাজতে থাকা বন্দী ও মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড কঙ্গোকে, বেলজিয়াম সেনেগালকে হারিয়ে দিয়েছে। রাউন্ড অফ 30-র অন্য ম্যাচে বসনিয়ান হার্জেগোভিনার মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর শেষ হলো, পরে খবর জাতীয় সংবাদ 7:25।

0: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন নীরদচন্দ্র চৌধুরীর জীবন কথা।
1: চারগুণ রোজগার করে, আমি তাদের চেয়ে ভালো থাকি। অতি অল্প বয়সেই আমার দৃঢ় বিশ্বাস জন্মিয়াছিল যে অর্থাভাবের জন্য আমি যদি জীবনযাত্রার বাহ্যিক সৌষ্ঠব বা সৌন্দর্য ছাড়িয়া দিই, তাহা হইলে আত্মপ্রত্যয় রাখিতে পারিব না, মনও ভাঙিয়া পড়িবে। অবশ্য ইহার জন্য আমাকে অপমানসূচক কথাও শুনিতে হইয়াছে। কেহ কেউ বলিয়াছেন, খেতে পায় না তবু জানলায় সিল্কের পর্দা টাঙায়। তাহারা বুঝেন নাই যে এই সিল্কের পর্দা শুধু আমার জানলাতেই ছিল না, আমার দারিদ্র ও লাঞ্ছন একদিকে, অন্যদিকে আমার মন, এই দুয়ের মধ্যেও ছিল। জীবনে যত রকম প্রতিবন্ধকতা আসুক না কেন, নীরদচন্দ্র চৌধুরী সবসময় মনে করতেন মনের শক্তি সবচেয়ে বড় জিনিস। একবার বলছেন, নাথিং বাট স্পিরিট কাউন্টস। 70 বছর বয়সে প্রথম বাংলা বই যখন লিখছেন, তখন তিনি ইংরেজির দিকপাল লেখক। বাঙালি জীবনের রমণীতে লিখছেন, মানসিক দীনতা হইতে ত্রাণ পাইতে হইবে, ইহার তুলনায় অন্য অভাব কিছুই নয়। অনেকে নীরদবাবুকে ভুল বুঝেছে, ভেবেছে তিনি নিন্দুক ও আত্মম্ভরী, ভেবেছে ইংরেজ পদলোহী, কিন্তু এর মধ্যে সম্পূর্ণভাবে মানুষটাকে বোঝার ও দেখার অভাব থেকে গেছে। দু নৌকোয় পা দিয়ে চলা মানুষ তিনি পছন্দ করেননি, স্বাধীন মতামতের ওপর সারা জীবন চলেছেন। আমার দেবোত্তর সম্পত্তিতে লিখছেন, আমি অসদাচরণ ও নীচতাকে অত্যন্ত ঘৃণা করিতাম এবং যাহাদের অসৎ ও নীচ বলিয়া মনে করিতাম, তাহাদের সহিত কিছুতেই মিশিতে পারিতাম না। ইহাতে পরজীবনে আমার যে অভিজ্ঞতা ঘটিল, তাহা ঠক বাঁচিতে গাঁ উজোড় দেখিবার মতো। নীরদবাবুর জন্ম ময়মনসিংহে, কলকাতায় আসেন 13 বছর বয়সে। কম বয়সে দেখা কলকাতা, বাঙালি জীবনের যেসব দিক তাকে ব্যথা দিয়েছে, বারবার মনে হয়েছে রবীন্দ্রনাথের বঙ্গমাতা কবিতার মতোই, রেখেছ বাঙালি করে মানুষ করনি। তিনি নিজেও লিখছেন, বাঙালি রহিব না মানুষ হইব। কৈশোর যৌবন নানা ভাবনা, জীবনদর্শন, সাহিত্যরুচি, দেশ ও কালের পরিবর্তনের অশ্রুবিধুর গাথা, ইতিহাসের অবশ্যম্ভাবী নিষ্ঠুর গতিপথ, এসব নিয়ে অপূর্ব মনোমুগ্ধকর জ্ঞানগর্ভ তার প্রথম বই 1951 সালে বেরোয় লন্ডন থেকে, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। 1991তে এই আত্মজীবনের দ্বিতীয় ভাগ লন্ডন থেকে বেরোল, এ প্যাসেজ টু ইংল্যান্ড। তিনি আন্তর্জাতিক খ্যাতির বলয়ে পৌঁছলেন। 1965তে দি কন্টিনেন্ট অফ সার্সি নিয়ে সারা দেশ জুড়ে বিতর্ক হয়, তিনি তখন সংবাদের বিষয় হয়ে ওঠেন। এরপর আমরা পরপর পাই তার অনবদ্য গ্রন্থগুলি, ম্যাক্স মুলারকে নিয়ে লেখা স্কলার এক্সট্রা অর্ডিনারি, হিন্দুইজম, দাই হ্যান্ড গ্রেট অ্যানার্ক, ক্লাইভ অফ ইন্ডিয়া ইত্যাদি। বাংলায় লিখেছেন আত্মঘাতী বাঙালি, আত্মঘাতী রবীন্দ্রনাথ, তাও 90 বছর বয়সে। তার প্রবাদ প্রতিম স্মরণশক্তি নিয়ে নানান গল্প প্রায় মিথে পরিণত হয়েছে। 100 বছর পেরিয়ে নীরদবাবুর জীবন অবসান হয়। 100 শতকের জীবৎকালে তার অধ্যয়নের ব্যাপ্তি এবং জ্ঞানের বহর, রসিকতা, রচনার পরিমাণ এবং তার ধার ও ভার আমাদের বিস্মিত করে। বাঙালির শেষ মনীষী বোধহয় তাকেই বলা যায়। খুশবন্ত সিং তার নানান রচনায় তার বন্ধু নীরদবাবুর বৈদগ্ধ, বিশ্বকোষ সুলভ জ্ঞান, রচনার অতি উচ্চ স্টাইল, তার ব্যক্তিগত জীবনে অকুণ্ঠ স্ত্রী অনুরাগ, তার কঠোর সংগ্রাম, সত্যবাদিতা, ন্যায়পরণতা এবং সৎ চরিত্রতার কথা লিখে গেছেন। নিজের মতের সততায় নীরদবাবু এতটা কঠোর ছিলেন যে খুশবন্ত সিং লিখেছেন যে আকাশবাণীতে যখন তিনি চাকরি করতেন, তখন দিল্লির এক কর্তা ব্যক্তির ভ্রান্ত কথায় ক্ষুব্ধ হয়ে তাকে পেপারে উঠিয়ে মারতেও দ্বিধা করেননি নীরদবাবু। খুশবন্ত সিং তার শেষ আত্মজীবনীতে লিখছেন, এমন কোন জীবিত বা মৃত ভারতীয় আমি পাইনি যার ইংরেজি রচনা নীরদবাবুর চেয়ে উচ্চস্তরের। হয়তো প্রকৃত বাঙালি হবার সঙ্গে প্রকৃত মানুষ হবার নিষ্ঠা যখন অনেকে আয়ত্ত করবেন, তখন হয়তো নীরদবাবুর সমালোচকের সংখ্যা কমবে। মানুষের মনের মুক্তচিন্তা, সহিষ্ণুতা ও শিক্ষা নীরদবাবুকে বোঝার জন্য প্রয়োজন।
0: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন নীরদচন্দ্র চৌধুরীর জীবন কথা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45, বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সর্বাণী রায়।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী সর্বাণী রায়, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রামবাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন মুরগির গ্রীষ্মকালীন তাপজনিত ধকল বা হিট স্ট্রেস, এ বিষয়ে বলছেন ডক্টর কৌশিক পাল, বিষয়বস্তু বিশেষজ্ঞ প্রাণী বিজ্ঞান, উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র, অশোকনগর।
2: আমাদের পশ্চিমবঙ্গের ছয়টি ঋতু, তার মধ্যে গ্রীষ্মকাল বা গ্রীষ্ম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ডিউরেশন সব থেকে বেশি হয় এবং এর প্রভাবও যথেষ্ট। মানুষের ক্ষেত্রে যেমন এর প্রভাব পড়ে, সেরকম প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব রয়েছে এবং বিশেষ করে যে সমস্ত প্রাণী আমরা পালন করি তার মধ্যে মুরগির উপর এর প্রভাব যথেষ্ট। আমরা অনেকে এই টার্মটা শুনেছি হিট স্ট্রেস, যেটাকে আমরা বলি গ্রীষ্মকালীন তাপজনিত ধকল, মুরগির ক্ষেত্রে এটা প্রকটভাবে দেখা যায় এবং এটা এতটাই মারাত্মক যে প্রচুর মুরগি পালক বা প্রাণী পালক কিন্তু অনেকে এর জন্য লোকসানের সম্মুখীন হন। কারণ এর প্রভাবে যেটা সব থেকে মারাত্মক হয় সেটা হচ্ছে হিট স্ট্রোক, এবং হিট স্ট্রোক সেক্ষেত্রে কিন্তু এই অত্যধিক তাপমাত্রার জন্য এটা হয় এবং প্রচুর সংখ্যক মুরগি মারা যায় এবং খামারিরা লোকসানের মুখ দেখেন। তো এটা আটকানোর জন্য আমাদের কয়েকটা ব্যবস্থা গ্রহণ করতে হয়। প্রথমেই যেটা হয় যে মুরগির বাসস্থান, এবং প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে সমস্ত ঋতুতে, যেহেতু এই ঋতুগুলোর প্রত্যেকটারই প্রভাব কিছু না কিছু আছে, তাই আগাম কিছু সতর্কতা বা আগাম কিছু ব্যবস্থা নিয়ে রাখতে হয় যাতে করে এই ক্ষয়ক্ষতির সম্মুখীনটা কম হওয়া যায়। এবং তার জন্য আপনাকে ঘর এমনভাবে বানাতে হবে যেন সেখানে একটু হাওয়া চলাচল ঠিকঠাকভাবে করতে পারে এবং ঘরের তাপমাত্রা ঠিকঠাক থাকে। প্রত্যেকটা প্রাণী আমাদের পৃথিবীতে একটা নির্দিষ্ট তাপমাত্রায় খুব আরামদায়কভাবে থাকে, যেটাকে আমরা ইংরেজিতে বলি থার্মো কমফোর্ট জোন বা থার্মো নিউট্রাল জোন, এবং মুরগির ক্ষেত্রে সেই টেম্পারেচারটা দেখা যায় প্রায় 15-25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই তাপমাত্রা যদি হয় তাহলে সেখানে মুরগি কিন্তু স্বাভাবিকভাবে থাকতে পারে। তারপর থেকে প্রতি 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ার জন্য কিন্তু তার শরীরে বিভিন্ন রকম শারীরবৃত্তীয় প্রক্রিয়া হয়, কারণ তার যে নিজস্ব টেম্পারেচার তার শরীরে সেটা সে মেনটেন করার চেষ্টা করে, এবং তার জন্যই সে চেষ্টা করে কি যখন শরীরের টেম্পারেচার বা তাপমাত্রা বেড়ে যাচ্ছে সেই তাপমাত্রা কিছুটা কমিয়ে দিতে। এখন মানুষের ক্ষেত্রে কি হয়, মানুষের ক্ষেত্রে আমরা খুব সহজেই ঘামের মাধ্যমে সেই তাপমাত্রা কিন্তু বার করে দিতে পারি, ফলে আমাদের শরীর ঠান্ডা থাকে। মুরগির ক্ষেত্রে কি হয়, মুরগি কিন্তু কোনো ঘর্মগ্রন্থি নেই বা তারা ঘামতে পারে না, তাদের সারা দেহ পালকে ঢাকা। তারা তখন কি করে, যখন শরীরের তাপমাত্রা বেড়ে যায় তারা মুখ হাঁ করে ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস নেয়, তার ফলে কি হয় মুখের ভিতর থেকে মুখের মাধ্যমে তারা ওই যে উত্তপ্ত বাতাস সেটা কিন্তু বার করে। মুরগি থাকার যে জায়গা, এক একটা মুরগির জন্য যে জায়গা আমরা নর্মালি দিয়ে থাকি তার থেকে একটু বেশি পরিমাণ 10% বা 10% জায়গা বেশি দিতে হবে ঘরে। ঘরের হাইটটা যেন একটু বেশি হয়, 10-12 ফুটের মতো, এবং তার উপরে যেন চালের উপরে কিছু লতা জাতীয় গাছ, কুমড়ো টুমড়ো এইসবগুলো, এবং যদি পারা যায় তাহলে ছাদের উপরে চুন কাম করে দেওয়া, তাহলে কিন্তু টেম্পারেচার কম হয়। এবং তার সাথে সাথে খাবার দাবার, যেটা আরো গুরুত্বপূর্ণ বিষয় ব্রয়লার মুরগির ক্ষেত্রে বিশেষ করে বা অন্যান্য মুরগির ক্ষেত্রেও, দিনের বেলায় সকাল 10টার পর থেকে বিকেল 4-4:30 পর্যন্ত মুরগির ঘরে কোনো খাবার দেওয়া যাবে না, দানা খাবার, কেবলমাত্র জল থাকবে। কারণ এই সময় যদি খাবার খায়, খাজাম হজম হওয়ার জন্য কিন্তু একটা টেম্পারেচার তৈরি হয় শরীরে, তো সেই টেম্পারেচার এবং পরিবেশের টেম্পারেচার মিলে বিকেলের দিকে অবশ্যই সেখানে হিট স্ট্রোক হবে এবং পাখিগুলো মারা যাবে। তাই রাত্রেবেলা সারা রাত খাবার থাকবে এবং সকাল 9-9:30 পর্যন্ত, এবং তারপর থেকে খাবার বন্ধ করে দিয়ে আবার 4-4:30 পর বিকেলে খাবার শুরু করবে। সারা দিন জল থাকবে এবং যদি কেউ সবুজ ঘাস পাতা দিয়ে থাকেন অ্যাজোলা টাজোলা সেগুলো খাওয়াতে পারবে। এবং খাবারের সাথে এই সময় কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন সি, ভিটামিন ই, সেলেনিয়াম, এগুলো কিন্তু খাবারে অ্যাড করা যেতে পারে। আর এখন যেটা হয়, কাঁচা আম বিভিন্ন জায়গায় পাওয়া যায় এমনি ঝরে পড়ে, সেই কাঁচা আম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে যদি খাবারের সাথে মিশিয়ে দেওয়া হয় সেটাও কিন্তু অনেকটা তাপমাত্রা কমাতে সাহায্য করে। এবং ভ্যাকসিনেশন বা এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়মিত চলবে এবং সেগুলো সবই চলবে হচ্ছে দিনের ঠান্ডা সময়ে, খুব সকালে অথবা সন্ধ্যার সময়। আর যদি প্রাণীকে হ্যান্ডেল করতে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যেতে হয় বা কিছু, সেক্ষেত্রেও কিন্তু আমরা দিনের যখন বেশি তাপমাত্রা থাকবে সেই সময় কোনো কিছুই করবো না, সবকিছু করবো হচ্ছে ঠান্ডা সময় যখন থাকবে। তো এই সমস্ত কয়েকটা বিষয়, কারণ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, গ্রীষ্মকালে আমাদেরকে মুরগি পালন তো করতেই হয় কিন্তু তার প্রভাব কমানোর জন্য। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা হচ্ছে লিটার বা যার উপরে মুরগি থাকে, যেটা গাদা বলি আমরা, ধানের চিটা বা ছোট ছোট করে কাটা খড় বা কাঠের গুঁড়ো দিয়ে আমরা বানাই, সেটাও যেন খুব ভিজে না যায় বা খুব পুরু করে যেন না বিছানো হয়। সাধারণত আমরা 4-5 ইঞ্চি পর্যন্ত করি শীত।

0: তাহলে কিন্তু গ্রীষ্মকালের ক্ষেত্রে 2 থেকে 3 ইঞ্চির বেশি পুরু যেন না হয় এবং সেটা যেন শুকনো হয়, সেখানে যেন বায়ু চলাচল করতে পারে। আর যদি ঘরের মধ্যে এক্সজস্ট ফ্যান লাগানো যেতে পারে, যে দুদিকের দেওয়ালের একদিকের দেওয়ালে আমরা ওই যে চট জাতীয় কিছু বস্তা সেটাকে ভিজিয়ে দিলাম, তার উল্টো দিকের দেওয়ালে যদি এক্সজস্ট ফ্যান লাগানো যায় তাহলে তার ঘরের ভিতরে টেম্পারেচারটা কিন্তু অনেকটা ঠান্ডা থাকে। যত ঘরের টেম্পারেচার আমরা ঠান্ডা রাখতে পারবো তত কিন্তু মুরগি আরামে থাকবে এবং তার প্রভাবটা কম পড়বে।
1: এতক্ষণ শুনলেন মুরগির গ্রীষ্মকালীন তাপজনিত ধকল বা হিট স্ট্রেস, এ বিষয়ে বললেন ডক্টর কৌশিক পাল, বিষয়বস্তু বিশেষজ্ঞ প্রাণীবিজ্ঞান, উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র, অশোকনগর।
2: কৃষক বন্ধুদের জন্য আজ এখানেই শেষ হল আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর আজ সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। একটু পরে ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন লোকগীতি। 7:15 আসন বাড়িয়ে যান ভারতে, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প অনুষ্ঠানে শুভ স্বপ্না মুখোপাধ্যায় সাক্ষাৎকার গ্রহণ করেছেন দেবর্ষী ঘোষ। শুনবেন আজ প্রথম পর্ব যুববনে গানে গানে। 8:45 223তম পর্ব শুনবেন আজকে। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন খেয়াল বিদিশায়, মাফ করবেন, পরিবেশনায় বিদিশা সাধু, রাগ চৌনপুরী। তবলায় সহযোগিতা করেছেন সুব্রত গুপ্ত, হারমোনিয়ামের সহযোগিতায় হিরণময় মিত্র। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় গোপীনাথ পাল। 10:30 রামধনু, প্রথমে লোকগীতি পৌলমী দত্তের কণ্ঠে এবং তারপরে দিলরুবা পরিবেশনায় অরূপ কুমার সেন। 11:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় গোপীনাথ পাল। 11:15 রজনীকান্তের গান, পরিবেশনায় কুমকুম ভট্টাচার্য। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়। 12:30 রবীন্দ্রসঙ্গীত। 1:00 নাটক গড সাহেব, রচনা অচিন্ত্য কুমার সেনগুপ্ত, বেতার নাট্যরূপ স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা কল্লোল দত্ত। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল 3:30। ভারতীয় সময় বিকেল 3:35 অনুরোধের আসর। বিকেল 4:05 মহিলাদের আসর, শুনবেন অনুষ্ঠান দিগন্ত, সঞ্চালনা সোমা মুখোপাধ্যায়। 4:35 ছায়াছবির গান। 4:50 ক্যাম্পাস আড্ডা, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজকের ক্যাম্পাস লেডি ব্রেবোন কলেজ, শুনবেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। বিকেল 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এই সময় শিশুর উপযুক্ত আহার, এই বিষয়ে বলবেন ডক্টর উর্মিলা পিল্লাই রায়। 7:00 যুববাণী থেকে অনুষ্ঠান গানের সুরে, উপস্থাপনা প্রান্তিকা দাশগুপ্ত। 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 ছায়াছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন সেতার, পরিবেশনায় দীপ শঙ্কর ভট্টাচার্য। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

শুনলেন আগামী কাল আপ করবেন, শুনলেন আজ সারাদিনের আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন লোকগীতি। আজ লোকগীতির অনুষ্ঠানের প্রথম শিল্পী কার্তিক দাস বাউল।

এই গানটির সঙ্গেই শেষ হল আজকের লোকগীতির অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য।

আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে, আপনাদের সকলকে স্বাগত। আজকে এমন একটি জায়গার কথা আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেব যে জায়গাটিতে যাওয়ার কথা আমাদের যারা এই রকম সমভূমি অঞ্চলে থাকি এবং গরমকালে ভীষণ ভীষণ কষ্ট হয় তাদের জন্য কিন্তু মানে একদম ভীষণ ভীষণ ভালো একটা গন্তব্য, এবং খুব স্বাভাবিকভাবেই খুব সাধারণভাবে বহু মানুষ এখানে যান, সব ঋতুতেই এইখানে যাওয়া যায়। সরাসরি চলে যাই জায়গাটির প্রসঙ্গে। নামচি থেকে রা বাংলা, সিকিমের একমাত্র চা বাগান 18 কিলোমিটার দূরে এখান থেকে। এই জায়গাটিতে যে শুধু প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে রয়েছে তা নয়, তার সাথে ইতিহাস জড়িয়ে রয়েছে। 1969 সালে তৈরি হওয়া 440 একর জুড়ে ছড়ানো চা বাগানের ফ্যাক্টরি আছে এখানে। ফ্যাক্টরি খোলা থাকলে দেখে নিতে পারেন চা প্রস্তুত প্রণালী। সিকিম টি হিসেবে পরিচিত চা বাগানের চায়ের আস্বাদ এখানে নিরিবিলিতে বসে বেশ আস্বাদন করতে পারেন। কিন্তু

এই চা বাগান তো রইলই আপনার অপেক্ষায়, তার সাথে অলস পায়ে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে বেশ কিছু গ্রাম। অলস পা এই জন্যে বললাম, এই সময় কিন্তু খুব তাড়া না করে যদি খুব ধীরে ধীরে হেঁটে গ্রামগুলোতে যাওয়া যায় তাহলে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য তো অবধারিতভাবে আপনার কাছে ধরা দেবে, আর তার সঙ্গে আরও নানান ইতিহাস এবং স্থানীয় যে সংস্কৃতি তার সাথে পরিচিত হতে পারবেন। নভেম্বর মাসে এখানে দুপাশের রাস্তায় চেরি গাছের গোলাপি রঙের ফুল দেখা যায়, এবং সেটা যখন রাস্তায় ছড়িয়ে পড়ে তখন সেটাকে মনে হয় যেন কেউ আপনার জন্য একেবারে রেড কার্পেট বিছিয়ে রেখেছে, থরে থরে চেরি ফুল সাজানো। এই সময় টেমি চা বাগানে আয়োজিত হয় চেরি টি ফেস্টিভ্যাল। এটি কিন্তু আমি নভেম্বর মাসে যারা যাবেন তাদের জন্য বলছি, যদিও সারা বছরই আপনি যেতে পারেন ইচ্ছে করলে। সিকিম সরকার আয়োজিত এই চেরি টি ফেস্টিভ্যালে সিকিমের লোকগীতি, লোকনৃত্য, হস্তশিল্প প্রদর্শনী ইত্যাদি নানান অনুষ্ঠান হয়ে থাকে। টেমি টি গার্ডেন থেকে রা বাংলা 22 কিলোমিটার, নিউ জলপাইগুড়ি অথবা বাগডোগরা থেকে জোরথাং হয়ে রা বাংলা পৌঁছাতে ঘণ্টা পাঁচেক লাগে, গ্যাংটক থেকেও রা বাংলায় গাড়িতে পৌঁছানো যায়। ভুটিয়া শব্দ রা, যার মানেটা হল ভেড়া, আর ভাং অর্থাৎ চারণক্ষেত্র। সবুজ ছিমছাম একটা গ্রাম, একাধিক হোটেল এবং হোমস্টে রয়েছে এখানে। রা বাংলার 1 কিলোমিটার দূরে বুদ্ধ পার্ক অবস্থিত। এই কেন্দ্রগুলিতে প্রায় 130 ফুট উঁচু শাক্যমুনির মূর্তি রয়েছে। সবটা মিলিয়ে সাজানো কেয়ারি করা বাগান, আর তার মধ্যে দিয়ে রাস্তা, চারিদিকে জলাধার, ফুল, অর্কিডের সমাহার, সবটা মিলিয়ে কিন্তু ওই বললাম পার্কটিও নয়নাভিমান্ত, মানে নয়নাভিরাম তো বটেই, তার সাথে আরও ইতিহাস এবং আরও কিছু স্থানীয় বিষয় আপনার চোখের সামনে একেবারে জীবন্ত হয়ে উঠবে, সেটি ওখানে গিয়ে অনুধাবন করতে হবে। গেট থেকে মূর্তি পর্যন্ত পৌঁছতে ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা আছে। যারা ভাবছেন যে হেঁটে হেঁটে এতটা পথ, যতই বলি অলস পায়ে হাঁটা, কিন্তু তা সত্ত্বেও হেঁটে হেঁটে এতটা পথ অতিক্রম করা মুশকিল, তাদের জন্য জানিয়ে দেওয়া যে হ্যাঁ, ব্যাটারি চালিত ছোট ছোট গাড়ির ব্যবস্থা আছে, কাজেই আপনি সে সাহায্যও নিতে পারেন। রা বাংলা থেকে ঘণ্টা চয়েকের যদি ট্রেক করেন, ট্রেক পথে মই নাম পাহাড় চূড়ায় আপনি পৌঁছাতে পারেন। এবং এখানে আর একটা জিনিস রয়েছে, তা হল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই মই নামে একে বেঁকে চলা মনোরম রাস্তা, প্রায় 10,300 ফুট উঁচু মৈনাম পাহাড় চূড়া থেকে কাঞ্চনজঙ্ঘা সহ অনেকগুলো শৃঙ্গকে আপনি দেখতে পারবেন। পাহাড়ের ওপরে রয়েছে ছোট্ট গুম্ফা ভালে দুঙ্গা শৃঙ্গ। এই গুম্ফা ছাড়িয়ে 1.5 কিলোমিটার দূরে নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী, এবং এই তিস্তার যে আওয়াজ, অর্থাৎ নদীর স্রোতের যে আওয়াজ, তা এত দূর থেকে শোনা যায় যে সেটা কিন্তু একটা বাড়তি পাওনা। রা বাংলার একটা বিরাট বৈশিষ্ট্য, আশ্চর্য নিস্তব্ধতা এখানে বিরাজ করছে, ফলে যারা প্রকৃতির আনন্দ উপভোগ করতে যাবেন তাদের একটু সচেতন থাকতে হবে। নিজেরা যদি খুব হই হই করেন তাহলে কিন্তু বিষয়টা আর সেরকম সুন্দর থাকবে না। কাজেই পাখির ডাক এবং পাখির ছবি, এই দুটো বিষয় যদি আপনার ভীষণ প্রিয় হয় তাহলে নিজে চুপ করে থেকে প্রকৃতির মধ্যে ডুব দিতে হবে। শৈলাবাস বরং রা বাংলা থেকে 17 কিলোমিটার দূরে নির্জন শৈলাবাস। এই গ্রামটি এতটাই ছোট এবং শহরের কোলাহল ছাড়িয়ে এক অন্য পৃথিবী যে সেখানে একবার গিয়ে পৌঁছলে মনেই হবে না যে কী করে যেন কোন একটা অংশে যেন এসে গিয়েছি। গ্রাম ভ্রমণের জন্য এক্ষেত্রেও বলবো যে হাতে সময় রাখতে, এবং হাতে বানানো কাগজের তৈরি করা ছোট্ট একটা কারখানা আছে, এটা কিন্তু দেখতে একেবারেই ভুলবেন না। বরং এর উষ্ণ যে প্রস্রবণ আছে

সেটিও নিশ্চয়ই দেখে নেবেন। মূল রাস্তা থেকে বেশ খানিকটা নিচে নেমে হটস্প্রিংয়ে যেতে হয়। গন্ধকযুক্ত এই হটস্প্রিংয়ে স্থানীয় লোকজন স্নান করতে আসেন। হটস্প্রিংয়ের একটু ওপরে একটি বেশ লম্বা হ্যাঙ্গিং ব্রিজ আছে। এখান থেকে নিচে বয়ে চলা রঙ্গিত নদীকে দেখতে কিন্তু ভারী চমৎকার লাগে। প্রকৃতির এই সৌন্দর্য, প্রকৃতির এই অপরূপ চেহারা যদি আপনি মনের মধ্যে ছবি তুলে আনতে চান, তাহলে অবশ্যই এই গন্তব্যে আপনাকে বেড়াতে যেতেই হবে। তবে মনে রাখতে হবে পাহাড়ি অঞ্চল, কাজেই একটু সচেতন থাকা। স্থানীয় মানুষ যে সব জায়গায় যেতে নিষেধ করবেন সেইগুলোতে চটজলদি না যাওয়াই ভালো। ছবি তোলার হিড়িকে যেন কোনো দুর্ঘটনা জীবনে ডেকে না যায়, সে ব্যাপারে একটু সচেতন থাকতেই হবে। কেননা যারা স্থানীয় মানুষ এবং যারা গাড়ি চালান পাহাড়ি অঞ্চলে, তারা কিন্তু খুব ভালো বুঝতে পারেন যে কোন সময় বিপদ আসতে পারে। তারা আগাম সতর্কও করেন। সেই সতর্কতাগুলোকে একটু মাথায় রেখে যদি এই অঞ্চলে বেড়াতে যান, তাহলে কিন্তু আপনার প্রাপ্তির ঝুলি পূর্ণ হয়ে যাবে। আজকে আসুন বেরিয়ে যান ভারতের যে পরিসর, সেখান থেকে বিদায় নেব। আমি পৌলমী ভট্টাচার্য আজ আপনার সঙ্গী ছিলাম। আর এখানে বেড়াতে এসে কেমন লাগলো সেটা কিন্তু আমাদের জানাতে একেবারেই ভুলবেন না। আসুন বেরিয়ে যান ভারতে, আজ এই পর্যন্ত। এতক্ষণ শুনলেন আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় ছিলেন পৌলমী ভট্টাচার্য। একটু পরে শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলন আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। চলতি অর্থবছরে ইপিএফ জমার উপর 8.25% সুদের হার ঘোষণা হয়েছে। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বায়ুসেনার নতুন ভাইস চিফ অব এয়ার স্টাফ হিসেবে এবং লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে ম্যালেরিয়ায় চারজনের মৃত্যুর প্রেক্ষিতে রাজ্য সরকার স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। বার্ষিক অমরনাথ যাত্রার সূচনা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড কঙ্গোকে, বেলজিয়াম সেনেগালকে হারিয়ে দিয়েছে। রাউন্ড অফ 32 অন্য ম্যাচে বসনিয়ান হার্জেগোভিনিয়ার মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আসছি বিস্তারিত খবরে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ শুরু হবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তিন দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। শ্রীমতী তাকাইচি ভারতে প্রথম সরকারি সফরে এলেন। ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলনে উভয় দেশের মধ্যে সর্বক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। শ্রীমতী তাকাইচি ভারত সফরকালে বেশ কিছু সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আজ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। এই আলোচনা ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী জানান, ভারত সানায়ে তাকাইচির এই প্রথম সফরে তাকে স্বাগত জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। ভারত ও মালয়েশিয়া তাদের দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার সামগ্রিক বিষয়গুলি পর্যালোচনা করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, উভয় পক্ষই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং অবাধ নৌ চলাচলের প্রতি তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আলোচনায় সামরিক পর্যায়ের পারস্পরিক আদান প্রদান, দ্বিপাক্ষিক মহড়া, প্রশিক্ষণ

আহ্বান আলোচনা সক্ষমতা বৃদ্ধি সামুদ্রিক সহযোগিতা এবং নতুন ও উদীয়মান ক্ষেত্রে যৌথ কার্যক্রম প্রতিরক্ষা উদ্যোগের বিষয়গুলির অন্তর্ভুক্ত ছিল। ভারত সফররত মালয়েশিয়ার প্রতিনিধি দল প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর সঙ্গে সাক্ষাৎ করে এবং নতুন দিল্লির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অবস্থিত ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিংস ভবন পরিদর্শন করে। বৈঠকের আগে মালয়েশিয়ার প্রতিনিধি দলের প্রধান নতুন দিল্লির জাতীয় যুদ্ধস্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভারতের শহীদ বীরদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও আনুষ্ঠানিকভাবে 2025-26 অর্থবছরের জন্য ইপিএফ জমার উপর 8.25% সুদের হার ঘোষণা করেছে। ইপিএফ স্কিম 1952 অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অনুমোদনের পরে এই সুদের হার ঘোষণা হয়। ইপিএফও তাদের আঞ্চলিক ও জোনাল অফিসগুলিতে সদস্যদের ইপিএফ অ্যাকাউন্টে অনুমোদিত সুদ জমা করার নির্দেশ দিয়েছে। অপারেশন সিঁদু চলাকালীন চিফ অব ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত গতকাল বায়ুসেনার নতুন ভাইস চিফ অব এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এয়ার মার্শাল নাগেশ কাপুরের স্থলাভিষিক্ত হলেন। ভারতীয় বায়ুসেনায় 4 দশকের দীর্ঘ কর্মজীবন শেষে নাগেশ কাপুর গত 30 জুন অবসর গ্রহণ করেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এয়ার মার্শাল দীক্ষিত 1986 সালের 6 ডিসেম্বর ভারতীয় বায়ুসেনার ফাইটার শাখায় কমিশন লাভ করেন। ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ডিফেন্স স্টাফ সার্ভিস কলেজ বাংলাদেশ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন ছাত্র দীক্ষিতের 3,500 ঘণ্টারও বেশি সময় ধরে বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র সন্দীপ জৈন 1988 সালের জুন মাসে মাহার রেজিমেন্টে কমিশন লাভ করেন। প্রায় 4 দশকের গৌরবময় কর্মজীবনে তিনি বিভিন্ন ধরনের অপারেশনাল বা সামরিক অভিযানে পরিবেশে কমান্ড ও স্টাফ সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। পূর্ব সিংভূম জেলায় অন্তত 4 জন ম্যালেরিয়া রোগীর মৃত্যুর পর ঝাড়খণ্ড সরকার রাজ্য জুড়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। মশার প্রকোপে রোগের বিস্তার রোধে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্য সরকার সমস্ত ডেপুটি কমিশনারকে নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য বিভাগ আক্রান্ত এলাকাগুলিতে জ্বরের সমীক্ষা চালাতে, দ্রুত ম্যালেরিয়া পরীক্ষার ব্যবস্থা করতে, অবিলম্বে চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে এবং গুরুতর অসুস্থ রোগীদের বিলম্ব না করে হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দিয়েছে। উঁচু ঝুঁকিপূর্ণ গ্রামগুলিতে স্বাস্থ্যকর্মীদের র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট বা ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ সরবরাহ করা হবে এবং একই সঙ্গে কীটনাশক ছেটানো ও ফগিং কার্যক্রমও জোরদার করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযান এবং ডেঙ্গু মোকাবিলা সচেতনতা ও সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। দিল্লি সরকারের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মন্ত্রী জোর দিয়ে বলেন যে সাধারণ মানুষের কাছে সহজে বার্তা পৌঁছে দিতে এই অভিযান সংক্রান্ত সব ধরনের প্রচার অত্যন্ত সহজ ও সহজ বৌদ্ধ ভাষায় হওয়া উচিত। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও পাকিস্তান গতকাল একে অপরের হেফাজতে থাকা সাধারণ বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। 2008 সালে দুদেশের মধ্যে স্বাক্ষরিত কনস্যুলার অ্যাক্সেস চুক্তির আওতায় প্রতিবছর 1 জানুয়ারি এবং 1 জুলাই এই তালিকা বিনিময় করা হয়ে থাকে। বালুচিস্তানে পাক বাহিনীর হাতে আরও 3 জন সাধারণ নাগরিককে অপহরণ করার অভিযোগ তুলেছে সেখানকার প্রধান মানবাধিকার সংগঠনগুলো। বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিষয়ক শাখা পাঙ্ক অভিযোগ করেছে যে গতকাল পাঞ্জগুর জেলার পারুম এলাকায় এক অভিযানের সময় পাক বাহিনীর আজিজুল্লাহ নামে এক 20 বছরের যুবককে তুলে নিয়ে যায়। একই দিনে আরেকটি ঘটনায় পাঞ্জগুরের চিৎকান বাজার এলাকা থেকে উমর যান বালুচ নামে আরেক সাধারণ নাগরিককেও জোর করে অপহরণ করা হয়। বালুচ ভয়েস অব জাস্টিস বালুচিস্তানের খুজদার জেলা থেকে আহমেদ মঙ্গার নামে আরেক সাধারণ নাগরিককে অপহরণ করার তীব্র নিন্দা জানিয়েছে। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রড্রিগেজ জানিয়েছেন উপর্যুপুরি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2,295, আহত 11,000-এরও বেশি, 13,000-এরও বেশি মানুষ ঘর ছাড়া, উদ্ধার অভিযান এখনও চলছে। ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন তিনি।

অমরনাথ যাত্রা উপলক্ষে পুণ্যার্থীদের প্রথম দলের যাত্রার আজ সূচনা করেছেন জম্মু কাশ্মীর উপরাজ্যপাল মনোজ সিনহা। সকালে ভগবতী নগর বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেয় পুণ্যার্থীর দল। এবার 57 দিন ধরে চলবে অমরনাথ যাত্রা, শেষ হবে 28শে আগস্ট। আগামী দুদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থানে পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর IMD। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনিয়ার মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় সময় ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোর বেরিয়া স্টেডিয়ামে ভোর 5:30 খেলা শুরু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ফলাফল 2-0 রয়েছে। রাউন্ড অফ 32 অপর ম্যাচে গতকাল রাতে ইংল্যান্ড গণতান্ত্রিক কঙ্গোকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। বেলজিয়াম সেনেগারকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। চলতি মাসের 25 তারিখ থেকে শুরু হচ্ছে 135তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। কলকাতায় হবে উদ্বোধনী ম্যাচ। কলকাতার পাশাপাশি রাঁচি, ইম্ফল, শিলং ও গুয়াহাটিতে প্রতিযোগিতার অন্যান্য ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলন আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। চলতি অর্থবছরে ইপিএফ জমার উপর 8.25% সুদের হার ঘোষণা হয়েছে। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বায়ুসেনার নতুন ভাইস চিফ অব এয়ার স্টাফ হিসেবে এবং লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে ম্যালেরিয়ায় 4 জনের মৃত্যুর প্রেক্ষিতে রাজ্য সরকার স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। বার্ষিক অমরনাথ যাত্রার সূচনা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড কঙ্গোকে, বেলজিয়াম সেনেগালকে হারিয়ে দিয়েছে। রাউন্ড অফ 32 অন্য ম্যাচে বসনিয়ান হার্জেগোভিনিয়ার মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শেষ পাওয়া খবরে 2-0 আমেরিকা এগিয়ে রয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদের পরেই।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য।

বর্ষাকালের মেঘ আর মাঝে মাঝে একটা চটচরে রোদ্দুর, এই দুটোর লুকোচুরি চলছে ক্রমাগত, এবং এই তার মাঝখান দিয়েই প্রত্যেক দিন সকাল হচ্ছে। সকাল হলেই আমাদের মনে হচ্ছে আজকের সারাদিন ধরেই কি বৃষ্টি হবে নাকি এরকম গুমট হয়ে থাকবে। গুমট হয়ে থাকলে মনটাও গুমট হয়ে থাকে, কিরকম একটা অস্থির অস্থির লাগে। আর বৃষ্টি হলে তখন তো ছাতা এবং তার সাথে রেইনকোট, নানা রকমের বিধিনিষেধ নিয়ে রাস্তায় বেরোনো। যাই হোক, পুরো গোটা মানে একেবারে যে বর্ষাকাল সেটা তো হই হই করে চলছে জুলাই মাসের প্রথম সপ্তাহ। আজকের সেই প্রথম সপ্তাহে সকালের আড্ডা, আজকের সকালের আড্ডায় বর্ষায় পুকুরে ইলিশ মাছের চাষের সাফল্য এবং পদ্মা খালের সংস্কার এবং তার সাথে অনিবার্য বিশ্বকাপের খবর, শহর কলকাতায় বই পড়বার প্রতিযোগিতা এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, তার সাথে আরও অনেক গান এবং কথা তো আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার রয়েছেই। আজকের সকালের আড্ডা নিয়ে আমি পৌলমী ভট্টাচার্য আপনার সঙ্গী।

পথহারা বৈরাগী তোর একতারাটা কই, সে প্রশ্ন তো আমাদের চিরকালের। কিন্তু বাঙালি মনে বর্ষাকাল আসলে আরেকটা প্রশ্ন ভীষণ মাথা ছাড়া দেয়, তা হচ্ছে ইলিশ মাছের দর কেমন থাকবে, নদীর মাছ, সমুদ্রের মাছ ইত্যাদি। কিন্তু সেই সমস্ত কিছুকে একেবারে মাথায় রেখেও যদি পুকুরেই ইলিশ মাছের চাষ করা যায় তাহলে সেটা কেমন হয়, এই নিয়ে বেশ একটা শোরগোল পড়েছে এবারে। তার কারণ পুকুরে ইলিশ মাছের যদি চাষ হয় তাহলে বা যে চাষ হচ্ছে সেটা কতটা ফলপ্রসূ ইত্যাদি নিয়েই কথা। পুকুরে ইলিশ মাছের চাষের পঞ্চম একেবারে মানে ফিফথ যে স্টেপ, পঞ্চম ধাপ পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়েছে বলে গবেষকরা দাবি করছেন। সাফল্য অর্থাৎ প্রায় দোরগোড়ায়। দীর্ঘ দশ বছর ধরে কাকদ্বীপের মৎস্য গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা পুকুরে ইলিশ চাষের পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন, দীর্ঘ পথ অতিক্রম করেছেন। এবার ওই যে বললাম একেবারে লাস্ট স্টেজে রয়েছে পুরো বিষয়টা, এবং পুকুরে চাষ করে মাছের ওজনও কিন্তু তাঁরা বাড়িয়েছেন। বর্তমানে পুকুরে চাষ করে 982 গ্রাম ওজনের ইলিশ তৈরি করা সম্ভব হয়েছে। এবার ডিম থেকে বাচ্চা তৈরির প্রক্রিয়া সাফল্য পেলে নজির তৈরি হবে বিশ্বজুড়ে, এবং এই প্রক্রিয়াতে সাফল্য পেতে সেচ ধাপের গবেষণা শুরু করে দিয়েছেন বিজ্ঞানীরা। এবং বাঙালি যথারীতি কোমর বেঁধে তৈরি হয়েছে এই ভেবে যে এবারে আর কোথা থেকে ইলিশ আসবে, আদৌ কীরকম দর হবে ইত্যাদি নিয়ে আর খুব বেশি চিন্তা করতে হবে না, যদি পুকুরেই ইলিশ মাছকে ধরে বেঁধে আনা যায়। তবে তার স্বাদ কেমন হবে তা নিয়ে কিন্তু বাঙালি মানুষে মানে ইতিমধ্যেই নানা রকম চর্চা তৈরি হয়েছে।

ঠিক আছে, নদী সমুদ্র আমরা তো জানি, গঙ্গার ইলিশ, পদ্মার ইলিশ ইত্যাদি ইত্যাদি নানা রকমের আমাদের আছে বিষয় রসনার। তো এবার পুকুরের ইলিশ কেমন হবে তাই নিয়েও কিন্তু একটা চর্চিত বিষয় চলছে। সেই চর্চিত বিষয় চলুক, কিন্তু যা হয় ওই চারিদিকে হঠাৎ ঝিরিঝিরি বৃষ্টি পড়ে, আবার একটা চরচরে রোদ্দুর ওঠে, আকাশ মেঘলা করে থাকে, আষাঢ় মাসের তার নিজের যে প্রকৃতি সেটা সে যথারীতি প্রকাশ করছে, একটা সাংঘাতিক কাদা কাদা ব্যাপার, সর্বত্র জল জমে যাচ্ছে, বিরক্তি আসছে। কিন্তু তার মধ্যেও এখনও বিরক্তি আসার মতন জায়গায় তো পৌঁছয়নি, বরং বৃষ্টিটা এখন খুব মন্দ লাগছে না। যদি একটু কেয়ারফুল থাকি নিজের শরীর এবং চারপাশ নিয়ে, তাহলে তো বৃষ্টিটা এখন বেশ সুন্দর জায়গায় রয়েছে মনে মনে আমাদের। সেই রকম একটা বৃষ্টি ভেজা গান সকালবেলা রাঘব চট্টোপাধ্যায়ের গলায় শুনে নিতেই পারি। শোনার পরে আবার ফিরছি আজকের সকালের আড্ডায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের।

0: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।
1: ওটিপি অন্যকে জানাবেন না। যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: সকালের আড্ডায় কান পেতেছেন। সকালের আড্ডায় আজকে এখন আমাদের বলে দেবার পালা যে আকাশ তো ডাকছে, আর ডাকছে মাঠ, তার কারণ বিশ্বকাপ চলছে। ফিফা বিশ্বকাপ 2026 রাত জেগে খেলা দেখছে শহর কলকাতা, আমরা সবাই। আর খেলার এই টান টান আবহে আমরা চারপাশ থেকে এমনভাবে

একেবারে মজে আছি যে কাল রাতের যে খেলা সেটি যেন একেবারে নাড়া দিয়েছে আমাদের। ফিফা র্যাঙ্কিংয়ে 4-46 খেলা, অমিত কুমার দত্ত তার কমেন্ট করেছেন, সেটি আপনাদের সবার সাথে ভাগ করে নিই। ফিফা র্যাঙ্কিংয়ে 4-46 খেলা দেখতে বসে মনে হয়েছিল আজ কত গোল হবে ইংল্যান্ডের পক্ষে, রেসফোর্ড বেরিংহাম হ্যারিকেন কিভাবে আটকাবে কঙ্গোর ডিফেন্স। কিন্তু শুরুতেই ঝটকা, বাদিক থেকে উঠে আসা সেফিঙ্গার অসাধারণ গোলে চমকে গেল ইংল্যান্ড। প্রথম অর্ধে হাইড্রেশন ব্রেকের পর গা ঝাড়া দিল তারা, একের পর এক আক্রমণ আছড়ে পড়ল কঙ্গোর ডিফেন্সের ওপর। রেস ফোর্ডের শট গোললাইন সেভ হলো প্রথম অর্ধের শেষ মুহূর্তে, বেলিংহামের হেড অসাধারণ দক্ষতায় সেভ করল গোলকিপার এম্পাসি। অবশেষে 75 মিনিটে হ্যারিকেনের হেডে সমতায় ফেরে ইংল্যান্ড, 85 মিনিটে হ্যারিকেনের দুর্দান্ত শটে এগিয়ে গেল ইংল্যান্ড। তারা বলা ভালো যে এই জোড়া গোল ইংল্যান্ডকে স্বস্তি দিল কোয়ার্টার ফাইনালে তুলে দিয়ে। ভারতীয় বংশোদ্ভূত কঙ্গোর হয়ে খেলা মুথুস্বামী উপস্থিতি আমাদের নিঃসন্দেহে ভারতীয় হিসেবে গর্বিত করেছে। এ তো গেল বন্ধুর কমেন্ট ভাগ করে নেওয়া আপনাদের সঙ্গে, খেলা কেমন দেখলেন এই পরিসরে, এবং খেলা কেমন দেখলেন এই পরিসরে। খুব স্বাভাবিকভাবেই খেলা দেখতে দেখতে খেলার উত্তেজনা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে আমাদের চাওয়া পাওয়া নিয়ে টানা পড়েন। অর্থাৎ আমাদের সবার একটা এক্সপেকটেশন আছে, আমার দল এবারে এইটা বোধহয় উপহার দেবে, আর গোটা বিশ্ব জুড়ে তাই সেই প্রত্যাশা নিয়ে আমাদের সবার ওই টানা পড়েন, এবং রাজ্যে জেগে জেগে খেলা দেখা, তারপর সকালে উঠে তাহার হ্যাংওভার, সবটা মিলিয়ে বিশ্বকাপ জ্বরে কিন্তু বুঁদ হয়ে আছে শহর কলকাতা তো বটেই, তার সাথে গোটা পশ্চিমবঙ্গ। বাঙালির রক্তে ফুটবলের এই উন্মাদনা এ তো বহু পুরনো, আর বিশ্বকাপ আসলে এসে জ্বর আরও তুঙ্গে ওঠে। শুভদীপ মুখোপাধ্যায়ের গলায় একটা গান শুনবার লোভ সামলাতে পারছি না, শুনবো সেই গান, তারপরে আবার ফিরে আসবো সকালের আড্ডায় আজ বাকি কথা নিয়ে।

গাল বাজলে বাসি, ইলিশ চিংড়ি নিয়ে ট্রোলের হাসি, কোন্দল হাসবে যে শেষের হাসি, তাই নিয়ে বিতর্ক ভোলায় বেশি।

শুভদীপ মুখোপাধ্যায়ের গানের পরে মান্নাদের গলায় গান শুনলাম সকালের আড্ডায়, আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডায় আপনি কান পেতেছেন। আসলে ফুটবলের এই উন্মাদনা, বাঙালির এই আশ্চর্য ভালো লাগা, ফুটবল প্রেম, তার সাথে বোধহয় যৌবন জীবন এবং এই বর্ষাকাল, টিপটপ বৃষ্টি এবং তার সাথে এত এত গাছপালা, হঠাৎ হঠাৎ তারাও তো কীরকম সবুজ হয়ে ওঠে এই সময়টা। কাজেই আমাদের এই প্রথম বর্ষার মুহূর্তগুলোকে ভীষণ মনে হয় যেন আঁকড়ে ধরে থাকি। আর তার সাথে একটা খুব জরুরি কথা বলে দেওয়ার, তা হচ্ছে এই সময়টায় কিন্তু মানে গাছ পোতবার সময়, বলাই বাহুল্য সবাই জানেন সেটা। কাজেই চারপাশে সামনে রথযাত্রা আসছে, প্রচুর গাছের চারা বিক্রি হবে ইত্যাদি বিষয় মাথায় রেখে আমরা যদি চারপাশের গাছপালার দিকে একটু নজর দেই তাহলে কিন্তু আমাদের চারপাশটা আরেকটু বেশি সবুজ হয়। এবং এই সময়টায়, এই বর্ষাকালটায় শুরুর সময়টা, পরে এই প্যাচপ্যাচে কাদায় একটা ভীষণ বিচ্ছিরি ব্যাপার তৈরি হবে মনে মনে, কিন্তু এই শুরুর সময়টায় চারদিকটা যেমন সবুজ সবুজ হয়ে উঠছে, ভালো লাগছে, সেটা যেন আগামী প্রজন্মের জন্য আরও সবুজ থাকে, সেই জন্যে আমাদের যেসব ফল আমরা এই মুহূর্তে খাচ্ছি সেগুলোকে একটু সযতনে যদি কোথাও গচ্ছিত রাখি, মাটির তলায় যদি একটু পুঁতে দেই তাহলে, বা কোনো গাছের যদি একটু যত্ন নেই তাহলে বোধহয় ওই সামনের দিনগুলো আরেকটু দূষণ মুক্ত হবে। এমনিতেই চারিদিকে ভীষণ পলিউশন এবং তার জন্য প্রাকৃতিক যেসব সমস্যা সেসব তো আপনারা সবাই জানেন কী কী হচ্ছে, ভয়ঙ্কর বাজ পড়ছে, ভীষণ গরম পড়ছে, এই সমস্ত কিছুর সঙ্গে যুদ্ধ করবার জন্য গাছ মোতা অর্থাৎ বৃক্ষরোপণ এই সময়টা কিন্তু বড্ড বড্ড বড্ড বেশি জরুরি। আমি এই মুহূর্তে সময়ে যেভাবে আমাদের এগোচ্ছে তাতে তো এই মুহূর্তে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সময়টা দৃষ্টিকোণের, কাজেই এখন দৃষ্টিকোণ প্রযোজনা আকাশবাণী মৈত্রীর সংবাদ বিভাগ।

সিনেমার মতোই নাটকীয় তার জীবন কাহিনী। ব্রিটিশ শাসিত ভারতের রাজস্থানে তার জন্ম। পরে পিতার চাকরি সূত্রে শৈশব অতিবাহিত হয় বাংলাদেশের ঢাকায়, সেখান থেকে পশ্চিমবঙ্গের কলকাতায়। কলকাতায় তিনি ইংরেজ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েন, কারারুদ্ধ হন। জেলে থাকার সময়েই ছবি তৈরির শিল্প ও বিজ্ঞান নিয়ে তার চরম আগ্রহ জন্মায়। ক্রমে তিনি প্রবেশ করেন ছবির দুনিয়ায়।

প্রথমে নিউ থিয়েটার্স ফিল্ম স্টুডিওয় পোশাকের বিভাগে, তারপর ছবির সহনির্দেশক, তারপর পরিচালক। প্রথম ছবি দ্বন্দ্ব বিশেষ আলোচিত হয় ৪২।

0: পরের ছবি দেবানন্দ ও গীতাপালিকে নিয়ে তৈরি এক ভালোবাসার গল্প কশ্তি।
1: কাহানি দূর উস ছোটে সে দ্বীপ সে শুরু হতি হে জিসে ইহাঁ সে মিলাতি হে দো কিনারো কো মিলানে ওয়ালি ও ফেরি ইয়ানে কশ্তি। আইয়ে হাম ভি উস ফেরি কে সাথ চলেন।
2: ও ভাইয়া ও ভাইয়া।

রবীন্দ্রনাথের গল্পের ভিত্তিতে করেন কাবুলিওয়ালা। ১৯৬১তে মুক্তি পায় ছবিটি। ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে রৌপ্য পদকে সম্মানিত হয় সেটি।

হেমেন গুপ্তর জন্ম ১৯১২, প্রয়াণ ১৯৬৭ পয়লা জুলাই। দেশাত্মচেতনা, কঠিন বাস্তব আর অনাবিল সততার প্রতিফলন তার ছবিতে, আজও তার নিজ স্বতন্ত্রে উজ্জ্বল।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের সকালের আড্ডায় এতক্ষণ শুনলেন দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রীর সংবাদ বিভাগ।

0: অন্তরা চৌধুরীর গলায় গান শুনতে শুনতে আবারও ফিরে আসা সকালের আড্ডায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। এমন সঘন বর্ষায় তুমি কেন এলে না, এ প্রশ্ন যতই মনের কোনায় ধাক্কা দিক না কেন, সঘন বর্ষায় সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে জল জমে যাওয়া। এবং বর্ষাকালে জলমগ্ন হয়ে পড়ার এই সমস্যা থেকে রেহাই পাবার জন্য নানা রকমের ব্যবস্থা। এবারে কিন্তু হাবড়া বিধানসভায় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে থাকতো, এর কারণ অনুসন্ধান করে তার সমাধানের চেষ্টা করা হচ্ছে। এবং এর মূল কারণটি ছিল পদ্মা খালের বেহাল অবস্থা। এলাকাবাসীর বারবার দ্বারস্থ হয়েছে প্রশাসনের কাছে এই খাল সংস্কার করার কথা বলবার জন্য, কিন্তু খুব বেশি কাজ হয়নি। এবারে অনেক দিন ধরে চেষ্টার ফলে বহু প্রতীক্ষিত সংস্কার কিন্তু শুরু হয়েছে। এবং এই বিদ্যাধরী ক্যানেল ডিভিশন সেচ দপ্তরের এই কাজ শুরু করেছে, একেবারে আর্থ মুভার নামিয়ে খালের মাটি কাটার কাজ শুরু হয়েছে। এর ফলে কিন্তু উত্তর হাবড়া থেকে শুরু করে বদরতলা হয়ে নাংলা বিলে গিয়ে মিশেছে যে পদ্মা খাল, প্রায় 7 কিলোমিটার দীর্ঘ এই খালটি, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মজে রয়েছে, তার যে সমস্যা সেটা কিন্তু সুরাহা হবে বলে আশা করা যাচ্ছে। খালের জলধারণ ক্ষমতা তলা নিতে গিয়ে ঠেকেছিল, এর জেরেই সামান্য বৃষ্টিতেই খালের জল উপচে পড়ত এবং একাধিক ওয়ার্ড জলমগ্ন হতো। এবার এবছর অন্তত এই চিত্রের পুনরাবৃত্তি হবে না বলে দাবি করছে সেচ দপ্তর। এবং সেচ দপ্তরের সংস্কারের কাজ যেহেতু শুরু হয়ে গিয়েছে এবং বর্ষার কারণে কিছুটা কিছুটা বিঘ্ন ঘটছে কাজের, কিন্তু এই বর্ষাতে অন্তত আমরা ভাবতেই পারি যে যে বিস্তীর্ণ এলাকা একেবারে জলমগ্ন হয়ে থাকতো সেটা এবারে কিন্তু হবে না। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আপনি কান পেতেছেন, আর যেখানে আপনার জন্য অপেক্ষা করে আছে আজ সারাদিন কেমন কাটবে, আকাশের মুখ কেমন থাকবে, সেই কথাটা জেনে নেওয়া, আপনাকে জানিয়ে দেওয়া, আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছেন জানাবো। কিন্তু তার আগে আরও একটু অন্য কথা।
1: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
2: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ, নিকাশের সুবিধে না।

0: না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা, এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
1: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।
2: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
3: আলিপুর আবহাওয়া দপ্তর কি আমাদের জানাচ্ছেন এবার একটু বলে দিই। আজকে সারাদিন আকাশের কিন্তু মেঘ থাকবে, আকাশে সাধারণত মেঘলা আকাশ থাকবে আজ সারাদিন, অর্থাৎ আকাশের মুখ গোমড়া থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ছিল 96%, সর্বনিম্ন ছিল 77%। আলিপুর আবহাওয়া দপ্তর যখন বলছে যে আকাশ মেঘলা থাকবে এবং ওই মাঝে মাঝেই ঝড় না হলেও অন্তত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কাজেই আমাদের কিন্তু ভীষণ সচেতন থাকতে হবে এবং অবশ্যই বেরোলে রেনকোট এবং তার সাথে ছাতা, এটি কিন্তু ব্যাগে নিতে একেবারেই ভুলবেন না। সময়টা যেভাবে এগোচ্ছে তাতে তো এই মুহূর্তে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের সকালের আড্ডায় শুনবেন জানা অজানা।

0: জানা অজানায় শুনছেন পরপর তিন দিন বন মহোৎসব শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকা। আজ দ্বিতীয় পর্ব, বলছেন অধ্যাপক সুপ্রীতি পাল।
1: পশ্চিমঘাট আমাদের জীব বৈচিত্র্যের গুরুত্ব শিখিয়েছে, এবার আমরা ভারতের উত্তর পূর্বাঞ্চলে পৌঁছাই, যেখানে প্রকৃতি বৈচিত্র্যের এক অনন্য সমাবেশ সৃষ্টি করেছে। উত্তর পূর্ব ভারত, ভারতীয় উপমহাদেশ, পূর্ব হিমালয় এবং দক্ষিণ পূর্ব এশিয়ার জীব ভৌগোলিক সংযোগস্থল। এই ভৌগোলিক অবস্থানের ফলে এখানে বিভিন্ন উৎসের উদ্ভিদ ও প্রাণী একত্রিত হয়েছে। কিন্তু উত্তর পূর্ব ভারতকে কেবল জীব বৈচিত্র্যের দৃষ্টিকোণ থেকে দেখলে সম্পূর্ণ ছবি ধরা পড়বে না। এখানে বন স্থানীয় মানুষের ভাষা, সংস্কৃতি, খাদ্য, চিকিৎসা, উৎসব এবং জীবিকার অবিচ্ছেদ্য অংশ। মেঘালয়ের পবিত্র অরণ্য, নাগাল্যান্ডের সম্প্রদায় ভিত্তিক বন ব্যবস্থাপনা কিংবা মিজোরাম ও অরুণাচল প্রদেশের ঐতিহ্যগত সংরক্ষণ পদ্ধতি দেখায় যে স্থানীয় সমাজে অংশগ্রহণ ছাড়া দীর্ঘমেয়াদী বন সংরক্ষণ সম্ভব নয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে সঞ্চিত অভিজ্ঞতা তাদের শিখিয়েছে কোন ঋতুতে বনজ সম্পদ সংগ্রহ করতে হয়, কোন প্রজাতিকে সংরক্ষণ করতে হয় এবং কিভাবে প্রকৃতির পুনর্জন্মের জন্য পর্যাপ্ত সময় দিতে হয়। আজ এই জ্ঞানকে বিজ্ঞান ট্র্যাডিশনাল ইকোলজিক্যাল নলেজ বা ঐতিহ্যগত পরিবেশ বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দিয়েছে। আধুনিক গবেষণা এবং স্থানীয় অভিজ্ঞতা একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক। যখন স্যাটেলাইট প্রযুক্তি, জিআইএস, জীব বৈচিত্র্য পর্যবেক্ষণ এবং স্থানীয় মানুষের অভিজ্ঞতা একসঙ্গে কাজ করে, তখনই, ঠিক তখনই বন সংরক্ষণ আরও কার্যকর ও দীর্ঘস্থায়ী হয়। ভারতের সবুজ হৃদয় বলা হয় মধ্য ভারতকে। বিস্তীর্ণ শাল ও মিশ্র পর্ণমোচী অরণ্যে আচ্ছাদিত এই অঞ্চল শুধু দেশের অন্যতম বৃহৎ বনভূমি নয়, এটি ভারতের পরিবেশগত ভারসাম্যের অন্যতম প্রধান স্তম্ভ। এখানে রয়েছে বহু সংরক্ষিত অরণ্য, জাতীয় উদ্যান এবং বাঘ সংরক্ষণ কেন্দ্র। বাঘ, হাতি, গৌড়, চিতাবাঘ, বন্য কুকুর, হরিণ, অসংখ্য পাখি এবং অগণিত অণুজীব এক জটিল খাদ্যজাল ও বাস্তুতান্ত্রিক সম্পর্কের মাধ্যমে এই বনকে জীবন্ত রাখে। একটি সুস্থ শাল অরণ্য শুধু বন্য প্রাণীর আবাসস্থল নয়, এটি মৃত্তিকার উর্বরতা, জলচক্র এবং কার্বন সঞ্চয়েরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। মধ্য ভারতের বন ঋতুর সঙ্গে পরিবর্তিত হয়। বর্ষায় নতুন সবুজে ভরে ওঠে, শীতে শান্ত থাকে আর গ্রীষ্মে বহু গাছপাতা ঝরিয়ে জল সংরক্ষণ করে। ঝরে পড়া পাতা পচে হিউমাসে পরিণত হয়, যা মাটির উর্বরতা বৃদ্ধি করে।

0: নতুন উদ্ভিদের জন্মের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। প্রকৃতির পুনর্চক্রায়নই এক সুস্থ অরণ্যের ভিত্তি। ভারতের বনযাত্রার পরবর্তী গন্তব্য সুন্দরবন, যেখানে নদী, সমুদ্র এবং অরণ্য একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বদ্বীপে বিস্তৃত এই অঞ্চল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রগুলির অন্যতম। এখানে প্রকৃতি কখনো স্থির নয়। জোয়ার ভাটা, নদীর গতিপথ, পলিশ সঞ্চয় এবং লবণাক্ততার পরিবর্তনের ফলে প্রতিনিয়ত নতুন ভূদৃশ্যের সৃষ্টি হয়। এই পরিবর্তনশীল পরিবেশই সুন্দরবনকে পৃথিবীর অন্যতম গতিশীল বাস্তুতন্ত্রে পরিণত করেছে। এখানকার উদ্ভিদও এই কঠিন পরিবেশের সঙ্গে অসাধারণভাবে অভিযোজিত। কিছু ম্যানগ্রোভ গাছের শ্বাসমূল কাদামাটির উপর উঠে বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে, কিছু প্রজাতি পাতার মাধ্যমে অতিরিক্ত লবণ বের করে দেয়, আবার অনেক প্রজাতির বীজ মাতৃগাছেই অঙ্কুরিত হয় এবং পরে জোয়ারের স্রোতে ভেসে উপযুক্ত স্থানে পৌঁছে নতুন জীবন শুরু করে। সুন্দরবনের ইতিহাস শুধু প্রকৃতির ইতিহাস নয়, এটি মানুষ প্রকৃতির সহাবস্থানেরও ইতিহাস। নদী, বন ও বন্যপ্রাণীর সঙ্গে প্রতিনিয়ত বসবাস করতে গিয়ে এখানকার মানুষের মধ্যে জন্ম নিয়েছে বিশেষ পরিবেশ দর্শন। বনবিবির লোক ঐতিহ্য সেই দর্শনেরই প্রতীক। এর মূল শিক্ষা প্রকৃতিকে জয় করা নয়, প্রকৃতির সীমাকে সম্মান করে তার সঙ্গে ভারসাম্যপূর্ণ সহাবস্থান গড়ে তোলা।
1: জানা অজানায় এতক্ষণ শুনছিলেন বন মহোৎসব শিরোনামে তিন পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব। বললেন অধ্যাপক সুপ্রীতি পাল।
2: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের সকালের আড্ডায় এতক্ষণ শুনলেন জানা অজানা। বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু বই পড়বার অভ্যেস একেবারে যেন কমে যাচ্ছে, এরকম একটা অভিযোগ, এরকম একটা অভিমান তৈরি হচ্ছে। এবারে সেই অভ্যেস ফেরাতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে এই শহর কলকাতায়। জুন জুলাই মাস জুড়ে স্কুল স্তরের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হচ্ছে বিশেষ প্রতিযোগিতা। থাকছে স্টোরি চেইন বা গল্পের মালা, রোল প্লে বা চরিত্রাভিনয় এবং অডিও ড্রামা বা শ্রুতি নাটকের মতন আকর্ষণীয় সৃজনশীল বিভাগ। এই কাজটির জন্য বেশ কিছু সংগঠন এগিয়ে এসেছে এবং এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বেশ নামী স্কুল। তার মধ্যে রয়েছে ভবানীপুর আশুতোষ মুখার্জি মেমোরিয়াল ইনস্টিটিউট, রয়েছে সাকুয়াত মেমোরিয়াল ইনস্টিটিউট, বেথুন কলেজিয়েট স্কুল, সংস্কৃত কলেজিয়েট স্কুল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, চেতলা বয়েজ স্কুল এবং আরও কিছু মফস্বলের স্কুলও। এই চেষ্টা এবং এই উদ্যোগ যদি ফলপ্রসূ হয় তাহলে ছোটরা নিঃসন্দেহে বইমুখী হবে। আজকে কিন্তু সময় শাসন করছে, মানে সকালের আড্ডার শেষের দিকে প্রায় চলে এলে যা হয়, প্রতিদিনই অনেক কথা বলতে ইচ্ছে করে কিন্তু সময় ভীষণ চোখ রাঙায়। আজকেও তেমনটা করছে, কিন্তু সময়ের সঙ্গে যুদ্ধ করে আর একটা গান আমরা শুনে নিতেই পারি। আরতি মুখোপাধ্যায় এবং পিন্টু ভট্টাচার্যের দ্বৈত কণ্ঠে রইল এই গানটি।

সময় একেবারে শেষ আজকের সকালের আড্ডায়। আজকের মতন বিদায় নিতে হবে সকালের আড্ডা থেকে। আগামীকাল কিন্তু সকালের আড্ডায় আপনি নিশ্চয়ই থাকবেন অন্য কোনো বন্ধুর সঙ্গে আকাশবাণীময় ত্রিপ্রচার তরঙ্গে। ঠিক সময়, হ্যাঁ আপনারা তো সবাই জানেন, 7:35 মিনিটে ভারতীয় সময়।

0: এতক্ষণ শুনলেন সকালের আড্ডা। উপস্থাপনায় ছিলাম আমি পৌলমী ভট্টাচার্য। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান ঘুরে দাঁড়ানোর গল্প।

0: ঘুরে দাঁড়ানোর গল্প অনুষ্ঠানে আপনারা জানেন এমন মানুষদের সঙ্গে আমরা কথা বলি, তাদের জীবনের কথা তুলে ধরি, যাদের জীবনে একটা লড়াই রয়েছে এবং সেই বাধা অতিক্রম করা একটা উত্তরণের কাহিনী রয়েছে। আজ আমাদের সঙ্গে ঘুরে দাঁড়ানোর গল্পে অনুষ্ঠানে রয়েছেন শুভ স্বপ্না মুখোপাধ্যায়। তিনি এই অনুষ্ঠানে আছেন অর্থই তার জীবনে তার মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে, সেটা কি শ্রোতারা দেখতে পাচ্ছেন না? আমার সামনে শুভ স্বপ্না বসে আছেন, তাকে দেখে বাইরে থেকে সত্যি কিছু বোঝা যাবে না কথা বললে বা তার কথা শুনলে, কিন্তু জন্ম থেকেই একটা বিরল কঠিন অসুখে তিনি আক্রান্ত। অসুখটার নাম আমরা অনেকে জানি, অনেকে হয়তো ততটা পরিচিত নয়, সেরিব্রাল পলসি। আমরা শুনব শুভ স্বপ্নার জীবনের কথা। শুভ স্বপ্না, স্বাগত জানাই অনুষ্ঠানে।
1: ধন্যবাদ।
0: প্রথমে নামটা, এই শুভ স্বপ্না নামটা একটু আনকমন, খুব একটা শোনা যায় না, তো নামটার ইতিহাস দিয়ে শুরু করি। কে দিয়েছিলেন নামটা?
1: নামটা আমার পিসি রেখেছিলেন।
0: আচ্ছা।
1: হ্যাঁ, আসলে এর পিছনে একটা গল্প আছে ছোট্ট। আমার বাবা তার ঠাকুমাকে ভীষণ ভালোবাসতেন, যেমনটা হয়ে থাকে। তো আমার বাবা যখন কলেজ পড়ুয়া, তখনই তার ঠাকুমা স্বর্গলাভ করেন। এবং একদিন বাবা ঘুমের মধ্যে তার ঠাকুমাকে স্বপ্নে দেখেন, তিনি ঘরে দরজা পর্যন্ত এলেও ভিতরে আসতে পারেননি। তখন বাবা নাকি বলেছিলেন যে তুমি তো এখন আসতে পারছো না, তাই আমার মেয়ে হয়ে বরণ এসো, তারপরেই আমার জন্ম হয়। যাই হোক, সেজন্য আমার পিসি সেই প্রসঙ্গ ধরে নাম রেখেছেন শুভ স্বপ্না। আসলে আমার দিদি আছে, আমার কাজিন জেঠুর মেয়ে, তার নাম শুভ দীপা, সব মিলিয়ে শুভ স্বপ্না। হ্যাঁ,
0: বেশ। এই যে শুরুতেই আমি যেটা বললাম যে অসুখটার কথা, সেরিব্রাল পলসি, শুরুতে আপনার কাছে প্রথম এই অসুখটার পরিচয় কিভাবে এলো বা কি অসুবিধে হতো যেখান থেকে প্রথম উপলব্ধি করা? বাবা মা বুঝতে পেরেছিলেন, কিন্তু আপনার কাছে সেটা কিভাবে তার পরিচয় প্রথম এলো?
1: আমি জানি না, এবার শুনতে গল্প কাহিনী লাগবে কিনা তাও জানি।

0: না, আমি শুধুমাত্র মুভমেন্টের মুভমেন্ট মানে একটা শিশু যেরকম এ করে যখন খুশি যেখানে যেতে পারে, সেই সমস্যাটুকু ছাড়া আমার জীবনে যতগুলো মানুষ এখনো পর্যন্ত এসেছে, আমাকে কখনো তারা কোনোভাবেই আলাদাভাবে দেখা বা দুঃখ দেওয়া কখনো হতে দেননি বা করেননি। এবার এক মুঠো চালের মধ্যে দু একটা কাকড় থাকবে, সে আলাদা কথা, কিন্তু বেশিরভাগ মানুষই এটা কখনো আমাকে বুঝতে দেননি যে আই হ্যাভ সামথিং লেস ইনসাইড মি। তো সেই জন্য ওইভাবে কিছু সমস্যা হচ্ছে আমার, সেটা আমি বুঝতে পারিনি। তবে আমার এইটা যখন বোঝা গেল, আমার মা বাবার সামনে একটা বিশাল লড়াই তখন বরং তাদের সামনে এসেছিল, রাদার আমি কিছু বুঝিনি, তারা অনেক কিছু বুঝেছিলেন। তাদের পৃথিবীটা সাধারণের থেকে একটা অসাধারণ হয়েছিল, অসাধারণ বলাই ভালো
1: নিঃসন্দেহে। তখন তো প্রাথমিকভাবে চিকিৎসার একটা পর্ব ধারাবাহিক নিশ্চয়ই ছিল, এবং এই যে অসুখটার নাম, সেটা প্রথম কখন জানতে পারলেন বা শুনলেন যে এই এই রকম একটা অসুখ আছে, সেটা কি আলাদা করে বলা হয়েছিল কখন?
0: আসলে বিষয়টা হচ্ছে আমার মা এবং বাবা উভয়েই কাকতালীয় ভাবে দুজনে ইকুয়াল মেন্টালিটির, তারা তাদের ভাবনা চিন্তা এবং প্রচন্ড পরিমাণে পজিটিভ মাইন্ডেড, ইতিবাচক চিন্তাধারা, সুতরাং তারা সবটাই বুঝে, সবটাই মানে আমিও বুঝেছি, কিন্তু কোনোদিন কোনো ওরে বাবার এইটা কি জিনিস সেটা হয়নি। আমার বয়স যখন 7 মাস তখন থেকে বিভিন্ন ভাবে আমার ট্রিটমেন্ট শুরু হয়। আমার যখন সিটি স্ক্যান হয় তখন আমি অনেকটাই ছোট, তখন একদম কোলের শিশু। সিটি স্ক্যান হওয়ার পর আমার যেটা রিপোর্ট আসে বলা হয় যে ব্রেন খুবই ভালো, তো আপনারা অ্যাজ ইউজুয়াল নর্মাল ইয়ে করতে পারেন। তারপর আর একটু যখন বড় হই তখন ভেলোরে চেন্নাই যাওয়া হয় এবং সিএমসিতে আমার চিকিৎসা শুরু হয়। তো ওখানকার যিনি ডাক্তার ছিলেন ডক্টর সুরঞ্জন ভট্টাচার্য, উনি আমাকে দেখে উনি বলেন যে আপনারা স্কুলে ভর্তি করে দিন নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। এবার সেই ছোটবেলায় বিষয়টাও তো বুঝতাম না, এবং ও যে বললাম না কোনো মানুষই আলাদা করে আমাকে ভিন্ন করে রাখেনি, সুতরাং শুনেছি বুঝেছি। এবার আমরা ওখানে যেরকম বছরে একবার মানুষ বেড়াতে যায়, আমরা যখন গেছি তখন অ্যাজ ইফ আমরা বেড়াতে যাচ্ছি এরকম করে জার্নিটাকে এনজয় করেছি, ট্রেনে ইত্যাদি সমস্ত। এবং ডাক্তার চেক আপের পর আমরা সেই জায়গার বিভিন্ন টুরিস্ট স্পট সেগুলোকে ঘুরতেও গেছি, মোটামুটি সাউথ ইন্ডিয়া ঘোরা এই হেতুতে। তো এইভাবে আর যখন আস্তে আস্তে একটু করে বড় হতে লাগলাম, খুব স্পেসিফিকলি বলতে গেলে 11-12 এর পর বিষয়টাকে আমি সঠিকভাবে বুঝেছি। আদারওয়াইজ আমাকে আরো বেটার হওয়ার জন্য কোন একটা প্রসেস, ভালো থাকার জন্য যে ডাক্তার দেখানো, এই জিনিসটা 1 বছর বয়স থেকেই
1: চলছে। হ্যাঁ, আর শৈশবটা কোথায় কেটেছে?
0: অনেক জায়গায়। হ্যাঁ, একদম পুরো রামধনু রঙের মতো আর কি, অনেক কিছু আছে। একদম শুরুতে আমরা হাওড়াতেই ছিলাম, তারপরে যখন আমার বাবা ট্রান্সফার হয়ে যায় তখন আমার 2 বছর বয়স, তখন আমরা রাঁচিতে চলে যাই। তো সেখানে একটি সিবিসি স্কুলে আমি ভর্তি হই, যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি খ্রিশ্চিয়ান ছিলেন, তো শুধুমাত্র স্যার নন, প্রত্যেক টিচার যারা ম্যাম ছিলেন তারা খুবই কোঅপারেটিভ ছিলেন এবং তারাও এত বেশি ওপেন মাইন্ডেড ছিলেন। ইনফ্যাক্ট আমার বন্ধুরাও, আমার স্যার একটা চেয়ার এবং টেবিল কাঠের বানিয়ে দিয়েছিলেন এবং সেখানে আমি বসতাম, এক্সক্লুসিভ। হ্যাঁ, আর বন্ধুরা এখনো তাদের সঙ্গে ইনফ্যাক্ট যোগাযোগ আছে। তো সেখানে ক্লাস 5 পর্যন্ত পড়াশুনো করি, তারপর বাবার আবার বদলি হয়ে যায় এবং আমরা ফিরে আসি ওয়েস্ট বেঙ্গলে। রাঁচি স্কুলটার আমার নাম ছিল আদার্স বাল নিকেতন। আর আবার যখন ফিরে আসি তারপরে হাওড়াতেই আসি, তারপরে একটি ICC স্কুলে আমার অ্যাডমিশন হয়। সেখানেও প্রিন্সিপাল ম্যাডাম থেকে শুরু করে প্রত্যেকে খুবই সহযোগিতা, শুধু না স্নেহ ভালোবাসা সবটা দিয়ে মানে এ করেন। এবং তারপর বেথুন কলেজ, বেথুন কলেজেও একটা মার্ক তাদের জন্য আর কি রেখে আসতে পেরেছি। তারপর প্রেসিডেন্সি, আবার প্রেসিডেন্সি।
1: এই যে স্কুল যাওয়া নিয়মিত সবার সঙ্গে, স্কুল যাতায়াত করার ক্ষেত্রে কি বাড়ির কেউ সবসময় সঙ্গে থাকতে হতো?
0: মা আমাকে পৌঁছে দিতেন, যেহেতু বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্সটা খুব বেশি ছিল না, সেহেতু আমাকে মা পৌঁছে দিতেন। একদম পারমিশন করা ছিল, মা আমাকে ক্লাসরুম পর্যন্তই পৌঁছে।

0: দেবেন, তো আমাকে ক্লাসরুম পর্যন্ত পৌঁছে দিতেন, তারপর আবার ছুটির সময় গিয়ে ক্লাসরুম থেকে একদম নিয়ে আসতেন।
1: বেশ,
0: আর বন্ধুরাও মানে সবাই বেশ মানে হেসে খেলে একদম। আর শনি রবিবার আমাদের ছুটি থাকতো, মাও খুবই বাচ্চা ভালোবাসতেন এবং সব মিলিয়ে তাদের আসা, বাড়িতে খেলাধুলো করা ইত্যাদি সমস্ত কিছু।
1: বেশ, পড়াশোনার পাশাপাশি কথোপকথনেই আস্তে আস্তে জানতে পারবেন যে বিভিন্ন দিকে যে শুভ স্বপ্নার আগ্রহ এবং দক্ষতা এবং তাতে বহু পুরস্কার লাভ, এগুলোতে আমরা আসবো, সেই আকর্ষণটা সেটাও কি ছোটবেলা থেকেই, একদম ছোটবেলা থেকেই তৈরি?
0: হ্যাঁ, আসলে আমাদের বাড়িতে সকলেই বিভিন্ন গুণের আর কি বলা চলে। আমার দাদু যেমন স্কুল মাস্টার ছিলেন, তো দাদু লিখতে পারতেন খুব ভালো। আমার ঠাকুমা সেই যুগের আর কি, কিন্তু ঠাকুমা তার শৈশবে তবলা শিখেছেন।
1: আচ্ছা,
0: হ্যাঁ। আর আমার জেঠু, আমার বাবা, পিসি, এরা সবাই কবিতা আবৃত্তি পারেন। আর আমার মাও বিয়ের আগে এবং বিয়ের পরে গান শিখতেন, গান করতেন, ফলত সেই প্রভাবটা একটা থেকেই যায়। তো আমরা যখন আবার ফের হাওড়ায় এলাম, তো আমার পিসি আমার বাবাকে বললেন যে পড়াশোনা তো শিখছে, ছোটবেলায় আরো কিছু শেখা উচিত। তো আমার বাবা একদিন অফিস যাচ্ছিলেন, তখন বোধহয় আমি ক্লাস 8 বা 9 পড়ি, তো এক্সাইডের ওখানে নেহরু চিলড্রেন্স মিউজিয়াম আছে। তো একদিন হঠাৎ করে বাবা বাস থেকে নেমে পড়েন এবং ওদের ওখানে যান, ভিতরে যান এবং ফর্ম তুলে আনেন। তারপর এক রবিবার যাই মা বাবার সঙ্গে, এবং তারপরে তো একটা অন্য পৃথিবী খুলে গেল, মানে যেন ওইটার জন্য অপেক্ষা করছিল আর কি। প্রথম দিন যখন গেলাম তখনই স্যার মলয় পোদ্দার, সেই দিন থেকে একটা অদ্ভুত কানেকশন শুরু হয়ে গেল। এবং নেহরু চিলড্রেন্স মিউজিয়াম আমার দ্বিতীয় পরিবার হয়ে গেল। তো এখন তো বয়সের সীমা পেরিয়ে গেছে, সেখানে যাওয়া হয় না, সেখানে আমার মা বাবাকে আলাদাভাবে তারা চিনতেন, একটা মার্ক থেকে গেছিল। সেখানে অনেক অনুষ্ঠান করেছি আমরা, এবং বর্তমানে আমার স্যারের আমি রীতিমতো কন্যা সম আর কি বলা চলে। আমার আবৃত্তি ছাড়াও বিভিন্ন কাজের সঙ্গে এখন স্যারেরও কিছু সহযোগিতা করা ইত্যাদি সমস্ত কিছু। আর এখন তারই নিজস্ব আবৃত্তি সংস্থা, সেখানে স্যার এই ট্র্যাকটা যাতে আমার থেকে চলে না যায় নেহরু চিলড্রেন্স মিউজিয়ামের বয়স সীমা পার হয়ে যাওয়ার পর, সেজন্য তিনি ওখানে স্বাগত জানান আমাকে। তো আমি বর্তমানে সেইতে আছি। আর লেখালিখিও যেহেতু আমার পরিবারের লোকজনেরা পারেন, সেহেতু ছোট থেকে আনমনে লিখতে লিখতে বাবা একটা ডায়েরি কিনে দিয়েছিলেন আমাকে, বলতেন যা মনে আসে লেখো। তো সেইভাবে লিখতে লিখতে আস্তে আস্তে এই লেখার দিকটাও চলে আসে। এবং বেথুন কলেজে পড়ার সময় নিজে কিছু নাটক লিখে বন্ধুদের দিয়ে সেই নাটকগুলো করানো, তারপরে যখন একটু বিশ্বাস এলো যে শুভ স্বপ্নের হাতে এটা হয়, তখন শুভ স্বপ্ন আর একটু চেষ্টা করতে লাগলো এই আর কি।
1: আচ্ছা, হ্যাঁ, বেথুন কলেজের কথা এলো, আপনার গ্রাজুয়েশন হিন্দি ভাষায়।
0: হ্যাঁ,
1: তো এইটা বেছে নেওয়ার কারণ কি?
0: ছোটবেলাতে রাঁচিতেই বলা ভালো যে আমার প্রাইমারি এডুকেশনটা হয়, তো সেখানে তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল আমার হিন্দি, প্রথমে ইংরেজি তারপর হিন্দি। তো সেই থেকে হিন্দি পড়া শুরু, আস্তে আস্তে যত বড় হলাম হিন্দি সাহিত্যের সঙ্গে আরো বেশি আমার এনগেজমেন্টটা বাড়লো, এবং দেখলাম যে অনেক কিছু আছে জিনিস বিষয়টার মধ্যে, সেই জন্য আরো বেশি বিষয়টার প্রতি ঝুঁকে আসা। আর একাডেমিক্যালি না পড়লেও বাংলাটা আমার দাদু মা বাবার দৌলতে আমি শিখেছি। এবং আমাদের বাড়িতে একটা জিনিস ছিল যে ইংরেজি মিডিয়ামে পড়ছি বলে বাড়িতেও সেটা চর্চা করা একদমই না, মানে রীতিমতো মা বাবা দাদু সবার মানে একদম নিপাট বাংলাতে রাঁচিতে থেকেও। একটা জিনিস বলা ভালো, একদম ছোটবেলায় হিন্দি আমি পড়তে চাইতাম না, কারণ কি ছিল, আমি ভাবতাম আমি রাঁচিতে আছি সেজন্য আমাকে হিন্দি পড়তে হচ্ছে, আর আমি সবার থেকে দূরে আছি, আমার রিলেটিভদের খুব ফেভারিট ছিলাম আমি আজও। কিন্তু আমি যত হিন্দি থেকে দূরে যেতে চেয়েছি, আমি দেখেছি প্রতিবার হিন্দিতে আমার বেশি নম্বর এসেছে। তো এইভাবে আস্তে আস্তে আস্তে আস্তে হিন্দির প্রতি টানটা বাড়লো। সাহিত্যগুলো পড়তে পড়তে, প্রেমচাঁদ, বিহারি ইত্যাদি পড়তে পড়তে আরো ভালো লাগাটা বাড়লো, সেই জন্য বিষয়টাকে বেছে নেওয়া।
1: বেশ, আর অনুবাদের কিছু কাজও যে এখন করা হচ্ছে, সেইটার শুরু কিভাবে?
0: আসলে লকডাউনের সময়ে আমার কাছে একটি প্রস্তাব আসে, প্রস্তাবটি হলো এরকম যে ওই নর্দার্ন ইন্ডিয়ার একজন লেখক আছেন, তিনি বাংলা

0: খেলার কিছু বীরাঙ্গনাদের নিয়ে একটি বই লিখতে চান, তো তাদের বিষয়ে তথ্যগুলোকে হিন্দিতে যদি একটু লিখে দেয়া হয়, তো এবার সেটাই আমি করে দিই এবং সেটাতে আমি সফলও হই। তখন বাবা আমাকে সাজেস্ট করেন, যেহেতু আমার তিনটে ভাষার উপরেই একটা দক্ষতা আছে, তো কেন আমি এই দিকটাকেও আরেকটু পুরোধার করি, আর একটু বেশি সাবলীল হই, এইভাবে এই ট্রান্সলেশনের দিকে আসা আর কি।
1: হিন্দি ভাষা নিয়ে প্রেসিডেন্সি থেকে?
0: হ্যাঁ
1: পিএইচডি?
0: হ্যাঁ হ্যাঁ।
1: আচ্ছা, মাস্টার্স করা হিন্দিতে, সেটা
0: প্রেসিডেন্সি থেকে?
1: হ্যাঁ পিএইচডি।
0: হ্যাঁ।
1: আর সেখানে কি আছে বিষয়?
0: শিশু সাহিত্য।
1: আচ্ছা।
0: হ্যাঁ।
1: আর ভবিষ্যতে কি ইচ্ছে, একাডেমিক্যালি কি ইচ্ছে এবং পরে এক্সট্রা কারিকুলার, সেটা তো আসবো আমরা সামনে পড়বো।
0: পরিবারে আমার যারা বড়রা আছেন তারা সকলেই শিক্ষক, তো ফলত আমার মধ্যেও সেই একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। তো ইচ্ছা এবং চেষ্টা দুটোই আছে প্রফেসর হওয়ার, তো এই জন্য একাডেমিকটা নিয়েই এগিয়ে যাওয়া আর কি। আমি রীতিমতো ফুল ফ্লেজড প্রফেসর হওয়ার জন্যই চেষ্টাটা চালিয়ে যাব।
1: বেশ। আর রাঁচির বন্ধু বান্ধব, তাদের সঙ্গে তো যোগাযোগ আছে, এখানেও স্কুল বা কলেজে যারা বন্ধু বান্ধব হয়েছে?
0: একদম। আর এখন তো সোশ্যাল মিডিয়া হওয়ার ফলে আরো বেশি ব্যাপারগুলো সহজ হয়ে যায়।
1: আপনি বললেন যে ছোটবেলা থেকে কেউ আপনাকে সেইভাবে যে বুঝতে দেয়নি, কিন্তু অনেক সময় রাস্তায় বেরোলে মানে একটু অন্যরকম দেখলে আমাদের চোখের দৃষ্টিটা হয়তো সবাই কেউ মুখে বলে না, চোখের দৃষ্টিটা একটু পাল্টে যায়। কেউ একজন হুইল চেয়ারে যাচ্ছেন, মানে হয় সেখানে কিছুটা করুণার দৃষ্টি থাকতে পারে বা একটা অন্য রকম কিছু কাউকে দেখছেন সেই একটা বোধ থাকতে পারে, কখনো কি তার মুখোমুখি হতে হয়েছে?
0: হ্যাঁ, স্বাভাবিকভাবে একদমই হয়েছে। এইবার আমার বন্ধু বান্ধবদের যদি বলি, তারা কিন্তু কখনো এরকম সরাসরি হোক বা মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হোক কখনো করেনি, কিন্তু হ্যাঁ অবশ্যই যখন স্টেশনে গেছি, ট্রেনে এতে গেছি, তখন অবশ্যই দশের মধ্যে কাজজন মানুষ তো এইভাবে তাদের দৃষ্টিভঙ্গি বা তাদের বচন, ইনফ্যাক্ট আমার গ্রামের মানুষেরা প্রত্যেকে আমাকে ভালোবাসে এবং আমার যারা মাতৃসম আছেন তারা আমাকে রীতিমতো স্নেহ করেন, সবাই ছোট বড়। কিন্তু কেউ কেউ মানে আশেপাশের মানুষরা কেউ কেউ অনিচ্ছা কারণ বশত কোনো জেস্টার করে ফেলেন বা কিছু কথা বলে ফেলেন, অনেকের জন্য হয়তো মনে হয়। তবে যেহেতু আমার মা বাবার একটা প্রভাব আছে, তো সেই জন্য সেই জিনিসটাকে নিয়ে বসে থাকা বেশি হয়তো কয়েক সেকেন্ডের জন্য একটু খারাপ লাগলো, তারপর তার অজ্ঞতা বা তার ভুল বলে সেটাকে ভুলে গেছি আর কি।
1: আচ্ছা, গ্রামের বাড়ির কথা উঠলো, এটা কোথায়, কোন জেলায়?
0: বীরভূম জেলায়।
1: বীরভূমে? আচ্ছা, ওখানে কি যাওয়া হয়?
0: ছোটবেলায় স্কুলে পড়া পর্যন্ত বছরে দুবার করে যেতাম, গরমের ছুটিতে আর পুজোর ছুটিতে। তো এখন তো জীবনধারা পাল্টেছে অনেকটা, তো সেই জন্য পুজোর ছুটিতে যাওয়া হয় এবং কালী পুজো পর্যন্ত এরকম যাওয়া আসাটা চলে।
1: আমরা শুনছিলাম শুভ স্বপ্নার কথা, ওর এখনকার পরিবর্তিত জীবনধারা বা আগের জীবন, এ নিয়ে আরো কথা আমরা শুনব আগামী পর্বে। ঘুরে দাঁড়ানোর গল্প আজ এই পর্যন্তই। শব্দগ্রহণ ও সম্পাদনা পিউ দাস, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যুব মনে গানে গানে।

এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে। প্রথমেই শিল্পী সানন্দা ঘোষের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

এতক্ষণ শুনলেন যুব মনে গানে গানে আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, পরিবেশনায় বিদিশা সাধু, রাগ জৌনপুরি। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুব্রত গুপ্ত, হারমোনিয়ামে হিরণময় মিত্র। শুনবেন খেয়াল, শিল্পী বিদিশা সাধু।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন জৌনপুরীর আগে খেয়াল, শিল্পী বিদিশা সাধু। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সুব্রত গুপ্ত এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন অনুষ্ঠান মনের মতো গান। সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান মনের মতো গান। আজ মনের মতো গানে এমন কিছু শিল্পীর গান শোনাবো যারা বলিউডে খ্যাতি তো পেয়েছেন, সেই সঙ্গে বাঙালিদের মনেও জায়গা করে নিয়েছেন। তাদের গায়কী, উচ্চারণ ভঙ্গি, স্টাইল, নিজস্বতা সবকিছুতেই মনে হয়েছে তারা বাঙালিদের ঘরের কাছের। তারা অবাঙালি হলেও বাংলা উচ্চারণ এক অন্য সৌন্দর্য এনে দিয়েছে বাংলা গানে। বাংলা গান গেয়ে তারাও যেমন আনন্দিত, ঠিক তেমনই শ্রোতা বন্ধুরাও তাদের মনের ডায়েরিতে লিখে রেখেছেন তাদের নাম। আজ তাদের গান শুনব। যদি প্রথমেই বলি বা যার গান শুনব, বলিউড শিল্পী আমাদের খুব কাছের মুকেশজির কথা, যার পুরো নাম ছিল মুকেশ চাঁদ মাথুর। 1923 সালের 22শে জুলাই মুকেশের জন্ম হয় লুধিয়ানায়। মুকেশজিকে দিয়ে বাংলা গান গাওয়ানোর প্রস্তাব গ্রামোফোন কোম্পানিকে দিয়েছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সে যাত্রায় মুকেশকে দিয়ে বাংলা গান গাওয়াতে রাজি হয়নি গ্রামোফোন কোম্পানির কর্মকর্তারা। পুলকবাবু অবশ্য গ্রামোফোন কোম্পানিকে বলেছিলেন, মুকেশ বাংলা গানে বাংলা গান গাইছেন শুনলে শ্রোতাদের মধ্যে কিন্তু হইচই পড়ে যাবে। কিন্তু পুলকবাবুর এই অনুরোধকে গ্রামোফোন কোম্পানির কোনো এক কর্তা নস্যাৎ করে দিয়ে বলেছিলেন, সরি পুলকবাবু। আর এই সরি দিয়েই পুলকবাবু মুকেশজিকে গান গাইয়েছিলেন। দিলীপ বসু সে সময় সন্ধ্যা রায় ও বিশ্বজিৎকে দিয়ে তৈরি করেছিলেন একটি ছবি সরি ম্যাডাম। গান লেখার ভার ছিল পুলকবাবুর উপর। পুলকবাবু গ্রামোফোন কোম্পানিকে সরি শব্দ দিয়েই গান লিখলেন, সরি ম্যাডাম সরি। বাংলা প্লেব্যাক করলেন মুকেশ মাথুর। এখন মুকেশজির কণ্ঠে পরপর দুটি গান, প্রথমে সেই গানটি সরি ম্যাডাম সরি।

পরপর দুটি গান শুনলেন মুকেশজির কণ্ঠে। এবার বলি পরবর্তীতে মান্না দে মুকেশকে দিয়ে গাওয়ালেন দুটি গান, যেটি এক্ষুনি শুনলেন, ওগো আবার নতুন করে, ভুলে যাওয়া নাম ধরে টেকো না, আর দেহেরই পিঞ্জরার প্রাণ পাখি। এই প্রথম বেসিক বাংলা গান গাইলেন মুকেশ। 1966-তে পীযূষ বসু তৈরি করলেন একটি জীবনী নির্ভর ছবি, নাম সুভাষচন্দ্র। দেশ নায়কের জীবনী সেখানেই। অপরেশ লাহিড়ির সঙ্গীত পরিচালনায় মুকেশ গাইলেন জয় রাধে শ্যাম রাধা কুণ্ড শ্যাম কুণ্ড। বাংলা গানে এক বিশেষ স্থান অর্জন করলেন মুকেশ মাথুর, এবং মুকেশ মাথুরের কণ্ঠ বাঙালিদের মনে গেঁথে রাখল। 1968 সালে সলিল চৌধুরীর কথাও সুরে গাইলেন মন মাতাল সাঁজ সকাল কেন শুধুই ডাকে। এছাড়াও সলিল চৌধুরীর সুরে ঝুনঝুন ময়না নাচনা। 1972 সাল নাগাদ ব্যাপক জনপ্রিয়তা পায় মিল্টু ঘোষের কথা ভিভালসেরা সুরে দুটি গান, মন্দ বলে লোকে বলুক না এবং ও ময়নারে। আর এভাবেই ভাষা উচ্চারণ ও ভাবাবেগের সীমাবদ্ধতা পেরিয়ে শিল্পীরা হয়ে ওঠেন আপামর সঙ্গীত অনুরাগীদের প্রিয় কণ্ঠ। এখন মন মাতাল সাত সকাল মুকেশের কণ্ঠে।

গানটি শুনছিলেন মুকেশের কণ্ঠে। এবার বলবো বলিউড শিল্পী সুমন কল্যাণপুরের কথা, যার কণ্ঠের সঙ্গে লতা মঙ্গেশকরের কণ্ঠের অনেক মিল পাওয়া যায়। যাকে অর্থাৎ সুমনজির গান শুনলে আপনি মনে করবেন এবং শ্রোতা বন্ধুরা মনে করেন এটা লতাজিরই গাওয়া গান। সুমন কল্যাণপুর বলিউডের শিল্পী, এমন সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন যা ইতিহাস হয়ে থাকবে। ঠিক তেমনই বাংলা সঙ্গীত জগৎকেও উপহার দিয়েছেন এমন সব গান যা সত্যি বাঙালি মনে প্রাণে বসে আছে এই বলিউড শিল্পী। এখন সুমন কল্যাণপুরের কণ্ঠে পরপর দুটি গান।

মোহাম্মদ আজিজের কণ্ঠে গানটি শুনছিলেন। এবার বলি আজ মনের মতো গানের অনুষ্ঠানে বিভিন্ন বলিউড শিল্পী, তারা অবাঙালি হলেও তাদের উচ্চারণ ভঙ্গি, তাদের স্টাইল, তাদের ঘরানা একটা অন্যরকম মাত্রা যোগ করেছে বাংলা গানে, আরও সুন্দর করেছে বাংলা গানকে, বাঙালিদের মনে বসে আছে সেসব গান। এবার বলবো গ্রামোফোনের যুগে নতুন গান মানেই কিন্তু পুজোর গান। অনেকদিন আগে থেকেই তোড়জোড় শুরু হতো তার, কোন গীতিটা লিখবেন, কে সুর করবেন আর কে গাইবেন, তা নিয়ে শ্রোতারাও বাজি ধরতেন নিজেদের মধ্যে। যাদের রেকর্ড কেনার সামর্থ্য ছিল না তারা অপেক্ষা করতেন পুজোর গান রেডিওতে শোনার জন্য। আর বাংলা শিল্পীদের পাশাপাশি বম্বের শিল্পী অর্থাৎ বলিউড শিল্পীদের কণ্ঠে বাংলা গান নিয়েও কিন্তু একটা চূড়ান্ত আগ্রহ তৈরি হতো শ্রোতাদের মধ্যে। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, এনাদের কণ্ঠে বাংলা গান সবসময় এক অন্য মাত্রা যোগ করেছে। বলিউড শিল্পী হওয়া সত্ত্বেও বাংলা গানের তাদের কণ্ঠের স্বকীয়তা এক অন্য বৈচিত্র্য এনে দিয়েছে। এখন লতা মঙ্গেশকর।

গানটি শুনছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। আজ মনের মতো গানে অনুষ্ঠানে এমন কিছু শিল্পীর গান শুনছেন যারা বলিউডে খ্যাতি তো পেয়েছেন, সেই সঙ্গে বাঙালিদের মনেও জায়গা করে নিয়েছেন। তাদের গায়কী, উচ্চারণ ভঙ্গি, স্টাইল, নিজস্বতা সবকিছুতেই মনে হয়েছে তারা বাঙালিদের ঘরের কাছের, মনের কাছের। তারা অবাঙালি হলেও বাংলা উচ্চারণ এক অনন্য সৌন্দর্য এনে দিয়েছে বাংলা গানে। এবার যার গান শুনবেন আশা ভোঁসলে এবং ভূপেন্দর সিং, দুজনেই অবাঙালি খ্যাতিমান বলিউড শিল্পী, সেই সঙ্গে বাঙালিদের মনের খুব কাছের। যদি আশা ভোঁসলের কথাই বলি বা লতাজি, বাংলায় তারা এতগুলো হিট গান দিয়েছেন, সুপার ডুপার হিট গান, যে আজও তাদের গান শুনলে হঠাৎ মনটা আনন্দে তরতাজা হয়ে ওঠে, বারবার শুনতে চায় মন। তাই এখন আশা ভোঁসলে ও ভূপেন্দর সিং এর কণ্ঠে একটি গান, তারপর মোহাম্মদ আজিজের কণ্ঠে আরও একটি গান।

গানটি শুনছিলেন মোহাম্মদ আজিজের কণ্ঠে। ছবির নাম গুরুদক্ষিণা, গীতিকার ভবেশ কুণ্ডু এবং সুরকার বাপ্পি লাহিড়ি। বহুল পরিচিত একটি গান মোহাম্মদ আজিজের কণ্ঠে শুনলেন। এবার বলি বলিউড শিল্পী মোহাম্মদ রফির কথা, যার কণ্ঠে বাংলা গান অন্য এক রূপ নিয়েছে, যার সম্বন্ধে বলতে গিয়ে স্বয়ং মান্না দে বলেছেন, গানের প্রয়োজনে, পরিবেশ পরিস্থিতির প্রয়োজনে উনি সুরের আকাশে যখন তখন নিয়ে আসতে পারতেন সোনালি রঙে মোড়া ক্লান্ত দিনের শেষে উজ্জ্বল শুক্রের উপস্থিতি, আবার কখনো নতুন দিনের ভোরে শান্ত স্নিগ্ধ রঙিনের উপস্থিতি। এরপর আমার কি আর কিছু বলার থাকতে পারে বলুন তো। শুনছেন মনের মতো গান অনুষ্ঠান, এখন মোহাম্মদ রফি।

ভূপেন্দর সিং এর কণ্ঠে গানটি শুনছিলেন। শুনছেন মনের মতো গানের অনুষ্ঠান, আর সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। বন্ধুরা, আরো কথা ছিল, আরো গান ছিল বাকি। আজ মনের মতো গানের অনুষ্ঠানে এমন কিছু গান, শিল্পীর গান আপনারা শুনলেন যারা বলিউডে খ্যাতি তো পেয়েছেন, সেই সঙ্গে বাঙালিদের মনেও জায়গা করে নিয়েছেন। তাদের গায়কী, উচ্চারণ ভঙ্গি, স্টাইল, নিজস্বতা সবকিছুতেই মনে হয়েছে তারা বাঙালিদের খুব কাছের, এবং সত্যি তারা বাঙালিদের খুব প্রিয়। কেননা যখনই এই গানগুলো আমরা শুনি, আমরা মানে মনে প্রাণে মনটা হঠাৎ তরতাজা হয়ে ওঠে। আরো গান ছিল বাকি, আরো কথা ছিল বাকি, কিন্তু ওই যে স্টুডিওর ঘড়ির কাঁটা জানান দিচ্ছে মনের মতো গানের অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিতে হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি গোপীনাথ পাল। সকলে খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী। গান শুনতে শুনতে বিদায় নেব মোহাম্মদ আজিজের কণ্ঠে এই গানটি আপনাদের জন্য।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথম শুনবেন লোকগীতি। লোকগীতির অনুষ্ঠানে শিল্পী পৌলমী দত্ত।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথম শুনলেন লোকগীতির অনুষ্ঠান পৌলমী দত্তের কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন লোকগীতি পৌলমী দত্তের কণ্ঠে। এখন শুনবেন অনুষ্ঠান দিলরুবা, শিল্পী অরূপ কুমার সেন।

এতক্ষণ শুনছিলেন দিলরুবা, শিল্পী অরূপ কুমার সেন। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00 শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান মহানায়কের গল্প। মহানায়কের গল্প অনুষ্ঠানে আজ আপনাদের বলব ডক্টর বিধানচন্দ্র রায়ের কিছু কথা, কেননা গতকাল ছিল ডক্টর্স ডে, 1 জুলাই। ডাক্তার বিধানচন্দ্র রায়, যিনি ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ও জগৎ বিখ্যাত চিকিৎসক, চিকিৎসা ক্ষেত্রে তাকে সম্মান জানিয়ে প্রতি বছর তার জন্মদিনে সারা ভারত জুড়ে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়। 1882 সালের 1 জুলাই বিহারের অন্তর্গত পাটনার বাঁকিপুরে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম হয়। বাবার নাম প্রকাশচন্দ্র রায়, পেশায় ছিলেন একজন এক্সাইজ ইন্সপেক্টর। তার মা অঘোর কামিনী দেবী একনিষ্ঠ সমাজসেবী ছিলেন। 6 সন্তানের মধ্যে সব থেকে ছোট ছিলেন বিধান রায়। বিধানচন্দ্র রায়ের প্রাথমিক পড়াশোনা শুরু হয় পাটনা কলেজিয়েট স্কুল থেকে। তিনি এই স্কুল থেকেই 1897 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন। তারপর কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে IA পাশ করেন। বিহারের পাটনার কলেজ থেকে তিনি গণিত নিয়ে গ্রাজুয়েট হন এবং গণিত নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করার পর তিনি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কলকাতা মেডিকেল কলেজে ভর্তির জন্য আবেদন করেন। দুই প্রতিষ্ঠান থেকে ডাক এলেও তিনি কিন্তু ডাক্তারি পড়বার সিদ্ধান্ত নেন। ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রাথমিক কর্মজীবন শুরু হয় প্রাদেশিক স্বাস্থ্য সেবক হিসাবে, এমনকি তিনি নার্স হিসাবেও কাজ করেছেন। অবসর সময়ে তিনি নামমাত্র পারিশ্রমিক নিয়ে ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করতেন। কঠোর পরিশ্রম তার জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছিল, এমনকি শুরুর দিকে তিনি পার্ট টাইম ট্যাক্সিও চালাতেন। ইংল্যান্ড থেকে ফিরে আসার পরে তিনি বেশ কিছুদিন কলকাতা মেডিকেল কলেজ এবং তারপরে ক্যাম্পবেল মেডিকেল স্কুল এবং কারমাইকেল মেডিকেল কলেজে শিক্ষকতাও করেছিলেন। 1925 সালে বিধানচন্দ্র রায় রাজনীতিতে প্রবেশ করেন। তিনি ব্যারাকপুর নির্বাচনী এলাকা থেকে বেঙ্গল আইন পরিষদের স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন এবং 1925 সালের শুরুর দিকে বিধান রায় হুগলির দূষণজনিত কারণগুলি পর্যালোচনা করে ভবিষ্যৎ দূষণ রোধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবেন। সাল ছিল 1930। ডান্ডি যাত্রা চলাকালীন কলকাতা কর্পোরেশনে অনেক সদস্যকে কারাবরণ করতে হয়েছিল, কিন্তু কংগ্রেস বিধানচন্দ্র রায়কে কারাগারের বাইরে থাকতে এবং কর্পোরেশনের দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেছিলেন এবং সাল 1931 থেকে 1933 এই সালে তিনি কলকাতার মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং কংগ্রেস পার্টি বাংলার মুখ্যমন্ত্রী পদের জন্য বিধানচন্দ্র রায়কে প্রস্তাব যখন দেন, শুরুতে বিধানচন্দ্র রায় নিজের পেশা নিয়েই থাকতে চেয়েছিলেন এবং শেষ পর্যন্ত গান্ধীজির পরামর্শে তিনি 1948 সালের 23শে জানুয়ারি মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। বিধানচন্দ্র রায়ের সব থেকে উল্লেখযোগ্য কৃতিত্বের মধ্যে পড়ে তাঁর চিকিৎসা শিক্ষার প্রতিষ্ঠানে তাঁর ভূমিকা। তিনি বিশ্বাস করতেন যে স্বরাজ তখনই আসবে যখন জনগণ সুস্থ থাকবে। চিত্তরঞ্জন সেবা সদন, কমলা নেহরু মেমোরিয়াল হাসপাতাল, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল এবং যাদবপুর টিবি হাসপাতালের প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1926 সাল থেকে মহিলা ও শিশুদের জন্য চিত্তরঞ্জন সেবা সদন চালু করা হয়েছিল। মহিলারা প্রথমে হাসপাতালে আসতে আগ্রহী ছিলেন না, তবে ডাক্তার বিধানচন্দ্র রায় এবং তার দলের কঠোর পরিশ্রমের ফলে সেবা সদন ক্রমেই সকল শ্রেণী ও সম্প্রদায়ের মহিলাদের জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে ওঠে। তিনি মহিলাদের নার্সিং এবং সামাজিক কাজে প্রশিক্ষণের জন্য একটি কেন্দ্র চালু করেছিলেন। কলকাতার মেয়র থাকাকালীন তিনি বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, উন্নত সড়ক, উন্নত আলো ও জলের সরবরাহ সম্প্রসারণে উদ্যোগী হয়েছিলেন। হাসপাতাল, দাতব্য চিকিৎসালয়গুলিতে সহায়তা প্রদানের জন্য একটি কাঠামো স্থাপন করেছিলেন। তিনি তার মা অঘোর কামিনী দেবীর নামে হাসপাতাল তৈরির জন্য তার

সাল ছিল 1961 সালের 4 ফেব্রুয়ারি, তাকে ভারত রত্ন পুরস্কারে ভূষিত করা হয়। 1962 সালে বিধান রায়ের সম্মানে বিসি রায় ন্যাশনাল অ্যাওয়ার্ড ক্যাসেল নামে একটি পুরস্কার চালু করা হয়। 1976 সাল থেকে চিকিৎসা, রাজনীতি, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, চারুকলার ক্ষেত্রে স্বীকৃতি দেওয়ার জন্য প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। 1900 এখন একটি গান, তারপর আবার কথায় ফিরে আসি।

0: নাই পালাই করে
1: ওয়ান ওয়ান টু
0: কালো দেহ পড়ি কাটিয়ার জুড়ি কালো পেট ছিঁড়ে কাটি নাড়ি ঘুড়ি আমাদের চির সাথী কাটিয়ার ছুরি আমাদের চির সাথী কাটিয়ার ছুরি জমের দম্ভ ভেঙে
2: বড়াই করি
0: আমরা মেডিকেল কলেজে পড়ি আমরা মেডিকেল কলেজে পড়ি।
3: গানটি শুনছিলেন সতীনাথ মুখোপাধ্যায়, উৎপলা সেন এবং দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন মহানায়কের গল্প, সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। মহানায়কের গল্পে আজ যার গল্প আমি পড়ছি, ডাক্তার বিধানচন্দ্র রায়, দেশজোড়া নাম তার, এমনই এক চিকিৎসক যিনি পশ্চিমবঙ্গকে নিজে হাতে ঢেলে সাজিয়েছিলেন। একই দিনে জন্ম মৃত্যু যাঁর, সেই বিশ্বসেরা ডাক্তার বিধানচন্দ্র রায়, তাঁরই জন্মদিবস পালিত হয় ভারতে চিকিৎসক দিবস হিসাবে। যিনি ছিলেন শিক্ষাবিদ, সমাজসেবক, অসাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলার রূপকার। একই দিনে জন্ম এবং মৃত্যু, এমনই অদ্ভুত সমাপতন যে ব্যক্তির সঙ্গে জড়িয়ে আছে তার নাম ডাক্তার বিধানচন্দ্র রায়। গোটা জীবনে নানা মিথ তৈরি করেছেন তিনি। ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল না, তবুও এই কাজেই অর্থাৎ ডাক্তারিতেই তিনি হয়ে উঠেছিলেন সর্বসেরা। ভারতের বাইরেও ছড়িয়ে পড়েছিল তার নাম। তবে তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে আরও এক আশ্চর্য কিংবদন্তি অধ্যায়, এবং তিনি মরণাপন্নকে নতুন জীবন দিতে পারতেন। অর্থাৎ রোগীদের মধ্যে ভরসা ছিল তাঁর প্রতি যে তাঁর কাছে গেলে আমি সুস্থ হয়ে উঠব, এবং তার চিকিৎসা পদ্ধতি ছিল সহজ সরল। ডাক্তারি টেকনিক্যাল ওষুধ দিতেন কম, মনকে জয় করতেন বেশি। তার সম্মানে সারা ভারত প্রতি বছর পয়লা জুলাই চিকিৎসক দিবস উদযাপন করে। বিহারের পাটনাতে 1882 সালে পয়লা জুলাই জন্মগ্রহণ করেছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। প্রথম দিন থেকেই পড়াশোনায় যথেষ্ট মেধাবী ছিলেন তিনি। 1911 সালে ইংল্যান্ড থেকে FRCS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতার ক্যাম্পবেল মেডিকেল স্কুলে, বর্তমানে যার নাম নীলরতন সরকার মেডিকেল কলেজ, সেখানে শিক্ষকতা ও মানুষের চিকিৎসা শুরু করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট সদস্য, রয়্যাল সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন ও আমেরিকান সোসাইটি অব চেস্ট ফিজিশিয়ানের ফেলো নির্বাচিত হন। কখনো চিকিৎসক হিসেবে রোগীদের, কখনো উপাচার্য হিসেবে ছাত্রদের, কখনো মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যবাসীকে। এক কথায় তার নাম বিধান, এই বিধান নামটি সার্থক। কেশবচন্দ্র সেনের নববিধান নামে বইয়ে অনুপ্রাণিত হয়ে কথিত আছে, পিতা প্রকাশচন্দ্র রায় বিধান নামকরণ করেছিলেন। মুখ দেখেই রোগ নির্ণয় করার এমন অলৌকিক বিদ্যা রপ্ত করেছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায় যে হতদরিদ্র থেকে রাজা উজিরের কাছে তিনি ছিলেন ধন্বন্তরি চিকিৎসক। কেউ কেউ বলতেন তাঁর দিব্য দৃষ্টি রয়েছে। মহাত্মা গান্ধী বলতেন, বিধান দ্য সেফটি অ্যান্ড হ্যান্ড অফ ইন্ডিয়া। এবং এই মানুষটি যিনি, যার পেশাগত জীবন শুরু হয়েছিল রোগী দেখার পাশাপাশি কলকাতা শহরে পার্ট টাইম ট্যাক্সিও চালানোর মধ্য দিয়ে সেই সময়, এবং 1911 সাল নাগাদ বিধানচন্দ্র রায়ের মাত্র দুই বছর তিন মাসের ব্যবধানে তার MRCP এবং FRCS উভয় ডিগ্রি তিনি অর্জন করেছিলেন। 1923 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রভাবে রাজনীতিতে যোগ দিয়ে বঙ্গীয় ব্যবস্থাপক সভার নির্বাচনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। পরে কলকাতা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং কলকাতা পৌরসংস্থার মেয়র পদে নির্বাচিত হন। 1931 সালে মহাত্মা গান্ধীর ডাকে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণও করেন। 1942 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত হন। 1947 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় নির্বাচন কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী রূপে আইনসভায় নির্বাচিত হন এবং 1948 সালে গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব, এবং এই কারণেই তাকে বাংলার রূপকার হিসেবে অনেকে অভিহিত করেন। সবথেকে তিনি চিকিৎসক হিসাবে মানুষের কাছে ছিলেন ধন্বন্তরি। আজ মহানায়কের গল্প অনুষ্ঠানে ডক্টর বিধানচন্দ্র রায়ের গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম কিছু কথা, সেই সঙ্গে গান। আজ মহানায়কের গল্প অনুষ্ঠান থেকে বিদায় নেব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন মান্না দে এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান শুনতে শুনতে অনুষ্ঠান থেকে বিদায় নেব।

এতক্ষণ শুনছিলেন রজনীকান্তের গান, শিল্পী কুমকুম ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

রমগীতি অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, গীতিকার সুহাস চৌধুরী, সুরকার সলিল চৌধুরী। এখন সন্ধ্যা মুখোপাধ্যায়।

ব্রহ্মগিরি অনুষ্ঠান শুনছেন, প্রথম গানটি শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন সমবেত কণ্ঠে গীতিকার সমীর ঘোষ, সুরকার অমল মুখোপাধ্যায়।

এখন শুনবেন বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে, গীতিকার শোভন পাঠক, সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এখন বনশ্রী সেনগুপ্ত।

রমকে দিয়ে অনুষ্ঠানে গানটি শুনছিলেন মনুশ্রী সেনগুপ্তের কণ্ঠে। এখন মান্নাদের কণ্ঠে শুনবেন পরবর্তী গান, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার অসীমা মুখোপাধ্যায়। এখন মান্না দে।

গানটি শুনছিলেন মান্নাদের কণ্ঠে। রম্যগীতিতে এখন শুনবেন সবিতা চৌধুরীর কণ্ঠে পরবর্তী গান। গীতিকার পার্থ সারথি মুখোপাধ্যায়, সুরকার অসীমা মুখোপাধ্যায়। এখন সবিতা চৌধুরী।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রমগীতি। গানটি শুনছিলেন সবিতা চৌধুরীর কণ্ঠে, পরবর্তী গান সুচিত্রা মিত্রের কণ্ঠে। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার নিখিল চট্টোপাধ্যায়। এখন সুচিত্রা মিত্র।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান রম্যগীতি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় থাকবেন আঁখি মুখোপাধ্যায়।

ঘড়ির কাটা টিকটিক করতে করতে ইতিমধ্যেই 12 ঘরে পা দিয়ে ফেলেছে, অর্থাৎ সময়টা এখন ভারতীয় সময় অনুযায়ী বেলা ঠিক 12টা, আর বাংলাদেশের সময় অনুযায়ী এই 12:30। মানে সকালের দৌড়ঝাঁপ কিছুটা সামলে এই সময়তে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবার সময়। দেখো, প্রতিদিন সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকেরই তো প্রচণ্ড কাজ থাকে, আর তার সঙ্গে সঙ্গে থাকে এই কাজগুলোকে সব গুছিয়ে ট্রামে বাসে একদম লড়াই করে নিজেদের অফিস বা স্কুলে এসে পৌঁছানোর। আর সেই ব্যস্ততাটা কিন্তু একটু হলেও ক্ষান্ত হয় এই সময়ে। এই সময়টা কাজের ফাঁকে একটু গুনগুন করে নিজের জন্য গান গাইবার সময়, কিংবা রেডিওর ভলিউমটা বাড়িয়ে দিয়ে যুববাণীর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে নেওয়ার সময়, বা এই ঝিরঝিরে বর্ষার দিনে বারান্দায় কিংবা তোমার প্রিয় জানলাটার কোণে গা এলিয়ে দিয়ে এই আমার সঙ্গেই, মানে তোমার প্রিয় যুববাণীর বন্ধুর সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে আদান প্রদান করে নেওয়ার তথ্যে। আর সকালবেলা যখন তুমি নিজের সমস্ত কাজকর্ম সামনে রেডিওর ভলিউমটা বাড়িয়ে দিয়ে চলে এসেছো আজকের আড্ডা দিতে, তাহলে আমি কি আর দেরি করতে পারি বলো? তোমাকে কি অপেক্ষা করাতে পারি? আর ঠিক তাই তো, আমিও ঘড়ির কাটা যেমনই 12 ঘরে পা দিয়েছে, আমিও কিন্তু ঠিক তখনই আকাশবাণী মৈত্রীর স্টুডিওতে নিজের পাটিও দিয়ে ফেলেছি। আর গল্পে গানে ভরা আজকের এই অল্প অল্প গল্পকথার এই আসর নিয়ে তোমাদের সঙ্গে আধ ঘন্টা থাকবো আমি, তোমার যুববাণীর বন্ধু আঁখি। কথা তো অনেক হবে। দেখো, বৃষ্টির দিনে গল্প যদি শুরু হয় সেই গল্প কিন্তু থামে না। যদিও আজকে একটু গরম রয়েছে, তবে আবহাওয়া কিন্তু বলেছে বৃষ্টি হতে পারে। আর এই যে বৃষ্টি হবে, বৃষ্টি আসবে, এর মধ্যে যে কি সুন্দর একটা আনন্দ লুকিয়ে থাকে তা তো আমরাই বুঝি, তাই না? ধরো কোনো একটা কাজ রয়েছে যেটা বিকেলবেলায় করবো, অথচ করতে একটু ইচ্ছে নেই, আমরা কিন্তু সবাই প্রার্থনা করি যে এই সময় যেন বৃষ্টিটা আসে, তাহলে আজকে বেঁচে যাই, তাই তো? কিংবা সন্ধ্যের বা রাত্রির দিকে যদি বৃষ্টি পড়ে, ঘরে বসে বসে সেই বৃষ্টি দেখার কি যে আনন্দ, আহাহাহা। তবে এই বৃষ্টি দেখার আনন্দ আরো দ্বিগুণ হয়ে যাবে যদি বৃষ্টির সাথে আরো মিষ্টি করে খাওয়া দাওয়াটা হয়, তাই তো? এই সবকিছু নিয়ে আজকের আড্ডা হবে, কিন্তু অনুষ্ঠানের শুরুতে তোমাকে স্বাগত জানাতে হবে। যে কি দিয়ে স্বাগত জানাই? দেখো, বাড়িতে, মানে আমি যদি কারুর বাড়িতে যাই কিংবা আমাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসেন, তাহলে তো আমরা তাকে স্বাগত জানাই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে কিংবা কোনো খাবার দিয়ে। কিন্তু তোমাকে কি দিয়ে স্বাগত জানাই? তোমাকে স্বাগত জানাবো শ্রেয়া ঘোষাল এবং শানের কণ্ঠে এই সুন্দর গানটা দিয়ে। সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী।

আহা, কি সুন্দর একখানা গান শুনিয়ে তোমাদেরকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানালাম বলো তো। কে, গানটা মিষ্টি ছিল তাই না? দেখো, মিষ্টি দিয়ে তো আর তোমাদের ওয়েলকাম করতে পারলাম না, তো সেই জন্য একটা সুন্দর গানই শোনালাম। একই হলো, স্বাগত জানানো নিয়ে তো কথা তাই না। এই বৃষ্টি এলেই মানে এই বর্ষা তো এসেই গেছে তাই না, আর বর্ষা মানে মাঝে মাঝে এই ঝমঝমিয়ে বৃষ্টি, স্কুল কলেজ অফ, আর বাড়িতে প্রিয় জানলাটা কিংবা বারান্দার কোণে হেলান দিয়ে বসে প্রিয় গল্পের বইয়ের পাতা উল্টানো, কিংবা বেশ একটা গরম গরম মানে এক কাপ গরম গরম চা একটু চুমুক লাগানো, তাই তো। দেখো, এই প্রখর গরমে গ্রীষ্মকালে আমাদের প্রচুর খাবার দাবার খেতে ইচ্ছে করলেও খেতেই পারি না, কারণ খেলেই তো শরীর খারাপ করে যাবে। তো এই সব কিছু মানে এই নানা রকম খাবার খেতে ইচ্ছে করলেও যে খেতে না পারার একটা দুঃখ থাকে, খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের যে একটা রেস্ট্রিকশন থাকে এবং তার জন্য আমাদের তো একটু মন খারাপ হয়, তো এই সব কিছু কিন্তু বর্ষা এলে একেবারেই চলে যায়। মানে খাবার দাবারের প্রতি বর্ষা আমাদের মনে একটা ভরসা জাগায়। আচ্ছা তুমি বলো, যদি একটু বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করে, তাহলে কিন্তু সন্ধেবেলায় যদি আমরা বাড়ি থাকি, আমরা সবাই আমাদের মায়ের কাছে আবদার করি যে আজকে একটু তেলে ভাজা, একটু পেঁয়াজি কিংবা একটু আলুর পকোড়া হোক, তাই তো। আর যদি সারাদিন ধরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে, তাহলে কিন্তু সেদিনের জন্য আমাদের মেনু একেবারে ফিক্সড। আর তুমি তোমার বাড়ি, তোমার পাশে যার বাড়ি রয়েছে, সব মানে সকলকেই জিজ্ঞাসা করবে, সকলেরই বাড়িতে কিন্তু সেই দিন শুধুই খিচুড়ির গন্ধ মোমো করবে, কি তাই তো। আহাহাহাহা, খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা, আলুর পকোড়া, আলুর ভাজা, আহাহাহাহা, মানে এই বর্ষার কথা বলতে গিয়েই কোথাও মানে নিজের মুখেও যে জল চলে আসছে এবং মনের ভিতরটা খাবারের জন্য একেবারে ভিজে ভিজে উঠছে। কিন্তু দেখো, এই যে খিচুড়ি এবং এই যে ভাজাভুজি, এই বিষয়গুলো তো আমরা বৃষ্টি পড়লেই আমাদের মেনুতে ফিক্সড হয়ে যায়, তো এই ব্যাপারটাকে আমরা খুব সাধারণভাবে দেখি যে ইয়ার এমন কি ব্যাপার। কিন্তু এই খিচুড়ির সৃষ্টি কিভাবে হলো, আর আগেকার দিনের যারা রাজা বাদশারা ছিলেন তাদের মেনুতেই বা কি থাকতো এই বর্ষার দিনে, এই সব কিছু জানতে হলে তোমাদের কিন্তু আজকে আমার সঙ্গে এই আধ ঘন্টা অল্প অল্প গল্প কথার আসরে থাকতে হবে। আমি জানি আমার বন্ধুরা তো আমার মতোই খাদ্য রসিক, তাহলে আর দেরি কিসের, পাড়ি দিই ইতিহাসের সেই রাজকীয় রান্নাঘরে। দেখো, বর্ষায় যখন খিচুড়ি খাই নিজেদেরকে আমরা অত্যন্ত সাধারণ ভাবি, কি তাই তো, এই কথাটাই তো এক্ষুনি বললাম, কিন্তু তুমি শুনলে চমকে যাবে, এই খিচুড়ি কিন্তু এককালে ছিল অত্যন্ত জনপ্রিয় একটি রাজকীয় খাবার। মুঘল সম্রাট আকবরের কথাই ধরা যাক, তার দরবারে নবরত্নের অন্যতম যিনি ছিলেন আবুল ফজল, তার যে গ্রন্থ আইনি আকবরী, সেখানে কিন্তু তিনি লিখেছেন যে নবাবের জন্য সাত রকমের চাল ডাল মিশিয়ে তৈরি করা হতো এক বিশেষ খাবার, আর তারই নাম ছিল খিচড়ি, যা থেকে পরবর্তীকালে এই খিচুড়ি শব্দটি এসেছে। তবে শুধু চাল ডালই নয় বন্ধু, এতে পড়তো খাঁটি ঘি, জাফরান, আর নানান রকম সুগন্ধি মশলা, যা এই সাধারণ খিচুড়ির স্বাদকে করে তুলত রাজকীয়। আবার তারই যে পুত্র সম্রাট জাহাঙ্গীর, তিনিও কিন্তু খিচুড়ির প্রেমে পড়েছিলেন। তিনি আবার অন্য ধরনের একটু খিচুড়ি খেতে পছন্দ করতেন, সেই বিশেষ ধরনের খিচুড়ির নাম ছিল লাজিজা। আচ্ছা, এই নামটা শুনে তোমারও নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে এমন নাম কিভাবে এলো। এই ব্যাপারটা পড়তে গিয়ে আমি একটা গল্প পড়লাম জানো তো, যে সম্রাট জাহাঙ্গীর যখন একটু অন্যভাবে খিচুড়ি খেতে চাইলেন, তখন তার যে মানে বাপুরজি ছিলেন, তিনি কি করলেন যে এই খিচুড়ির সাথে বেশ পেস্তা, বাদাম, কিশমিশ এই সব মিশিয়ে দিলেন, এবং সেই খিচুড়ি যখন দরবারে তার কাছে পেশ করা হলো, তিনি তো খেতে গিয়ে একেবারে হতভম্ব, আহ কি স্বাদ, আর জিভার সরেই না। তো এই লাজবাব বলতে গিয়ে তিনি তখন ভীষণ টিষণ খেয়ে আর কি লাজিজা বলে ফেলেছিলেন, আর সেই থেকে এই খাবারের নাম লাজিজা। আহাহাহা, মানে ভাবতেই অবাক লাগছে, খিচুড়ি, তার মধ্যে আবার পেস্তা, কিশমিশ, একবার ভাবো তো স্বাদটা কি রাজকীয় হতে পারে, উফ, আহাহাহাহা। দেখো, এই বর্ষার দিনে চাল ডাল মিশিয়ে খিচুড়ি তৈরি করা হতো, এটা তো আমরা সকলেই জানি, আমরা কিছু রাজকীয় খিচুড়ির গল্পও বললাম, কিন্তু বর্ষার দিনে খিচুড়িই কেন খাওয়া হতো, মানে বেশিরভাগ ক্ষেত্রে কেন খিচুড়িকেই প্রেফার করা হয়, সেটা দেখতে গেলে কিন্তু আমাদের একটু লজিক্যালি ভাবতে হবে। তো এই বর্ষার দিনে বা বৃষ্টির সময় কিন্তু অধিকাংশ ক্ষেত জলে ডুবে থাকতো,
বিশেষ মানে অনেক ফসলও নষ্ট হতো। তো এই সময় বাড়িতে যে সমস্ত খাবারগুলো মজুদ থাকতো, যেগুলো দীর্ঘদিন ধরে বাড়িতে রয়েছে, সেগুলো দিয়ে কিভাবে একটা সুস্বাদু খাবার বানানো যায় সেই ভাবনা থেকে এলো খিচুড়ির। আর দেখো, বৃষ্টি পড়লে কিন্তু বাজার হাটও বন্ধ হয়ে যায়। এখন আমরা অনেক উন্নত, কিন্তু সেই সময় যে সময় গ্রামে হাট বসতো, তো জল জমলে সেখানে তো হাট বসার খুব একটা জায়গাও থাকতো না। আর আমাদের বাবা কাকাদের মতন অনেক লোকই রয়েছেন যে বৃষ্টি পড়লে আজ আর বাইরে যাব না এই কথাটি বলে থাকেন। তো এই সব কিছু ম্যানেজ করতে গিয়ে যারা আমাদের বাড়িতে রয়ে থাকেন মায়েদেরকে, বা সেই সময় যে সমস্ত বাপুর্জিরা রান্না করতেন, তারা কি করলেন, ঘরে যেগুলো দীর্ঘদিন ধরে মজুদ থাকে সেই জিনিসগুলোর মেলবন্ধনে বানিয়ে ফেললেন এরকম একটা পুষ্টিকর সুস্বাদু খিচুড়ির। আর এই খিচুড়িকে কিন্তু রাজাদের যারা বৈদ্য বা হাকিম ছিলেন তারাও মান্যতা দিয়েছিলেন। দীর্ঘদিন সুস্থ থাকতে হলে চাল ডাল আর ভেষজ মশলার এই সহজ পাচ্য অথচ পুষ্টিকর খাদ্যটি কিন্তু আমাদের সকলের জন্য বেশ প্রয়োজনীয়। আচ্ছা, আমাদের এই আড্ডা তো চলবেই, কিন্তু এই আড্ডাটাকে মানে খিচুড়িকে যেমন অল্প আছে একটু বেশিক্ষণ ধরে ফোটালে তার টেস্ট আরও বাড়ে, আমাদের আড্ডার মাঝখানে যদি ঈশান মিত্রের কণ্ঠে এই গানটা শুনে নিই তাহলে মনে হয় আমাদের আড্ডাটারও মানে যে স্বাদ তোমাদের কাছে আমাদের আড্ডার পৌঁছচ্ছে সেটা আরও বেশি ভালো হবে। তাহলে চলো, তোমাদের জন্য থাক এখন একটা গান, ফিরে আসছি গানের ওপারে, সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী।

একেবারেই তাই, অল্প আছে রান্না জীবন হোক, কারণ ভালো ভালো রান্না করলে তবেই তো ভালো ভালো খাবো, কথাই রয়েছে। আমাদের হৃদয়ের সঙ্গে কিন্তু পেটের একটা যোগাযোগ রয়েছে, তাই মন ভালো রাখতে হলে পেটকে ভালো রাখতে হবে, আর পেটকে ভালো রাখতে হলে ভালো ভালো খাবার খেতে হবে। আর এই বর্ষার দিনে পকোড়া, চা, সিঙাড়া, খিচুড়ি এগুলো তো চলতেই থাকবে, কারণ এই সময়টাই তো রয়েছে, তাই না? এই সময় কিন্তু ডায়েট ফাইট বন্ধু একটু ভুলে যেতে হবে। এই সময় বর্ষার আনন্দে মাতোয়ারা হতে গেলে খাদ্যের রসেও কিন্তু নিজেকে একেবারে টইটুম্বুর রাখতে হবে, যেমনটা আমি রাখছি আর কি। আচ্ছা, খিচুড়ির গল্প তো অনেক বললাম, কিন্তু এই বৃষ্টির সঙ্গে সম্পর্ক যার সবচেয়ে গভীর সে হলো আমাদের জলের রানী ইলিশ। আর নবাবী আমলে, বিশেষ করে মুর্শিদাবাদের নবাবদের রান্নাঘরে বর্ষাকাল মানেই ছিল ইলিশের উৎসব। ঢাকার নবাব এবং মুর্শিদাবাদের নবাবদের বর্ষার দিনে পদ্মা বা ভাগীরথীর টাটকা ইলিশ ছাড়া তাদের রান্নাঘর কিন্তু একেবারেই চলতো না, তাদের হেসেল বন্ধই হয়ে যেত এক প্রকারের। আর নবাব সিরাজউদ্দৌলার দরবারে বর্ষার দিনে তৈরি হতো সেই বিশেষ পদটি যেটি ইলিশ মাছ দিয়ে তৈরি করা হয়, কি বলতো? সেই বিখ্যাত ইলিশ পোলাও আর সর্ষে ইলিশ। তবে এই ইলিশ পোলাওয়ের সঙ্গে কিন্তু মেশানো হতো চন্দন বাটা আর কেওড়ার জল, এগুলোই এই খাবারের মধ্যে এনে দিত সেই রাজকীয় সুবাসটা। আর এই সুবাসই মহারানী ইলিশকে করে তুলত রাজকীয় খানা। আচ্ছা, এটা শুনে তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে কিভাবে এই পদের সৃষ্টি হলো, মানে আমরা মাছে ভাতেই বাঙালি, আমাদের ক্ষেত্রে মাছের একটা তরকারি হলো কিংবা মাছের ঝোল ঝাল যাই হলো, তার সঙ্গে ভাত বা অন্য কিছু দিয়ে আমরা খেতে খুবই জানি, কিন্তু এরকম একটা মাছের সঙ্গে চালের মেলবন্ধন ঘটিয়ে এরকম একটা সুন্দর রান্না, এটা কিভাবে হলো? দেখো, তোমাদেরকে যেমনটা বললাম যে আমাদের বাংলার জেলেরা তো বর্ষার উত্তাল নদীতে ইলিশ মাছ ধরতে যান, এবং তখনকার দিনে তারা খাঁটি ইলিশটিকে ধরে পাঠাতেন নবাবের কাছে। নবাবের কাছে যারা রান্না করতেন তারা কি লক্ষ্য করলেন যে ইলিশের একটা নিজস্ব চর্বি বা তেল আছে, সেই তেলের সুগন্ধকে কাজে লাগিয়ে তার মধ্যে বাসমতি চাল আর ইলিশ ফুটিয়ে তৈরি করে ফেললেন ইলিশ পোলাও। আজকে যে আমরা ইলিশ নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করি, নানা রকম রান্নাবান্না করি, তার শুরু কিন্তু এখান থেকেই হয়েছিল বন্ধু। তবে শুধু বাংলা নয়, এবার একটু এই বর্ষায় ঘুরে আসা যাক আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে। তো বর্ষায় আমরা একটু ঘুরে আসি রাজস্থান আর হায়দ্রাবাদ থেকে। না না, বেরিয়ে পড়ের অনুষ্ঠানে তোমরা অন্য কোথাও ঘুরতে গিয়েছিলে আমি জানি, এটা তো অল্প অল্পের অনুষ্ঠান, এখানে ঘুরতে যাব মানে ওই বর্ষার পেট পুজোটা করতে যাব। রাজস্থান এবং মেয়রের যে রাজারা ছিলেন তারা কিন্তু বর্ষার দিনে শিকার করতে ভালোবাসতেন, এবং শিকারের পর সন্ধে নামলে তারা যখন মহলে ফিরে আসতেন তখন যেই প্রাণীটিকে তারা শিকার করেছেন তার মাংস দিয়ে বানানো হতো লাল মাছ, তীব্র ঝাল আর মথুরার ঘাস লঙ্কা দিয়ে তৈরি এই মাংসের ঝোল বর্ষার ভিজে আবহাওয়ায় শরীরে এক উষ্ণতা এনে দিত। আর হায়দ্রাবাদের নিজাম, তার কথাই বা কেন বাদ যায়, বর্ষার দিনে তিনি কি করতেন বলতো, তার যে খাস বাপুরজি ছিল তার কাছে অর্ডার যেত, সে খাস বাপুরজি বানাতো ডাল এবং মাংসকে দীর্ঘদিন ধরে বেশ মশলা টসলা দিয়ে বেশ দীর্ঘ অনেকটা সময় ধরে অল্প আছে রেখে দিত উনানে, এবং তা ফুটতে ফুটতে ফুটতে ফুটতে এক ধরনের খাবার তৈরি হতো যার নাম হালিম বা খিসা। আর সেই খাবারের গন্ধ, মানে আমি আজকে আড্ডা দিতে দিতেই কোথাও গিয়ে সেই গন্ধে হারিয়ে যাচ্ছি। হায়দ্রাবাদের কথাও তো বললাম, এবার একটু মরুভূমির দেশ থেকে ঘুরে আসা যাক। যদিও রাজস্থানে বর্ষা খুব কম সময়ের জন্য আসে, তাই রাজস্থানে যখনই বৃষ্টি পড়ে তখনই সেখানের মানুষ এটাকে একটা উৎসবের মতন পালন

করে। আর রাজস্থানে তো প্রচণ্ড গরম, তো সেখানে যে বন্য পশুর মাংসগুলো রয়েছে সেগুলোকে কি করা হয় বলতো, যাতে নষ্ট না হয়ে যায়, তার কোনো টক স্বাদ না থাকে, তার জন্য তাতে তীব্র মশলা ঘি দিয়ে কষিয়ে বৃষ্টির দিনে তৈরি করা হয় রাজস্থানি লাল মাছ। কখনো কখনো আবার মানে সেটার সঙ্গে টক দইও মেশানো হতো, সেক্ষেত্রে এই রংটা এতটা লাল হয় না, একটু ফিকে বা সাদা হয়ে যায়, তার থেকে জন্ম নিল আবার সফেদ মাছ। আহাহা, এই লাল মাছ সফেদ মাছ বলতে বলতে আমারও মনে হচ্ছে এই জুলাই মাস শুধুই খাবারের মাস। আর হায়দ্রাবাদের নিজামের কথা তোমাদেরকে আগেও বলেছি, তো এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি যে নিজামের কাছে যে সমস্ত সৈন্যরা আসতেন তারা তো আরব দেশ পেরিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে হায়দ্রাবাদে এসে পৌঁছাতেন, এবং নিজাম কি করতেন, তাদের শরীরের যে দুর্বলতা সেটাকে দূর করতে গিয়ে মানে দূর করবার জন্য তাদের খাদ্যে মানে খাবারের যে রুটিন তালিকা তাতে এই লাল মাছ রাখার ব্যবস্থা করেছিলেন, এবং সেটা তাদের শরীরে একরকম যেরকম উষ্ণতা দিত তেমন কিন্তু তাদের মনটাকে একদম চাঙ্গা করে দিত। দেখো বন্ধুরা, এই এত খাবার দাবারের গল্প করতে করতে এই বর্ষার পেট পুজো নিয়ে আড্ডা দিতে দিতে আমার পেটে কিন্তু কোথাও গিয়ে ছুঁচোটা গোতাগুতি করছে, কিন্তু আমি তো এখন এখানে, আমার তো উপায় নেই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করার, কিন্তু একটা উপায় রয়েছে, আমার যারা বন্ধুবান্ধব রয়েছে এখানে যারা রয়েছে, একটু পরে তাদের টিফিন বক্সে আমি উকি ঝুঁকি দেব। আর যখন আমি তাদের টিফিন বক্সে উকি ঝুঁকি দেব, তখন এই আড্ডার মাঝখানে তোমাদের জন্য থাক খোলা টিফিন বক্স গানটা, সঙ্গে থাকো, ফিরে আসছি গানের ওপারে।

দেখো, এই খাবার দাবার বা টিফিন বক্সের মধ্যে দিয়ে আমাদের যে সম্পর্কগুলো একটু ফিকে হয়ে গিয়েছে সেগুলোকে কিন্তু আমরা সহজেই জোড়া লাগাতে পারি। মানে খাবারের এরকমই একটা গুণ রয়েছে, দীর্ঘদিন কারুর সঙ্গে কথা বলো নেই, কোনো একটা ভালো খাবার দাবার বানিয়েই বর্ষায় তাকে খাইয়ে দাও, দেখবে ভাব হয়ে যাবে। আর এই খাবার দাবার নিয়ে গল্প করতে করতে রাজা রাজাদের গল্প তো অনেক বলা হলো, এবং আজকে যদি একটু পরে বাইরে বৃষ্টি হয় ঝমঝমিয়ে, তাহলে তোমরা যারা আমার সঙ্গে আড্ডা দিতে দিতে রান্না করতে ভুলেই গিয়েছিলে, বা মা এখনো হয়তো কিছুটা রান্না বাকি রয়েছে মায়ের, তাকে কি একবার জানিয়ে দিতে পারো যে আজকে এই এই মেনুগুলো ট্রাই করলেই হয়, আর খেতে বসে নিজেকে কেমন রাজকীয় ভাবলে, নিজের কেমন নিজেকে রাজা রাজা মনে হলো, সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। কোথায় জানাবে? আমাদের ফেসবুক পেজে আজকের যুববাণী কলকাতার এই বর্ষার ভুরিভোজের একটা সুন্দর পোস্টার রয়েছে, তার নিচে কমেন্ট করে আমাকে চটপট জানিয়ে দাও যে আজকে

আমার সঙ্গে আড্ডা দিয়ে তোমাদের ঠিক কেমন লাগলো? দেখো, ইতিহাস তো বদলেছে, রাজপ্রাসাদ এখন আর নেই, সমস্ত স্মৃতি এখন মিউজিয়ামে রয়েছে, কিন্তু বর্ষার এই যে খাওয়া দাওয়া, যে অনেক দিন ধরে যে রীতিনীতি খাবার দাবারের, বর্ষার যে খাদ্যের আনন্দ, যে গন্ধ, সেটা কিন্তু এখনো একই রয়েছে, তাই তো? আর তাই এই বর্ষায় খাও একদম পেট ভরে আর পাঁচও প্রাণ ভরে, যেটা কথাটা বললাম যে পেটের সঙ্গে কিন্তু মনের অন্যতম যোগাযোগটা রয়েছে। আর বর্ষায় সব রকম খাবার খাও, ঠিক আছে, একেবারে মন ভরে খাও, কিন্তু বর্ষার স্পেশাল খাবার যেটা, মানে আচার, সেটি খেও না বন্ধু, সেটা থেকে বিরত থেকো, বাদবাকি যা খাবার দাবার রয়েছে সমস্ত কিছু খেয়েও, যারা এখন অফিসে রয়েছো বা কাজের মধ্যে রয়েছো, তারা বিকেলবেলা বাড়ি যাওয়ার সময় প্রিয় মানুষটির হাত ধরে বা প্রিয় বন্ধুর সঙ্গে বসে বাবুঘাটেই বৃষ্টি দেখতে দেখতে এক কাপ গরম চায়ে চুমুক দিও, কিংবা আমাদের তো সিঙ্গাড়া জিলিপি রয়েছে, সেটাও একটু ট্রাই করে দেখতে পারো। সকলে ভালো থেকো, বর্ষায় খাওয়া দাওয়ার মধ্যে থেকো, আর আজকের অনুষ্ঠান কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। অবশেষে সময় হয়ে এসেছে তোমাদের থেকে বিদায় নেওয়ার, তবে খাওয়া দাওয়ার গল্প করতে শুরু করলে আমি তো একেবারেই থামতে পারি না, আজকে এখানেই থামছি, তবে কথা দিলাম আবারও কথা বলবো অন্য কোনো দিনে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কানে রেখো যুববাণী। আর যেতে যেতে, মানে অবশেষে এসে তোমাদের জন্য রইল অরিজিৎ সিং এর কণ্ঠে এই গানটা।

আকাশবাণী মৈত্রী। এতক্ষণ শুনছিলেন অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় ছিলেন আঁখি মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, আর প্রথম গানটি পীযূষ কান্তি সরকারের কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীত এখন পীযূষ কান্তি সরকার।

শুনছেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী পীযূষকান্তি সরকারের কণ্ঠে প্রথম গানটি শুনলেন, আর এখন সমর্পিতা সরকারের কণ্ঠে দ্বিতীয় গানটি। এখন সমর্পিতা সরকার।

রবীন্দ্রসঙ্গীতটি শুনছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এখন রমা মণ্ডল।

রমা মণ্ডলের পর এখন দেবব্রত বিশ্বাস। শুনছেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। এখন দেবব্রত বিশ্বাস।

রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন শান্তিদেব ঘোষের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী শান্তিদেব ঘোষের কণ্ঠে গানটি শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী মৈত্রী।

আজকের নাটক গাজ সাহেব, কাহিনী অচিন্ত কুমার সেনগুপ্ত, বেতার নাট্যরূপ স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা কল্লোল দত্ত। নাটক

0: লতিকা, এই লতিকা ঘরে আছো?
1: আসছি।
2: এসো রমা, সন্ধেবেলায় ঘর দরটা একটু গুছিয়ে রাখছিল।
3: একেবারে পাকা গিন্নি।
2: তা ভাই, এতদিনে আর সেই সুযোগ পেলুম কোথায়?
3: কেন,
2: বিয়ে হয়েছে 3 বছর, এতকাল তো ছন্ন ছাড়া জীবনই কাটিয়ে এলাম।
3: এবার তো একটা মনের মতো রেল কোয়ার্টার পেয়েছো।
2: হ্যাঁ ভাই, তবে কি জানো রমা, ওর মতো রেলের চাকরি যেন কোনো সত্তরেরও না হয়। সময় নেই, অসময় নেই।
3: তা সেদিক থেকে আমার কপালটা ভালোই বলতে পারো। আমার কর্তা রেলে চাকরি করলেও বাঁধা ডিউটি, না হলে আমারও তোমার মতোই। তা হ্যাঁ ভাই, কর্তা বুঝি এখনো ডিউটি থেকে ফেরেননি?
2: না গো, গার্ড সাহেবের ডিউটি তো, একবার বেরুলে কখন যে ফিরবে। তবে যত রাতেই ফিরুক, কাল কিন্তু ওকে আমি কিছুতেই বেরোতে দেব না।
3: কেন? ও, কাল বুঝি তোমাদের।
2: ওই বোধে ফিরলো, যাই। যাক, ছুটি পেলে তাহলে বলো। আমি তো ভাবলাম
4: রাত কাবার করে ফিরবো, তাই তো? যার ঘরে এমন সুন্দরী।
5: এই পাশের ঘরে রমা আছে।
4: ও, এই যে বৌদি, কেমন আছেন?
3: হ্যাঁ ভালোই। এই এসেছিলাম আপনার গিন্নির সঙ্গে গল্প করতে।
4: নিশ্চয়ই আসবেন, আমার যা চাকরি, কতক্ষণই বা ঘরে থাকতে পারি বলুন?
3: তা তো বটেই,
4: তবু তো আপনি পাশে আছেন, এটাই ভরসা। লতিকা,
3: হ্যাঁ
4: ধর এগুলো ধর।
3: হ্যাঁ দাও দাও। আচ্ছা লতিকা, আমি এখন যাই ভাই।
2: যাবে?
3: হ্যাঁ।
2: আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই কাল কিন্তু একবার নিশ্চয়ই এসো।
3: হ্যাঁ আসবো রে বাবা, আসবো।
2: এই এই ঘুমোলে?
4: না বলো।
2: বলছি ডিউটি ফেরত ওই জিনিসগুলো যে আনলে, ওই যে ফুল, গন্ধওয়ালা চা, সেন্ট, কালকের জন্য, তাই না?
4: লতি, আচ্ছা কালকের দিনটা আমরা একটু অন্যরকম করে কাটাতে পারি না?
2: অন্যরকম?
4: হ্যাঁ অন্যরকম মানে, আচ্ছা কালকের দিনটা কি বলো তো?
2: আমাদের বিয়ের তারিখ।
4: ঠিক, দেখতে দেখতে 3টে বছর। লতি,
2: বলো।
4: আচ্ছা এই দিনটা কি কোনোদিন আমরা নিজেদের মতো করে কাটাতে পেরেছি?
2: না, প্রথম 2 বছর তো কাটলো একেবারে ভবঘুরের মতো, কখনো তুমি মেসে, কখনো আমি বাপের বাড়িতে।
4: তারপর কয়েক মাস তো কাটলো দূর সম্পর্কে এক কাকার আশ্রয়ে।
2: তখন মাঝে মাঝে বড্ড রাগ হতো কিন্তু তোমার ওপর, বিয়ে করে নিজের বউকে নিয়ে থাকার একটা ঠিকানাও জোগাড় করতে পারোনি।
4: এর জন্য কি কম কষ্ট করেছি বলো? এত করেও প্রথমে জুড়লো রেলের ইনসাইড কোয়ার্টার।
5: বিচ্ছিরি বিচ্ছিরি একটা কোয়ার্টার, দুটো ফ্যামিলি ভাগ করে থাকা, একটা একটা ঘর, ছোট রান্নাঘর।
4: ঠিক বলেছো, কোনো প্রাইভেসি নেই।
2: শেষমেশ গত মাসে এই কোয়ার্টারটা পাওয়া গেল। হ্যাঁ গো, হ্যাঁ গো, কাল আবার তোমার ডিউটি পড়ে যাবে না তো?
4: মনে হয় না, কারণ বাড়ি ফেরার সময় আমি রোস্টার দেখে এসেছি, আজকে অনেক বেশি গার্ড ইন করেছে। হ্যাঁ মানে এসেছে আর কি।
2: কি জানি বাপু, তোমার ডিউটির ওই কল্পিয়নটা এসে যখন ডাকে, বুকে যেন আমার হাতুড়ির ঘা পড়ে।
4: শোনো লতি, কাল সকালে কিন্তু তুমি সেই তুঁতে রঙের শাড়িটা পরবে,
2: আর তুমি তুমি দাড়িটা কামাবে।
4: দাড়িটা?
2: মানে মানে ছুটির দিন হলেই তো তুমি দাড়ি কামাতে যাও না।
4: আচ্ছা বেশ, তা আচ্ছা ঠিক আছে, বিকেলের দিকে কামিয়ে নেব। আর শোনো, কজন বন্ধুকেও ভাবছি নিমন্ত্রণ করব।
2: আমাদের বিবাহ বার্ষিকীর কথা সব বাইরের লোকদের জানানোর কি দরকার?
5: জানবো শুধু আমরা দুজন, আমি তো রমাকেও বলিনি।
4: ও আচ্ছা বেশ, বন্ধুদের না হয় বলবো রোস্টার ভালো আছে, এসো এক হাত তাস খেলে যাও। হ্যাঁ তাহলেই একটু চা টা হয়ে যাবে,
2: সেটাই ভালো হবে।

0: আজকে লাস্ট ট্রেনটাও চলে গেল।
1: এই এই ঘুমিয়ে পড়লে কি গো বেচারা
0: ঘুমিয়ে পড়েছে, আমারও ঘুম পাচ্ছে।

0: এলো দিগা,
1: যাই ঘুম ভাঙলো, এ নাও চা।
0: এই আর একটু কাছে এসো না, আজকে তোমাকে না ভীষণ সুন্দর দেখাচ্ছে, দারুণ, ঠিক যেন 3 বছর আগের সেই দিনটার মতো।
1: তাই বুঝি আজকের দিনটা না শুধু আমাদের দুজনে।
0: ঠিক ঠিক, তাই শুধু শুধু তোমার আর আমার। কে কে এলো, কে কে এলো? যাচ্ছি যাচ্ছি।
2: রাজসাব, আমি রামধন কল্পিয়ন।
1: রামধন,
2: দরজা খোলেন।
1: কল্পিয়ন,
0: তাই তো মনে হচ্ছে, কিন্তু গত রাতেই তো রোজটা সেরে এলাম। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি,
2: দরজা খোলেন সাব।
1: ঠিক যে ভয়টা করেছিলাম, ইচ্ছা করছে নিজের মাথার চুল ছিঁড়ি, নয়তো নয়তো কল্পিয়নের ওই ডিউটি বইটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলি।
0: কি ব্যাপার রামধন?
2: এই নিন সাব, কলবুক সই করে।
0: সই?
2: হ্যাঁ
0: হ্যাঁ, তাই তো
1: ডিউটির অর্ডার এলো।
0: হ্যাঁ হ্যাঁ, গয়া লাইনে একটা গুডস ট্রেন যাবে।
1: তবে যে কাল তুমি বললে ডিউটিতে গার্ড অনেক এসে গেছে, তোমাকে আর বেরোতে হবে না।
0: হ্যাঁ, রোস্টারে তো তাই ছিল।
1: তাহলে
0: আসলে ওই গার্ডদের মধ্যে বোধহয় কেউ অসুস্থ হয়ে পড়েছে, বুঝলে, নয়তো কোনো এমার্জেন্সির ব্যাপারটা।
1: আচ্ছা, একটা সিক রিপোর্ট দিয়ে দিলে হয় না?
0: সিক রিপোর্ট? সেবারের কথা মনে নেই, সিক রিপোর্ট দিয়েছিলাম, তারপর সত্যি সত্যি রক্ত
1: আমার। থাক, আচ্ছা আর কোনো উপায় নেই?
0: একটা উপায় আছে জানো।
1: কি?
0: হয় কলবুকে সই না করা, আর তা না হলে বাড়িতে না থাকা।
1: তাহলে?
0: তাহলে জরিমানা, ডিমোশন, ইনক্রিমেন্ট বন্ধ।
2: সাব জলদি করে।
0: এই তো করছি।
2: হ্যাঁ,
0: এই নাও, এই নাও তোমার কলবুক, ধর।
2: জি সাব। হ্যাঁ ঠিক আছে, আমি চললাম সাব।
1: এইরকম চাকরি করার চেয়ে ভিক্ষে করাও ভালো।
0: লতি, তুমি আমাকে বোঝবার চেষ্টা করো। দেখো আমি
1: এবার কোথায় ট্রেন হলো?
0: এবার মানে ওই ইয়েতে বললাম না, ওই গয়া।
1: আই কপাল। এই শোনো, এই তুমি আর দেরি করো না, তোমার খাবার টিফিন ক্যারিয়ারে ভরে দিচ্ছি, তুমি তৈরি হয়ে নাও।
0: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।

0: এই যে নিবারণ বাবু, আসুন আসুন আসুন, কাছে আসুন, সবকিছু ভালোভাবে দেখে টেকে নিন মশাই। এই আপনার টাইম টেবিল, একটা লাল একটা সবুজ নিশান, টেইল ল্যাম্প, সাইড ল্যাম্পের তিনটে বার্নার, আর এই হলো গিয়ে দুটো লাল স্লাইড, ডিটোনেটার, সবকিছু বুঝে নিন মশাই। ঠিক আছে তো?
1: ঠিক আছে, সবই দেখলাম যদি বাবু। ঠিক আছে,
0: দেখেছেন তো? তাহলে এবার সহিটা করুন।
1: আচ্ছা, কেরোসিনটা কোথায়?
0: ও কেরোসিন, ও হ্যাঁ, ওই যে বোতল, পুরো 16 আউন্সি দিয়েছে, বুঝেছেন? নি সহিটা করুন। ঠিক আছে ঠিক আছে,
1: এদিককার কাজ একরকম মিটলো, এখন অনেক কাজ, রাস্তাও অনেকটা, এবার যাই যদি বাবু।
0: হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে পড়ুন বেরিয়ে পড়ুন।
2: টু গাড টু গাড টু

0: সালাম কার সাহেব?
1: ইয়াসিন, আজ তো তুমি ড্রাইভার?
0: জি সাহেব।
1: দাঁড়াও, ওয়াচম্যানের খাতায় সইটাকে করে দিই। সব ঠিক আছে তো?
0: হ্যাঁ স্যার।
1: 55 ওয়াগন সিল রিভেট, ওকে, ঠিক আছে।
0: ইগুন সাহেব, আপনার ঘড়ির সঙ্গে আমার ঘড়িটা মিলিয়ে নিন।
1: হ্যাঁ, দুনিয়ার সঙ্গে না মিললেও ড্রাইভার আর গার্ডের ঘড়ির টাইমটা না মিললেই বিপদ।
0: এই তো ঠিক বাত আছে সাহেব।
1: আচ্ছা, ইঞ্জিনের টেন্ডারে কটন কয়লা নিয়েছো?
0: নটন স্যার, এই ফুল ফর্মে লেখা আছে।
1: না ঠিক আছে, দেখাতে হবে না, ঠিক আছে থাক। এবার আমি ব্রেক ভ্যানে গিয়ে উঠছি, সিগন্যাল ডাউন হলেই তুমি স্টার্ট করে দেবে।
0: জি স্যার, জি স্যার।
2: এ মনুয়া দে তেরে অঙ্গনা মে খেলাতা।
1: সিগন্যাল ডাউন হলো। সবুজ ফ্ল্যাগটা কোথায় গেল? এখানেই তো, ওই তো, হ্যাঁ এই তো পেয়েছি, পেয়েছি সবুজ ফ্ল্যাগ।

0: রমা, এসো এসো।
1: কাল তুমি আমায় আসতে বললে লতিকা।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: আমি কিন্তু ঠিক বুঝেছি, একটা কোনো উপলক্ষ নিশ্চয়ই আছে।
0: উপলক্ষ?
1: আজ বুঝি তোমার বিয়ের তারিখ? কি?
0: হ্যাঁ গো।
1: তা নিবারণ বাবুকে দেখছি না তো, উনি কোথায়?
0: ডিউটিতে।
1: ডিউটিতে? কিন্তু কাল রাতেই তো উনি রোস্টার করে ফিরলেন।
0: আমি আমি কিছু জানি না রমা, আমি তুমি জিজ্ঞেস করো না, আমি কিছু বলতে পারবো
1: না। লতিকা, লতিকা শোনো, শোনো, যেও না, যেও না লতিকা। চলে গেল সত্যি, কি যে

0: চলেছি, শুধুই চলেছি সীমাহীন পথে। এ যেন অনন্ত যাত্রা। এখানে আমার কাজ শুধু 55 ওয়াগনের পেছনে ব্রেক ভ্যানে বসে স্টার্টার সিগন্যাল আর অ্যাডভান্স সিগন্যালের মধ্যে অল আউট সিগন্যাল দেখানো। কি নিঃসঙ্গতা! এই ব্রেক ভ্যানে উঠে সময় কেউ যদি আমায় খুন করেও চলে যায়, কেউ টের পাবে না। ড্রাইভার ইয়াসিনও না। কি ট্রেন থেমে গেল? এই থ্রু গুডস ট্রেন তো ওয়াটারিং স্টেশন ছাড়া থামে না। ও, ট্রেন একটা লুপ লাইনে ঢুকে পড়েছে। নিশ্চয়ই কোনো প্যাসেঞ্জার বা এক্সপ্রেস পাস করবে। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। যাক, লাইন ক্লিয়ার হলো, আবার আমাদের যাওয়া শুরু। শুধু এগিয়ে চলা। অথচ আজ আমার কোথায় থাকার কথা ছিল, কার সঙ্গে থাকার কথা ছিল? লতিকা, লতি, লতি, আমি যেন তোমার সব কথা শুনতে পাচ্ছি।
1: ওগো, সাধে কি বলেছিলাম, এমন চাকরি করাচ্ছে ভিক্ষে করাও ভালো।
0: লতিকা, এটাই যে আমার জীবিকা।
1: জীবিকা কেন? আমাদের পাশে কোয়ার্টারে রমার বর, সেও তো রেলে চাকরি করে গো।
0: হ্যাঁ, কিন্তু সে তো গুডস ক্লার্ক, ফিক্সড ডে ডিউটি।
1: তারা দুজন অনেক সুখে আছে।
0: হ্যাঁ, আমাদের তো এক পা রেলে আর এক পা চিলে।

0: এরপর বরজলাল নিজেই উল্টে ক্লেম দিয়েছিল রেল অফিসে, তার মাল নাকি ডাকাতি হয়েছে। রেল তার ক্লেম না মেটালে সে মোটা টাকা ক্ষতিপূরণের মামলা ঠুকবে, তাই না?
1: তবে বোঝো এমন কত অভিজ্ঞতা। অবশ্য নিজেকেও একেবারে সৎ দাবি করি না। একবার কি হয়েছিল বলছি
0: কি,
1: সেই যে সেবার সেই মধুপুর থেকে গাড়ি ছাড়ছে, অন্তদন্ত হয়ে একটা ছেলে আর একটা মেয়ে এসে হাজির।
2: বুঝতেই
0: পারছেন, আর যদি না ফিরতে পারি বাড়িতে।
3: কিন্তু এটা তো প্যাসেঞ্জার ট্রেন নয়, মালগাড়ি।
2: মানে আপনার কাঠ কামড়ায় যদি একটু তুলে নেন,
3: দশ টাকা লাগবে।
0: দশ টাকা?
2: তাই তাই দেবো।
3: চুপচাপ উঠে ওই কোণে বসে পড়ুন।
2: এসো আপন, এসো এসো। কি যে উপকার করলেন গার সাহেব।
3: টাকাটা?
2: হ্যাঁ হ্যাঁ, দশ টাকা। মানে
0: কি হলো কি সুপ্রিয়?
2: এ মানে আমার ব্যাগে দশ টাকাই আছে অপর্ণা, তোমার কাছে কিছু।
0: বাহ, আমার যা ছিল সবই তো খরচ হয়ে গেল।
2: তাহলে এখন দশ টাকা দিয়ে দিলে তেও ঘরে নেমে গাড়ি ভাড়া করে।
3: শুনুন, না দিতে পারলে এক্ষুনি গাড়ি থেকে নেমে যান।
2: স্যার আমাদের অবস্থা,
3: টাকা এক্ষুনি দিতে হবে, না হলে নেমে যান।
0: এই সুপ্রিয়,
2: কি হলো?
0: তুমি দিয়ে দাও না টাকাটা।
2: তুমি এখানে বুঝতে পারছো না যে,
0: আরে আরে বাবা, দেবগড় স্টেশনে পৌঁছে নিশ্চয়ই কারোর কাছে ধার পেয়ে যাব। দাও, তুমি দাও টাকাটা, দাও। এই নে এই পুরো দশ টাকা, ঠিক আছে?
3: ঠিক আছে, যান গিয়ে ওই কোণে বসে পড়ুন।
0: না, এই কাজটা তুমি ভালো করনি গো।
1: এটা তো চুরি নয়। হ্যাঁ, বলতে পারো কিছু অনুগ্রহের বিনিময়। আমি
0: ভেবে দেখো, ভেবে দেখো, ওরা বিপদে পড়েছিল। ওরা হয়তো দুজনে দুজনকে ভালোবাসে।
1: ভালোবাসে, ভালোবাসা। লতিকা, আমাদের কথাও কি কেউ ভেবেছে বলো? কথা তো ছিল আজকে দিনটায় আমরা উৎসব করব, যে দিনটার জন্য আমরা কতদিন অপেক্ষা করেছিলাম বলো, বলো না।
3: এ কি, গাড়ি থেমে গেছে, কখন খেয়াল করিনি তো। রাতও নেমেছে, বৃষ্টিও পড়ছে, দুপাশে কালো কালো পাহাড়। এখানে ট্রেন থামলোই বা কেন? বিদ্যুতের আলোয় মাইল পোস্টটা দেখে মনে হচ্ছে জায়গাটা পরেশনাথ পাহাড়ের কাছাকাছি। এ যেন এক অজানা ভয়াল অন্ধকারের রাজ্য। সিগারেট ধরাবার জো নেই, ভিজে একেবারে জমজমে হয়ে গেছে। ইস, ব্রেক ভ্যানের ভেতরেও জল পড়ছে।
4: বিপদ
3: হয়ে গেল এই বিপদ জায়গায়। শোনো, প্রথম খন্ডে লাস্ট ওয়াগন নম্বরটা দেখে এসেছো?
4: হ্যাঁ সাহেব, আপনি লিখে নিন।
3: হ্যাঁ, দাও দাও। আরে আলোটা ঠিক করে ধরো না। তুমি একটা কাজ করো, আমি একটা মেমো লিখে দিচ্ছি, বুঝলে, আগের স্টেশনের এএসএম কে।
4: ঠিক আছে,
3: তুমি তোমার মেয়েটার জ্যাককে সঙ্গে করে ইঞ্জিন সমেত প্রথম খণ্ডটা নিয়ে বেরিয়ে যাও।
4: ঠিক আছে, ঠিক আছে, জি স্যার। আমি রিলিফ ট্রেন নিয়ে জলদি চলে আসবে।
5: আমি ঝাপিয়ার আসবে স্যার।
1: ইয়াসিন চলে গেল ট্রেনের মাথাটা নিয়ে, ধর আগলে পড়ে রইলাম আমি, নিবারণ রায়। জীবনের সঙ্গে যেটুকু সম্পর্ক ছিল এখন তাও মুছে গেল। এখন আমি একা, একেবারেই একা। কিন্তু না, এইভাবে রেক ভ্যানে বসে থাকলে তো চলবে না। লাইনের ওপর

0: ডিটোনেটর প্লেস করতে হবে কোয়ার্টার মাইল দূরে রেল লাইনের ওপর। এই ফগ সিগন্যালই বাঁচাবে যদি আপলাইনে কোনো ট্রেন এসে পড়ে। উফ, বৃষ্টির যেন আর বিরাম নেই। না, আর দেরি করলে চলবে না। আমার ছাতাটা রেনকোটটা কোথায়? এই তো, ডিটোনেটর, হাতবাতি, ঠিক আছে, সবই ওকে। এবার তাহলে নামা যাক।
1: ওরে বাবা, চারদিকটা কি অন্ধকার, জঙ্গল।
0: ওরে বাবা গো, তো হাঁটতেও পাচ্ছি না, পায়ের তলায় পাথর পিছলে যাচ্ছে।
1: আরেকটু হলেই
0: এখানে অসাবধান মানে মৃত্যু।
1: ওকে, ও কিসের শব্দ? না, এ তো ভূত প্রেত নয়।
0: পাহাড়ি ঝর্ণা,
1: কি চমৎকার!
0: বৃষ্টির জল পেয়ে যেন খলখল করে হাসছে, আমাকে উপহাস করছে। মনে হচ্ছে কোয়ার্টার মাইল বোধহয় পার হয়ে এলাম। তাহলে এখানেই প্রথম ডিটোনেটর ফিক্স করতে হবে লাইনের এই জয়নিং এ। ব্যাস, একটা হলো। এরপর আরো কোয়ার্টার মাইল যেতে হবে, সেখানে আরো একটা ডিটোনেটর, তারপর 10 গজ দূরে দূরে আরো 3টে। ও এই শেষ ডিটোনেটরটাও ফিক্স করা গেল। আশা করি আর ভয় নেই। এই লাইনে হঠাৎ যদি ট্রেন এসেও পড়ে, আধ মাইল দূরে পরপর 3টে পটকা ফাটবে, সেই ট্রেনের ড্রাইভার নিশ্চয়ই হুঁশিয়ার হবে। আর পারছি না, বড্ড ক্লান্ত লাগছে। এবার তো ফিরতে হবে, এতটা পথ, ঘুটঘুটে অন্ধকার। লতিকা, লতিকা, এখান থেকে সত্যি কি কোনোদিন ফিরতে পারবো? শুনেছি এখানকার জঙ্গলে বাঘ আছে, ভাল্লুকও আছে, আর যদি রেগ ভ্যানে গিয়ে দেখি
1: বিষাক্ত সাপ।
0: না না না না, তবু ডিউটি করতেই হবে লতিকা।
1: আগে ডিউটি, হাতের লাল বাতিটা নিয়ে দাঁড়াতে হবে রেগ ভ্যানের সামনে। আমি যে গার্ড সাহেব,
0: কিন্তু এই ঘোর অন্ধকার জঙ্গলে সত্যি কি আমার আলাদা কোনো পরিচয় আছে? না না লতিকা, আজকে আমার সব কেমন মিথ্যে মনে হচ্ছে। কত কাল যেন পড়ে আছে এখানে, অজানা ভয় যেন মৃত্যুর মূর্তি। ওই সমস্ত পাহাড়, অরণ্য, স্তব্ধতা, অন্ধকার মিলে মিশে
1: যেন একটা বিরাট পুরুষের আকার নিচ্ছে। লতিকা,
0: লতিকা, আমার বড় একা লাগছে। লতিকা,
1: আমার বড় ক্লান্ত লাগছে,
0: আমার বড় ঘুম পাচ্ছে। আমি শুয়ে পড়ছি লতিকা, আমি আমি পাচ্ছি না, আমি পাচ্ছি।

0: nhân. আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, সূর্য উঠছে, একটা নতুন দিন লতিকা, একটা নতুন দিন। কাল তুমি আমাকে পাওনি, কিন্তু কিন্তু আজকে আজকে তো তুমি আমাকে পাবে। ওই তো রিলিফ ট্রেন, ও আমাকে তোমার কাছে নিয়ে যাবে লতিকা। কালকের দিনটা, কালকের দিনটা আমরা তো আর ফিরে পাবো না, কিন্তু আমি তাকিয়ে থাকবো, আমরা তাকিয়ে থাকবো সামনের বছরের দিকে, এই দিনটার জন্য। শুধু তুমি আর আমি, আর কেউ না, কেউ না, শুধু এই দিনটা, এই দিনটা। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না লতিকা, আমি কোথাও যাবো না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না। কিন্তু আবার যদি রামধন, আবার যদি কলবুক,
1: গার্ডসাম, ও গার্ডসাম, কলবুকটা সই করিয়ে দিন
0: কোথাও যাবো না লতি, আমি কোথাও

0: অচিন্ত্য কুমার সেনগুপ্তর কাহিনী অবলম্বনে গাজ সাহেব নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ স্বপন বন্দ্যোপাধ্যায়, অভিনয় করেছেন ইয়াসিন, তারক চন্দ, রামধন, ফকির দাশকুমার, সুপ্রিয়, দেবব্রত চক্রবর্তী, যদুবাবু, শোভন পাঠক, অপর্ণা, রীতা চক্রবর্তী, রমা, স্বাতী মুস্তাফি, লতিকা, সুরঞ্জনা দাশগুপ্ত এবং গাজ সাহেবের ভূমিকায় মুরারি মুখোপাধ্যায়, যন্ত্রানুষঙ্গ দেবাশিস ভট্টাচার্য, সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন কল্লোল দত্ত।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ
2: আকাশবাণী। খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ নতুন দিল্লিতে চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির সঙ্গে বৈঠক শেষ হয়েছে। চলতি অর্থবর্ষে ইপিএফ জমার ওপর 8.25% সুদের হার ঘোষণা হয়েছে। সারাদেশের জেলাগুলিতে আজ থেকে ভিবিজি রামজি প্রকল্পের রূপায়ণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। বেঙ্গালুরুর নিকটে মাদাপাটনা গ্রামে একটি খাদানে বড় পাথরের চাঙর ভেঙে পড়ে 7 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু। বার্ষিক অমরনাথ যাত্রার আজ সূচনা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 খেলায় আজ স্পেন অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির সঙ্গে বৈঠক শেষ করেছেন। বৈঠকে উভয় পক্ষের দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র মৌও স্বাক্ষরিত হয়েছে। এদিকে নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আজ জাপানের প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত ছিলেন। জাপানের প্রধানমন্ত্রী 3 দিনের ভারত সফরে গত সন্ধ্যায় নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন, তার প্রথম সরকারি ভারত সফর এটি। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও আনুষ্ঠানিকভাবে 2025-26 অর্থবর্ষের জন্য ইপিএফ জমার উপর 8.25% সুদের হার

0: ঘোষণা করেছে। ইপিএফ স্কিম 1952 অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অনুমোদনের পর এই সুদের হার ঘোষণা করা হয়েছে। ইপিএফও তার আঞ্চলিক ও জোনাল অফিসগুলিকে সদস্যদের ইপিএফ অ্যাকাউন্টে অনুমোদিত সুদ জমা করার নির্দেশ দিয়েছে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিভিজিরামজি আইন 2025 সারা দেশে গতকাল বলবৎ হওয়ার পর আজ থেকে জেলাগুলিতে এই প্রকল্পের রূপায়ণ শুরু হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, প্রতি অর্থবর্ষে 125 দিন মজুরিভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া এই আইনটি গ্রামীণ ভারতকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করে তুলবে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, দেশজুড়ে এই নতুন ব্যবস্থা চালু করার জন্য চলতি অর্থবর্ষে 95,692 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে।
1: मनरेगा में केवल 100 दिन रोजगार मिलता था, विकसित भारत जी राम जी योजना में पूरे 125 दिन मजदूर को रोजगार मिलेगा। और रोजगार देने की बात प्रधानमंत्री ऐसे नहीं कह रहे हैं, पहले साल ही विकसित भारत जी राम जी योजना में केंद्र ने जो अपना पैसा दिया है वो है 95,600 करोड़ रुपया, और राज्यों का 40% शेयर मिलेगा तो एक साल में ही खर्च होंगे 151,282 करोड़ रुपया।
0: এদিকে পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও কোচবিহার জেলায় আজ এই কর্মসূচির রূপায়ণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসবে। বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। ইউসিসি প্রণয়নের জন্য গুজরাট, উত্তরাখণ্ড ও আসামের পদ্ধতি অনুসরণ করে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশ অনুযায়ী আগামী আগস্ট মাসে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে। বিবাহ, ডিভোর্স, দত্তক সহ মোট 9টি বিষয়ের উপর সমীক্ষা করবে কমিটি। এদিকে বাজেট বরাদ্দ অনুযায়ী সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা তৈরি, নির্দিষ্ট সময়ে তার বাস্তবায়ন এবং বিভিন্ন দফতরের কাজের পর্যালোচনা করতে রাজ্য সরকারের উদ্যোগে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসতে চলেছে। মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে নবান্ন সংলগ্ন সভাঘরে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও সব দপ্তরের সচিব ও আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে লোকসভা সচিবালয়। আগামীকাল ও শনিবার কলকাতার নিউ টাউনে এবং বিধানসভায় যৌথভাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সমাপ্তি অধিবেশনেও তিনি উপস্থিত থাকবেন। লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ এবং কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তৃণমূল কংগ্রেস দলের নির্বাচনী প্রতীক, তহবিলের নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে দলের অভ্যন্তরীণ সংঘাতের মধ্যেই নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির মিলিত হন। ঋতব্রত, সন্দীপন সাহা, জাভেদ খান, আকরুজ্জামান সহ 10 সদস্যের প্রতিনিধি দল নতুন দিল্লিতে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রকৃত সাংগঠনিক নিয়ন্ত্রণ, দলীয় তহবিলের অধিকার এবং জোড়াফুল প্রতীক নিয়ে ঋতব্রত শিবির তাদের দাবি কমিশনের সামনে তুলে ধরেন বলে শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আইএসআইয়ের মদতপুষ্ট আন্তঃরাজ্য সন্ত্রাসবাদী ও অস্ত্রপাচার চক্রের বিরুদ্ধে এক অভিযানে দিল্লি পুলিশের স্পেশাল সেল 4 জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, আইএসআইয়ের সঙ্গে যুক্ত শাহজাদ ভাট্টি ও তার সহযোগীদের নির্দেশে এরা জাতীয় রাজধানীতে নাশকতামূলক কার্যকলাপ চালানোর পরিকল্পনা করছিল। এই অভিযানে 2টি বিদেশি পিস্তল, 9টি তাজা কার্তুজ এবং 5টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, কোন পরিস্থিতিতেই সন্ত্রাসবাদকে সমর্থন বা এর যৌক্তিক প্রমাণ হাজির করা যায় না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্বকে একযোগে কাজ করার আহ্বানও জানিয়েছে ভারত। রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী কৌশলের নবম পর্যালোচনা বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, একজন সন্ত্রাসবাদীর প্রধান পরিচয় সে নিজেই। তিনি বলেন, ভারত গত কয়েক দশক ধরে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের শিকার হয়ে আসছে, সে কারণেই সব ধরনের সন্ত্রাসবাদেরই দর্থহীন নিন্দা করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
2: India has been a victim of cross-border terrorism for decades. Our people have paid a terrible price, and this experience has shaped India's zero-tolerance approach. Irrespective of any grievance, political cause, or strategic calculation, terrorism in all its forms and manifestations must be condemned unequivocally. India has worked to strengthen the global focus on terror financing. We have supported capacity building, South-South cooperation, and strengthening of multilateral frameworks. India believes that counter-terrorism should not be hollowed out.

0: by false equivalences or politicized narratives.
1: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বেঙ্গালুরুর নিকটে মাদাপাটনা গ্রামে একটি খাদানে বড় পাথরের চাঙর ভেঙে পড়ে 7 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই খাদানের ওপর চাঙরটি সরানোর সময় শ্রমিকদের হাত ফসকে খনির ভেতর পড়ে গেলে সেখানে কর্মরত শ্রমিকরা চাপা পড়েন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন, তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে। এই দুর্ঘটনায় শ্রমিকদের অধিকাংশই বিহার, মধ্যপ্রদেশ ও কর্ণাটকের বাসিন্দা বলে জানা গেছে। এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। বার্ষিক অমরনাথ যাত্রা উপলক্ষে পুণ্যার্থীদের প্রথম দলের যাত্রার আজ সূচনা করেছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। এদিন সকালে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেয় পুণ্যার্থীদের দলটি। এবার 57 দিন ধরে চলবে অমরনাথ যাত্রা, শেষ হবে 28 আগস্ট। ইউক্রেনে ধারাবাহিক রুশ হামলায় কিভের আবাসিক ভবনগুলিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে 11 জন প্রাণ হারিয়েছেন, আহত বহু। গতরাত থেকে আজ ভোর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং অনেক বাসিন্দা মেট্রো স্টেশনগুলিতে আশ্রয় নেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 খেলায় স্পেন অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। লস অ্যাঞ্জেলসের ইংলউড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এদিকে আজ মার্কিন যুক্তরাষ্ট্র বসনিয়া হার্জেগোভিনাকে 2-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। এছাড়া গতরাতের ম্যাচে বেলজিয়াম 3-2 গোলে সেনেগালকে ও ইংল্যান্ড গণপ্রজাতন্ত্রী কঙ্গোকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে। রাউন্ড অফ 16 বেলজিয়াম মার্কিন যুক্তরাষ্ট্রের ও ইংল্যান্ড মেক্সিকোর বিরুদ্ধে খেলবে। ওভালে আজ মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ নতুন দিল্লিতে চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির মধ্যে বৈঠক শেষ হয়েছে। চলতি অর্থবর্ষে ইপিএফ জমার ওপর 8.25% সুদের হার ঘোষণা হয়েছে। সারাদেশের জেলাগুলিতে আজ থেকে শুরু হয়েছে ভিবিজি রামজি প্রকল্পের রূপায়ণ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। বেঙ্গালুরুর নিকটে মাদাপাটনা গ্রামে একটি খাদানে বড় পাথরের চাঙর ভেঙে পড়ে 7 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 খেলায় আজ স্পেন অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান, আর প্রথম গানটি মোকাম থেকে।

গানটি শুনছিলেন চন্দ্রবিন্দু থেকে। আকাশবাণী মৈত্রী। এতক্ষণ শুনছিলেন বাংলা ব্যান্ডের

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 11 সেকেন্ড এবং বাংলাদেশ সময় বিকেল 4:34। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: এখন শুনবেন আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টায় প্রধানত মেঘলা আকাশ দেখতে পাওয়া যাবে। হালকা থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি কম, ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি বেশি। আজ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাপ ছিল যথাক্রমে 95% এবং 77%। গত 24 ঘন্টায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জানানো যাচ্ছে যে 35 থেকে 45 কিলোমিটার বেগে আসা ঝোড়ো হাওয়ার কারণে 2/7/26 অর্থাৎ 2 জুলাই 2026 থেকে 6 জুলাই 2026 পর্যন্ত মাঝে মধ্যে 55 কিলোমিটারের বেশি বেগে বাতাস বইতে পারে পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলে। এর কারণে মৎস্যজীবীদের 2 জুলাই 2026 থেকে 6 জুলাই 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যার সমুদ্রপকূলে যেতে নিষেধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হল। এতক্ষণ শুনলেন আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস।

এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর আজকের দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠানের কথা। বিকেল 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর শুনবেন অনুষ্ঠান দিগন্ত সঞ্চালনায় সোমা মুখোপাধ্যায়, 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী, আজকের ক্যাম্পাস লেডি প্রেবন কলেজ শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, সন্ধে 6:20 ক্ষেত খামারের কথা, 6:50 আপনার স্বাস্থ্য এই অনুষ্ঠানে শুনবেন এই সময়ে শিশুর উপযুক্ত আহার, এ বিষয়ে বলবেন ডক্টর উর্মিলা পিল্লাই রায়, সন্ধে 7:00 যুববাণী থেকে অনুষ্ঠান গানের সুরে উপস্থাপনা প্রান্তিকা দাশগুপ্ত, 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে সেতার পরিবেশন করবেন দীপশঙ্কর ভট্টাচার্য, রাগ আভোগী তবলায় সহযোগিতা করবেন সমীর নন্দী, 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

এখন আপনারা শুনবেন আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর। সঙ্গে আছে মৈত্রীবন্ধু পাপড়ি ভট্টাচার্য।

দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুরোধের আসর। আজকের অনুরোধের আসরের প্রথম গানটির জন্য অনুরোধ এসেছে উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। অনুরোধ করেছেন সুভাষ চক্রবর্তী। তিনি শুনতে চেয়েছেন শ্যামল মিত্রের কণ্ঠে বালুচরী ছবির এই গানটি।

পরের গানটির অনুরোধ পাঠিয়েছেন পবিত্র সাহা ও রুহি সাহা। অনুরোধটি এসেছে 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে। তারা শুনতে চেয়েছেন সলিল চৌধুরীর কথায় ও সুরে, লতা মঙ্গেশকরের কণ্ঠে

পরের গানের অনুরোধ পাঠিয়েছেন সাগর ঘরামি, সৈকত ঘরামি, উর্মিলা ঘরামি, লালন ঘরামি ও কর্ণ ঘরামি। তারা অনুরোধ করেছেন গোবিন্দপুর নীলকমল হাই স্কুল হাওড়া থেকে। তারা শুনতে চেয়েছেন হারমোনিয়াম ছবি থেকে মান্না দে ও বনশ্রী সেনগুপ্তর দ্বৈত কণ্ঠে।

0: আরে না না না, দীপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল।
1: আরে না বাবা না।

এবারের গানটির অনুরোধ এসেছে ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। অনুরোধ করেছেন আদিত্য মুখোপাধ্যায় ও রেখা মুখোপাধ্যায়। তারা প্রণব রায়ের কথায় কমল দাশগুপ্ত সুরে মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনতে চেয়েছেন

0: পরের গানটির অনুরোধ করেছেন জিয়নপুর, চড়িডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ, ঢাকা, বাংলাদেশ থেকে। অনুরোধ করেছেন মেহেদি হাসান মামুন, নার্গিস পারভিন ও আজিজ খান। এই গানটির জন্য, মানে এই গানটি শুনতে চেয়ে আরও যারা অনুরোধ পাঠিয়েছেন তারা হলেন দেবজিৎ মণ্ডল, স্বাগতা মণ্ডল, সাথী মণ্ডল ও ত্রিলোক বিহারী মণ্ডল। তারা অনুরোধটি পাঠিয়েছেন বানিয়র, নলহাটি, বীরভূম থেকে। এরা সকলে শুনতে চেয়েছেন ফুলেশ্বরী ছবি, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।
1: টাপুর টুপুর বৃষ্টি

এবারের গানটির জন্য অনেকে অনুরোধ পাঠিয়েছেন, এক এক করে বলি। প্রথমে আল জাভেদ ইসলাম জাসমিন আতাই কুলা পাবনা বাংলাদেশ থেকে। আরও যারা অনুরোধ পাঠিয়েছেন, লাঙ্গল বাঁধ বাজার বাংলাদেশ থেকে মনোজিৎ কুমার দাস, কাঞ্চননগর ডুমুরিয়া খুলনা বাংলাদেশ থেকে পলাশ কুমার সরকার এবং আমাদি কয়রা খুলনা বাংলাদেশ থেকে আশিস বসু। তাদের সকলের অনুরোধের গানটি হল মণিহার ছবি থেকে মুকুল দত্তের কথায় ও হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে লতা মঙ্গেশকরের কণ্ঠে আষাঢ় শ্রাবণ মানে না তো মন।

এর পরের গানটির জন্য অনুরোধ এসেছে চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে। অনুরোধকারী শ্রোতা হলেন এস এম ছবেদ আলী। তিনি শুনতে চেয়েছেন মান্না দের কণ্ঠে

এবারের গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন সুব্রত কুমার করণ। এই অনুরোধটি এসেছে বজবজ বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। তিনি শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে

এতক্ষণ শুনলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু পাপড়ি ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন মহিলাদের আসর। এই অনুষ্ঠানে শুনবেন অনুষ্ঠান দিগন্ত, সঞ্চালনায় সোমা মুখোপাধ্যায়।

0: নমস্কার আমার দুই বাংলার বন্ধুরা, আমি সোমা মুখোপাধ্যায়। আজকে আছি আপনাদের সঙ্গে মহিলাদের আসরে। আর মহিলাদের আসরে আজকে কিন্তু আমরা কথা বলবো দিগন্তের, এক নতুন দিগন্ত নিয়ে। নতুন দিগন্তে আজকে কি শুনবো, কি শোনাতে চলেছি আপনাদের, কোন অতিথি রয়েছেন, তিনি কোন বিশেষ দিকের ওপর আলোকপাত করবেন, সবটাই চলুন আমরা শুনে নিই। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন আইনজীবী শ্রীমতী ইন্দ্রাণী সাহা। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে।
1: ধন্যবাদ।
0: আমাদের আজকে দিগন্তের বিষয় হচ্ছে আইন যখন পেশা। এখন কিছু পেশার ওপরে ছোটবেলা থেকেই কিন্তু একটা মানুষের ভালো লাগা থাকে, একটা ভালোবাসা থাকে, আর কিছু কিছু পোশাক আমাদের ভীষণ ভাবে আকর্ষণ করে। তেমন ভাবে আইনজীবীর যে পোশাক সেটা কিন্তু, এবং আইনজীবীর যে ক্ষমতা, এইগুলো কিন্তু আমাদের ছোট থেকেই কম বেশি অনেককেই আকর্ষণ করে। কিন্তু শুধু তো আকর্ষণ করলে হলো না, সেই পেশায় যাওয়ার জন্য একটা প্রস্তুতি দরকার। মানসিক প্রস্তুতি তো আছেই, কিন্তু সবচেয়ে বড় হলো যে বাস্তব সম্মত ভাবে পথ চলা। সেই নিয়েই আজকে আপনার সঙ্গে কথা বলতে চাইবো। প্রথমেই যেটা জানতে চাইবো যে এই আইনজীবী পেশাটা কতটা আকর্ষণীয়।
1: আইনজীবী পেশাটা আকর্ষণীয় বলতে, মূলত যারা ফার্স্ট জেনারেশনের ল নিয়ে পড়তে চাইছে, মানে যাদের বাবা কাকা দাদা কেউ লয়ার নয়, হঠাৎ করে তারা হয়তো কোনো সিনেমা দেখেছে যেখানে এই পেশাটাকে তাদের খুব মানে নিজেদের কাছের বলে মনে হয়েছে, বা হয়তো আশেপাশেই কেউ প্রতিবেশীদের দেখছে যে সাদা শার্ট কালো প্যান্টস পরে তারা কোর্টে যাচ্ছে, বেশ কাজ বাজ করছে, তো সেখান থেকে তাদের এই আকর্ষণটা অটোমেটিক্যালি চলে আসে। এই ফার্স্ট জেনারেশনের মানে স্টুডেন্ট যারা যারা আগামী দিনে ল নিয়ে পড়তে চাইছে, তাদের কাছে মেইন মোটিভেশনের জায়গা হচ্ছে আমি একটা সেক্টরে যেতে চাই যেখানে আমার সোর্স মানে পড়া শেষ করার পরে আমার কাছে কাজে

0: টাকার অভাব হবে না, আমি বসে বসে থাকবো না, আমি ইনকাম করতে পারবো। তো এইটা একটা বিষয় কাজ করছে। আবার উল্টো দিকে যদি দেখা যায় যে যাদের অলরেডি ব্যাকগ্রাউন্ডে কোনো লয়ার রয়েছেন, বাবা কাকা দাদা অলরেডি কেউ রয়েছেন ফ্যামিলিতে, তো তারা তো ছোটবেলা থেকেই সেই পরিবেশের মধ্যে থেকেই বড় হয়েছে, তারা নিজেদের ফ্যামিলিতেই লিগাল টার্মস গুলো শুনে বড় হয়েছে, হয়তো তারা ওই সময় ওই মোমেন্টে বুঝতে পারেনি, কিন্তু এইখান থেকেই তাদের সেই জার্নিটা তাদের স্টার্ট হয়ে যায়। কিন্তু এখনকার দিনে সোজা কথা এমন অনেক ছেলে মেয়েরা রয়েছে যারা যাদের এক ব্যাকগ্রাউন্ডে কোনো লয়ার নেই, এবং তারা নিজেরাই নিজেদের মতো করে কারোর দ্বারা, সিনেমা দ্বারা হোক, সোশ্যাল মিডিয়া দ্বারা হোক, দেখে মোটিভেটেড হয়ে তারা মনে করেছে যে না, এই পেশাটাই আমার কাছে একমাত্র ইনকামের রাস্তা হতে পারে। প্লাস ওই যে আপনি যেটা বললেন, একটা পোশাকের আকর্ষণ রয়েছে, অনেকে মনে করেন যে আমি একটা বেশ পাওয়ারফুল মানে হয়ে যাব এই প্রফেশনটায় এগোনোর ফলে, আমাকে সবাই চিনবে জানবে, আমার কাছে অনেকটা ক্ষমতা থাকবে জাস্টিস প্রোভাইড করার, সেই কতগুলো বিষয় তো থাকে যেটার জন্য স্টুডেন্ট অনেকটা বেশি অ্যাট্রাক্টেড হয় এই আইনের পেশাতে।
1: এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন লেভেল এই সময় থেকেই মোটামুটি ভাবে মানুষ বেছে নেয় যে সে কোন পেশায় যেতে চলেছে। যারা আইনজীবী হিসেবে নিজেদেরকে ভবিষ্যতে দেখতে চাইছেন, তাহলে তাদের প্রস্তুতিটা কেমন থাকবে, সেক্ষেত্রে যোগ্যতা কি লাগে এবং বয়স সীমাই বা কি আছে?
0: প্রথমত এটাকে দুটো ভাগে আমরা যদি ভাগ করি, যে ল যারা পড়ছে কেউ থাকে এইচএস কমপ্লিট করার পরে, উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পরে তারা ল নিয়ে পড়তে চাইছে, তো সেক্ষেত্রে তাদেরকে 5 ইয়ার্স এর বিএলএলবি করতে হবে, 5 বছরের বিএলএলবি, যারা এইচএস কমপ্লিট করে ল নিয়ে পড়ার স্বপ্ন দেখছে। তো তার জন্য তাদের বেশ কিছু এক্সামস দিতে হবে, আচ্ছা সেই এক্সামস গুলোর নাম আমি পরে বলছি এবং তার এলিজিবিলিটিও বলছি। আর যারা গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে, এমন অনেকে রয়েছেন যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন, অনেকে পিএইচডিও কমপ্লিট করেছেন অন্য কোনো সাবজেক্ট, এবং তাদের পরবর্তীকালে মনে হয়েছে যে আমি লটা পড়ি, আবার অনেকে হয়তো কেউ জবের সাথেও নিজের মতো করে যুক্ত এবং তাদের মনে হলো যে না আমি ল নিয়ে পড়বো, তখন তারা 3 ইয়ার্স এর এলএলবি কমপ্লিট করতে পারে। তো এই হলো দুটো সেগমেন্ট, এটা ভাগ করা যায় বিএলএলবি আর এলএলবি। এবার চলে আসি যারা বিএলএলবি করতে চায় তাদের জন্য বেশ অনেকগুলো এক্সামস থাকে। প্রথমত সবার আগে যেটা বলবো, যেটা সব স্টুডেন্টসদের কাছে খুবই জনপ্রিয় এবং ম্যাক্সিমাম স্টুডেন্টস এটাকেই টার্গেট করার চেষ্টা করে, সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামিনেশন, যেটাকে শর্টে বলা হয় CULET। তো এই ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এর আন্ডারে 4টে গভর্নমেন্ট ল কলেজ রয়েছে, বাকিগুলো প্রাইভেট ল কলেজ। যেমন আমি যদি নাম বলি গভর্নমেন্ট ল কলেজের, হাজরা যেটা ডিপার্টমেন্ট অফ ল বলা হয়, সাউথ ক্যালকাটা ল কলেজ আছে, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ আছে, সুরেন্দ্রনাথ ল কলেজ রয়েছে, এবং অ্যাফিলিয়েটেড কিছু প্রাইভেট ল কলেজেস তো রয়েছে। তো এই ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স যারা দেয় তারা 5 ইয়ার্স এর বিএলএলবি করছে এইচএস এক্সামিনেশন এর পরে, তো সেক্ষেত্রে যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের এইচএস এ বেস্ট অফ দা ফোর এ 45% মিনিমাম মার্কস থাকতে হবে, যারা ওবিসি বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের মিনিমাম 42% মার্কস থাকতে হবে, যারা এসসি এসটি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের মিনিমাম 40% মার্কস থাকতে হবে বেস্ট অফ দা ফোর সাবজেক্টে এইচএস এ। এটা গেল সিউএলইটি ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এর ক্ষেত্রে। এছাড়াও আরো একটা এক্সাম হয় যেটা হচ্ছে ক্ল্যাট, কমন ল এডমিশন টেস্ট। তো এই কমন ল এডমিশন টেস্ট হচ্ছে বিভিন্ন ন্যাশনাল ল ইউনিভার্সিটিস গুলোর জন্য হয়ে থাকে, সেখানে যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের একই রকম ভাবে এইচএস এ 45% মার্কস, এসসি এসটি যারা থাকছে তাদের 40% মার্কস থাকতে হবে, আর এটাও এইচএস এক্সামিনেশন কমপ্লিট করার পরে, বা যারা ফাইনাল এইচএস এর যে বছরটা এইচএস এক্সামিনেশন হয়তো দেয়নি বাট এই বছরে সে দেবে, সেও এই ক্ল্যাটের এক্সামিনেশনে বসতে পারে। এগুলো সব বিভিন্ন ন্যাশনাল ল ইউনিভার্সিটি গুলোর জন্য হয়ে থাকে। আরো একটা এক্সাম হয় যেটা হচ্ছে 5 ইয়ার্স এর জন্য, যেমন সিইউইটি। এই সিইউইটি এক্সামিনেশনটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটিস গুলোর জন্য হয়ে থাকে, এবং এখানে একই ক্রাইটেরিয়া, কোনো ইউনিভার্সিটিতে বয়সের কোনো ঊর্ধ্বসীমা বলা নেই, কারণ এজ বার আগে ছিল, এখন কোর্টের ডিসিশন অনুযায়ী যে এডুকেশনের ক্ষেত্রে ওরকম কোন বয়সের ঊর্ধ্বসীমা রাখাটা আনজাস্টিফাইড হবে, কারণ যাদের পড়াশোনা করার ইচ্ছা তারা তো মানে জীবনের আগের দিন পর্যন্ত পড়াশোনা করতে পারে, তো দ্যাটস ওয়াই কোনো বয়সের ঊর্ধ্বসীমা কিছু দেওয়া নেই, যে কোনো বয়সে তারা এটা দিতে পারবে। শুধু এইচএস এ এই 45% ক্যাটাগরি অনুযায়ী এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিলড হতে হবে। আরেকটা এক্সাম হয় যেটা হচ্ছে AILET, এটা হচ্ছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি দিল্লি, এটার জন্যই এক্সামিনেশনটা হয়, এখানেও ঠিক সেম ক্রাইটেরিয়া।

0: প্রক্রিয়া কাজ করছে। এগুলো সব আমি বললাম হচ্ছে সব বিএলএলবি যারা করতে চায়, মানে 5 ইয়ার্স এর বিএলএলবি যারা করতে চাইছে। তা ক্যাটাগরি স্টুডেন্টস রয়েছে যারা আফটার গ্রাজুয়েশন এলএলবি পড়তে চাইছে বা ল নিয়ে পড়তে চাইছে, তখন তাদের জন্য 5 বছর ল পড়ার তো পুরোটা, মানে 2 বছর এক্সট্রা দেওয়াটা তো পুরোপুরি ওয়েস্ট অফ টাইম। তো সেক্ষেত্রে তারা 3 বছরের এলএলবি করতে পারে। আর এই 3 বছরের এলএলবির মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা চেষ্টা করে অবভিয়াসলি গভর্নমেন্ট ল কলেজ পাওয়ার, সেক্ষেত্রে তাদেরকে বর্ধমান ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হয়, যাকে বলা হয় বিইউ ক্ল্যাট। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে 2টো গভর্নমেন্ট ল কলেজ আছে, একটা বর্ধমান ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস আর একটা হচ্ছে হুগলি মহসিন ল কলেজ। তো এখানেও একই রকম, যারা গ্রাজুয়েশন দিচ্ছে যেহেতু, তো গ্রাজুয়েশনে 35% এবং 40% মার্কস থাকাটা দরকার। জেনারেল ক্যাটাগরি যারা, তাদের সব ক্ষেত্রে 45% মার্কস থাকা ম্যান্ডেটারি, তো তবেই তারা এই বর্ধমান ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামিনেশনে বসতে পারবে। আর বোঝাই যাচ্ছে যে আচ্ছা, বর্ধমান ইউনিভার্সিটির এই 2টো গভর্নমেন্ট ল কলেজ ছাড়াও অ্যাফিলিয়েটেড 3টে প্রাইভেট ল কলেজ রয়েছে। এই সমস্ত এক্সামিনেশনে যেগুলোর কথা বললাম, 5 ইয়ার্স এর জন্য বা 3 ইয়ার্স এর জন্য, এন্ট্রান্স এক্সামিনেশনে স্টুডেন্ট যেমন র্যাঙ্ক করবে, তো সেই র্যাঙ্ক অনুযায়ী একটা মেরিট লিস্ট বার করে ইউনিভার্সিটি থেকে। সেই মেরিট লিস্ট অনুযায়ী তাদের কলেজ সিলেকশন বা কলেজ কাউন্সিলিং যাকে বলা হয়, তো সেই সূত্রেই তাদের ল পড়ার স্বপ্নের জগতে আর কি, মানে স্বপ্ন থেকে বাস্তবের জগতে প্রথম পা রাখা।
1: আপনি যে পরীক্ষার কথাগুলো বললেন, অনেক ইউনিভার্সিটির বিভিন্ন ভাগ সবটুকু জানলাম, কিন্তু এই যে পরীক্ষার যে প্রস্তুতি, মানে সিলেবাস যেটা আমরা জানি, সেই সিলেবাস নিয়ে যদি একটু কিছু বলেন, মানে ধরুন তারা কি কি বিষয় প্রস্তুতি নেবেন বা কিভাবে প্রস্তুতি নেবেন।
0: এটাও 2টো সেগমেন্টে যদি ভাগ করে বলি, যেটা 5 ইয়ার্স এর হয় ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স। ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এর জন্য যেমন মেইনলি থাকে হচ্ছে ম্যাথস, ম্যাথামেটিক্স থাকে, জিকে থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, লজিক্যাল রিজনিং থাকে, আর ইংলিশ তো থাকবে। ইংলিশ যে কোনো এক্সামিনেশন একটা মেইন পার্ট হিসাবে থাকে। তো ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস, রিজনিং, রিজনিং এর মধ্যে লজিক্যাল রিজনিং এবং জিকে, এই এই গেল হচ্ছে মেইন জিনিস। আর ক্ল্যাটের ক্ষেত্রে সিলেবাস থাকে হচ্ছে, ওখানে সবই সেম, এই সব এই যে সাবজেক্ট গুলো বললাম এগুলো সবই থাকছে, কিন্তু তার পাশাপাশি থাকে হচ্ছে লজিক্যাল রিজনিং এর সাথে সাথে লিগাল রিজনিংটাও থাকে হচ্ছে এই ক্ল্যাটের ক্ষেত্রে। আর সিইটি এর ক্ষেত্রে এই রিজনিং তো রয়েছে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তারপরে স্টুডেন্টদের সাবজেক্ট সিলেকশন করতে হয়। যেমন কেউ হিস্ট্রি চুজ করে, কেউ জিওগ্রাফি চুজ করে, সেরকম ভাবে তারা সাবজেক্ট চুজ করে নিচ্ছে। এই হচ্ছে মূলত 5 ইয়ার্স এর জন্য যে সিলেবাস প্যাটার্ন। এবারে দেখুন, যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিভার্সিটির একটু আলাদা আলাদা সিলেবাস প্যাটার্ন, তো সেই অনুযায়ী তাদের পরীক্ষার প্রস্তুতিটাও কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট হবে। যেমন একটা এক্সাম্পল দিই, ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স, যেটাকে সিইউএলইটি বলা হয়, তো সেখানে না কোনো নেগেটিভ মার্কিং নেই। 100 মার্কস এর কোয়েশ্চেন হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন, তো 100 মার্কস এর মানে প্রত্যেকটা কোয়েশ্চেন 1 মার্কস করে করে থাকছে, কোনো নেগেটিভ মার্কিং নেই। এবং সেখানে যে কোয়েশ্চেন এর প্যাটার্ন, হোয়ার অ্যাজ ক্ল্যাটের কোয়েশ্চেন প্যাটার্ন আকাশ পাতাল পার্থক্য। কারণ কি, ক্ল্যাট হচ্ছে ন্যাশনাল ল ইউনিভার্সিটিজ গুলোর জন্য, এবং ক্ল্যাটের ক্ষেত্রে মাইনাস মার্কিং থাকে, নেগেটিভ মার্কিং থাকে, প্রত্যেকটা ভুলে 0.25 করে করে মার্কস কাটে। তো বোঝাই যাচ্ছে যে সাবজেক্ট সেম হলেও কোয়েশ্চেন প্যাটার্নটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিভার্সিটির জন্য 5 ইয়ার্স এর ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে কোয়েশ্চেনটা সেট করছে। যেমন ক্ল্যাটের ক্ষেত্রে কোয়েশ্চেন প্যাটার্ন যথেষ্ট বড় বড় হয়, মানে একটা লেন্দি কোয়েশ্চেন করে, সেখান থেকে অ্যান্সার বুঝে এমসিকিউ এ মার্ক করতে হচ্ছে, এটাও এমসিকিউ হয়। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স আবার অতটাও যে বেশি ক্ল্যাটের মতো হার্ড এরকমটা নয়, একটু মানে মিডিয়াম ক্যাটাগরিতেও রাখে ইউনিভার্সিটি। তো এই হলো মূলত 5 ইয়ার্স এর ক্ষেত্রে সিলেবাস প্যাটার্ন বা প্রস্তুতি। আর এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, এমন অনেক স্টুডেন্টরা থাকে যাদের কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে হয়তো ভয় লাগে বা সমস্যা। যেমন অনেক স্টুডেন্টরা থাকে যাদের অঙ্কে ভয় লাগে, তো সেক্ষেত্রে সাবজেক্টে ভয় লাগাটা হতেই পারে স্বাভাবিক, কিন্তু সেটা যতটা মানে নিজেদের প্রস্তুতির সময় এটা ভাবলে চলবে না যে এই পোর্শনটা আমার ভালো লাগে না বা ভয় লাগে, তাই আমি এটার উপর গুরুত্ব দেব না। তো কারণ হতেও পারে এই বছরে অঙ্ক থেকে হয়তো বেশি পরিমাণে প্রশ্ন দিল, পরের বছরে রিজনিং থেকে বেশি পরিমাণে প্রশ্ন দিল। তাই প্রত্যেকটা ইউনিভার্সিটির এন্ট্রান্স এর ক্ষেত্রে একই রকম ভাবে যে সিলেবাসটা দিচ্ছে, ওই কোন বছরে কোনটা থেকে বেশি পরিমাণে সাজেস্টিভ কোয়েশ্চেন, ওরকম এক্সপেক্টেশন না রেখে অ্যাজ আ হোল প্রত্যেকটা সিলেবাস।

0: ইংলিশ দেয় 20 মার্কসের, জিকে দেয়। আবার কোনো বছরে ইংলিশের ওপর 60 মার্কস অ্যালোট করে, আবার জিকের ওপর 40 মার্কস অ্যালোট করে। তো এরকম ভাবে ওরা মার্কস একটা ডিভিশন করে, বাট 100 মার্কসেরই কোয়েশ্চেন আসে। তো বর্ধমান ইউনিভার্সিটির এন্ট্রান্স এর ক্ষেত্রে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে, তাদের ইংলিশের ওপর প্রচুর পরিমাণে দক্ষতা থাকাটা খুব ইম্পর্টেন্ট। ইংলিশ নিজে লেখার ক্ষমতাটা থাকা খুব ইম্পর্টেন্ট। এবার যারা ইংলিশে একটু দুর্বল, তাহলে তারা কি পারবে না? হ্যাঁ পারবে। সেক্ষেত্রে তাদেরকে একটু আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে, মানে এফোর্টটা বাকিরা যদি 50% দেয়, তাহলে যার ইংলিশে দুর্বলতা রয়েছে তাকে 80% এফোর্ট দিতে হবে, তাহলেই সম্ভব, অসম্ভব কোনো কিছুই নয়। আচ্ছা আরেকটা জিনিস বলি, রিসেন্টলি লাস্ট 2 বছর ধরে বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু 5 ইয়ার্সের, মানে 5 ইয়ার্সের বিএলএলবি এর জন্য এন্ট্রান্স এক্সামিনেশন নিয়ে থাকে। অর্থাৎ যারা এইচএস কমপ্লিট করছে, করে ল করার স্বপ্ন দেখছে, তো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু 5 ইয়ার্সের জন্য এন্ট্রান্স এক্সামিনেশন বর্ধমান ইউনিভার্সিটি নিয়ে থাকে। তবে হ্যাঁ, 5 ইয়ার্সের বর্ধমান ইউনিভার্সিটির এন্ট্রান্স এর ক্ষেত্রে গভর্নমেন্ট ল কলেজ ওরা দেয় না, প্রাইভেট ল কলেজের অপশনটা রেখেছে। এই হলো বিষয়। আর প্রস্তুতির বিষয় যেটা জিজ্ঞেস করলেন, আমি আগেই বললাম যে যে সাবজেক্ট গুলো থাকছে অ্যাজ আ হোল, ওই ইচ অ্যান্ড এভরি টপিকের ওপর সমান দক্ষতা অর্জন করতে হবে, তার জন্য প্র্যাকটিস দরকার। এবং সেটা কখনো ওই এক্সামের 1 মাস আগে বা 1.5 মাস আগে সেই প্র্যাকটিস করা অসম্ভব, কারণ প্র্যাকটিস লং টার্মের হয়, তারপরে গিয়ে এক্সামে তার ফলাফলটা পাওয়া যায়। তো ওই জন্য একটা দীর্ঘ সময়ের একটা প্র্যাকটিস দরকার, মিনিমাম 6 মাস। 6 মাসের একটা প্র্যাকটিস থাকলে খুব একটা অসুবিধা হবে না এই ধরনের এক্সামকে ক্র্যাক করা।
1: আচ্ছা, বছরে ঠিক কোন সময় এই পরীক্ষাগুলো হয়ে থাকে?
0: এইচএস এক্সামিনেশনের পরে যারা ল পড়তে চাইছে, তাদের জন্য অবভিয়াসলি এইচএস এক্সামিনেশনটা যবে কমপ্লিট হচ্ছে, তার 2 থেকে 3 মাসের মধ্যেই এক্সামের নোটিফিকেশন গুলো বার হয়। যেমন সিইউইটির এক্সাম, যেটা সিইউইটি, ওই এক্সামটা সাধারণত মে মাসে ইউনিভার্সিটি নিয়ে থাকে, সেন্ট্রাল ইউনিভার্সিটিস গুলো নিয়ে থাকে। সিইউএলইটি এর ক্ষেত্রে যদি বলা হয়, ওরকম স্পেসিফিক কোন মান্থ বা টাইমিং ইউনিভার্সিটি ফলো করে না, তবে ওই ধরে রাখতে হবে এইচএস রেজাল্ট আউট যবে হলো, এইচএস রেজাল্ট আউট এর পরে ইউনিভার্সিটি 5 ইয়ার্স এর যে এন্ট্রান্স এক্সামিনেশন গুলো সেগুলোকে কন্ডাক্ট করে, কারণ এইচএস এর মার্কসটা যেহেতু ওখানে একটা ভ্যালিড পয়েন্ট হিসাবে ওরা দেখছে। আর বাকি রইলো গ্রাজুয়েশন, যারা গ্রাজুয়েশন করে 3 বছরের এলএলবি করতে চায়, তাদের ক্ষেত্রে ওই ফাইনাল ইয়ার, মানে 6th সেমিস্টারটা যবে কমপ্লিট হচ্ছে, গ্রাজুয়েশন রেজাল্ট আউট হয়ে গেল, রেজাল্ট আউট হলো মানেই এবার হচ্ছে ইউনিভার্সিটি এক্সাম নেওয়ার কথা ভাববে। মানে গ্রাজুয়েশনের রেজাল্ট আউট হওয়ার জাস্ট 2 থেকে 3 মাসের মধ্যে ইউনিভার্সিটি এক্সাম নেবে 3 ইয়ার্স এর জন্য। একই জিনিস করবে হচ্ছে 5 ইয়ার্স এর জন্য, এইচএস এর রেজাল্ট আউট হওয়ার 3 মাসের মধ্যে ট্রান্স এক্সামিনেশন গুলো ইউনিভার্সিটি কন্ডাক্ট করে।
1: এবার পরীক্ষায় ধরুন পাস করলো বা তার একটা ভালো র্যাঙ্ক হলো, সেক্ষেত্রে সে তো আইনজীবী হিসেবে বিভিন্ন সরকারি কলেজ তো রয়েছে এবং তার পাশাপাশি বেসরকারি কলেজেও পড়ার সুযোগ রয়েছে 3 বা 5 বছরের। এই পড়ার পরে তারা যখন আইনজীবী হিসেবে কাজ শুরু করবেন, তখন তারা প্রাইভেট প্র্যাকটিস করবেন কিংবা তারা বিভিন্ন যে ল সেক্টর গুলো আছে সেখানে জয়েন করবেন, সেইটা যদি একটু বলেন, মানে কাজের সুযোগ কিভাবে রয়েছে, কতটা আকর্ষণীয় সেটা, যার ফলে তারা একটা খুব ভালো রকমের নিজের পায়ে দাঁড়াবার সুযোগ পাচ্ছেন।
0: তো এক্ষেত্রে প্রথমত অনেক স্টুডেন্ট যেটা চায় যে আমি পাস আউট করার পরে ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করব বা কোন সিনিয়র এর কাছে গিয়ে ইন্টার্নশিপ করব বা জুনিয়র হিসেবে তার কাছ থেকে কাজ শিখব, তো এরকমটা অনেক স্টুডেন্টের একটা চিন্তা ভাবনা থাকে। তবে এটা একটা বাস্তব কথা যে আমাদের প্রফেশনে, অর্থাৎ এই লিগাল প্রফেশনে, অ্যাডভোকেসি ফিল্ডে কোনো স্পেসিফিক না স্যালারি পাওয়া যায় না, ওরকম ভাবে কাজ অনুযায়ী আমরা ফিস পাই। আজকে হয়তো আমার কাছে প্রচুর কাজ রয়েছে এই মান্থে, বাট নেক্সট মান্থে কাজের পরিমাণটা তুলনায় কমে গেল, তার মানে কি আমার আমার ইনকামটাও, ইনকাম রেশিওটাও কিন্তু একই অনুপাতে কমলো। তো এই জিনিসটা কাজ করে প্র্যাকটিসিং ফিল্ডে, তো যার ফলে অনেক স্টুডেন্টরা কিছু মাস প্র্যাকটিস করার পরে তারা অনেকে আবার অন্য অপশন একটু খুঁজে নেয়, যে যেখানে আমার একটা ফিক্সড স্যালারি থাকবে, যেখানে আমি একটা নেম পাবো, ফেম পাবো, এরকম একটা কিছু জব। তো আবার অনেকে আবার ল পড়ার স্বপ্নটাই থাকে আমি জুডিশিয়ারি এক্সামিনেশন দিয়ে জাজ হব, এই স্বপ্ন কিন্তু অনেক ছেলেমেয়েরা দেখে। তো যার ফলে ল পাস আউট করার পরে তাদেরকে জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশনে বসতে হয়। তো সেই জুডিশিয়ারি এক্সামিনেশনে তারা যখন মানে অ্যালটমেন্ট পাচ্ছে বা তারা যখন জয়েন করতে পারছে, ওই প্রিলিম, মেইনস, সমস্ত এক্সাম, ভাইভা, এই 3টে স্টেপে এক্সাম হয়, এই সমস্ত এক্সাম গুলো দেওয়ার পরে তারা যখন এলিজিবল হচ্ছে যে জাজ

0: হিসাবে তারা অ্যাপয়েন্টেড হচ্ছে, তখন অবভিয়াসলি তাদের স্বপ্ন পূরণ হলো এবং একদম হাই স্যালারিড জব যাকে বলা হয়, তো অনেকেই এই পথটা চুজ করে নেয়। আচ্ছা, এছাড়াও অনেকে থাকে হচ্ছে পাবলিক প্রসিকিউটর হিসাবে জয়েন করতে চায়, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর। তার জন্য তাদেরকে এপিপি এক্সাম দিতে হয়, কম্পিটিটিভ এক্সাম, এই সবগুলো যেগুলো বলছি সব কম্পিটিটিভ এক্সাম দেওয়ার মাধ্যমেই তারা এই পজিশন অ্যাকোয়ার করবে, কারণ এগুলো সব গভর্নমেন্ট জবস এর ক্ষেত্রে বলছি। আর সবাই জানে যে গভর্নমেন্ট জবস মানে সিকিউরড ইনকাম এবং একটা হাই স্যালারি পাওয়া যায়। তা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটরের জন্য এপিপি এক্সাম হয়ে থাকে। যে মানে এটা গেল। আচ্ছা, অনেকে করে কি ব্যাংকে যে লিগাল অফিসার দরকার হয় ব্যাংকগুলোতে, তার জন্য অনেকে জয়েন মানে চেষ্টা করে, তার জন্য আইবিপিএস এসও, এটা হচ্ছে এক্সামিনেশনের নাম, আইবিপিএস লিগাল অফিসারের জন্য এই এক্সামটা অনেকে দিয়ে থাকে। এটারও বেশ ভালোই স্যালারি, মানে মোটামুটি মাসে 50 থেকে 55 হাজার টাকা স্যালারি পাওয়া যায়। এপিপি যারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, তাদের প্রায় 70 হাজার টাকা মতো মাসে স্যালারি রেশিও রয়েছে। আচ্ছা, এছাড়াও সেবি সেবি লিগাল অফিসার হিসাবে কিছু ভ্যাকেন্সি দেয়, এটাও এক্সামিনেশনের মাধ্যমেই এই পজিশনে অ্যাকোয়ার করতে পারে। তো সেখানেও প্রায় 70 মানে 65 থেকে 70 হাজার মতো স্যালারি ড্র করা যায়। এগুলো সব লিগাল অফিসার হিসাবে। আসলে সত্যি বলতে কি, আমাদের এখানে না মানে যাবতীয় যা যা সেক্টর, কর্পোরেট সেক্টর থেকে শুরু করে এই সমস্ত কম্পিটিটিভ এক্সামস গুলো দেওয়ার মাধ্যমে যে যে জব অপরচুনিটি স্টুডেন্টরা পাচ্ছে বা যারা ফ্রেশার্স যারা তারা পাচ্ছে, তো সেগুলো মানে তাদের শুধু অনেকের মধ্যে একটা মিথ কাজ করে যে আমি ল পড়েছি মানে আমাকে প্র্যাকটিসই করতে হবে, তার বাইরেও একটা বিরাট বড় জগৎ রয়েছে। আবার অনেকে করে কি হায়ার স্টাডিজ এ যেতে চায়, মানে এলএলএম কমপ্লিট করে, এলএলএম কমপ্লিট করে কলেজে প্রফেসর হিসেবে জয়েন করতে চায়, তো সেটা করতে পারে। আরবিআই লিগাল অফিসার সেখানে নিয়োগ করা হয়, মানে আরবিআই এর জন্য লিগাল অফিসার পদে নিযুক্ত করা হয়। এই সমস্ত সেক্টরস তো রয়েছে। হিউম্যান রাইটস বা বিভিন্ন এনজিও গুলো, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে লিগাল অফিসারদের দরকার পড়ে। আচ্ছা, আরো একটা সেক্টর যদি বলা হয় যেটা অনেকটা ক্যাচি, মানে উপর থেকে দেখলে এই বিষয়টা দারুণ ক্যাচি বলে মনে হয় এবং বাস্তবেও বেশ কিছুটা তাই, যেমন কর্পোরেট সেক্টর। অনেকে বিভিন্ন কোম্পানি গুলোতে জয়েন করে লিগাল অফিসার হিসাবে এবং বেশ ভালো একটা ফিক্সড স্যালারি পায়। ল ফার্মে অনেকে জয়েন করে, বিভিন্ন ল ফার্ম গুলোতে তারা জয়েন করে। তো এই ধরনের অনেকগুলো ভাগ রয়েছে, মানে শুধুই যে ওই ট্র্যাডিশনাল পদ্ধতিতে ল করেছি মানেই শুধু প্র্যাকটিসই করে যাব, ওরকমটা নয়। প্র্যাকটিস তো সবটাই প্র্যাকটিস, মানে এই সমস্ত জায়গায় এই সমস্ত সেক্টর গুলোতে জব অপরচুনিটি যেখানে যেখানে পাচ্ছে সেখানেও স্টুডেন্টরা ল প্র্যাকটিসই করছে, কিন্তু ওই যে এই সমস্ত জায়গায় গেলে তাদের একটা নাম থাকছে, ফেম থাকছে এবং তার পাশাপাশি অবশ্যই একটা ফিক্সড স্যালারি পাচ্ছে, যেটা তাদের যে স্বপ্ন নিয়ে তারা ল পড়তে এসেছিল সেটা তো অবভিয়াসলি ফুলফিল হচ্ছে।
1: সেক্ষেত্রে আরো একটা প্রশ্ন আপনার কাছে রয়েছে, ধরুন বিদেশে গিয়ে কাজ করার সুযোগ কি তারা পান?
0: হ্যাঁ, বিদেশে গিয়েও কাজ করার সুযোগ পায়, কারণ এটা মেইনলি পায় হচ্ছে কর্পোরেট সেক্টর আর হিউম্যান রাইটস, এই দুটো সেক্টরে প্রচুর পরিমাণে ফরেন মানে ফরেনে গিয়ে তারা কাজ করতে পারে। বিশেষ করে এখন কর্পোরেট সেক্টর যত সময় যাচ্ছে তত বেশি পরিমাণে কর্পোরেট সেক্টর আরো ফ্লারিশ করছে, আর বোঝাই যাচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই ইন্টারন্যাশনাল ট্রেড বাড়ছে, যার রেজাল্ট হচ্ছে প্রচুর এই কোম্পানি গুলোর প্রচুর পরিমাণে লিগাল অফিসারদের দরকার পড়ে। যে লিগাল অফিসাররা একটা জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে একটা দেশ থেকে আরেক দেশে গিয়ে বিভিন্ন ট্রিটিজ, যাকে চুক্তি বলা হয় আইনের ভাষায়, সেই সমস্ত চুক্তিগুলো একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানি মার্চ করছে, আমরা সবাই জানি ব্যাংকিং সেক্টর গুলোতে মার্চ করছে, বিভিন্ন বড় কোম্পানি ছোট কোম্পানি গুলোকে মার্চ করছে, অ্যামালগামেশন হচ্ছে, এই সমস্ত এগ্রিমেন্ট গুলো করার জন্য প্রচুর লিগাল অফিসারদের দরকার পড়ে। তো সেখানে অবভিয়াসলি তারা ওই আর্ম চেয়ার রিসার্চ এর মাধ্যমে এক জায়গায় বসে কাজ করছে হয় না, সেটা তাদেরকে মুভ করতেই হয়, ফরেন গিয়ে তারা কাজ করে। আর আরো একটু যেটা বললাম হিউম্যান রাইটস, অবভিয়াসলি হিউম্যান রাইটস এর সেক্টরেও কিন্তু প্রচুর লিগাল অফিসারদের দরকার পড়ে, মানে লিগাল অফিসার আজকালকার দিনে এমন কোন সেক্টর নেই যেখানে লাগে না, ছোট থেকে বড় ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল সমস্ত সেক্টরে প্রয়োজন হয়।
1: আচ্ছা, এখানে সমস্ত বিষয়টা আপনি ভীষণ ভালো করে বলে দিয়েছেন, কিন্তু একটা প্রশ্ন আমার বারবারই মনে হচ্ছে যে দেখুন, এখনো তো বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে প্রচুর ছেলে মেয়ে আসে এবং তারা খুবই ভালো রেজাল্ট করে, কিন্তু কোথাও একটা গিয়ে তাদের দুর্বলতা থেকে যাচ্ছে যে সমস্ত বই পড়া

0: পড়াশুনো সবই তো ইংরেজিতে, অথচ আমরা অত ভালো ইংরেজি বলতেও পারি না, বাংলার থেকে একটু তো বেশি সময় লাগে ইংরেজিটা বুঝতে। তো সেক্ষেত্রে তাদের কি অসুবিধে হয় কিছু?
1: সত্যি বলতে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের থেকে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট যারা, তারাই ম্যাক্সিমাম লটা পড়ে। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা ল করছে না তা কিন্তু নয়, আছে, বাট রেশিওটা 80% প্রায় বলা যেতে পারে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা ল করতে আসছে, 20% ইংলিশ মিডিয়াম থেকে পড়ছে। এরকম যদি রেশিও হয় তাহলে এত এত স্টুডেন্টসরা ল পড়ে বেরোচ্ছে, নিজের নিজের সেক্টরে যথেষ্ট এস্টাবলিশ, শুরুতে তো অসুবিধা হবেই, কারণ আমাদের মাতৃভাষা বাংলা। আমরা বাংলাতে যতটা সড় বড় ভাবে কথা বলতে পারছি, ইংলিশে এতটা সড় বড় মানে করে আমরা কথা বলতে পারবো না। সেখানে ল এর স্টুডেন্ট যারা ক্লাস 12 পাস আউট করে আসে, গ্রাজুয়েশন কমপ্লিট করে আসে, কারোর বাংলাতে এমএ ছিল, কারোর বাংলাতে গ্রাজুয়েশন করেছে, সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছে, তাদের পক্ষে হুট করে পুরো 3 বছর বা 5 বছর ইচ অ্যান্ড এভরিথিং ইংলিশে পড়াটা একটু তো ডিফিকাল্ট হবে। কিন্তু তা বলে তো এটা নয় যে এই চ্যালেঞ্জটাকে স্টুডেন্টরা অ্যাকসেপ্ট করতে পারবে না। লয়ের মতো এত বড় একটা সাবজেক্ট, এত ভাস্ট সাবজেক্টের কে নেওয়ার মতো চ্যালেঞ্জ যদি স্টুডেন্টরা অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে বাংলা থেকে ইংলিশে আমাকে পড়তে হবে, তো সেটার জন্য বড় জোর কত সময় লাগতে পারে? প্রথম সেমিস্টারটা অসুবিধা হতে পারে, প্রথম সেমিস্টার 6 মাসে হয়, মানে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার 6 মাসের মাথায় প্রথম সেমিস্টারটা হচ্ছে। পড়ার মেথড জানলে, অনেকে করে কি ইংলিশে ধরে ধরে ইংলিশটাকে স্ট্রং করার জন্য ইংলিশ নিউজ পেপার পড়ো। সত্যি বলতে যদি আমি ইংলিশে বুঝি, আমি ধরলাম ইংলিশে, আমি নিজের এক্সাম্পল দিচ্ছি, আমি ধরলাম আমি ইংলিশই বুঝি, তাহলে আমি ইংলিশ নিউজ মানে বা বুঝি না ইংলিশটা, তাহলে আমি নিউজ পেপার পড়ে কি বুঝবো? কিছুই তো বুঝবো না, আমি তো আরোই আমার কনফিডেন্স লেভেল ডাউন হবে। তো ওই জন্য বেটার হচ্ছে তুমি যেটা বাংলায় ভাবছো সেটা কি বাংলাতে না ভেবে আস্তে আস্তে ইংলিশে ভাবো, আর ভাঙা ভাঙা ইংলিশে হলেও একটু একটু করে কথা বলার চেষ্টা করো। ওই যে বললাম প্র্যাকটিস, মানেই যত প্র্যাকটিস করবে তত তোমার মধ্যে পারফেকশন আসবে। তাই বাংলা মিডিয়াম বলে কেউ পিছিয়ে থাকছে তা কিন্তু নয়, তারা সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছে। নিজেদের চেষ্টাটা থাকা জরুরি যে আমি এতদিন বাংলায় পড়েছি তো কি হয়েছে, আমার যে ভালো ভালো বইগুলো রয়েছে, পেয়ার অ্যাক্ট রয়েছে যেগুলো পার্লামেন্ট থেকে আইন পাস হয়, সেগুলো কোনোটাতেই তো বাংলায় হবে না, ইংলিশ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ইংলিশেই হবে। ইভেন হায়ার স্টাডিজ, যত হায়ার স্টাডিজ করতে যাবে সেগুলো সব ইংলিশেই থাকবে। তা বলে আমি হায়ার স্টাডিজ করবো না ইংলিশে আছে বলে এটা কোনো কথা হলো? তো তাই জন্য বাংলা থেকে ইংলিশে ভেবে ভেবে ভাবাটা খুব ইম্পর্টেন্ট, এই ভেবে কথা বলাটা খুব ইম্পর্টেন্ট, সেটা আস্তে আস্তে প্র্যাকটিস এর মাধ্যমে হয়ে যায়, অতটা অসুবিধা হয় না।
0: অনেক ধন্যবাদ আপনাকে। সত্যিকারের জীবনে যে যেটা চায়, অর্থাৎ যারা যে পেশায় আসতে চায়, দিগন্ত খুলে দেয় তার কাছে সব রকম রাস্তা। এবং আজকে সেই পেশা যখন আইন, তা নিয়ে বললেন অ্যাডভোকেট শ্রীমতী ইন্দ্রাণী সাহা। আশা করি আপনাদের উপকারে এসেছে, সময় একেবারে শেষের দিকে, তাই বিদায় নেওয়ার সময় এসেছে। আমি সোমা মুখোপাধ্যায় ছিলাম আপনাদের সঙ্গে, আর যেতে যেতে অবশ্যই শুনে নেব রেজওয়ানা চৌধুরীর বন্যার কণ্ঠে এই গানটি, এবং আশা করি আপনাদের ভালো লাগলো আজকের অনুষ্ঠান। খুব ভালো থাকবেন, ভালো রাখবেন চারপাশের পরিবেশকে, চারপাশের মানুষজনকে, এবং অবশ্যই নিজে ভালো থাকবেন। গান শুনে বিদায় নেব আজকের মতো, ভালো থাকবেন।

এতক্ষণ শুনলেন মহিলাদের আসর। সেই অনুষ্ঠানে শুনলেন দিগন্ত, সঞ্চালনায় ছিলেন সোমা মুখোপাধ্যায়।

শুনছেন সেদিন চৈত্রমাস ছবির গান। প্রথম গানটি ছিল নচিকেতা ও স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে, এবারের গানটি লোপামুদ্রা মিত্রর কণ্ঠে।

এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা।
1: এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। ক্যাম্পাস আড্ডার প্রথম পর্বে আমি তোমার যুববাণীর বন্ধু শুভব্রত চৌধুরী চলে এসেছিলাম লেডি ব্রেবোন কলেজে। আড্ডায় গানে গল্পে বেশ কেটেছিল সে পর্ব। সেই সঙ্গে কলেজের ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান পঠন পাঠন নিয়ে আমরা কিছু কথা শুনে নিয়েছিলাম কলেজের প্রিন্সিপাল ম্যাম শ্রীমতী শিউলি সরকারের থেকে। ক্যাম্পাস আড্ডার দ্বিতীয় পর্বে আমাদের সঙ্গে পেয়ে গেছি আরও কিছু নতুন নতুন বন্ধুদের। তাহলে চলো আবার একবার আড্ডা জমানো যাক। প্রথমেই একটা রবীন্দ্রসঙ্গীত শুনে নেব কলেজের ছাত্রী সিঞ্জিনী ভট্টাচার্যের থেকে।
2: নমস্কার, আমার নাম সিঞ্জিনী ভট্টাচার্য, আমি লেডি ব্রেবোন কলেজের ছাত্রী, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, সেমিস্টার 2। আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইতে যাচ্ছি, আনন্দধারা বহিছে ভুবনে।

0: বাহ, দারুণ গাইলে তুমি, এক কথায় অনুবদ্য। এবারে একটা কবিতা শুনে নেব কলেজের ছাত্রী দেবস্মিতা দের থেকে।
1: আমার নাম দেবস্মিতা দে, আমি লেডি ব্রাবন কলেজে সেমিস্টার 2 এর ছাত্রী, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে। আমি আজকে জীবনানন্দ দাশের বাংলার মুখ কবিতাটি আবৃত্তি করব। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরে।

0: দোয়েল পাখি, চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অশথের করে আছে চুপ। ফণী মনুষ্যারে ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো, যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়।
1: সুন্দর, আমরা আবার গানে চলে যাব, আর এবারে একটি নজরুল গীতি পরিবেশন করবে কলেজের ছাত্রী পলাশ প্রিয়া বসু।
2: নমস্কার, আমি পলাশ প্রিয়া বসু, লেডি ব্রেবন কলেজের সেমিস্টার ফোরের স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টের ছাত্রী। আমি আজকে আমি নজরুল গীতির একটি গান খ্যাপা হাওয়া গাইতে চলেছি। খ্যাপা হাওয়াতে মোর আঁচল উড়ে যায়, আমি চলিতে নারী পথে দাঁড়াই নিরুপায়। খ্যাপা হাওয়াতে মোর আঁচল উড়ে যায়।

0: আ চলু রে যায়, আমি চলিতে নারী পথে দাঁড়াই নিরুপায়।
1: সত্যি এত সুন্দর গান কবিতা এখানে এসে শুনছি যে ঠিক কি উপমা ব্যবহার করলে ভালো হবে তা আমি নিজেই কিন্তু বুঝে উঠতে পারছি না। দারুণ গাইলে তুমি। এবারে কবিতায় ঈপ্সা আচার্য।
2: নমস্কার, আমি ঈপ্সা আচার্য, লেডি ব্রেবন কলেজের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের পিজি সেম 4 এর ছাত্রী। আমার নিবেদন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র 1। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত, উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বুঝে না কেউ, কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে, ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার।
1: বেশ, গান কবিতা সবই তো শুনলাম, তবে কলেজ জীবনের সঙ্গে কিছু জিনিস ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তার মধ্যে ঘুরতে যাওয়া যেমন রয়েছে, তেমনই রয়েছে সিনেমা দেখতে যাওয়া। তবে ইদানিং কালে সিনেমার থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠছে ওয়েব সিরিজ। এই বিষয়ে বিতর্কে সিনেমা নিয়ে বলবে সৃজা দাস, ঈশানী ঘোষ রায়, দেবস্মিতা দে এবং অদ্রিজা সামন্ত। উল্টো দিকে ওয়েব সিরিজ নিয়ে বলবে অনন্যা দে সরকার, শ্রবণা মুখোপাধ্যায়, শারণ্যা সরকার, রূপকথা গুপ্ত এবং অদ্রিজা ঘোষ। তাহলে চলো ওয়েব সিরিজের পক্ষে যারা রয়েছে আগে তাদের কথাই শুনে নেওয়া যাক।
3: সিনেমা এবং ওয়েব সিরিজের বিতর্কে যদি আমরা আসি তাহলে এটা বলে রাখা ভালো যে দুজনেই একে অপরের পরিপূরক। এবার সিনেমার জন্য একটি নলেজেবল ক্রাউড তৈরি হয়েছে, ডিবেট তৈরি হয়েছে, ডিসকোর্স তৈরি হয়েছে সেটার কারণে প্রচুর, কিন্তু তাই বলে এটা নয় যে যেই প্রযুক্তির কারণে সিনেমা আজকে আসতে পেরেছে এই জগতে, সেই প্রযুক্তির কারণেই কিন্তু ওয়েব সিরিজও এসেছে। এবং ওয়েব সিরিজের গুরুত্বটা এটাই, একটা সিনেমা হলে গিয়ে প্রত্যেক মাসে একজন ব্যক্তির পক্ষে অতগুলো টাকা খরচা করে সেই সিনেমাটা নিজের

0: সময় মতো করে দেখা সম্ভব নয়, কিন্তু যদি ওয়েব সিরিজ হয় সেটা সে তার সময় মতো করে দেখে নিতে পারে।
1: বেশ, ওয়েব সিরিজের পক্ষে তো শুনলাম, এবারে আসবো সিনেমার পক্ষে যারা রয়েছে তাদের কথায়।
2: আমি তাহলে শুরু থেকেই শুরু করি। যদি ওয়েব সিরিজ একটা গাছের ফল হয় তাহলে গাছের গোড়াটা হলো সিনেমা। এবার গোড়াটাই যদি তোর ভিতটা যদি ঠিকঠাক না হয় তাহলে ওয়েব সিরিজ আসবে কোত্থেকে? তাহলে ফল ফলবে কি করে? নড়বড়ে ভিত দিয়ে তো একটা ভালো ওয়েব সিরিজের জন্ম হতে পারে না। আর যদি অর্থনীতির দিকে আসি তাহলে সিনেমা অনেকের জীবিকা নির্ধারণের উপায় ঠিক করে দেয়। একটা পপকর্ন বিক্রেতা বা একটা সিনেমা হলের বাইরে দাঁড়িয়ে থাকা ফুচকার দোকান, অনেকেরই জীবিকা চলে সেই সিনেমা হলে আসা লোকেদের জন্য। তো সেটাও একটা দিক হতে পারে। আর ওয়েব সিরিজ তো এই সবে সবেই এসছে, সিনেমা দেখেই লোকের বড় হয়ে ওঠা, সিনেমা দেখে এই নলেজেবল ক্রাউডটা তৈরি হয়েছে যারা এখন ওয়েব সিরিজে শিফট করতে পারে ইজিলি। সিনেমাই ক্রাউডটাকে বড় করেছে, সিনেমা তাদেরকে ওয়েব সিরিজ দেখার জন্য তৈরি করেছে, তাই তারা এখন ওয়েব সিরিজে শিফট করতে পারে নিজেদের সুবিধা মতো সময় দেখে তারা ওয়েব সিরিজ দেখতে পারে।
3: সে তো অবশ্যই, সূচনা তো সিনেমা অবশ্যই, সিনেমা দিয়ে শুরু না হলে তো আসতো না। তবে আমাদের মাথায় রাখতে হবে সূচনা হয়েছিল যখন সিনেমা দিয়ে, তখনও কিন্তু মানুষকে নতুন একটা জিনিস হিসেবেই সিনেমাকে গ্রহণ করতে হয়েছিল। তাই প্রযুক্তির কারণে সিনেমা থেকে যদি ওয়েব সিরিজ আসে সেটাও তো আমাদের গ্রহণ করা উচিত, না হলে তো সিনেমাই আসতো না। যেইভাবে সিনেমা এসেছে ঠিক সেইভাবেই ওয়েব সিরিজও এসেছে, যেটা আমাদের গ্রহণ করতে হবে।
4: সে তো বুঝলাম যে এত মানে নতুন জিনিস এসছে, আমরা অবশ্যই নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করব, সব কিছু মানা গেল। কিন্তু খুব সাধারণভাবে ভাবতে হলে আমাদের ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন সিরিজ দেখতে হয় এবং প্রতি মাসে ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন দিয়ে অ্যাফোর্ড করা। একটা ওটিটি প্ল্যাটফর্মে সব সিরিজ আমি আমার পছন্দের মতো পেয়ে যাবো সেটা নয়, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম আছে। এবং যদি মানে মেনশন নাও করি যে কত টাকা লাগছে, তাও একটা ভালো অ্যামাউন্টের টাকাই লাগে। একটা ডেইলি বেসিসে খেটে খাওয়া মানুষের এটা প্রোভাইড করা সম্ভব না, এটা দেওয়া সম্ভব না। এবং যদি, যেহেতু আমি একজন কলেজ স্টুডেন্ট, আমি আমার দিক থেকেই বলবো, আজকে কলেজ স্টুডেন্টরা নিজেরা কিছুটা ইন্ডিপেন্ডেন্ট, তারা নিজেরা টিউশন করে অনেক সময়, সেই অ্যামাউন্টে একটা 70-100 টাকা দিয়ে বন্ধুদের সাথে গিয়ে সেটা টিকিট কেটে সিনেমা দেখতে পারে। কিন্তু এটা তারা পারবে না প্রত্যেক মাসে সাবস্ক্রিপশনটা নিজেরা পে করে সেইটা দিয়ে আবার তাদের সিরিজ দেখতে হবে। এছাড়াও একটা বাইরে যাচ্ছি, সোশ্যালাইজ করছি, বন্ধুদের সাথে দেখা করছি, তাদের সাথে গিয়ে মুভি দেখছি, এটাতে একটা কমিউনিটি ক্রিয়েট হচ্ছে। আমরা তো আজকে কোভিড এর পর অনেকটাই আলাদা হয়ে গেছি, মানে মানুষ একা একা হয়ে গেছে, এত ডিপ্রেশন এত কিছু সব এগুলো, এগুলো তো কাটিয়ে উঠতে পারি আমরা সোশ্যালাইজ করার মাধ্যমে। এবং তার জন্য মুভি হল থিয়েটার এইগুলো খুব দরকার।
5: প্রথম কথা, একটা সাবস্ক্রিপশনে একটা নয় একাধিক মুভি দেখা যায়। এবং তাছাড়াও আমাদের দেখতে হবে যে অপেক্ষা, অনেক সিনেমারও কিন্তু অনেক পার্ট আসে, তখন অপেক্ষা করতে হয়। আর অনেক কিছু আমরা মানে সাবস্ক্রিপশন ছাড়া ফ্রিতে দেখতে পারি। এবং একটা এখানে পার্সোনাল ইন্টারেস্টের ব্যাপার আছে, অর্থাৎ আমি আমার সময় মতো, আমার ইচ্ছা মতো যে কোনো সময় ওয়েব সিরিজ দেখতে পারি। এখানে আমি স্থান, আমি কাল, আমি পাত্র, আমাকে কোনো বাধা টাইমে সেই অনুযায়ী আমার স্কেডিউলটাকে অ্যারেঞ্জ করতে হবে না যে আচ্ছা তাহলে আমাকে সিনেমাটা দেখতে হলে হয়তো আজকে আমি টিউশনটাই পড়তে যেতে পারবো না, আমাকে কোনো কলেজের ক্লাস মিস করতে হবে। ওয়েব সিরিজে কিন্তু সেই ফ্লেক্সিবিলিটিটা আমরা পাই। হলের একটা, সব হলের অ্যাম্বিয়েন্স তো ভালো হয় না, অনেক হলেরই অনেক টক্সিক অ্যাম্বিয়েন্সও হয়। তো এখানে আমি আমার বাড়ির কমফর্টে বা আমার পছন্দের কোনো অ্যাম্বিয়েন্সে আমি ওয়েব সিরিজটা দেখতে পারবো, এনজয় করতে পারবো।
2: সে মানলাম, কিন্তু একটা এই একটু বেশি ফোন কেন্দ্রিক হয়ে যাচ্ছে না আমরা? আমি স্থান, আমি কাল, আমি পাত্র, সারাক্ষণ ফোন ফোন ফোন, সবাই ডিজিটাল জম্বি তৈরি হচ্ছে একটা। আর সিনেমা হলের ক্ষেত্রে যখন আমরা কোনো সিনেমা দেখতে যাই, মাঝে মাঝে সিনেমার শেষে হয়তো সেই মুভির ডিরেক্টর বা সেখানে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এসে আমাদের মাঝে মাঝে চমকে দেয়, এসে আমরা তাদের সাথে লাইভ ইন্টারঅ্যাক্ট করতে পারি, সেটা কিন্তু কোনো গুগল রিভিউস তোকে পূরণ করাতে পারবে না। সেটা তো ওটার একটা আলাদাই মজা আছে।
1: একদমই তাই, সিনেমার বিকল্প কিন্তু শুধুই সিনেমা, যতই ওয়েব সিরিজ আসুক না কেন কিছু জিনিস কখনো পাল্টায় না। তবে এটা অবশ্যই একটা ডিবেটেবল বিষয় এবং আমরা শুনলাম আমাদের বন্ধুদের কথা। এবারে একটা লোকগান শুনে নেব কলেজের ছাত্রী অনিশা মণ্ডলের থেকে।
6: নমস্কার, আমার নাম অনিশা মণ্ডল, আমি লেডি ব্রেবোন কলেজের সেমেস্টার 4 ইকোনমিক্স ডিপার্টমেন্টের ছাত্রী। আমি একটি বাউল গান সব লোকে কয় লালন কি জাত গেয়ে শোনাচ্ছি। কেউ মালা কেউ তসবি গলে তাই কি জাতে ভিন্ন করে, কেউ মালা

0: দারুণ। তবে আজ আমাদের সময় কিন্তু প্রায় শেষ, কথা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো সময়। কিন্তু গান কবিতা যখন সবই শুনলাম, তখন যন্ত্রসঙ্গীতে কিছু থাকবে না, তাই কি হয়? এবারে কলেজের ছাত্রী অষ্টমী দাস এস রাজে একটি রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে শোনাবে, আর এটা দিয়েই শেষ করব ক্যাম্পাস আড্ডার শেষ পর্ব।
1: নমস্কার, আমি অষ্টমী দাস, লেডি ব্রেবন কলেজের ইকোনমিক্স ডিপার্টমেন্টের ফোর্থ সেমের ছাত্রী। আজকে আমি এসরাজে রবীন্দ্রসঙ্গীত আমারে তুমি অশেষ করেছো গানটি বাজাবো।

0: এতক্ষণ শুনলেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজ শুনলেন দ্বিতীয় তথা অন্তিম পর্ব।
1: এতক্ষণ শুনলেন ক্যাম্পাস আড্ডা, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আজকের আজ সন্ধ্যায়। আর সঙ্গে আছি আমি, আপনাদের মৈত্রী বন্ধু পাপড়ি ভট্টাচার্য।

এখন এখানে মানে কলকাতায় বর্ষা কিন্তু ঢুকে পড়েছে, তাই যেদিকেই তাকানো যাক না কেন, হয় কোথাও ঝিরঝিরে বৃষ্টি, নয় তো কোথাও কালো মেঘের আনাগোনা, আবার কোথাও হয়তো রাস্তাঘাটে কিছুটা জলও জমে আছে, মানে এরকমই দৃশ্য চারিদিকে চোখে পড়ছে। তো এই সব দৃশ্য দেখতে দেখতে বা এইসব পরিস্থিতি পার করতে করতেই আমরা চলে এসেছি স্টুডিওতে, আর স্টুডিওতে আসার ফলে আপনাদের সঙ্গে যোগাযোগ ঘটেছে আজকে আজ সন্ধ্যার মাধ্যমে। তো এই বর্ষার বিকেলে যখন বাইরে টিপটিপ করে বা কোথাও ঝরঝর করে বৃষ্টি পড়ছে, তখন যদি ঘরের ভেতরে, মানে যারা ঘরে আছেন, যারা কাজ থেকে বাড়ি ফিরে গেছেন ইতিমধ্যেই, বা যারা বাড়িতেই আছেন, তারা যদি ঘরের ভেতর থেকে জানলা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে সামনে রাখেন কিছু স্ন্যাক্স, অথবা একেবারে বাঙালিয়ানায় গেলে ধরুন তেলে ভাজা আর মুড়ি, আর সঙ্গে অবশ্যই এক কাপ গরম চা, আর তার সঙ্গে যদি থাকে বেতার তরঙ্গের এপার থেকে আপনাদের কাছে পৌঁছানো আজ সন্ধ্যায়, কেমন হবে ব্যাপারটা ভেবে দেখুন তো, একদম জমে যাবে না? তাহলে বসে পড়ুন সকলে, এই বৃষ্টি ভেজা অলস বিকেলে আমি কিন্তু তৈরি হয়ে গেছি আপনাদের জন্য বিভিন্ন স্বাদের খবর নিয়ে। তার মধ্যে প্রথমেই আছে আজকের দিনটির কথা, তার সঙ্গে তো

অবশ্যই থাকবে, এখন আপামর বাঙালি জানিয়ে ভীষণ উৎফুল্ল হয়ে আছে। মানে পাড়ায় পাড়ায় লোকে, অফিসে, ট্রেনে, বাসে একটাই আলোচনা, আর তা হচ্ছে ফুটবল বিশ্বকাপ, ফিফা ফুটবলের খবর। তা সেই ফিফা ফুটবলের খবর নিয়ে থাকবে ফুটবলের ফুটেজ, আর তার মাঝখানে আপনাদের জন্য থাকবে নানা স্বাদের খবর, যেমন থাকে আর কি প্রত্যেক দিনের আজ সন্ধ্যায়। আপনারা যারা শোনেন রেগুলার তারা তো জানেনই, তাই এইসব কথা তো চলতেই থাকবে, কিন্তু বেশিক্ষণ কথা বললে তো ভালো লাগবে না। তাই আগে একটা গান শুনে নেওয়া যাক, তারপরে আসবো আবার কথায়।

আমরাও কিন্তু বন্ধুদের কাছে শুধু সন্ধেটুকুই চেয়ে নিই। বন্ধুরা, আমাদের এই আজ সন্ধ্যার অনুষ্ঠানের জন্য সন্ধেটুকু আমাদের সাথে থাকলেই হবে। অবশ্য আমরা তো চাইব বন্ধুরা আমাদের আকাশবাণী মৈত্রী

সাথে সারা দিন থাকুক। তো আপাতত যখন আজ সন্ধ্যায় নিয়ে বসেছি আপনাদের সামনে, তাহলে বলবো সন্ধ্যেটুকু আমাদের জন্য থাক। তো যে কথা হচ্ছিল আজ, অর্থাৎ দোসরা জুলাই হচ্ছে বিশ্ব ইউএফও দিবস। কেউ কেউ অবশ্য 24শে জুনও এই দিনটা পালন করেন, কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রেই ইউএফও মানে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট এর জন্য বিশ্ব ইউএফও দিবস যেটা পালন করা হয় সেটা হয় 2শে জুলাই। তো বেশিরভাগ বন্ধুরাই হয়তো জানেন, তাও আমি এটা বলে দিলাম যে ইউএফওর ফুল ফর্ম হচ্ছে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। এটা মূলত আকাশ থেকে আসা অশনাক্ত উড়ন্ত বস্তু বা চাকতিকে নির্দেশ করে। আকাশে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ঘটে, মানে বিশ্বব্রহ্মাণ্ডে। তো সেখান থেকেও কিছু কিছু জিনিস আসতে পারে, যেমন আকাশে দৃশ্যমান কোনো অজানা অচেনা বস্তু বা কোনো আলো, সেটাকেও কিন্তু ইউএফওর মধ্যে ধরা হয়। 2শে জুলাই বহুল আলোচিত রসওয়েল ঘটনাকে স্মরণ করে এই দিনটিকে বিশ্ব ইউএফও দিবস হিসেবে পালন করা হয়। 1947 সালে 2শে জুলাই নিউ মেক্সিকোর রসওয়েলে একটি অজ্ঞাত উড়ন্ত বস্তুকে একটি খামারের ওপর পড়তে দেখা যায়। এই ঘটনা হয়তো বন্ধুরা বেশিরভাগ আপনারা জানেন, তবু আমার তো বলাটা দায়িত্ব। তো সেই খামারটা কিন্তু ভীষণভাবে বিধ্বস্ত হয়। এরপর সামরিক বাহিনীকে খবর দিলে তারা সেই অদ্ভুত উড়ন্ত বস্তুটিকে সরিয়ে নিয়ে যায় এবং পরে বস্তুটিকে তদন্ত, মানে বস্তুটি তদন্ত হয়। এবং সেই তদন্তের ফলস্বরূপ 1990 দশকে মার্কিন সামরিক বাহিনী 2টি প্রতিবেদন প্রকাশ করে, যা থেকে জানা যায় বস্তুটি ছিল প্রজেক্ট মোগুলের একটি পারমাণবিক পরীক্ষা নজরদারি বেলুন। তো এই রসওয়েল ঘটনাকে ঘিরে জল্পনা ও অনুসন্ধানের তীব্র ঝড়ের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রায় অন্য যে কোনো ঘটনার চেয়ে এই দিনটি বেশি জনপ্রিয়তা বহন করে। এই ইউএফওর মধ্যে যেমন থাকে ধরুন কৃত্রিম বস্তু, অর্থাৎ কৃত্রিম উপগ্রহ, যানবাহন, বেলুন, সেরকম যেমন থাকে, আবার কিছু প্রাকৃতিক বস্তুও থাকে, যেমন ধরুন উল্কা গ্রহ, উল্কা বৃষ্টি ইত্যাদি। আবার মানুষের কল্পনায় সেটা কিন্তু ভিন গ্রহ থেকে আগত বুদ্ধিমান জীবও হতে পারে, মানে আমরা যদি কল্পবিজ্ঞানে চলে যাই। তো এই দিবস উদযাপনের ঘোষিত লক্ষ্য হল ইউএফওর সন্দেহাতীত অস্তিত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং ইউএফও বিষয়ে তাদের ফাইলগুলি প্রকাশ করার জন্য সরকারকে উৎসাহিত করা। কারণ মহাশূন্যেও বহু বিচিত্র জিনিস লুকিয়ে আছে, যা কিন্তু আমরা এখনও জানি না।

হ্যাঁ, সত্যি আমরা কত কিছু জানি না, আর মহাবিশ্বের তো বহু কিছুই জানি না। তো এই যে 2রা জুলাই, মানে আজকের দিন বললাম আপনাদের যে UFO দিবস হিসেবে বিশ্বজুড়ে পালন হয়, এই দিনটা কিন্তু আরও একটা দিবস। এই দিনটা হচ্ছে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। এই দিনে সম্মান জানানো হয় সেই সব নিবেদিত প্রাণ পেশাদার মানুষকে যারা ক্রীড়া জগতের গল্প, বিশ্লেষণ এবং নাটকীয়তার সাথে পরিচয় করান দর্শক তথা আম জনতাকে। গ্রাটল্যান্ড রাইস ছিলেন একজন কিংবদন্তি আমেরিকান ক্রীড়া সাংবাদিক, যিনি তার কলমের জোরে ক্রীড়া ব্যক্তিত্বদের জাতীয় বীরে পরিণত করেছিলেন। এই ক্ষমতার জন্য তিনি যথেষ্ট পরিচিতি পান। 20 শতাব্দীর প্রথম দিকে ক্রীড়া সাংবাদিকতার রূপদানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার লেখা সংবাদপত্রগুলিতে প্রকাশিত হয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে ক্রীড়া প্রতিবেদকদের প্রভাবিত করে। ব্রেকিং নিউজ থেকে শুরু করে গভীর বিশ্লেষণধর্মী ফিচার সবেতেই ক্রীড়া সাংবাদিকরা সংযুক্ত করেন ভক্তদের, আর এই সংযুক্তি ঘটে ভক্তদের সঙ্গে তাদের প্রিয় খেলার। আর এই ক্রীড়া সাংবাদিকদের কঠোর পরিশ্রমের প্রতি সম্মান জানাতে, প্রিয় খেলার গল্পগুলো খুঁজে বার করতে এবং মানসম্মত ক্রীড়া সাংবাদিকতাকে আরও উদ্বুদ্ধ করতে পালিত হয় এই দিনটি। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে বাণিজ্যিক চুক্তি থেকে খানিকটা সরে গিয়ে সম্মাননা ও পেশাগত উন্নয়নের দিকেই প্রাধান্য দেওয়া হয়। তাই বিভিন্ন গণমাধ্যমগুলোও বিশেষ ফিচারেও এই দিনে সাংবাদিকতার কাজের ওপর আলোকপাত করে, এবং সেটা অবশ্যই ক্রীড়া সাংবাদিকতা।

এখন তো খেলার কথা বললে, মানে এই যে আপনাদের সঙ্গে ক্রীড়া সাংবাদিকতা নিয়ে কথা বললাম, তো সেই খেলার কথা বললে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ফুটবল ছাড়া আর কিছু মাথাতেই আসছে না। তো সেই ফুটবল নিয়েই শোনা গেল একটা গান। এবার আসি আপনাদের জন্য যে অন্যান্য স্বাদের খবর রয়েছে সেই খবরে। আমাদের জাতীয় পশু যে রয়্যাল বেঙ্গল টাইগার, তা তো আমরা সকলেই জানি, এটা নতুন করে বলার কিছু নেই। আর এই জাতীয় পশুর বাসভূমি যে পশ্চিমবাংলার সুন্দরবন, সেটাও কারোর অজানা নয়। কিন্তু আমরা হয়তো একটা বিষয়ে অনেকেই খোঁজ রাখি না, তা হলো আমাদের যেরকম জনগণনা হয়, আমাদের মানে মানুষের যেরকম জনগণনা হয়, সুন্দরবনেও সেরকম হয় বাঘ গণনা। আর এই বাঘ গণনার কাজে ক্রমশ উঠে আসছে এমন তথ্য যা সকলের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। মানে বাঘ গণনা হয় এটা হয়তো জানেন অনেকে, কিন্তু কিভাবে হয়, কি তার পদ্ধতি, সেই সম্বন্ধে কি খুব ভালো আইডিয়া আছে? তো সেরকমই মানে সেই একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব আজকে। 2013 সালের গোড়ার দিকে এক গণনায় দেখা যায় 100 কাছাকাছি বাঘ রয়েছে সুন্দরবনে, যেখানে 4-5 বছর আগেও এই সংখ্যাটা ছিল প্রায় 250-র উপরে। কিন্তু এই কাজটা কিভাবে করা হয় আর এভাবে বাঘ কমছেই বা কেন? এই যে বাঘ গণনার কাজটা, এই কাজ করার জন্য বাঘের পায়ের ছাপ নেওয়া হয়। কিন্তু কিভাবে নেওয়া হয়, যাদের জানা আছে তারা তো জানেনি, আর যাদের জানা নেই তারা একবার শুনেনি যে বাঘের পায়ের ছাপ হিসাব করেই আগে করা হতো বাঘ শুমারি। কিন্তু এই পদ্ধতিতে বেশ কিছু অসুবিধার মুখোমুখি পড়তে হয় বাঘ গণনাকারীদের। তাছাড়াও এই অঞ্চলে প্রচুর নদী থাকার জন্য জোয়ার ভাটায় অনেক সময় বাঘের পায়ের ছাপ মিলিয়ে যায়, ফলে সেই মানে পরিসংখ্যান, পায়ের ছাপের যে পরিসংখ্যান বা সংখ্যাতত্ত্ব, সেটা কম বেশি হয়ে যায়, ফলে রেজাল্ট আসবে ভুল। এছাড়াও ম্যানগ্রোভ অরণ্যের নরম মাটিও একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এর ফলে 2012-র শেষের দিকে সুন্দরবনের বাঘ গণনায় নতুন প্রযুক্তি আনা হয়। কি করা হয়, বিস্তীর্ণ অঞ্চলে প্রায় 200-রও বেশি জায়গায় লুকোনো ক্যামেরা বসানো হয়। এই ক্যামেরায় প্রাথমিকভাবে বাঘের ছবি আসে, এরপর বাঘের গায়ের যে ডোরাকাটা দাগ অর্থাৎ স্ট্রাইপ মার্ক যেটা, সেইটা বিশ্লেষণ করে গণনা করা হয় রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা। তবে এই যে পদ্ধতি, এই পদ্ধতি করেছিল মানে এই পদ্ধতি শুরু করেছিল ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এবং ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া নামের দুইটি সংস্থা। তাদের গণনায় এই সব তথ্য উঠে আসে। কিন্তু অনেকেই মনে করেন যে এই তথ্য কি সঠিক, মানে সঠিকভাবে স্ট্রাইপ মার্ক বিশ্লেষণ করে কি সঠিক গণনা হচ্ছে? কিন্তু গণনা সঠিক হোক বা না হোক, সঠিকের খানিকটা কাছাকাছি তো হচ্ছেই, কিন্তু আমাদের যে বিষয়টা চিন্তায় ফেলছে তা হচ্ছে বাঘের সংখ্যা ক্রমশ কমছে। আর এই ক্রমহ্রাসমান বাঘের সংখ্যা কিন্তু প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে, তাই সে বিষয়ে আমাদের অনেক বেশি যত্নবান হওয়া জরুরি।

0: ঘড়ি বলছে যে আমাদের এখন সময় হয়েছে সঠিকভাবে থাকার জন্য, সচেতনভাবে থাকার জন্য যেসব জনস্বার্থ ঘোষণার প্রয়োজন সেগুলো শোনানোর। তাই এখন সময় জনস্বার্থ ঘোষণার।
1: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।

0: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় একুশ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
1: কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাঁকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে।

0: তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তাঁর শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন, যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
1: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা, এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
2: সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
3: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
4: ফিরে এলাম আবার মূল অনুষ্ঠানে। কয়েকদিন আগেই ছিল তীব্র গরম, এখনো কিন্তু এতটা যে বৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু গরমের গুমোট ভাবটা পুরোপুরি কাটেনি। আর এই গরমে আমাদের থেকে থেকেই যে খাবারটার কথা প্রায় প্রায়ই মনে পড়ে, সেটা কি বলুন তো? নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমি জানি আপনারা বুঝতেই পেরেছেন, ঠিকই ধরেছেন, আমি আইসক্রিমের কথাই বলছি। একটু গরম পড়লেই আমরা ছুটে যাই এই খাদ্যবস্তুটির দিকে, মানে সেটা বাচ্চা বুড়ো নির্বিশেষে সকলেরই বোধহয় ভীষণ প্রিয়। বিভিন্ন ব্র্যান্ড আছে, বিভিন্ন ফ্লেভার আছে, বিভিন্ন ধরনের টেস্টও আমাদের জানা আছে। কিন্তু যদি বলি যে এই আইসক্রিমের জন্মকথা কি জানা আছে, মানে কবে তৈরি হয়েছিল প্রথম আইসক্রিমটা, তা বা কোথায় তৈরি হয়েছিল, বা কেই বা তৈরি করেছিল, তো সেইটা না হয় আজ জেনে নেওয়া যাক। সেই পুরাকালে পারস্য দেশের লোকেরা আঙুরের রসের সঙ্গে বরফ মিশিয়ে খেত, একেই আইসক্রিমের আদিপুরুষ হিসেবে ধরা যেতে পারে। এরপর 400 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ পারস্য দেশের লোকেরা আবিষ্কার করে এক নতুন ধরনের খাবার। সীমায় গোলাপ জল এবং বরফ মিশিয়ে তৈরি এই খাদ্যটিকে রাখতে হতো রাজার প্রতিদিনের খাবারে। তবে আধুনিক আইসক্রিমের যাত্রা শুরু হয় কিন্তু চীন থেকে, মানে চীন দেশ থেকে। 960 খ্রিস্টাব্দে চীনের সাং বংশ রাজত্ব শুরু করে। এই বংশের রাজা তাঙের সময়ে চীনে আইসক্রিম কৃত্রিম, মানে প্রথম কৃত্রিমভাবে বরফ তৈরি করে আইসক্রিম বানানো হয়। শোনা যায় বিখ্যাত রাজা কুবলাই খানও নাকি আইসক্রিম খেতে খুব ভালোবাসতেন। অতএব বুঝতেই পাচ্ছেন আইসক্রিমের ইতিহাসও কম পুরনো নয়। 1776 নিউ ইয়র্কে প্রথম তৈরি হয় আইসক্রিম পার্লার, আর 1843 সালে আবিষ্কার হয় আইসক্রিম সোডা। এরপর আর আইসক্রিমকে পেছন ফিরে তাকাতে হয়নি, ক্রমশ বেড়েছে তার জনপ্রিয়তা। আর ভারতের কথাই যদি বলি, তাহলে ইতিহাস বলছে মুঘল যুগের রাজারা তাদের অশ্বারোহী বাহিনীকে হিন্দুকুশ পর্বতে পাঠাতো বরফ সংগ্রহ করার জন্য। এই বরফ হিন্দুকুশ থেকে পৌঁছাতো দিল্লিতে, এবং তার সাথে নানা ফল মিশিয়ে মুঘল সম্রাটেরা সেটা খেতেন। তবে ভারতে আধুনিক আইসক্রিমের আমদানি কিন্তু হয় ব্রিটিশদের হাত ধরে। তাই খাওয়া দাওয়া নিয়ে যখন কথা হচ্ছে, তখন খাওয়া দাওয়া নিয়ে তো একটা গানও শুনতে হয়, তাই নাকি?

কথা বলতে বলতে একেবারে সময় এসে গেছে সেই বলেছিলাম ফুটবলের কথা বলবার, অর্থাৎ ফুটবল ফুটেজের। এখন শুনবেন ফুটবল ফুটেজ। ফুটবল ফুটেজে আমরা প্রথমেই দেখে নেব আমাদের ফেসবুক পেজ অর্থাৎ আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজের নির্দিষ্ট পোস্টে শ্রোতা বন্ধুরা তাদের কী কী মতামত জানিয়েছেন। প্রথম যার মতামতটি পড়ব তিনি হলেন স্বপন নস্কর। তিনি বলেছেন, ফ্রান্স অপূর্ব সুন্দর খেলছে, বাকি সব দলেরই খেলা দেখলাম, ফ্রান্স মনে হচ্ছে অন্য গ্রহের দল, নির্ভুল দলগত খেলা, মন ভরে যাচ্ছে। যদি খুব অঘটন না হয় তাহলে ফাইনালে না পৌঁছানোর কোনো কারণ নেই।

পরবর্তী যিনি লিখেছেন তার নাম সুমন্ত সাহা। তার মন্তব্যটা বেশ বড়। তিনি বলছেন, গ্রুপ পর্ব পেরিয়ে নক আউটে ঢুকেছে বিশ্বকাপ। এক কথায়, দম বন্ধ করা উত্তেজনা। গ্রুপ পর্ব হলো ওয়ার্ম।

আর নক আউট হলো আসল যুদ্ধ, অনুভূতিটায় একেবারেই আলাদা। নক আউটে ঢুকলে কেমন লাগে? প্রত্যেকটা মিনিটে গুনতে হয়, গ্রুপে একটা ম্যাচ হারলেও পরের ম্যাচে পুষিয়ে দেব এই ভরসা থাকে। কিন্তু নক আউটে 90 মিনিটের মধ্যে হিসাব ক্লিয়ার, একটা ভুল পাস, একটা মিস, একটা সেভ পুরো দেশের স্বপ্ন গড়ে দিতে পারে। এই টেনশনটাই হচ্ছে মজার। আবার আন্ডারডগের রূপকথাও তো এখানেই জন্ম নেয়, মরক্কো, ক্রোয়েশিয়া, কোস্টারিকার মতো গল্প। গ্রুপে বড় দলকে আটকে দেওয়া এক জিনিস, আর নক আউটে তাদের বাড়ি পাঠানো অন্য লেভেল। 2022-এ মরক্কোর স্পেন পর্তুগাল বধ দেখে গায়ে কাটা দেয়। তারপর বলছেন এখানে কোনো সেফ গেম নেই, গ্রুপে 1-0 এগিয়ে থেকে টাইম পাস করা যায়, নক আউটে গোল খেলে শেষ, তাই শেষ বাঁশি পর্যন্ত এটা কাউন্ট। ফ্যান হিসেবে কেমন অনুভূতি লাগছে সেটাও তিনি বলেছেন, গলা শুকিয়ে যাচ্ছে, নিজের টিম খেললে জল খেতেও ভুলে যাচ্ছেন, ক্যালকুলেশন চলছে, গোল পার্থক্য, অন্য ম্যাচের রেজাল্ট, এসবের ঝামেলা নেই, জিতলে থাকবে, হারলে পালাবে, প্রতিটা ম্যাচ ফাইনাল, রাউন্ড অফ 16-এও মনে হয় ফাইনাল, কারণ একটা হার মানেই 4 বছরের অপেক্ষা আবার শুরু। আর সবথেকে বড় কথা হলো গ্রুপ পর্ব হলো বাছাই, নক আউট হলো ইতিহাস, এখানে হিরোরা জন্ম নেয় আর স্বপ্ন ভাঙে, এই রোলার কোস্টারের জন্যই তো বিশ্বকাপ। এবারে প্রথম 32 দলের নক আউট, তাই ম্যাচ অনেক। 28 জুন থেকে শুরু হয়েছে ম্যাচ, 3রা জুলাই পর্যন্ত চলবে, অলরেডি 10টা ম্যাচ খেলা শেষ, 6টা বাকি। তিনি স্কোরটাও দিয়ে দিয়েছেন, 28 জুন কানাডা রাউন্ড অফ 16-এ গেছেন, 29 জুন বড় অঘটন জার্মানির বিদায়, সেই 29 জুনই মরক্কো আবার পেনাল্টিতে জিতেছে, মার্টিনালি গোলে ব্রাজিলও বেঁচেছে, 30-এ নরওয়ে জয়ী হয়েছে, এরকমভাবে তিনি একদিন একদিন করে ধরে পুরো রেজাল্টটা দিয়েছেন, সেটা আর এখন আমি বলছি না। এরপরে তিনি আমাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছেন কবে কি খেলা আছে সেটাও, 1 জুলাই আছে, 2রা জুলাই আছে, 3রা জুলাই আছে, এরকমভাবে দিয়েছেন। এবার রাউন্ড অফ 32-এর যে 4টে বড় ট্রেন্ড সে কথাও তিনি আমাদের জানিয়েছেন, 4টে কী কী? একটা হচ্ছে অঘটনের বন্যা, জার্মানি নেদারল্যান্ডস বিদায় নিয়েছে, জর্জিয়া আগেই পর্তুগালকে হারিয়েছে গ্রুপে, তাছাড়াও পেনাল্টি ড্রামা আছে, যেমন অলরেডি 2টো ম্যাচ পেনাল্টিতে শেষ হয়ে গেছে, সুপারস্টাররা জ্বলছে, এমবাপে সুইডেনের সাথে জোড়া গোল করে গোল্ডেন বুট রেসে মেসির সাথে সমান হয়ে গেছে, ঘরের মাঠের সুবিধা নিচ্ছে ইউএসএ, মেক্সিকো, কানাডা। এখনও পর্যন্ত রাউন্ড অফ 16-এ কারা কারা আছে সেগুলো দেখে নিতে হচ্ছে, কনফার্ম 10 দল, কানাডা, ব্রাজিল, মরক্কো, প্যারাগুয়ে, নরওয়ে, ফ্রান্স, মেক্সিকো। সংক্ষেপে বলতে গেলে রাউন্ড অফ 32 জমে গেছে, বড় দল বিদায় নিচ্ছে, পেনাল্টি এক্সট্রা টাইম হচ্ছে, আর এমবাপ্পে হ্যান্ডালরাও ম্যাজিক দেখাচ্ছে। 3রা জুলাই পর্যন্ত আরও 6টা ম্যাচ বাকি, এরপর রাউন্ড অফ 16। শুনলেন যে আমাদের দর্শক শ্রোতাদের, মানে খেলার দর্শক এবং আমাদের শ্রোতা, তাদের মতামত তারা জানিয়েছেন আমাদের ফেসবুক পেজের নির্দিষ্ট পোস্টে। তো আমাদের সময় একেবারে শেষ, ঘড়ি বলছে আমাকে বিদায় নিতে হবে। তো আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কেমন লাগছে আপনাদের খেলা দেখার অভিজ্ঞতা, খেলার বিশ্লেষণ, ভালো লাগা, মন্দ লাগা, সবটুকু নিয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো সেটা জানাতেও আপনারা কিন্তু ভুলবেন না। আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com, আবারও বলছি ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে ভি নয় বি, শ্রোতা বন্ধুরা আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ, এটি সংশ্লিষ্ট পোস্টে আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। জানো

এতক্ষণ শুনলেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় ছিলেন পাপড়ি ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়।

নমস্কার দুই বাংলা শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। তো শুরু হতে চলেছে আগামী কিছুক্ষণের জন্য খেলা নিয়ে আমাদের আড্ডা সফর ক্রীড়াঙ্গন।

তো ক্রীড়াঙ্গনের আড্ডার আসরে আজকে কিন্তু প্রথমেই চোখ থাকবে গুরুত্বপূর্ণ স্পোর্টিং হেডলাইন্সের দিকে। এক নজরে তো এক নজরেতে কিন্তু আজকে প্রথমেই চোখ থাকবে ফিফা বিশ্বকাপের দিকে এবং সেখানে অবশ্যই শেষ ষোলোর লড়াইয়ের দিকে। তো শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে কঙ্গোকে 2-1 গোলে হারিয়ে কিন্তু শেষ ষোলোয় পৌঁছল ইংল্যান্ড। ম্যাচের প্রথমেই 7 মিনিটে বি সিপেঙ্গের গোল থেকে এগিয়ে যায় কঙ্গো, কিন্তু ম্যাচের একদম শেষ দিকে 75 এবং 86 মিনিটের মাথায় জোড়া গোল করে ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়ে দেন অধিনায়ক হ্যারি কেন। এদিকে কঙ্গোর পরে কিন্তু বিশ্বকাপ ফুটবলে আরও স্বপ্নভঙ্গ আফ্রিকার আরও একটি দেশের। দুর্দান্ত লড়েও বেলজিয়ামের কাছে 3-2 গোলে হারল সেনেগাল। ম্যাচের 24 মিনিট এবং 51 মিনিটের মাথায় 2-0 গোলে এগিয়ে যায় সেনেগাল, যখন ধরে নেওয়া হচ্ছিল যে বেলজিয়াম বিশ্বকাপ থেকে হয়তো বেরিয়েই যাচ্ছে। ঠিক তখনই কিন্তু ম্যাচের একদম শেষ দিকে 86 এবং 89 মিনিটের মাথায় জোড়া গোল করে ম্যাচে ফেরে বেলজিয়াম। পরে এক্সট্রা টাইমে 125 মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ম্যাচ জিতে নেয় বেলজিয়াম। সেনেগালের হয়ে গোল করেন এইচ দিয়ারা এবং আই সার, অপর পক্ষে বেলজিয়ামের হয়ে গোল করেন আর লুকাকু এবং ওয়াই টিএলএ মানাস। অপরপক্ষে বিশ্বকাপের অন্য ম্যাচে বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে রীতিমতন দাপট দেখিয়ে 2-0 গোলে ম্যাচ জিতল ইউএসএ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। ম্যাচের 45 মিনিট এবং 82 মিনিটে ইউএসএর হয়ে গোল করেন এফ বোলগুন এবং এম টিলম্যান। এদিকে বিশ্বকাপের ময়দানে আজকে কিন্তু মুখোমুখি স্পেন অস্ট্রিয়া এবং অন্য ম্যাচে পর্তুগাল ক্রোয়েশিয়া। CR7 অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লুকা মদ্রিচের দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছে গোটা ক্রীড়া বিশ্ব। এদিকে সবকিছু ঠিকঠাক থাকলে শেষ ষোলোয় কিন্তু মুখোমুখি হতে পারে ফ্রান্স এবং স্পেন। তার আগে ফ্রান্সের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে রাখলেন স্প্যানিশ তারকা ল্যামিনে ইয়ামাল।

ফুটবল মাঠ থেকে এবার চোখ রাখবো ক্রিকেট মাঠের দিকে। ইংল্যান্ড এবং ভারতের মধ্যে টি টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে। তো এই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি কিন্তু বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হল। গতকাল প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারের শেষে ভারতীয় ক্রিকেট দল 7 উইকেটের বিনিময়ে 189 রান তোলে। শ্রেয়স আয়ার 47 বলে 68 করেন, অভিষেক শর্মা 24 বলে 59 করেন এবং শিবম দুবে 21 বলে করেন অপরাজিত 42। এরপরে বৃষ্টির জন্য দ্বিতীয় ইনিংসের একটি বলও খেলা হয়নি, ফলত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে এই ম্যাচেও কিন্তু ভারতীয় বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়নি। এবার আমাদের ঘরোয়া ফুটবলের কিছু খবর। ডুরান্ড কাপ আগামী 25 জুলাই থেকে শুরু হবে 135তম ডুরান্ড কাপ। এবার গ্রুপ পর্বেই ডার্বি ম্যাচ হতে চলেছে, তার কারণ একই গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। এবার একটু চোখ রাখা যাক টেনিস কোর্টের দিকে। উইম্বলডনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। রীতিমতন দাপটের সঙ্গে খেলে কিন্তু উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছলেন জকোভিচ। দ্বিতীয় রাউন্ডে সিসিপাসকে 6-3, 6-4 এবং 6-2 সেটে হারান সার্বিয়ান তারকা। এদিকে আইসিসি র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে এবং সদ্য প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে অভিষেক শর্মাকে টপকে এক নম্বরে টি টোয়েন্টি ব্যাটসম্যান হলেন ভারতীয় ব্যাটার ঈশান কিশন।

এবার চলে আসছি খেলার বিস্তারিত খবরে। আর যেদিকে প্রথমেই আমাদের চোখ থাকবে, যে খবরটি থাকবে আতশ কাঁচের তলায়, সেটি হলো ইংল্যান্ড এবং কঙ্গোর বিরুদ্ধে ম্যাচ, যেটি গতকাল অনুষ্ঠিত হয়েছে ফিফা বিশ্বকাপের ফুটবলের আসরে। আতশ কাঁচের তলায় গতকালের ম্যাচের দিকে তাকালে কিন্তু একটা কথাই মনে হচ্ছে, যে সময় ঠিক সময় জ্বলে ওঠার কথা, সেই আসল সময় জ্বলে উঠলেন ইংল্যান্ডের অধিনায়ক। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর বিরুদ্ধে স্বপ্নের গোল করে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিয়ে গেলেন হ্যারি কেন। এক গোলে পিছিয়ে থেকেও জোড়া গোল করলেন ইংল্যান্ড তারকা, একক প্রয়াসে দলকে নিয়ে গেলেন শেষ ষোলোয়। সেই সঙ্গেই বিশ্বকাপের গোল সংখ্যায় তিনি ছুঁয়ে ফেললেন পেলেকে, 13টি গোল করে ফেললেন কেন। পেলের বিশ্বকাপে গোলের সংখ্যা এখনও পর্যন্ত 13। চলতি বিশ্বকাপে পঞ্চম গোল করে আর্লিং হালান্ডকেও ছুঁলেন ইংল্যান্ড অধিনায়ক। তার সামনে বর্তমানে এখন লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপে, দুইজনেরই চলতি বিশ্বকাপে 6টি করে গোল করার রেকর্ড রয়েছে। প্রথমার্ধে 7 মিনিটে ডান প্রান্ত থেকে সরে এসে প্রথম পোস্টে শট করেন ব্রায়ান সিপেঙ্গা। জর্ডান পিকফোর্ডের ব্যর্থতায় শুরুতেই 0-1 গোলে পিছিয়ে যায় ইংল্যান্ড। তারপর থেকে একাধিক আক্রমণ করলেও গোলের মুখ কিন্তু খুঁড়তে পারছিল না ইংল্যান্ড। প্রথমার্ধে বেলিংহ্যাম 2টি সুযোগ পেয়েছিলেন গোল করার, অসাধারণ হেডও করেছিলেন 1টি, কিন্তু এমপাসি 2বারই তাকে পরাস্ত করেন। প্রথমবার বাঁ প্রান্তে ঝাঁপিয়ে, দ্বিতীয়বার ডান প্রান্তে এক হাতে রক্ষা করেন সেই গোলার মতন শট। ফুটবল বিশ্ব দেখল আরও এক অভূতপূর্ব গোলকিপারের উত্থান, কঙ্গোর গোলকিপার এমপাসি। হ্যারি কেন, মার্কাস র্যাশফোর্ড, জুড বেলিংহ্যামের মতন তারকাদের কীভাবে এক হাতে আটকে দিতে হয়, প্রথমার্ধেই তার উদাহরণ দিয়ে গেলেন কঙ্গোর গোলরক্ষক। তবে শেষ রক্ষা কিন্তু হল না, দ্বিতীয়ার্ধে জ্বলে উঠলেন কেন। প্রথমে গোল করলেন অ্যান্টনি গর্ডনের পাস থেকে হেড করে, দ্বিতীয় গোল একক কৃতিত্বে, বক্সের বাইরে থেকে বল রিসিভ করে ডান দিকে রক্ষণভাগের খেলোয়াড়দের টেনে নিয়ে শট করেন প্রথম পোস্টে। ফল, দ্বিতীয় গোল এবং কঙ্গোর স্বপ্নভঙ্গ। তবে কঙ্গোর স্বপ্নভঙ্গ কিন্তু একমাত্র হয়নি, এরই সঙ্গে কিন্তু পরবর্তী ম্যাচে স্বপ্নভঙ্গ হয়েছে সেনেগালেরও।

একই দিনে আফ্রিকার দুটি দেশের ফুটবলারদের এবং ফুটবল প্রেমিকদের স্বপ্নভঙ্গ কিন্তু দেখল বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে আবারও স্বপ্নভঙ্গ আফ্রিকার আরও একটি দেশের, সেনেগালের। দুর্দান্ত লড়াই করেও বেলজিয়ামের কাছে 3-2 গোলে হারল সেনেগাল। ম্যাচের ফল 3-2, কিন্তু এদিকে তাকালে কিন্তু শুধুমাত্র বোঝা যাবে না সেনেগালের লড়াই। ম্যাচের 24 এবং 51 মিনিটে এইচ দিয়ারা এবং আই সারের গোলে এগিয়ে যায় সেনেগাল। তারপর থেকেও কিন্তু আক্রমণের ঝাঁজ বিন্দু মাত্র কমায়নি সেনেগাল, কিন্তু কিছু সময় পর সেনেগালের আক্রমণের ঝাঁজ একটু কমে আসে, আর তখনই তার সুযোগ নিয়ে নেয় বেলজিয়াম। যখন বিশ্বকাপ থেকে বেলজিয়াম বেরিয়েই যাচ্ছে এরকমই ফুটবল বিশেষজ্ঞরা মনে করতে শুরু করেছিলেন, তখনই একদম ম্যাচের শেষে 86 এবং 89 মিনিটের মাথায় বেলজিয়াম গোল করে সমতা ফেরায়। 86 মিনিটে গোল করেন অভিজ্ঞ স্ট্রাইকার আর লুকাকু, এবং তার ঠিক 161 সেকেন্ডের মাথায় ওয়াইতিয়েল মানাস গোল করে সমতা ফেরান। তারপরে ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমের দিকে, এবং যখন ধরে নেওয়া হচ্ছিল যে পেনাল্টি শুট আউট অর্থাৎ টাইব্রেকারেই ম্যাচ গড়াতে চলেছে, সেই সময় 125 মিনিটের মাথায় বেলজিয়াম পেনাল্টি পায় এবং ওয়াইটিয়েল মানাস আবারও গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন। এবং তারপরে কিন্তু বেলজিয়ামকে আর ঘুরে তাকাতে হয়নি, আর মাত্র কয়েক সেকেন্ড খেলা বাকি ছিল, ফলত বেলজিয়াম জিতে নেয় সেই ম্যাচটি এবং শেষ 16-এ পৌঁছে যায় বেলজিয়াম, এবং তারই সঙ্গে স্বপ্নভঙ্গ হল আফ্রিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ফুটবল দেশ সেনেগালের।

0: এবার বিশ্বকাপ রঙ্গমঞ্চের কিছু খবর আপনাদের জন্য। বিশ্বকাপ রঙ্গমঞ্চে আমরা শেয়ার করি এরকম কিছু খবর, এরকম কিছু কথা, যেগুলো কিনা বিশ্বকাপ ফুটবল জড়িত এবং যার সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, যার সঙ্গে জড়িয়ে আছে অদ্ভুত কিছু তথ্য। তো সেরকমই একটি তথ্য, জার্সিতে স্টারের সংখ্যা নিয়ে আজকে আপনাদের জন্য।
1: বিশ্বকাপ রঙ্গমঞ্চে
0: আজকে আপনাদের জন্য রয়েছে কিছু কথা জার্সিতে উপস্থিত স্টারের সংখ্যা নিয়ে, অর্থাৎ তারার সংখ্যা নিয়ে। একটু লক্ষ্য করলে দেখা যাবে যে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে কিছু দেশের জার্সিতে কিন্তু রয়েছে কিছু সংখ্যক স্টার। এখন এই স্টার বা তারার সংখ্যা নির্দেশ করে ওই দেশটি ঠিক কতবার বিশ্বকাপ জিতেছে। যেমন ধরুন ব্রাজিলের জার্সিতে রয়েছে 5টি তারকা, অর্থাৎ ব্রাজিল 5 বার বিশ্বকাপ জিতেছে। আবার একইভাবে জার্মানি এবং ইতালির জার্সিতে রয়েছে 4টি করে স্টার, অর্থাৎ তারা 4 বার করে বিশ্বকাপ জিতেছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু একটি ব্যতিক্রম রয়েছে, একমাত্র ব্যতিক্রম দেশ হল উরুগুয়ে। উরুগুয়ে বিশ্বকাপ জেতে 2 বার, 1930 এবং 1950 সালে। সেক্ষেত্রে উরুগুয়ের জার্সিতে 2টি স্টার থাকার কথা, কিন্তু উরুগুয়ের জার্সিতে কিন্তু বর্তমানে স্টারের সংখ্যা 4। কেন এই ব্যতিক্রম? এই ব্যতিক্রমের পেছনে রয়েছে বড় একটি ইতিহাস। আসলে ফিফা বিশ্বকাপ শুরু হয় 1930 সালে। তার আগে বিশ্ব ফুটবলের সব থেকে বড় প্রতিযোগিতা হিসেবে ধরা হতো অলিম্পিক গেমসে ফুটবলের স্বর্ণপদককে। এখন 1924 সালের প্যারিস অলিম্পিক্সে এবং 1928 সালের অ্যামস্টারডাম অলিম্পিক্সে সোনা জেতে উরুগুয়ে। আর এই দুটো অলিম্পিক্সই কিন্তু ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল সরাসরি ফিফার তত্ত্বাবধানে, এবং যেহেতু তখনও বিশ্বকাপের আয়োজন করা হয়নি, তাই ফিফার তরফ থেকে সরকারিভাবে জানানো হয় 1924 এবং 1928 অলিম্পিক্সে স্বর্ণপদকজয়ী দলকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ধরা হবে। সেই যুক্তিতে সরকারিভাবে উরুগুয়ের জার্সিতে স্টারের সংখ্যা 4। উরুগুয়ের মানুষজন এবং ফুটবল সমর্থকরা মনে করেন তারা 4 বারের বিশ্বজয়ী, 2 বার অলিম্পিক্সে এবং 2 বার বিশ্বকাপে। আর ফিফাও সরকারিভাবে তাদের দাবিকেই মান্যতা দিয়ে থাকে। কাজেই উরুগুয়ে বিশ্বকাপ 2 বার জিতলেও তাদের জার্সিতে কিন্তু স্টার।

0: এবার কিন্তু চোখ রাখব ক্রিকেট মাঠের দিকে, অর্থাৎ ফুটবল মাঠের থেকে চোখ এবার ক্রিকেট মাঠের দিকে, কারণ ভারত এবং ইংল্যান্ডের মধ্যে শুরু হয়ে গেছে টি টোয়েন্টি সিরিজ, এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শুরুর আগে থেকেই আলোচনায় চলে এসেছিল বৈভব সূর্যবংশী। যদিও বুধবারের চেস্টার লিস্টের প্রথম ম্যাচে কিন্তু দলে রাখা হয়নি বৈভবকে, ম্যাচও অবশ্য শেষ পর্যন্ত ভেস্তে যায় খারাপ আবহাওয়ার কারণে। প্রথম ইনিংসে ব্যাট করার পরে বৃষ্টির জন্য ইংল্যান্ড আর নামার সুযোগ পায়নি। বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত 20 ওভারে তোলে 189, 7 উইকেটের বিনিময়ে। সর্বোচ্চ রান করেন শ্রেয়স আয়ার, তিনি করেন 47 বলে 68। তার সঙ্গে রান পেয়েছেন অভিষেক শর্মা, তিনি করেছেন 24 বলে 59। কিন্তু এরপরেই বৃষ্টির দাপটে 5 ম্যাচে টি টোয়েন্টি সিরিজ প্রথম ম্যাচ ভেস্তে যায়। আয়ারল্যান্ড সফরের শুরু থেকেই ভারতের জার্সিতে বৈভবকে দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা, কিন্তু বিস্ময় কিশোরের অভিষেক কিন্তু ক্রমশ পিছিয়ে যাচ্ছে। এদিনও চেস্টার লি স্ট্রিটের ম্যাচে শ্রেয়স আয়ার টস জিতে ব্যাটিং নেওয়ার সময় জানা যায় যে বৈভবকে অপেক্ষা করতেই হচ্ছে। এই ম্যাচের 3 স্পিনারকে নিয়ে নেমেছিল ভারত, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণই এবং সিভি বরুণ। যদিও তাদের বল করতেই হয়নি, ভারতের পরবর্তী ম্যাচ শনিবার, দেখা যাক সেই ম্যাচে ভারতের বিস্ময় কিশোর সুযোগ পান কি না। এবং আজকে কিন্তু বৃহস্পতিবার, অর্থাৎ অ্যাডভেঞ্চার স্পোর্টসের দিন। এখন অ্যাডভেঞ্চার স্পোর্টসের দিনে এখন রয়েছে একটি বিশেষ বেতার প্রতিবেদন শুধুমাত্র আপনাদের জন্য।
1: আজকে অ্যাডভেঞ্চার স্পোর্টসে আমাদের সঙ্গে রয়েছেন পাপিয়া রায়, যিনি শাড়ি পরে সাইকেল চালিয়ে কলকাতা থেকে পৌঁছে গেছেন এভারেস্ট বেস ক্যাম্পে। সেই দুর্গম অভিজ্ঞতার কথা তার কাছ থেকেই শুনব, সরাসরি তার কাছে চলে যাই। আমার প্রথম প্রশ্ন, এই ভাবনাটা কবে এলো যে এইভাবে সাইকেল নিয়ে আপনি এতটা পথ পাড়ি দেবেন?
2: এই ভাবনাটা আমার ছোটবেলাতেই এসেছে, এবং এই ভাবনা আসার পেছনে সব থেকে বড় অবদান চাষ তিনি হলাম বাবা। যখন আমি ক্লাস 9 থেকে 10 উঠেছি, তখন বাবা আমাকে একটা সাইকেল উপহার দেয়, এবং সেটা নিজের পছন্দের ডিজাইনে বানিয়ে, মানে কাস্টমাইজ করা একটা সাইকেল, আমাকে প্রায় 80 কিলোমিটারেরও বেশি রাস্তা সাইকেল চালিয়ে গিয়ে আমাকে উপহার দেয়। এবং সেই দিনকে আমি রিয়েলাইজ করি যে বাই রোডেও সাইকেল চালিয়ে অনেক দূরে যাওয়া যায়। তখন থেকে একটা অদম্য ইচ্ছে ভেতরে ছিল যে আমি কবে এরকম ভাবে বেরোবো। আমার শুধু মনে হতো যে আমি শুধু সাইকেল চালিয়ে চলতেই থাকবো, চলতেই থাকবো। খুব একটা বাইরের জগৎ সম্পর্কে জানতাম না, বাইরের খবর যেসবের মাধ্যমে জানতাম সেটা হচ্ছে একমাত্র রেডিও আর হচ্ছে খবরের কাগজ, আর বাকি যেটুকু অন্য জায়গা সম্পর্কে জেনেছি সেটুকু বই পড়ে। যেহেতু ইলেকট্রিসিটি ছিল না সেই সময়টা, তো পড়াশোনা চলাকালীন ঠাম্মা সবসময় আমাকে ইন্সপিরেশন দিয়েছে একটা বিষয়ে, যে ভীষণ আধুনিক ছিলেন আমার ঠাম্মা, সবসময় বলতেন যে নিজের পায়ে আগে দাঁড়িয়ে নে, তারপর নিজের যত ইচ্ছা আছে সেগুলো পূরণ করতে গেলে কেউ বাধা আর হয়ে দাঁড়াবে। তো আমি শুধু অপেক্ষা করেছি যে কবে আমার এই সময়টা আসবে যখন কেউ বাধা থাকবে না। যাই হোক, আমি যখন কর্মজীবনে প্রবেশ করি তারপর থেকে সময় খুবই কম থাকতো। তো কোভিড এর আগে প্ল্যান করেছিলাম যে এবার আমি সাইকেল নিয়ে বেরোবো এবং কোথাও একটা যাবো। এভারেস্ট ক্লাইম্ব করার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু আমার এভারেস্ট ক্লাইম্ব করা কোনোরকম প্রিপারেশন নেওয়া হয়নি, কোন একদিন করবো এটা আমার ইচ্ছা আছে। তো তার আগে আমি ভেবেছিলাম যে তাহলে বেস ক্যাম্প একবার আমি ঘুরে আসতে পারি, কিন্তু একদিকে সাইকেল নিয়ে বেরোনোর চিন্তার একদিকে বেস ক্যাম্প। তো তখন আমি ভাবলাম যে ঠিক আছে, জানি না যাওয়া যাবে কিনা, যতটা পারা যায় যাবো। সেটা 2019 আগের কথা।

0: বলছি। তারপর বিভিন্ন রকম মানে প্রতিকূলতা এসেছে, আমি এগোতে পারিনি। এইবার আমি ভাবলাম যে আমি যদি এরপরেও আবার অপেক্ষা করি তো এটা আর কোনোদিন আমার করা হবে না, একবার যাওয়াই যাক, যা হবে দেখা যাবে, এবং এইভাবেই আমি এগিয়েছি।
1: সাইকেল চালানোটা শুরুটা কি একেবারে ছোট থেকেই আপনি সাইকেল চালাতেন নাকি বড় হয়ে শিখেছেন?
0: হ্যাঁ, আমি খুব ছোটবেলা থেকেই সাইকেল চালাই। আমার কোনো নিজের ছোট সাইকেল ছিল না, আমি যখন প্রাইমারিতে পড়ি তখন থেকে আমি আমার বাবার সাইকেলে হাফ প্যাডেল সবে মানে শিখতে শুরু করেছি। এবং ওই সাইকেল যেহেতু অনেক উঁচু ছিল, আমার সিটে চালানো সম্ভব ছিল না, যেহেতু আমি তখন ছোট এবং ওই সাইকেল খুবই ভারী, তো ওই সাইকেলের ওজনটা নিজের গ্রিপে আনতেও আমার সময় লেগেছে। সাইকেলের প্রতি টান আমার ছোট থেকেই রয়েছে, কেন আমি জানি না, এবং বড় হওয়ার সাথে সাথে ওই বড় সাইকেলেই আমি কন্টিনিউ চালাতাম। খুব বেশি দূরে যাওয়ার পারমিশন ছিল না, এবং যতদিন পর্যন্ত আমার নিজের সাইকেল না এসেছে ততদিন পর্যন্ত আমি কাকার সাইকেল চালিয়েছি, এবং সেটা আমার ক্লাস 8-9 পর্যন্ত।
1: বাহ, এবার আসি এই পর্বতারোহণ সাইকেল নিয়ে, এর জন্য কি আলাদা রকম কোনো প্রস্তুতি নিয়েছিলেন?
0: আমি বেস ক্যাম্প পর্যন্ত সাইকেল নিয়ে যাব এটা আমি ভেবেছিলাম। আমার প্রথম যে টার্গেট সেটা আমার অন্য একটা আমার টার্গেট পয়েন্ট ছিল, কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য আমি সেটা থেকে পিছিয়ে আসি এবং সিদ্ধান্ত নিই যে আমি তাহলে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প আমি যাব। কিন্তু এটার জন্য আলাদা করে আমি কোনো প্রস্তুতি নিইনি, কারণ নেওয়ার মতো পরিস্থিতিতে আমি ছিলাম না। কলেজ জীবনে যে শেষ সাইকেল চালিয়েছি সেটাই, এটা একদম ফার্স্ট অ্যাটেম্পট আমার, মানে বহু বছর পরে। শুধুমাত্র আমার মানসিক শক্তি এবং সাহস, জেদ, আত্মবিশ্বাস এগুলোকে সাথে করেই আমি এগিয়েছি। উইদাউট মেডিসিন এবং উইদাউট অক্সিজেন, জানি না মানে প্রকৃতির সাথে না থাকলে এটা তো সম্ভব হয় না। যতটা পেরেছি একটু একটু করে স্টে করতে করতে গেছি, কিন্তু হ্যাঁ প্রত্যেক দিনই আমি ওপরের দিকে উঠেছি। কোথাও গিয়ে আমাকে আলাদা করে 2-3 দিনের জন্য রেস্ট নিতে হয়নি। আমি চেষ্টা করেছি সেটা সময়ের সাথে সাথে সেই ওয়েদারটাকে নিজের শরীরে যাপন করে নিতে।
1: আপনার এই জার্নিতে সঙ্গে কে কে ছিল? একাই গেছিলেন? আর শুনেছি বাড়িতে নাকি জানাননি?
0: আমার এই জার্নির বিষয়ে সেরকম ভাবে কেউ জানে না, এমনকি আমার বাড়ির লোকও না। আমি বাড়িতে জানাইনি ইচ্ছে করেই, কেননা প্রত্যেকেই দুশ্চিন্তা করবে এবং প্রত্যেকেই কোনো না কোনো ভাবে শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছে, তো আমি চাইনি দুশ্চিন্তা বাড়াতে। তারা জানতো আমি ট্রাভেল করছি, তারা জানতো আমি নেপালে আছি, কিন্তু সাইকেল নিয়ে গেছি এটা তারা জানতো না। আমি যখন গোরক্ষশিপ পৌঁছই এবং গোরক্ষশিপ থেকে বেস ক্যাম্পের দিকে যখন এগোই আর হাতে মাত্র 3 ঘন্টা, সেই সময় আমি সবাইকে জানিয়েছি যে আমি সাইকেল নিয়ে এসেছি এবং আমি বেস ক্যাম্প পৌঁছতে আমার 3 ঘন্টা লাগবে, এবং যদি আমি পৌঁছই তাহলে কি কি হতে পারে সেইটা বিষয়গুলো নিয়ে আমি বলেছি। যেহেতু এই অ্যাটেম্পটটা এখনো পর্যন্ত কোনো মেয়ে করেনি, তো সেই জায়গা থেকে বাড়িতে জানিয়েছিলাম যাতে তারা একটু আশ্বস্ত হয়, এর জন্য যেন কোনো রকম চিন্তা না করে। আমি যেদিনকে যাত্রা শুরু করি সেদিনকে এগিয়ে দেওয়ার জন্য আমার 3 জন বন্ধু সেখানে উপস্থিত ছিল। মানে বেরিয়ে যাওয়ার পর তারা তাদের মতো তাদের বাড়িতে ফিরে যায়, এবং পুরো রাস্তাটা আমি একাই জার্নি করি। নেপালে পৌঁছানোর পর প্রায় অর্ধেক রাস্তা চলে যাওয়ার পরে একটি বাচ্চা মেয়ে, 12 বছরের বাচ্চা মেয়ে, ও বেস ক্যাম্পের যাত্রী ছিল, তো ওর সাথে আমার পরিচয় হয়, ও আর আমি একসাথেই হেঁটে ওপরের দিকে এগোই।
1: বেশ, এবার আসি রুটের প্রসঙ্গে, কোন পথে আপনি যাত্রা শুরু করলেন এবং কোন পথে পৌঁছলেন?
0: আমি যে রুটটা নিয়েছিলাম সেটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট থেকে বর্ধমান হয়ে, মোরগ্রাম হয়ে, মুর্শিদাবাদ, মালদা হয়ে, রায়গঞ্জ, বাতাসি হয়ে, শিলিগুড়ি, পানিট্যাঙ্কি বর্ডার, আর পানিট্যাঙ্কি বর্ডার থেকে আমি কাকরভিটা হয়ে ইটাহারি, কাটারি হয়ে কুর্মি থেকে ওখালডুঙ্গা হয়ে সুরকে, সুরকে থেকে ট্রেকিং ট্রেলটা শুরু হচ্ছে। তো এইটা ছিল আমার রুট, এই রুটে আমি গেছি আর এই রুটে আমি ফিরেছি।
1: আর যাওয়ার পথে বাধা বিপত্তি কেমন এসেছে, সব মিলিয়ে অভিজ্ঞতাটা কেমন যদি বলেন?
0: হ্যাঁ, বাধা বিপত্তি তো এসেছে প্রচুর, সমতলে একরকম বাধা আর পাহাড়ি পথে অন্যরকম বাধা। সমতলে আমি যে বাধাগুলো পেয়েছি সেটা হচ্ছে যে যেই সময়টা আমি বেরিয়েছি সেই সময়টা প্রচুর গরম ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আমি কলকাতা এয়ারপোর্ট থেকে যখন মোটামুটি শিলিগুড়ি পর্যন্ত আমার যে রাস্তাটা, আমি পুরোটাই ন্যাশনাল হাইওয়ে দিয়ে গেছি, যে কারণবশত রোদে গরমে প্রচুর কষ্ট হচ্ছে। আমি দিনের প্রায় 4 ঘন্টা সাইকেলিং অফ রাখতাম, কারণ সাইকেল চালাতেই পারতাম না, মানে এতটাই কষ্ট হতো গরমে।

0: তো তখন আমাকে কোথাও আশ্রয় দেখে আমাকে বিশ্রাম নিতে হতো। এতটা লাগেজ ক্যারি করছি, তার মধ্যে শাড়ি পরা, তো ভীষণভাবে একটা মানে অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্য দিয়ে এগোতে এগোতে গেছি। কিন্তু একটা সময় আমার জল শেষ হয়ে যায় এবং আশেপাশে কোনো জলের দোকান আমি পাইনি, যেহেতু পুরোটাই হাইওয়ে এরিয়া। আর এই জলের জন্য প্রচুর কষ্ট হয়েছে, কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ দাঁড় করিয়ে তারা আমাকে অনেক হেল্প করেছে, আমি অবশ্যই তাদের কাছে কৃতজ্ঞ। রাতে থাকার নিয়ে একটা চিন্তা থাকতো সবসময় মাথার মধ্যে, যে রাতে আমি কোথায় স্টে করবো, এবং আমি যেহেতু একদম সকাল ভোরবেলা থেকে শুরু করতাম, মাঝখানে 4 ঘন্টা অফ রাখতাম এবং একদম সন্ধ্যে পর্যন্ত সাইক্লিং করতাম, তো তার মধ্যে আমাকে আমার আশ্রয় খুঁজে নিতে হতো রাতে থাকার জন্য। আমি একদম পশ্চিমবঙ্গের বর্ডার পর্যন্ত মানে পানি ট্যাঙ্কি পর্যন্ত আমি চেষ্টা করেছি ভারত সেবাশ্রম সঙ্গে যোগাযোগ করে সেখানে থাকার ব্যবস্থা করতে, আমি থেকেওছি। তারপর বাকি যে 2 দিন আমি কোথাও কিছু পাইনি, তো সেক্ষেত্রে আমাকে আমার তখন খরচ করেই থাকতে হয়েছে। বর্ডার পেরোনোর পর যত আমি এগিয়েছি ওদিকে, প্রথম থেকেই একদম কাগরপিটা থেকে রাস্তা প্রচুর খারাপ ছিল, রাস্তা তখন কাজ চলছিল, আপ হিল এসছে, ডাউন হিল এসছে, সেখানে আমার সাইকেল চালাতে কষ্ট হয়েছে, লাগেজ কমাতে কমাতে আমাকে হয়েছে, দুপাশে শুধু পাহাড়ি জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা 25-30 কিলোমিটার যাওয়ার পর লোকালয় পাওয়া যায়, এই এর মাঝখানে না কোনো খাবার জায়গা বা কোনো মানে আশ্রয়, মানে আমি যে রেস্ট নেবো সেটার জন্য কোনো রকম আশ্রয় নেই, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। এবং চেষ্টা করতে হয়েছে যে সূর্য ডোবার আগেই আমাকে কোনো লোকালয় পৌঁছতে হবে, তো এই প্রবলেমগুলো ছিল। প্রচুর বৃষ্টি পেয়েছি, হঠাৎ করেই ওয়েদার চেঞ্জ হয়েছে, এবং থাকলে বলে একটা জায়গার নাম, তার 4 কিলোমিটার আগে আমি আটকে গিয়েছিলাম, মানে দুপুর 2:30 ঝলমলে আকাশ ছিল, হঠাৎ করেই বৃষ্টি শুরু হয় এবং তারপরে কুয়াশা এতটাই অন্ধকার হয়ে যায় যে 5-7 দূরত্বেও আমি কিছু দেখতে পাচ্ছি না, এবং সেখান থেকে নড়ার মতো সাহস ছিল না, কারণ একদিকে ঘাট আর একদিকে হচ্ছে পাহাড়ি জঙ্গল। আর একটা ঘটনা সেটা হচ্ছে যে আমি যখন ফিরে আসছিলাম বেস ক্যাম্প থেকে, মোটামুটি মঞ্জু চেকপোস্ট, নামচে বাজার থেকে মঞ্জু চেকপোস্টের দিকে আসছিলাম, 7:30 মধ্যে মঞ্জু চেকপোস্ট বন্ধ হয়ে যায়, তো আমার পৌঁছতে পৌঁছতে মোটামুটি 7:45 বেজে গেছিলো, এবং তার আগের যে মুহূর্তটা পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তা এবং কোনো লাইট নেই, ফোনে চার্জ নেই, এবং একদিকে পুরো খাত এবং সেই অন্ধকার রাস্তার মধ্যে কিভাবে ওখান দিয়ে মানে আসাটা, চেকপোস্টের দরজায় আসি এবং তাদেরকে রিকোয়েস্ট করি গেট খুলে দেওয়ার জন্য, তারা গেট খুলে দেয় তাদের রুলস ব্রেক করে, এবং তারপরে তারপর তো মঞ্জু ওটা একটা ভিলেজ, তো লোকালয়ে আমি আসি, এবং তারপর মনে হচ্ছে না ঠিক আছে সেফ আছি, তো এইরকম প্রচুর গেছে। এবং প্রত্যেকটা মুহূর্তে আমি সবসময় একটা জিনিস আমি মেনটেন করি যে যত প্রবলেমই আসে আমি ভীষণভাবে শান্ত থাকি, এবং শান্ত থেকে আমি ভাবি যে কি করে এখান থেকে আমি মানে একটা সমাধান বের করব। তো যে কারণ বশত আমি এখনো পর্যন্ত সুস্থ এবং স্বাভাবিকভাবে আমি রয়েছি।
1: বাহ, খুব ভালো লাগলো কথা বলে। আর শেষ প্রশ্ন, যে এরপর আবারও কি বেরিয়ে পড়ার প্ল্যান রয়েছে?
0: হ্যাঁ, আমি তো আবার যাব, কারণ আমার প্রথম যে টার্গেট ছিল সেটা আমার আর্থিক সমস্যার কারণে আমি যেতে পারিনি, তো ওটার জন্য একটা প্রিপারেশন চলছে, ওটার জন্য আমি চেষ্টা করছি, তো যদি সম্ভব হয় এবং সেই পরিমাণ অর্থ আমি জোগাড় করতে পারি তাহলে অবশ্যই আমি এর থেকেও আরো দুর্গম স্থানে আমি বেরোনোর চিন্তায় রয়েছি, এবং সেইটাই আমার এখনো পর্যন্ত নেক্সট টার্গেট, যেটা আমার প্রথম ছিল যেটা আমি করতে পারিনি।
1: বেশ, আপনার লক্ষ্য পূরণ হোক এই আশা রেখে আজকে অনুষ্ঠান শেষ করতে হবে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন পাপিয়া রায়, যিনি শাড়ি পরে এভারেস্ট বেস ক্যাম্প পৌঁছে গেছিলেন কলকাতা থেকে সাইকেল চালিয়ে। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভেঞ্চার স্পোর্টস, এ পর্যন্তই।
2: শুনতে শুনতে মনে হচ্ছিল যে সত্যি কোনো পাহাড়ের উপত্যকায় যেন হারিয়ে গিয়েছি, কিন্তু এখন ঘড়ির কাঁটা আমাকে জানান দিচ্ছে আমাকে এখানেই থামতে হবে, কারণ সময় একদম শেষ। কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্নই বারবার করতে ইচ্ছে করে, সেটা হচ্ছে কেমন লাগছে ক্রীড়াঙ্গন, কেমন লাগছে খেলা নিয়ে আমাদের আড্ডা সফর? অবশ্যই জানান আমাদের, আমাদের মেল করুন aircolkatasports@gmail.com অ্যাড্রেসে। তাহলে আজকে এখানেই থামলাম, খুব ভালো থাকবেন দুই বাংলা শ্রোতা বন্ধুরা, আর অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী। নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা জানি আমাদের দেশে প্রায় 60% মানুষের রুজি রোজগার জোটে কৃষি থেকে। এদের অধিকাংশই মহিলা ও যুবা। ফসলের দাম সংগ্রহ এবং গণবণ্টনে একযোগে নজর দেওয়ার মাধ্যমেই একমাত্র চাষীদের মূল সমস্যাগুলো দূর করা সম্ভব। চাষীদের সামনে এসবের সঙ্গে জুড়েছে জলবায়ু রদবদলের ঘোর সমস্যা। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ বা প্রতিকূল প্রভাব হতে পারে গরম বৃদ্ধি, সমুদ্রে জলস্তর বৃদ্ধি এবং বৃষ্টিপাত বড় বেশি কম বেশি হওয়া। চাষীর সমস্যা দেখার সময় সুখা অঞ্চল, আধা সুখা এলাকা, সেচের সুযোগ পাওয়া অঞ্চল, মাটির তলাকার জল তুলে চাষের ব্যবস্থার এলাকা এবং পাহাড় অঞ্চলে বাগিচা চাষে যে সমস্ত কৃষক বন্ধুরা যুক্ত রয়েছেন তাদের সমস্যাদির দিকে সমান নজর দেওয়া উচিত। এইসব পরিবেশে চাষবাসে নিযুক্ত কৃষকদের প্রয়োজন বুঝে সেই মতো সহায়তা যোগানো দরকার। যাকগে, এসব তো আমাদের নিত্য দিনকার কথা, বরং আসি আজকের মূল আলোচনায়। যে কথা বলছিলাম, জলবায়ু পরিবর্তন আজকের দিনে কৃষিক্ষেত্রে বড় বেশি চর্চিত বিষয়। কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের ফলে কিভাবে কৃষি ও কৃষক প্রভাবিত হচ্ছেন, জলবায়ু পরিবর্তন কৃষিক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, আসুন না এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব আজকের এই অনুষ্ঠানে। আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ আটারি কলকাতার প্রধান বিজ্ঞানী ডক্টর ফিরোজ এইচ রহমান। ডক্টর রহমান, আপনাকে স্বাগত।
2: নমস্কার
1: ডক্টর রহমান। যে কথাটা বলছিলাম যে জলবায়ু পরিবর্তন বা যাকে আমরা ক্লাইমেট চেঞ্জ হিসেবে বুঝি, আজকের দিনে বিশেষভাবে এটা চর্চার বিষয় হয়ে উঠেছে এবং কৃষিক্ষেত্রে এর প্রভাব সর্বত্র নানা ধরনের সেমিনার বা কর্মশালা আমরা দেখতে পাচ্ছি। তো আপনি কি আমাদের একটু বুঝিয়ে বলবেন আসলে ব্যাপারটা কি?
2: দেখুন, প্রথমে আমি বলব যে এই যে সবাই আজকাল আমরা বলছি জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ এবং আবহাওয়ার পরিবর্তন, তো আমি বলব এটা আবহাওয়া ঠিক নয়, জলবায়ুর পরিবর্তন। আবহাওয়া জলবায়ুর মধ্যে প্রথমে আমাদের বুঝে নিতে হবে জলবায়ুটা কি, আবহাওয়াটা কি,
1: পার্থক্যটা কোথায়।
2: পার্থক্যটা হচ্ছে আবহাওয়া যে দৈনন্দিন যে ব্যাপারটা, দৈনন্দিন কত বৃষ্টি হলো, কত গরম পড়লো, কত তাপমাত্রা হলো, সেটাকে আমরা আবহাওয়া হিসেবে বলি। আমরা যখন কাউকে প্রশ্ন করি না আজকের আবহাওয়াটা কেমন, আমরা কিন্তু কখনো বলি না আজকের জলবায়ু কেমন। জলবায়ুটা হচ্ছে একটা একটা নির্দিষ্ট সময়, সেটা মোটামুটি ধারা আমাদের বিজ্ঞানীরা আমরা বলি 30 বছরে একটা অ্যাভারেজ নিয়ে বা 20 বছরে একটা অ্যাভারেজ নিয়ে পড়া হয় যে ওই অ্যাভারেজ টেম্পারেচার, অ্যাভারেজ তাপমাত্রা, অ্যাভারেজ কত বৃষ্টি, সেগুলোর কি কি কি কি পরিমাণটা, পরিসংখ্যানটা কি, সেটাকে ওভারঅল নিয়ে আমরা জলবায়ু বলি। তো এই জলবায়ুর পরিবর্তনটা সত্যি হচ্ছে, সত্যি হচ্ছে, তার অনেকগুলো কারণ আছে, আমি কারণে আসছি। তার আগে আমি যে জলবায়ুটা বলছি, সে জলবায়ুটা জানতে হবে জলবায়ুটা ছিল কি। জলবায়ুতে মেনলি আমরা কি দেখি, যে অ্যাটমোস্ফিয়ার, যেটাকে আমরা ইংরেজিতে অ্যাটমোস্ফিয়ার বলি, যেটা বাতাস, এয়ার, বাতাস, তারপর যে হাইড্রোস্ফিয়ার, জল, এছাড়া কি আছে যে যে আইস, বরফ, এবং লিভিং থিংস, যেখানে জীব সংকুল যে আছে, যে সেটা মানুষ হতে পারে, প্রাণী হতে পারে, ছোট ছোট কীট হতে পারে, সব সেটাকে আমরা বলি ইংরেজি ভাষায় বায়োস্ফিয়ার। এছাড়া আছে লিথোস্ফিয়ার, যেটাকে বলা হয় পৃথিবীর যে আর্থ ক্রাস্ট, যেটা যে ভূপৃষ্ঠ স্তর, যেটা এই সবকিটা সবকটার মধ্যে নিয়েই হচ্ছে আমাদের জলবায়ু। এবার জলবায়ুটা ডিপেন্ড করে, জলবায়ুটা কতটা পরিবর্তন হবে কি হবে না তা ডিপেন্ড করে, কিন্তু একটা একটা সুন্দর ভাষায় বলা হয় প্ল্যানেটস এনার্জি বাজেট, মানে আমাদের এই পৃথিবীর বা আমাদের গ্রহের যে এনার্জি শক্তি, তার বাজেট। যেমন আমরা বাজেট করি না যে আমার কাছে কত এলো কত গেল, যেমন গভর্নমেন্ট যেমন বাজেট করে, তেমনি এই ক্লাইমেটের একটা বাজেট থাকে। সে বাজেটটা আর কিছুই না যে কতটা বিকিরণ, তাপ বিকিরণ কতটা এলো এবং কতটা গেল, এদের যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটাই হচ্ছে কিন্তু প্ল্যান।

0: আমাদের গ্রহের এনার্জি বাজেট, ও যেটা কি ঠিক করে হচ্ছে আমাদের জলবায়ুটাকে।
1: ডক্টর রহমান, আপনি তো কত সুন্দর করে বুঝিয়ে বললেন যে জলবায়ু মানে একটা দীর্ঘ সময় ধরে, 10 বছর, 20 বছর, 30 বছর এরকম একটা সময় ধরে জলবায়ু গঠিত হচ্ছে, তাহলে হঠাৎ করে জলবায়ু কি কারণে পরিবর্তন হচ্ছে যদি একটু বলেন।
0: অ্যাকচুয়ালি আমি বলবো এটা হঠাৎ করে নয়, এটা বহুদিন ধরে আসছে, কিন্তু এই দিকগুলো বিভিন্ন আমরা বিজ্ঞানীরা রিসার্চের কাজে জড়িয়ে থাকতে থাকতে আমরা এখন আমরা হয়তো ওটা একটা পয়েন্ট নিচ্ছি, কিন্তু এটা কিন্তু নতুন বিষয় নয়। জলবায়ু পরিবর্তন অনেক দিন ধরেই হয়ে আসছে, কিন্তু এখন এটা তার একটা অ্যাকিউট আকার নিয়ে নিয়েছে, একটা ভয়াবহ আকার নিয়ে নিয়েছে। এখন সেই জলবায়ু পরিবর্তনের যে ফলগুলো হচ্ছে, সেই ফলগুলোর কথা ভেবেই আমরা আতঙ্কিত হয়ে পড়ছি যে আগামী 30 বছর পরে আমাদের কি অবস্থাটা হবে, সেটা এখন এত বেশি আমরা ভেবে উঠছি। তার জন্যই কিন্তু এখন মনে হচ্ছে যে হঠাৎ করে বোধহয় আমরা জলবায়ুর পরিবর্তনটা নিয়ে আমরা বেশি ভাবতে বসেছি।
1: তাহলে কৃষিক্ষেত্রে যদি আমরা ভাবি, তাহলে এর কি কারণ হতে পারে?
0: কৃষিক্ষেত্রে যে কারণটা, যে কারণে আমি বলবো জলবায়ু পরিবর্তনের যে কৃষির কি প্রভাব পড়বে, বা আপনি যে প্রশ্ন করলেন যে জলবায়ু পরিবর্তনের কি কারণটা হতে পারে,
1: এটা কি আপনি বলতে চাইছেন যে আমাদের যে কৃষকরা যে ধরনের চাষ পদ্ধতি করেন বা যেভাবে চাষের কাজে নিযুক্ত আছেন, যেভাবে ফসল ফলাচ্ছেন, তার মধ্যে কিছু ত্রুটি বা পদ্ধতিগত কোন রকম ভুল হওয়ার কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে?
0: নিশ্চয়ই আছে, কারণ চাষি ভাইরা তারা তাদের ফলন কথাটা পাবে ছাড়া সেই জায়গাতে বেশি কনসেন্ট্রেট থাকে যে আমাকে এত বিঘাতে এতটা জমিতে এতটা বেশি ফলন পেতে হবে। তার জন্য তারা কি করছে, যথেচ্ছভাবে কিন্তু রাসায়নিকগুলো বেশি পরিমাণে ব্যবহার করছে।
1: আচ্ছা,
0: এবং জমি বানানোর জন্য দেখা গেল তারা হয়তো পাশে কোনো জঙ্গল এরিয়া আছে, সেটা কেটে তারা জমি বানিয়ে ফেললো, এবং সেখানে পাশাপাশি আমাদের কিছু একটু আগে বলেছিলাম শহরাঞ্চলে কিছু মার্কেট তৈরি হলো, বাজার তৈরি হলো, তাতে কিন্তু যে গাছগুলি ধ্বংস হলো তারা কিন্তু সেই আমরা যেটা ছাড়ছি হিউম্যান বিং থেকে। ইভেন আপনাকে আরেকটা কথা বলে রাখি যে আমাদের লাইফ স্টক ক্যাটল, আপনার গ্যাথার্থে আমি জানি ক্যাটল থেকে কিন্তু হিউজ পরিমাণ গ্রিন হাউস গ্যাস কিন্তু রিলিজ হয় প্রতিনিয়ত। তারা যে খাবারটা খায়, ফডার খাচ্ছে, এবং তাদের যে ভেতরে যাচ্ছে, পেটের ভেতরে যাচ্ছে, যে রুমিনেন্ট থাকছে, সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু গ্রিন হাউস গ্যাস মিথিনটা কিন্তু বেরিয়ে আসে। তো সেটাও কিন্তু আমাদের ভাববার বিষয় যে গবাদি পশু বা আমাদের যে লাইফ স্টক, যে বাড়িতে গরু ছাগল যে গরু আছে, বিশেষ করে গরুর ক্ষেত্রে আমি বলবো, গরু মোষের ক্ষেত্রে বলবো, তাদের কিন্তু সঠিক মাত্রায় সঠিক খাদ্য কিন্তু দেওয়া উচিত, নাহলে কিন্তু সেখান থেকেও কিন্তু একটা হিউজ পরিমাণ কিন্তু গ্রিন হাউস গ্যাস কিন্তু আসছে। তো সেই চাষিদি ভাইদের তো আমি একটা কথাই বলবো, যথেচ্ছ পরিমাণে রাসায়নিক ব্যবহার করাটা কিন্তু আমাদের কমাতে হবে, যতটা প্রয়োজন, যেভাবে প্রয়োজন, যখন প্রয়োজন ঠিক তখনই কিন্তু এগুলো আমাদের করা উচিত, কিন্তু সেটা হচ্ছে না। আমরা সবসময় চাইছি যে আমাদের ফলন বাড়াতে হবে, ফলন বাড়াতে হবে, কিন্তু ফলনটা বাড়ানোর জন্য যে বৈজ্ঞানিক পদ্ধতিগুলো আছে সেগুলো কিন্তু আমাদের
1: সময় এসেছে। কৃষক ভাইদের কিন্তু শুধুমাত্র নিজের কথা নয়, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে, আমাদের পরিবেশ কথা ভেবে, আমাদের যে একটা বাসযোগ্য করে তোলা পরবর্তী প্রজন্মের জন্য, সেই কথা মাথায় রেখে কিন্তু চাষবাস করা
0: একদমই তাই। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের সুন্দরবন এরিয়াতে আপনারা অনেকেই জানবেন 2009 সালে বোধহয় ডেটটা সম্ভবত 25 মে কি 28 মে ছিল, আয়লা বলে একটা সাইক্লোন আসে, ভয়াবহ সাইক্লোন। এবং আমি আপনাদের জানাই সাইক্লোনটা এতটাই বীভৎস ছিল, যদি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে সুন্দরবন না থাকতো তাহলে হয়তো কলকাতাটা টোটাল ভ্যানিশ হয়ে যেত, শেষ হয়ে যেত, থাকতো না। সুন্দরবনটা আমাদের কিন্তু বড়ভাবে, বিশালভাবে আমাদের বাঁচিয়ে দিয়েছে। এবং আয়লার প্রভাবে কিন্তু, যে সাইক্লোনটা এসেছিল আয়লার প্রভাবে কিন্তু আমাদের যেমন সুন্দরবন বাঁচিয়েও দিয়েছে, তেমনি ওখানকার চাষি ভাইদের কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতিও হয়ে গেছে, কারণ সমুদ্রের নোনা জলগুলো কিন্তু তারা সেগুলো কিন্তু তাদের চাষযোগ্য জমিতে কিন্তু চলে এসছে। এবং আরেকটা কথা বলে রাখি, আমরা বিজ্ঞানীরা দেখেছি যে আগে সাইক্লোন বছরে 2 বছরে একবার আসত, কিন্তু সুন্দরবন বা এই সমস্ত সামুদ্রিক এরিয়া দেখা যাচ্ছে যে ছোট বড় মিলিয়ে লাস্ট কয়েক বছরে অ্যাভারেজ 4 থেকে 5 সাইক্লোন আসছে। এগুলো কি? এগুলো কিন্তু জলবায়ুর পরিবর্তনের কিন্তু প্রভাব।
1: ডক্টর রহমান, এই সঙ্গে আমি একটু যোগ করতে চাই আমার যে অভিজ্ঞতা বলে, যে আমি যেটা একটা আর্টিকেলে পড়ছিলাম যে এই যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে যে বাদাবনের রয়েছে আর কি, তো এই বাদাবন এই যে সামুদ্রিক জলোচ্ছ্বাস বা এই সমস্ত কিছু, আয়লা বলুন বা উড়িষ্যায় যে জলোচ্ছ্বাস হয়ে গেল, মানে এতে যে ক্ষয়ক্ষতি হয়ে গেল, তো এটা বাদাবন থাকাতে অনেকটাই সামলানো সম্ভব হয়েছে। কিন্তু আজকাল কিছু মানুষজন ভাবছে যে বাদাবন কেটে সেখানে যদি একটা

0: দেরি করা যায় তাহলে মাছ চাষ অনেকটাই আর্থিক উন্নয়ন ঘটবে। তো এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো কৃষক বন্ধুদের কাছে যাওয়া উচিত যে এটা, এতে জলবায়ু পরিবর্তন হয়ে যেতে পারে, এই শুধুমাত্র একটা মানে বাদাবন কেটে মাছ চাষে ভেড়ি করে ফেললাম, ওই করে ফেললাম, তাতে করে আমি কিন্তু আমাদের যে বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্রে আমরা একটা আঘাত হানছি এবং এটা আগামীতে ঝড়ঝড় যা আমাদেরই সহ্য করতে হবে।
1: একদম তাই, একদমই তাই। কারণ কি সবসময় শুধু আমি ফলন ফলাবো, চাষ করব, মাছ চাষ করব, ইনকাম করব, এটা তো নয়। আমাকে পরিবেশটারও ভারসাম্য রাখতেই হবে। আমি আমার খেয়ে পরে জীবন বাঁচিয়ে দিলাম, তারপরে আগামী দিনে আমার পরের জেনারেশন তারা কি খাবে, তারপরে তারা কি খাবে, এইভাবে স্বার্থপরতার মতো চিন্তা করলে তো হবে না। আমাকে চিন্তা করতে হবে মানুষ, মনুষ্য জাতির উপরে, আগামী জেনারেশনের কি হবে 50 বছর পর, 100 বছর পর। এভাবে সবাই যদি আমরা এইভাবে চিন্তা করি তাহলে একটা সময় তো মনুষ্য জাতি বিলোপ হয়ে যাবে। তেমনি আমি বলছি যে সুন্দরবন বা এই সমস্ত সামুদ্রিক যে উপকূলবর্তী জায়গাগুলো আছে, যেখানে যে জঙ্গলগুলো আছে, সেগুলোকে আমাদের মেনটেন করতে হবে, নাহলে পরিবেশের ভারসাম্য কিন্তু এক সময় নষ্ট হয়ে যাবে।
0: ঠিক তেমনি আপনি যেটা বললেন যে আজকাল যে বন ধ্বংস হয়ে যাচ্ছে, মানে বন থেকে কাঠ কেটে মানুষ বন তো নষ্ট করে দিচ্ছে কিন্তু একটা গাছ লাগাচ্ছে না। আমরা যদি একটা গাছ কাটি, একটা দায়িত্ব এসে যায় যে তার পরিবর্তে যদি একটা গাছ লাগাই, কারণ এই যে মানে বন ধ্বংস করা, বন তো আমাদের অনেকটাই রক্ষা করছে, যে বৃক্ষরাজি, আমরা যে কার্বন ডাইঅক্সাইড আমরা শ্বাসের সঙ্গে ছাড়ছি, বন সেটা আমাদের কাজে লাগাচ্ছে, অক্সিজেন দিচ্ছে, তো এটা তো মাথায় রাখতে হবে এবং কৃষক বন্ধুদের মধ্যে বোঝার সময় এসেছে।
1: অবশ্যই কৃষক বন্ধুদের বোঝার সময় এসেছে এবং আমি মনে করি আমাদের দেশের চাষি ভাইরা যথেষ্ট পরিমাণে শিক্ষিত, তারা বোঝে, তারা বোঝেন। কিছু কিছু লোকে হয়তো সেটা হয়তো বুঝতে চান না, কিন্তু তাদেরকে আমি বিনীত অনুরোধ করব, বিনম্র অনুরোধ করব, তারাও ভাই আপনারা এগিয়ে আসুন, বুঝতে শিখুন। আমাদের পরিবেশটাকে কোনোভাবে কিন্তু, পরিবেশের ভারসাম্যটাকে কোনোভাবেই কিন্তু নষ্ট করা যাবে না, এটা আমরা আপনাদের কাছে অনুরোধ থাকলো। এবং শুধু তাই নয় যে মাছের জঙ্গল কেটে ভেড়ি করেই চাষ করবে এবং মাছ চাষ করে উন্নতি হবে আর ইনকাম হবে তা নয়। আজকাল অনেক রকম প্রযুক্তি এসে গেছে সুন্দরবনে, সুন্দরবন টাইপের যে জায়গাগুলো আছে সেখানে বিভিন্ন টাইপের, আমি আসছি সেই আলোচনা একটু পরে, যে বিভিন্নভাবে চাষাবাদ করে কিন্তু আমাদের চাষিভাইরা কিন্তু ওখানে খুব ভালো ফলন করছেন এবং তাদের লাইভলিহুড, তাদের জীবিকা কিন্তু অনেক,
0: জীবন জীবিকার মান অনেকটাই
1: উন্নত হয়ে গেছে। তেমনি তো আমি আপনাকে এই প্রসঙ্গে একটা কথা বলি, যেমন সুন্দরবন এরিয়া যখন আমরা আলোচনা করছি, ওখানে একটা প্রযুক্তি আছে যেটাকে বলা হয় ল্যান্ডস্কেপিং এবং আইল কালটিভেশন। আপনাকে আমি জানাচ্ছি, যখন আয়লা হল 2009, তারপরে কিন্তু ওখানকার চাষি ভাইদের সমস্ত চাষযোগ্য জমি কিন্তু যখন নোনা জলে ভরে গেল, তখন তারা কিন্তু ভাবলো যে এবার আমাদের কি হবে। বেশিরভাগ চাষি ভাইরা বা তাদের ছেলেরা তারা কিন্তু ওখানে মাইগ্রেট করে কলকাতা এবং এরকম বড় বড় শহরের দিকে তারা চলে যায় এবং পশ্চিমবঙ্গের বাইরেও তারা চলে যায়, ভাবলো যে চাষাবাদ তো আর হবে না,
0: চাষবাস থেকে বিমুখ
1: হয়ে তারা তখন অন্যরকম একটা জীবিকার জন্য লেবার করা বা কোন জায়গায় কোন বিল্ডিং এর রাজমিস্ত্রির কাজে বা হেল্পার হিসেবে থেকে বা কোন ট্রান্সপোর্ট এজেন্সিতে বিভিন্নভাবে তারা নিজেকে নিয়োজিত করে
0: বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ওরা চলে যায়।
1: তারপরে সেখানে এই যে টেকনোলজিটা যেটা আমাদের আমরা আনতে পেরেছি, আমাদের বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং আমাদের যে ICR যে ইনস্টিটিউট যেখানে সে জায়গায় আছে, তারা যে টেকনোলজিটা নিয়ে এসে প্রযুক্তিটা এনেছে ল্যান্ডস্কেপিং এবং আইল কালটিভেশন, সেটা কিছুই না। একটা নোনা জমি যদি আমি ধরে নিই, এক বিঘা জমি মতো যদি আমি কোন চাষি ভাই ধরুন আছে, চাষি ভাই কি করবে, এক বিঘা জমির অর্ধেক জায়গা সেখানে পুকুর একটা খনন করবে। পুকুর খনন করার পর যে মাটিটা পেল সেই মাটিটা দিয়ে বাকি অর্ধেক জমিতে তারা মাটিটাকে ছড়িয়ে দেবে, পুরো মাটিটা নয়, ওই যে মাটিটা উঠলো তার হাফ মাটি জমিতে ছড়িয়ে দিল, হাফ মাটি দিয়ে পুকুরের চারিদিকে বেঁধে একটা বান তৈরি করে দিল। তাতে কি হলো, মাটিটা কিন্তু উঁচু হয়ে গেল, যে জমিটা উঁচু হয়ে গেল সেই জমিতে কিন্তু বর্ষাকালে ধান চাষ হতে পারে এবং যে পুকুরটা হলো সেই পুকুরের সাইডে যে বাঁধটা হলো সেখানে কিন্তু বিভিন্ন রকমের সবজি চাষ হতে পারে এবং যে পুকুরটা হলো সেখানে মাছ চাষ হতে পারে, হাঁস চাষ হচ্ছে এবং এই টোটাল ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ হচ্ছে। এইরকম মডেল সুন্দরবন এরিয়াতে হাজার হাজার আছে। এইরকম টেকনোলজি যখন এলো আমাদের যে পলিসি মেকাররা তাদের আরো বিভিন্ন, তারা যখন দেখলেন যে এই প্রযুক্তিটা করে চাষি ভাইরা সত্যি ভালো তাদের জীবিকা তাদের মেনটেন করতে পারছে, দেখা গেছে যে মাইগ্রেশন যেটা হতো যে কৃষি থেকে বিমুখ হয়ে বিভিন্ন জায়গায় চলে যাওয়া, সেটা কিন্তু আমরা অনেকটাই চেক করতে পেরেছি। আমার কাছে সংখ্যান আছে, ডেটা আছে, আমি বলতে পারি 70% মতো আমরা কিন্তু সেটা আটকাতে পেরেছি। চাষি ভাইরা কিন্তু এখন ওখানে সেরকম চাষ করছেন এবং আমাদের সরকার থেকে বা আমাদের পলিসি

0: কাদের থেকে বা আমাদের স্কিম থেকে এখন কিন্তু হিউজ বাজেট যাচ্ছে সেই প্রযুক্তিটাকে আরো বিভিন্ন জায়গায় রেপ্লিকেট করার জন্য, এবং চাষি ভাইরা কিন্তু গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করছেন। এবং এই প্রযুক্তিটা শুধু আমাদের রাজ্যে নয়, গোটা দেশে কিন্তু বিভিন্ন ফোরামে আমরা যখন বলি আমরা কিন্তু বিভিন্ন জায়গায় তার একটা মানে বাহবা আমরা পেয়েছি এবং এটা অ্যাকসেপ্টেন্স খুব দারুণভাবে আমরা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। এবং বেশ কিছু চাষি ভাই আমাদের ন্যাশনাল ফোরামে কিন্তু সেখানে তারা কিন্তু সেখানে গিয়ে অনার্ড হয়েছেন, ফেলিসিটেশন পেয়েছেন।
1: ডক্টর রহমান, একটু আপনার কাছে জানতে চাইব, এই যে জলবায়ু পরিবর্তন আজকে কৃষিক্ষেত্রে একটা বড় ভাবনা হয়ে দাঁড়িয়েছে, বিশেষত আমরা যখন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের হয়ে বলব তখন সারা দেশের কথা আপনারা ভাবছেন যে জলবায়ু পরিবর্তন কৃষিক্ষেত্রে কি প্রভাব ফেলছে। তো এই ধরনের কাজ করতে গিয়ে আপনারা কতটা সচেতনতা তৈরি করতে পেরেছেন কৃষক বন্ধুদের মধ্যে?
0: প্রথমে আমি বলি যে কৃষির এই যে কৃষিতে কি প্রভাবটা পড়েছে, একটা দুটো আমি আপনাদের ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স জানাতে চাই। যেমন প্রথমত এই যে জলবায়ু পরিবর্তনের জন্য আমরা দেখেছি যে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার মানে আবহাওয়ার যে তাপমাত্রাটা সেটা কিন্তু প্রায় 1.8 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গেছে। সেটা কিন্তু হ্যাভক, সেটা কিন্তু হিউজ। এরকম ভাবে যদি
1: টেম্পারেচার বেড়ে যাওয়া মানে তো
0: সাংঘাতিক ব্যাপার। এবং আলটিমেটলি কি হবে, আমাদের সমুদ্রের জলস্তরে কিন্তু তাদের কিন্তু রাইজ হয়ে একটা সময় এমন হয়ে যাবে, আমরা সবাই জানি যে 78% আমাদের কিন্তু জলভাগ, 22% স্থলভাগ। এভাবে যদি টেম্পারেচার বাড়তে থাকে, জলভাগ স্ফীত হতে থাকে, তাহলে কিন্তু ধীরে ধীরে স্থলভাগ কিন্তু একটা সময় এমন ভাবে কমে আসবে আমাদের কিন্তু বসবাস করাই কিন্তু দুঃসাধ্য হয়ে উঠবে।
1: ঠিক
0: তেমনি আবার আপনি দেখবেন বর্ষাকালে অনেক সময় বৃষ্টি, আমরা যেমন বলি 8ই জুন হচ্ছে আমাদের বর্ষা আসার দিন, আপনি খেয়াল করে দেখবেন লাস্ট 10 বছরে বর্ষা কিন্তু 8ই জুন আসছেন, আস্তে আস্তে জুনের শেষ হয় বা জুলাই আসে, এটাও কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব। তেমন বৃষ্টি, আর যখন আবার যদি জুলাইতে যদি বৃষ্টি আসে সেই বৃষ্টি কখনো হচ্ছে কখনো হচ্ছে না। আবার আপনি দেখবেন দুর্গাপুজোর সময়, যেটা আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব, সেই উৎসবে কিন্তু আমরা সব বর্ষাতে কিন্তু আমাদের নাজেহাল করে দিচ্ছে, পুজোটাকে মাটি করে দিচ্ছে, এটাও কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব। কারণ বর্ষাকাল জুন থেকে অগস্টের শেষ অবধি বর্ষাকাল হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে বর্ষাকালটা অনেক দেরিতে আসছে, প্রলংড হয়ে যাচ্ছে, অক্টোবর অবধি বর্ষাকাল থেকে যাচ্ছে। এবং আমি আপনাকে আরো বলি, এটা এছাড়া পাশাপাশি কি হচ্ছে, অনেক সময় গাছের ফল মুকুল দেখবেন অনেক সময় আগে চলে এসে গেছে, যে সময় আসার কথা আগে চলে আসছে। আবার এটাও আমি গোটা বিশ্বায়ন যদি বিশ্বে গোটা বিশ্বের চিত্র দিয়ে ধরি আপনাকে বলি, আন্টার্কটিকা যেখানে বরফ ছাড়া কিছু নেই সেখানে দেখা যাচ্ছে যে ঘাস হচ্ছে, এটা হচ্ছে জলবায়ুর পরিবর্তন। এবং চাষি ভাইরা নিজের নিজের মতো করে কিছু ক্রপিং প্যাটার্ন তারা আস্তে আস্তে চেঞ্জ করে ফেলছে। একটু আগে আমি বলেছিলাম সি লেভেল উঠে আসছে, এবং এভাবে যদি চলতে থাকে, আপনি আমি একটা ফ্যাক্টস দিয়ে বলি যে 2050 অব্দি আমরা দেখেছি গোটা দেশের 25 মিলিয়ন শিশু আমাদের কিন্তু ম্যালনারিস্ট মানে অনাহারে তারা কিন্তু মারা যাবে। এবং আমাদের দেশের প্রধান ফসল বলতে আমি রাজ্যের কথা বলছি না, দেশের ফসল যেমন ধান এবং গম, দেখা যাচ্ছে এরকম চলতে থাকলে যে আমাদের শতকরা 30% গমের উৎপাদন কমে যাবে, ধানের 25-15% উৎপাদন ক্ষমতা কমে যাবে। এবং এই যে প্রভাবটা আমাদের জলবায়ু পরিবর্তনের কৃষির উপরে, এটা কিন্তু আমাদের ভাববার সময় কিন্তু এখন এসে গেছে।
1: তাহলে তো আপনি বলছেন যে এই যে অবস্থাটা চিত্রটা তুলে ধরলেন, এ তো দেশের পক্ষে মঙ্গলজনক একেবারেই নয়, কারণ এতে করে তো দেশের আর্থিক অবস্থা নেবে যাবে অনেকটাই
0: নেবে যাবে,
1: কৃষকদের রুজিরুটি অনেকটাই খারাপ হয়ে যাবে।
0: এবং সে কারণেই প্রতিনিয়ত আমরা বিজ্ঞানীরা আমাদের যে সংস্থার অধীনে আমরা কাজ করি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ, সেখান থেকে বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যাতে জলবায়ু পরিবর্তনটার সঙ্গে সঙ্গে কৃষির উপরে যে প্রভাবটা পড়ছে সেই প্রভাব কৃষি জলবায়ু পরিবর্তনটা কিছুটা হলে কন্ট্রোল করলে পুরোটা আমরা কন্ট্রোল করতে পারবো না,
1: অনেকটাই আমাদের হাতের বাইরে
0: অনেকটাই আমি বলবো 70% আমাদের হাতের বাইরে। কিন্তু আমাদের কি করতে হবে, কৃষি কাজটা তো চালিয়ে যেতে হবে। আমাদের দেশে আমি আপনাকে একটা ফ্যাক্টস ফিগার বলে দিই, আমাদের দেশে জনসংখ্যা যতটা আছে প্রতি বছর জনসংখ্যা কিন্তু আমাদের 2-3 কোটি জনসংখ্যা বাড়ছে, তাহলে আমাদের জমির পরিমাণ কিন্তু কমছে, মানে বাড়ছে না কমছে, তাহলে আমাদের আমাদের ফসল কিন্তু ফলন বাড়াতে হবে, কিন্তু আবার জলবায়ু পরিবর্তনে নতুন করে একটা সমস্যা তৈরি করেছে।
1: সেই ক্ষেত্রে ডক্টর রহমান, যে আপনারা যারা রয়েছেন আইসিআর এর কৃষি বিজ্ঞানী এবং যারা ধরুন বিভিন্ন প্রকল্প প্রণয়ন করছেন কৃষক বন্ধুদের কল্যাণার্থে, রয়েছে আমাদের বিভিন্ন বিভাগে যে সমস্ত কৃষিবিদ যারা খুবই মানে বিবেচক, তো তারা কি ভাবছেন, এর ভূমিকা কি রয়েছে?
0: আমি একটু আগে বলছিলাম

0: যে আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের তরফ থেকে এক নেটওয়ার্ক প্রজেক্ট করা হয়েছে, যেটা এই টোটালি যারা কাজ করবে এই জলবায়ু পরিবর্তনের সঙ্গে যে কৃষির সঙ্গে যে কৃষির যে কৃষির যে এফেক্ট, কৃষির যে প্রভাব এই জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যাতে আমাদের সাস্টেনেবল বা সমতা বজায় রেখে চাষাবাদ করতে পারি তার জন্য একটা ন্যাশনাল নেটওয়ার্ক প্রজেক্ট আমরা লঞ্চ করেছি, যেটাকে বলা হয়, আমি বলবো ইংরেজিতে বলছি, ন্যাশনাল ইনোভেশনস ইন ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচার। জলবায়ু পরিবর্তনের সঙ্গে কৃষির যে যাতে কৃষিটাকে সঠিকভাবে চালাতে হবে তার জন্য একটা ন্যাশনাল নেটওয়ার্ক প্রজেক্ট আমরা লঞ্চ করেছি, এবং এই সেই প্রজেক্টটা কিন্তু আমাদের গোটা দেশেই চলছে এবং আমাদের রাজ্যেও কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা প্রজেক্টটা চালাচ্ছি। সেখানে কি, সেখানে এই প্রজেক্টটা কি করছে, আমাদের যতগুলি কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে আমাদের রাজ্যে আপাতত তিনটি কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে মডেল কিছু তৈরি করেছি, যে একটু আগে বলেছিলাম আমাদের চাষাবাদ করার জন্য মেন তিনটে চারটে জিনিস কি, সেটা হচ্ছে ন্যাচারাল রিসোর্স, সেটা কি জল এবং বায়ু, এগুলোকে ম্যানেজ করা। আরেকটা হচ্ছে ক্রপ প্রোডাকশন, ফলন, চাষ ফলন। এই যে বিভিন্ন যে আমাদের মডিউল, এই মডিউলের উপরে কিন্তু আমাদের প্রজেক্ট কাজ করছে। এবং কৃষি বলতে, ভারতীয় কৃষি বলতে আমরা কিন্তু শুধু চাষাবাদ নয়, আমাদের কিন্তু লাইফ স্টক মানে অ্যানিমাল হাজবেন্ডরিটাও কিন্তু আমাদের
1: মানে কৃষি এবং সংশ্লিষ্ট যে সমস্ত দপ্তরগুলো রয়েছে, যে সেটা প্রাণী পালন হতে পারে, সেটা মাছ চাষ হতে পারে বা রেশম চাষ হতে পারে, সমস্ত কিছু মিলিয়ে। আচ্ছা, এতে ডক্টর রহমান, চাষিরা ঠিক কতটা লাভবান হচ্ছে?
0: লাভবান হচ্ছে আমি আপনাকে বলবো, যেমন বিভিন্ন স্ট্রেস কি, যেমন একটু আগে বলেছিলাম যে অসময়ে বৃষ্টি ফ্লাড হচ্ছে, অসময়ে খরা ড্রাউট হচ্ছে, তারপরে আয়লার টাইপের যেগুলো হচ্ছে তাতে জমি নোনা জমি হয়ে যাচ্ছে। সেরকম আমাদের বিজ্ঞানীদের প্রতিনিয়ত চেষ্টায় আমরা বিভিন্ন রকম ভ্যারাইটি তৈরি করতে পেরেছি, যেখানে খরা থাকছে সে খরাপ্রবণ কিছু ধানের ভ্যারাইটি, আমি একটা দুটো নাম বলছি, সহভাগী, অঞ্জলি, A404, নবীন, অভিষেক, নতুন কিছু ভ্যারাইটি আমরা এনেছি যেগুলো যেখানে খরাপ্রবণ এরিয়াতে কিন্তু এই ধানগুলি চাষ করলে তারা কিন্তু অল্প জলেও চাষ হয় এবং একটু তাড়াতাড়ি হয়। অন্য ধান চাষ, ধান যেগুলো 130 দিন বা 140 দিন লাগে, এটা কিন্তু 120 দিনের মধ্যে চাষাবাদ হয়ে যাচ্ছে। তেমনি একটু আগে বললাম যে লবণাক্ত জমি যেখানে হচ্ছে, সেই লবণাক্ত জমিতেও ধান কিছু আমাদের ধান চাষ করছে, তার কিছু ভ্যারাইটি যেমন ক্যারি ধান 5, উষার ধান 3, SR 268, জারাভা, গীতাঞ্জলি, এরকম কিছু নতুন নতুন ভ্যারাইটি, নতুন নতুন জাত এসে গেছে যেগুলো ওই নোনা জমিতেও চাষ হচ্ছে। আবার তেমনি যেখানে বন্যা হচ্ছে, বন্যা প্রবণ এরিয়া, বন্যা প্রবলিত এরিয়া যেগুলো, সেখানে কিন্তু স্বর্ণ, সাবওয়ান, সবিতা, এই ভ্যারাইটিগুলো আসে, তারা কিন্তু অন্য ধান যেমন জল যদি তাদের প্রায় ডুবে যাওয়া অবস্থাতেও কিন্তু এই ধানগুলো চাষ করা যায়। তেমনি আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলা কিন্তু এই ব্যাপারে খুব ভালো কাজ হচ্ছে।
1: আচ্ছা, একটু কি আমাদের বলবেন, এই যে আপনি বললেন এটা যে চাষি বন্ধুরা লাভবান হচ্ছে, এটা কি শুধুমাত্র আমাদের রাজ্য বা আপনাদের যে এলাকাধীন যে সমস্ত অঞ্চল রয়েছে তার কথা বলছেন নাকি সমগ্র ভারতের চিত্রটা?
0: আমি সমগ্র ভারতের কথাই বলছি, আমি যে প্রজেক্টের কথা একটু আগে বললাম, আমাদের গোটা দেশে 151খানা কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে কিন্তু এই কাজগুলো আমরা করছি। সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে 3টি কৃষি বিজ্ঞান কেন্দ্রে কিন্তু এই প্রজেক্টটা চলছে, এবং এই প্রজেক্টটা শুধু কেভিকে 3টে চলা মানে এটা নয় যে তিনটি জায়গাতেই কাজ হবে। আমরা সেখানে যে বিভিন্ন এক্সটেনশন স্কিম যেগুলো, এক্সটেনশন এজেন্সি যেগুলো আছে, এবং আমাদের এই রাজ্যে যে এগ্রিকালচার ডেভেলপমেন্ট যে বডি আছে তাদের সঙ্গে কিন্তু কোলাবোরেশন নিয়ে, যাতে এই টেকনোলজিগুলো, এই প্রযুক্তিগুলো অন্য অন্য জায়গাতেও আমরা করতে পারি, সেটা কিন্তু কাজ চলছে। এবং আশা করি আগামী 5 বছরের মধ্যে গোটা রাজ্যে কিন্তু এই প্রযুক্তিগুলো আমাদের সবার সমস্ত চাষিভাইদের কাছে পৌঁছে যাবে।
1: ডক্টর রহমান, তাহলে আজকের এই আলোচনা থেকে এটা তো খুব পরিষ্কার হয়ে গেল যে জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিক্ষেত্রে একটা কিন্তু ব্যাপক পরিবর্তনের মুখে আমরাও পড়ে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বিপদের সম্ভাবনা বা ঝুঁকির থেকে যাচ্ছে। তো প্রশ্ন হচ্ছে, যারা সরাসরি কৃষিকাজের সঙ্গে যুক্ত, অর্থাৎ আমাদের সেই কৃষক বন্ধুগণ বা চাষি বন্ধুরা, তারা কতটা এ সম্পর্কে ওয়াকিবহাল, তাদের কাছে কতটা সচেতনতা পৌঁছে দেওয়া গেছে, এ বিষয়ে কিছু বলবেন কি?
0: হ্যাঁ, আমি আসছিলাম, এটা তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমাদের এই প্রযুক্তি বা আমাদের যে রিসার্চ টেকনোলজি যেটা হচ্ছে সেটা তো চাষি ভাইদের কাছে পৌঁছতেই হবে। আমি সমস্ত চাষি ভাইদের কাছে এটি জানাবো, আমাদের রাজ্যের প্রতিটি জেলাতে কিন্তু এক একটা করে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে। চাষিভাইদের কাছে এটি অনুরোধ করব, এই কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রতিনিয়ত কিন্তু ট্রেনিং প্রোগ্রাম, অ্যাওয়ারনেস ক্যাম্প কিন্তু হয়, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের যে কৃষির উপর যে প্রভাব, এর উপরে কিন্তু ট্রেনিং প্রোগ্রাম প্রতিটি কৃষি বিজ্ঞান কেন্দ্রে কিন্তু হচ্ছে রেগুলার ওয়েতে।

0: রবিদের কাছে এটি আমার অনুরোধ, আপনারা আসুন আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করুন এবং সেখানে ট্রেনিং প্রোগ্রামে অ্যাওয়ারনেস ক্যাম্পে পার্টিসিপেট করুন, আপনারা জানুন প্রযুক্তিগুলো, ডেমনস্ট্রেশন প্রোগ্রামে অ্যাটেন্ড করুন। এবং আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের এটাই একটা কাজ, ট্রেনিং এবং ডেমনস্ট্রেশন চাষি ভাইদের ইনভলভ করে করা, এবং এভাবে কিন্তু সমস্ত আশা করি আগামী কয়েক বছর, দু তিন বছরের মধ্যে আমরা মোটামুটি পশ্চিমবঙ্গের চাষি ভাইদের কাছে থ্রু কৃষি বিজ্ঞান কেন্দ্র আমরা পৌঁছে যেতে পারবো এই প্রযুক্তিগুলো নিয়ে।
1: ডক্টর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, তাহলে এতক্ষণ আমরা শুনছিলাম যে কৃষি ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের গুরুত্ব, আর এ বিষয়ে আমাদের বিশেষজ্ঞের মতামত রাখলেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ আটারি কলকাতার প্রধান বিজ্ঞানী ডক্টর ফিরোজ এইচ রহমান।
0: নমস্কার।
2: ক্ষেত খামারের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশ্রম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন, লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন আপনার স্বাস্থ্য। এই অনুষ্ঠানে শুনবেন এই সময় শিশুর উপযুক্ত আহার, এ বিষয়ে বলবেন ডক্টর উর্মিলা পিল্লাই রায়।

0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন এই সময়ে শিশুর উপযুক্ত আহার। বলছেন শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক উর্মিলা পিল্লাই রায়।
1: ডাক্তারবাবু, বাবু কিছু খেতে চাইছে না। ফুটফুটে দুষ্টুমিষ্টি হাসি নিয়ে বাবু নিজের আঙুল নিয়ে এক মনে খেলা করছে। এই ছবিটা কম বেশি সব ডাক্তারবাবুর চেম্বারেই আজকাল দেখা যাচ্ছে। শিশুদের যে কোনো অসুবিধার বহিঃপ্রকাশ হয় অরুচি, হয়তো সেটাই তাদের মতো করে জানান দেবার সবচেয়ে সহজ রাস্তা। গরমে পরিবেশগত কারণে যে অসুবিধাগুলো হয় তার একটা বড় কারণ অতিরিক্ত ঘাম এবং তার দরুন শরীরে জল এবং নুন জাতীয় জিনিসের ঘাটতি, যা কিনা দেয় প্রবল অস্বস্তি। শিশুদের ঘামের ধারাটা একটু অন্যরকম। বড়দের তুলনায় ওদের ঘাম হয় অনেক বেশি, বিশেষত মাথা ঘেমে যায় খুব তাড়াতাড়ি। যদি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন শিশুদের শরীরের অনুপাতে মাথার আয়তনটা অনেকটাই বড়, তাই মাথা ঘেমে ওঠে শরীরের তুলনায় অনেক তাড়াতাড়ি, যার ফলে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায়। তাই এই সময় দরকার পড়ে অতিরিক্ত জলের। খাবারের অরুচি মেটাতে বারে বারে বুকের দুধ খেয়ে তারা তেষ্টা মেটায়, যাদের মায়েরা এখনও স্তন্যপান করাতে পারেন। পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই যা প্রাকৃতিক উপায় খিদে বাড়ায়, তাই অকারণে জোর করে কোনো সুফল পাওয়া যায় না। উপরন্তু ওতে আরও জেদ বাড়ে, মুখ থেকে খাবার ফেলে দেয় অথবা বমিভাব তুলতে থাকে। প্রকৃতি আমাদের থেকে অনেক বিচক্ষণ। গরমকালে যেসব ফল বা সবজি বাজারে পাওয়া যায়, যেমন আম, জাম, তালশাঁস, তরমুজ, লিচু, তারা বেশিরভাগই হয় খুব রসালো আর সুস্বাদু। গরমের ফলগুলোতে থাকে যথেষ্ট পরিমাণে জল এবং নানান খনিজ পদার্থ, তাই গরমকালে শিশুকে এইসব ফল খাওয়ান। ফলে থাকে ফাইবার বা আঁশ জাতীয় জিনিস এবং ভিটামিন, যা শরীরের জন্য খুবই উপকারী। শিশুকে দিন পর্যাপ্ত পরিমাণে জল এবং নানান ধরনের তরল, ডাব, ঘোল, নানান রকম ঘরে তৈরি করা শরবত ইত্যাদি। জলের মধ্যে গ্লুকোজ অথবা ওআরএস মিশিয়ে দিতে পারেন মাঝে মাঝে। খাবারের মধ্যে ভাত বা ভাত জাতীয় খাবার যেমন মুড়ি, চিড়ে খুবই সহজ পাচ্ছ। ডালে থাকে প্রোটিন এবং আরও অনেক খাদ্যগুণ। ভাত ডাল পেটের পক্ষেও খুব ভালো। দই জাতীয় জিনিস শরীরের জন্য, বিশেষত আমাদের পাচন অঙ্গের জন্য খুব উপকারী। দই থেকে আমরা অনেক উপকারী ব্যাকটেরিয়া পাই, যা আমাদের শরীরে উপকারী ভিটামিন, রোগ প্রতিরোধ ক্ষমতা, হজম শক্তি বাড়ানোর উপাদান তৈরি করতে সাহায্য করে। গরমকালের পরে পরেই আসে বর্ষাকাল। বর্ষার আবির্ভাব এনে দেয় সাময়িক স্বস্তি নিঃসন্দেহে, কিন্তু বর্ষাকালে কিছু ব্যাপারে অতিরিক্ত সচেতনতা হয়ে যায় খুব জরুরি, বিশেষত পানীয় জলের ব্যাপারে। শিশুদের এবং নিজেদের পানীয় জলের ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন। বাজারে শাক সবজি ফল পরিষ্কার পানীয় জল দিয়ে ধুয়ে তবেই ব্যবহার করবেন। শিশুদের পানীয় জল যথাযথভাবে ফুটিয়ে নেওয়াই শ্রেয়। বর্ষাকালে কৃমির সংক্রমণ হয় অন্য সময়ের তুলনায় অনেক বেশি, তাই শাক জাতীয় সবজি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে ঠিকমতো রান্না করে খাওয়া উচিত। গরমকালে এবং বর্ষাকালে শিশুকে টাটকা খাবার দেবার চেষ্টা করবেন। বাজারে তৈরি খাবার না দেওয়াই ভালো। বর্ষাকালে দুধের কৌটো বা বাজারে তৈরি খাবারের প্যাকেটে অতিরিক্ত ময়েশ্চার বা বাষ্প ঢুকে যায়, যার ফলে তার গুণগত মান নষ্ট হতে পারে, কখনো কখনো ছত্রাক গজাতে পারে, তাই এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। এই সময় পেটের অসুখের প্রবণতাও কিন্তু খুব বেড়ে যায়। তাই সংক্ষেপে বলি, গরমে এবং বর্ষায় শিশুর খাদ্যে ফল, সবজি, হালকা ঘরে তৈরি সহজপাচ্য খাবার, প্রচুর পরিমাণে জল এবং নানান রকম পানীয় রাখুন। শরীর তার চাহিদা অনুযায়ী খাদ্য গ্রহণ করে, তাই অকারণে জোর করবেন না। যেসব মায়েরা বুকের দুধ খাওয়ান, তারা নিজেদের পুষ্টির দিকে নজর দিন। দুবছর বয়স পর্যন্ত শিশুরা তাদের প্রয়োজনীয় পুষ্টির অনেকটাই মাতৃদুগ্ধ থেকে পেয়ে যায়, তাই মায়েরা নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দিন। মায়েদের প্রয়োজন সুষম আহার এবং পর্যাপ্ত পানীয়। সুস্থ মায়েরাই তৈরি করে শিশুর সুস্বাস্থ্য এবং দেশের মজবুত ভবিষ্যৎ।
0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন এ সময়ে শিশুর উপযুক্ত আহার। বললেন শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক উর্মিলা পিল্লাই রায়।
2: এতক্ষণ শুনলেন আপনার স্বাস্থ্য। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন আজকের আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠানের কথা।

সন্ধ্যে সাতটায় শুনবেন যুববাণী থেকে অনুষ্ঠান গানের সুরে, উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। রাত 9:15 বিশ্ব পরিক্রমা, রাত 9:45 ছায়াছবির গান, রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে সেতার পরিবেশন করবেন দীপশঙ্কর ভট্টাচার্য, রাগ আভোগী, তবলায় সহযোগিতা করবেন সমীর নন্দী। রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

আজকের হারানো দিনের গানের বিষয়। সুরে তালে বেশ এগোচ্ছে গান, শ্রোতারা আন্দাজ করে রেখেছেন কে কেমন হবে, সঞ্চারী আভোগ, হঠাৎই চেনা ছকে বদল, শিল্পীর কণ্ঠে অদ্ভুত নড়াচড়ায় হিল্লোল খেলে যায় সভাঘরে, এক ঝটকায় যেন কেটে যায় অডিয়েন্সের শিথিলতা। তবে এ কৃতিত্ব কেবল কণ্ঠশিল্পীর নয়, সুরকারের কল্পনার জাদু হল প্রাইম ফ্যাক্টর। গিটকিরি বলি বা টুইস্ট, কিছু শিল্পী বা গানের পরিচিতি ঘটে স্রেফ এই চমৎকারের জন্য। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে কিশোর কুমার, এই আর্টে পারদর্শী হাতে গোনা কয়েকজন, এমন শিল্পী আর শিল্পের বৈচিত্র্য নিয়ে হারানো দিনের গান। সঙ্গে প্রিয়াঙ্কা ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত ১১টায়।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন যুববাণী থেকে অনুষ্ঠান গানের সুরে, উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত।

সারাদিনের ব্যস্ততা ক্লান্তির অনুভূতি দূরে সরিয়ে নিয়ে এলাম তোমার জন্য। যুববাণীর গানের সুরে অনুষ্ঠানে তোমার যুববাণীর বন্ধু প্রান্তিকা, আর সাথে আছে যুববাণীর শিল্পী বন্ধুদের কণ্ঠে আধুনিক বাংলা গানের ডালি। তাহলে কথা না বাড়িয়ে তোমার জন্য রইল পরপর গানের ডালি, শিল্পী বন্ধু ত্রিপর্ণা চন্দ্রের কণ্ঠে শুনে নেব আমরা গান।

এতক্ষণ শুনছিলাম আমরা শিল্পী বন্ধু ত্রিপর্ণাচন্দ্রের কণ্ঠে। এরপর আমরা আরও একটি গান শুনে নেব আমাদের যুববাণীর শিল্পী বন্ধু ত্রিপর্ণাচন্দ্রের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলাম আমরা শিল্পী বন্ধু ত্রিপর্ণার কণ্ঠে গান। এরপর আমরা শুনব আমাদের যুববাণীর শিল্পী বন্ধু উর্বী সাহার কণ্ঠে আধুনিক গানের ডালি।

এতক্ষণ আমরা শুনছিলাম আমাদের শিল্পী বন্ধু উর্বি সাহার কণ্ঠে আধুনিক গান। আর এবার আমাকে ঘড়ির কাঁটা বলছে যে বিদায় তো নিতেই হবে, কিন্তু বিদায় কিভাবেই নেওয়া যায়? বিদায় নিতে নিতে তো গান আমরা শুনবই, আর গান শুনতে আমরা সকলেই চাই, গান শুনব, যেতে যেতে তোমাদেরকে আরও গান শুনিয়েই যাব। যদিও আরও গান নেই, লাস্ট গান অর্থাৎ আমাদের যুববাণীর শিল্পী বন্ধু উর্বি সাহার কণ্ঠে এই শেষ গানটি তোমার জন্য থাকবে। ততক্ষণ ভালো থেকো সকলে, দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে, অথবা আবারও এই একই গানের অনুষ্ঠানে তোমার সঙ্গে আমি থাকব, যুববাণীর বন্ধু প্রান্তিকা। আর রইল এখন তোমার জন্য এই গানটি।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান গানের সুরে। উপস্থাপনায় ছিলেন প্রান্তিকা দাশগুপ্ত।

জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানো ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00 শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00 কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে কলকাতার ডায়েরি। প্রতি শুক্রবার ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, জ্বালানি, নিরাপত্তা, ওষুধ এবং এআই সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন যে জাপানের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে বিনিয়োগ অন্যতম প্রধান চালিকাশক্তি। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের শেড ভেঙে 17 জনের মৃত্যু এবং একাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করেছে। ফিফা বিশ্বকাপে রাউন্ড অফ 32 ম্যাচে আজ রাতে লস অ্যাঞ্জেলসে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া।

0: আসছে বিস্তারিত খবরে। ভারত ও জাপান অর্থনীতি, জ্বালানি, নিরাপত্তা, ওষুধ শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে আজ বিকেলে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক শীর্ষ সম্মেলনে মত বিনিময় করেছেন। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বর্তমান সময়ে বিশ্বাস হল আসল সম্পদ। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভারত ও জাপানকে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, মুক্ত অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দুই দেশের কাছে অভিন্ন অগ্রাধিকারের বিষয়।
1: আজ ভারত ও জাপান দোনোই বিশ্ব কি সবসে বড়ি ইকোনমিজ মে সে হ্যায়, এক ফ্রি প্রসপারাস আর রুলস বেসড ইন্ডো প্যাসিফিক হামারি সাঝা প্রাথমিকতা হ্যায়। ক্ষেত্র কি সবসে বড়ি ডেমোক্রেটিক আর মার্কেট ইকোনমিজ কে রূপ মে আজ হমনে কই মহত্বপূর্ণ পহল কি হ্যায়। ইনসে হম মিলকর পুরে ক্ষেত্র মে শান্তি স্থিরতা আর প্রগতি কা মার্গ প্রশস্ত করেঙ্গে।
0: এদিকে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানান, জ্বালানি ও অর্থনৈতিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে বৈঠকে অত্যন্ত ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। বিদেশ সচিব জানান, বার্ষিক শিখর সম্মেলনের সময় চূড়ান্ত হওয়া বহু সিদ্ধান্তই মূলত অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, দুই দেশের আলোচনায় উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবনের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। বিক্রম মিশ্রী বলেন, আগামী বছর ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 75তম বার্ষিকী উদযাপিত হতে চলেছে।
2: Leaders reflected on the very strong foundation of our bilateral ties across multiple sectors, including trade and investment, economic security, defense, supply chain resilience, technology, innovation, and people-to-people exchanges. And both leaders acknowledged the role that our special strategic and global partnership plays insofar as peace, prosperity, and stability in the Indo-Pacific and even beyond is concerned.
0: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ বলেছেন যে জাপানের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে বিনিয়োগ অন্যতম প্রধান চালিকা শক্তি। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভাষণে শ্রী গোয়েল বলেন, ভারতের দক্ষ কর্মী বাহিনীর জন্য নতুন সুযোগে দরজা খুলে যাচ্ছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সবার জন্য সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করার উপর সরকার লাগাতার জোর দিচ্ছে।
3: It's a partnership that has many dimensions. Trade also is an important element of this partnership, particularly given our complementary strengths. What we get from Japan are largely technology-driven products. What we sell to Japan are also value-added products. We are not selling raw materials or intermediates. We are selling high-quality, precision-engineered material, auto component, electronic component. So, in effect, this particular relationship has both the trade and investment dimension.
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল নবনির্বাচিত বিধায়কদের সংসদীয় বিধানসভার বিভিন্ন কাজকর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া। লোকসভা সচিবালয় জানিয়েছে, বিধায়ক, স্পিকার বা প্রিসাইডিং অফিসার এবং সংসদীয় বিশেষজ্ঞদের মতো অভিজ্ঞতা বিনিময়ের একটি অন্যতম মাধ্যম হয়ে উঠবে এই কর্মসূচি। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রোধে গৃহীত ব্যবস্থা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বৈঠকে বসতে চলেছে। আগামী মঙ্গলবার নতুন দিল্লিতে প্রস্তাবিত এই বৈঠকে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও রাজ্য পুলিশের ডিজি উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও এই বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামে শেড ভেঙে কমপক্ষে 17 জনের মৃত্যু এবং একাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করেছে। স্বতঃপ্রণোদিত এই অভিযোগপত্রে আবাসনের নকশায় ত্রুটির ফলে দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। কমিশন রাজ্যের মুখ্য সচিব, পুলিশ কমিশনার এবং পুর কমিশনারের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। তদন্তের গতি, প্রকৃতি এবং আক্রান্তদের অর্থ সহায়তা দেওয়ার বিষয়টিও রিপোর্টে উল্লেখ করতে হবে। বিভিন্ন দপ্তরের কাজ, বিনিয়োগ এবং কর্মসংস্থানের পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পশ্চিমবঙ্গ সরকার শ্বেতপত্র প্রকাশ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এই জন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে দুটি ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। দলের নির্বাচনী প্রতীক এবং তহবিলের নিয়ন্ত্রণ চেয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা

0: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দর্শন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক আজ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকে বেরিয়ে ঋতব্রত সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, তৃণমূল কংগ্রেস দল নির্বাচনের আগে একটি ব্যক্তিগত কোম্পানিতে পরিণত হয়েছিল। বিপুল দুর্নীতির বিরুদ্ধে মানুষ নির্বাচনে জনমত দিয়ে সরকার বদল করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফও আনুষ্ঠানিকভাবে 2025-26 অর্থবর্ষের জন্য ইপিএফ জমার উপর 8.25% সুদের হার ঘোষণা করেছে। ইপিএফ স্কিম 1952 অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অনুমোদনের পর এই সুদের হার ঘোষণা করা হয়েছে। ত্রিপুরার আগরতলায় রাজ্যস্তরে বিকশিত ভারত জিরামজি প্রকল্পের আজ সূচনা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের শ্রমমন্ত্রী টিঙ্কু রায় বলেন, নতুন প্রকল্পটির আওতায় প্রতিটি যোগ্য গ্রামীণ পরিবারকে বছরে 125 দিন পর্যন্ত মজুরি ভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া হবে। গ্রামীণ রোজগারকে শক্তিশালী করতে এবং স্বনির্ভরতা বাড়াতে তিনি একে একটি বড় পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক শিশুদের অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। এই পুরস্কারের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই। মন্ত্রক জানিয়েছে, আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান awards.gov.in এই অনলাইন পোর্টালের মাধ্যমে মনোনয়ন জমা দিতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর মাধ্যমে পরোক্ষ আলোচনা বৈঠক গতকাল দোহায় শেষ হয়েছে। কাতার সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আলী খামেনের শেষকৃত্যের পর উভয় পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেই অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আগামীকাল ইরান যাচ্ছেন। তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক আজ দেশের আকাশসীমার চারপাশে 22টি চীনা সামরিক বিমানের উপস্থিতির অভিযোগ করেছে। এই 22টি বিমানের মধ্যে 20টি সীমান্ত রেখা অতিক্রম করে তাইওয়ানের উত্তর, মধ্য এবং দক্ষিণ পশ্চিম এলাকায় প্রবেশ করে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, চীন ক্রমাগত তাইওয়ানের চারপাশে সামরিক তৎপরতা বাড়িয়ে চলেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 17 জন অসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছে 90 জনের বেশি। কিয়েভের প্রায় 30টি স্থানে ক্ষয়ক্ষতির খবর মিলেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে নিম্নচাপটি আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে আগামীকাল থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফিফা বিশ্বকাপে আজ রাতে লস এঞ্জেলসের ইংলেরউড স্টেডিয়ামে রাউন্ড অফ 32 ম্যাচে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। শেষ 32-এর অন্যান্য ম্যাচে আগামীকাল সকালে টরন্টোয় পর্তুগাল খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। ভ্যাঙ্কুভারে আলজেরিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন যে, জাপানের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে বিনিয়োগ অন্যতম প্রধান চালিকা শক্তি। ফিফা বিশ্বকাপে রাউন্ড অফ 32 ম্যাচে আজ রাতে লস এঞ্জেলসে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। খবর এখনকার মতো শেষ হলো।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আধুনিক বাংলা গান। আজকের প্রথম শিল্পী অনসূয়া চৌধুরী।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। বাংলা ব্যান্ডের গানের এই অনুষ্ঠানে আজ ভেবেছি একটু নদী, মাঝি আর মেঘের মাঝখানে ঘোরাফেরা করি। একে তো বর্ষাকাল, আষাঢ় মাস, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। এই যে মেঘ বৃষ্টির লুকোচুরি খেলা, তার মাঝখানে নদীর বুকে যদি ঢেউ জাগে আর সে ঢেউ যদি আমাদের মনের কোণে একটু দোলা দিয়ে যায়, তবে তো ভূমির সঙ্গে সঙ্গে, মানে ভূমি ব্যান্ডের গানের সঙ্গে সঙ্গে একটু কান পাততে ইচ্ছে করবেই নাকি। তাহলে শুরুতে ভূমি ব্যান্ডের গান।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বাংলা ব্যান্ডের গান। এবার ঢেউয়ের তালে তালে মাদুলির সুরে চলুন ঘুরে আসি।

নদী থেকে এবার যদি মেঘের দিকে যাওয়া যায়, যে মেঘ রাঙা আলোয় একেবারে বউ সেজে থাকে, সেই মেঘের বউয়ের গানে গানে পরশ পাথর এবার রইল আপনাদের জন্য।

মেঘের বউকে দিনে আর রাতে যতই সূর্য আর চাঁদ পাহারা দিক না কেন, আমাদের হাতে আর একদম বেশি সময় নেই, শেষ গানে যাব। অঝোরধারা বৃষ্টি আর চাঁদের আলো মাখা এই গান শোনাব রাজর্ষি শীলের কণ্ঠে।

বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

সহজ সরল কথায় একেবারে আটপৌরি সুর। এ গানটি লিখেছেন অমৃত লাল বসু এবং গিয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। বাগবাজারের গান নামে একটি অ্যালবামে রয়েছে এ গান। তবে যে কথা বলছিলাম, আজকে তো কথা বলবো ভেবেছি অমৃত লাল বসুকে নিয়ে। তিনি তো বহুমুখী প্রতিভার অধিকারী একজন মানুষ ছিলেন, তাই যখন চাকরি করেছেন সে সময়ে তার মাথার মধ্যে ঢুকলো অভিনয়ের পোকা। এই মনোবাঞ্ছা পূরণ করতেই নাট্য দলে ভিড়ে গেলেন। তবে জানা যায় সিরিয়াস অভিনয়ের চেয়ে সিরিয় কমিক ভূমিকায় তার অভিনয় নাকি যাকে বলে অনবদ্য ছিল। তবে কি বলুন তো, তিনি ছিলেন বনেদি পরিবারের সন্তান, তাই এমন এক পরিবারের সন্তান হয়ে থিয়েটারে অভিনয় করবে তার জন্য অনেক গঞ্জনা তাকে সহ্য করতে হয়েছে। তবে তিনি তো দমে যাওয়ার পাত্র নন। নীলদর্পণ নাটকে শৈরিন্দ্রী হয়ে রঙ্গমঞ্চের পাদ ও প্রদীপের নিচে তো এলেন, শুরু করলেন নাটক রচনা, লিখেও ফেললেন পাঁচ পাঁচখানা নাটক, আর তারপর অভিনয় থেকে চলে এলেন নাট্য পরিচালনায়।

তবে শ্রোতা বন্ধু, নাট্যসাহিত্যের ইতিহাস তাকে সবথেকে বেশি মনে রেখেছে প্রহসন রচনার জন্য। আর এই প্রহসন রচনায় অমৃতলালীর জুড়ি আছে বলে কেউ মনে করেন না। তবে এখানেই শেষ নয়, কবিতা রচনাতেও তার হাত যশ কিছু কম ছিল না। সেক্ষেত্রে তিনি আধুনিক শব্দের বদলে একেবারে ঘরোয়া সুমিষ্ট শব্দ চয়ন করেই কবিতা সাজাতেন। আর গান রচনার কথাই বা ভুলি কি করে, তার এক একটি গান এতটাই মনের কাছাকাছি আমাদের। তার খাসমহল নাটকের ওই গানটি মনে পড়ে? শুনুন না রিদ্ধি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

ব্রিটিশ আমলের প্রহসন ধর্মী এই নাটকে তিনি মূলত বাঙালি জাতির অলসতা, তাদের কাজ না করার ইচ্ছেকেই খোঁচা দিয়েছেন, যাকে বলে ব্যঙ্গের ছলে করম ধরেছেন। আসলে তিনি মনে করতেন যে বাঙালি জাতির মধ্যে যদি আত্মসম্মানের জায়গাটা না তৈরি করা যায়, সে ব্যাপারে যদি তাদের সচেতন না করা যায়, তাহলে কিছুতেই দেশপ্রেমের পাঠ তাদের দেওয়া যাবে না। ওই যে মুখেনো মারিতং জগৎ, তাদের এই মানসিকতা অমৃতলাল মোটেই পছন্দ করতেন না, আর সেজন্যই তাদের ব্যঙ্গ করে একের পর এক কবিতা ও নাটক লিখেছেন। এছাড়াও বাঙালির প্রধান দুর্বলতার জায়গা যে মাত্রাতিরিক্ত রাজনীতির প্রতি আকর্ষণ, তা বুঝেই বোধ হয় অমৃত মদিরায় তিনি লিখে ফেললেন একটি মজার ছড়া। শুনবেন নাকি? শুনুন তবে। খাইয়া গোড়ার কিক, জেগে ওঠে পলিটিক, শিখের বাহুর বল এলো রসনায়, চাটুজ্যে বনার্জি বসু, খেলারাম ফেলু রাসু, প্রস্তুত ঘোষার শনে রণ ঘোষণায়। এখানেই তাঁর মানে অমৃতলাল বসুর রসরাজ উপাধির সার্থকতা। আজ তাকে নিয়ে কথা বলছিলাম, তবে সময় একেবারে শেষ, তাই যেতে যেতে রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে তারই লেখা একটি মজার গান

রসরাজির লেখা আর তারই সুর করা নয়, তার লেখা কিছু গান এবং তার জীবনের দু চার কথা নিয়ে আজকে যে কথা এখানে অনুষ্ঠান সাজিয়েছিলাম সেই অনুষ্ঠান সময়ে একেবারে শেষ হওয়াই শেষ করতে হচ্ছে। আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সেজে উঠবে কথায় গানে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি প্রিয়াঙ্কা। কথায় গানে অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। সঙ্গে ছিলাম আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী। একটু পরেই শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন অনিন্দ চট্টোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও জাপানের মধ্যে সফল অর্থনৈতিক অংশীদারিত্বের উল্লেখ করে বলেছেন দুদেশের মধ্যে মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।
1: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন বিনিয়োগ ভারত ও জাপানের কৌশলগত অংশীদারিত্বের অন্যতম প্রধান চালিকাশক্তি।
0: পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে প্রথম প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে শুভেন্দু অধিকারী সরকার।
1: সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বিশ্বজুড়ে এর মোকাবিলায় ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান জানিয়েছে ভারত।
0: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনেয়ী এর শেষকৃত্যে যোগ দিতে আগামীকাল সেদেশে যাচ্ছেন বিহারের রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা।
1: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সাইফুল্লাহ হ্রদে নৌকাডুবিতে 7 জনের মৃত্যু, নিখোঁজ এক।
0: ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 32 ম্যাচে স্পেন অস্ট্রিয়া।

0: মুখোমুখি হবে আগামীকাল ভোর 4:30 পর্তুগাল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে, প্রথমে দেশের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্বের সাফল্যের বহু উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে এবং দুদেশের মধ্যে বিশেষ নিবিড় সম্পর্ক রয়েছে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় ভারত জাপান যৌথ অর্থনৈতিক ফোরামে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, জাপানের দক্ষতা ও বিনিয়োগ যখন ভারতের গতি ও ব্যাপ্তির সঙ্গে মিলিত হয় তখন গোটা বিশ্ব উপকৃত হয়। তিনি জানান, উভয় পক্ষ আজ এই অংশীদারিত্বকে আরও গতিশীল ও গভীর করার সিদ্ধান্ত নিয়েছে।
1: जो नए साथी इस फोरम के साथ जुड़ रहे हैं, मैं उन्हें भारत जापान सक्सेस स्टोरी का भाग बनने पर हार्दिक बधाई देता हूं। फ्रेंड्स, भारत जापान संबंध वाकई बहुत स्पेशल है। हमारी इकोनॉमिक पार्टनरशिप की सफलता के कई उज्जवल उदाहरण है। अभी अभी हमने हरियाणा के खरखोदा में मारुति सुजुकी के नए प्लांट का उद्घाटन किया। जब जापान की एक्सपर्टीज और इन्वेस्टमेंट भारत के स्पीड और स्केल के साथ जुड़ती है तो पूरी दुनिया को फायदा होता है।
0: প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে ভারত ও জাপান আজ একাধিক চুক্তিতে পৌঁছেছে, যার ফলে দুদেশের অংশীদারিত্বকে ভবিষ্যৎমুখী ও অসীম করে তুলবে। শ্রী মোদী বলেন, বর্তমানে বিশ্ব অর্থনীতি সরবরাহ শৃঙ্খলে বাধা, বাণিজ্যিক অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক চাহিদা হ্রাসের সম্মুখীন। তিনি জানান, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি এবং গত অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল 7.7%। তিনি বলেন, গত 12 বছরে কাইজেন দর্শন গ্রহণ করে সরকার দেশের অর্থনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, কয়েক মাস আগে কর ব্যবস্থা, শাসন ব্যবস্থা এবং ব্যবসা সহজীকরণের ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের সংস্কার কার্যকর করা হয়েছে, যার ফলে একাধিক ক্ষেত্র বেসরকারি সংস্থার জন্য উন্মুক্ত হচ্ছে এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে উৎসাহ ভাতা দেওয়া হচ্ছে। তিনি জানান, এই কারণেই টানা 4 বছর ধরে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশনের সমীক্ষায় ভারতকে জাপানের ব্যবসায়ীদের কাছে সবচেয়ে সম্ভাবনাময় গন্তব্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি তার ভাষণে বলেন, দুদেশের সহযোগিতার ক্ষেত্রগুলির মধ্যে জ্বালানি নিরাপত্তা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তিনি জানান, সাম্প্রতিক G7 শীর্ষ সম্মেলনে তিনি জ্বালানি নিরাপত্তা মজবুত করতে 3টি প্রস্তাব পেশ করেছিলেন, মুক্ত স্বচ্ছ জ্বালানি বাণিজ্য নিশ্চিত করা, কৌশলগত জ্বালানি মজুত ঘোষণা করা এবং উৎপাদক ও উপভোক্তা দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। তিনি বলেন, পাওয়ার এশিয়া উদ্যোগের মাধ্যমে এই লক্ষ্যকে বাস্তবে রূপ দেওয়ার কাজ চলছে।
1: ভারত আর জাপান দোনো ইকোনমিক সিকিউরিটি और एनर्जी सिक्योरिटी का महत्व अच्छी तरह समझते हैं। इसी दिशा में आज हमने इकोनॉमिक सिक्योरिटी के लिए एक ज्वाइंट रोड मैप तैयार किया है। इसके माध्यम से हम सेमीकंडक्टर, क्वांटम और एडवांस मटेरियल जैसे स्ट्रेटेजिक क्षेत्रों में सप्लाई चेन रेजिलियंस को मजबूत करेंगे। एनर्जी सिक्योरिटी के क्षेत्र में भी इंडिया जापान बायोगैस इनिशिएटिव के माध्यम से हमें भारत में 1000 बायोगैस और ऑर्गेनिक फर्टिलाइजर प्लांट्स लगाने में सहायता मिलेगी।
0: এই উপলক্ষে দুই প্রধানমন্ত্রী যৌথভাবে হরিয়ানার খারখোদায় মারুতি সুজুকির চতুর্থ গাড়ি উৎপাদন কারখানার উদ্বোধন করেন।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি আজ নতুন দিল্লিতে বৈঠকে মিলিত হন এবং একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের মজবুত ভিত্তি নিয়ে আলোচনা করেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রী সাংবাদিকদের জানান, এটি একটি আস্থার সম্পর্ক বলে উভয় নেতা একমত হয়েছেন এবং আজকের বৈঠকে সেই আস্থা পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক নিরাপত্তা সহ একাধিক ক্ষেত্রে আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে। বিদেশ সচিব জানান, উন্নত প্রযুক্তি উদ্ভাবনও আজকের আলোচনার একটি প্রধান বিষয় ছিল। শ্রী মিশ্রী বলেন, দুদেশের সহযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা একটি উদীয়মান গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে আত্মপ্রকাশ করছে।
3: Leaders reflected on the very strong foundation of our bilateral ties across multiple sectors, including trade and investment, economic security, defense, supply chain resilience, technology, innovation, and people-to-people exchanges. And both leaders acknowledged the role that our special strategic and global partnership plays insofar as peace, prosperity, and stability in the Indo-Pacific and even beyond is concerned.
2: তিনি জানান, আগামী বছর দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 75তম বার্ষিকী এবং 2027

0: the trade and investment dimension. Therefore, I think it's a good partnership.
1: এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের উদ্যোগে আয়োজিত শেপিং দ্য এশিয়ান সেঞ্চুরি শীর্ষক ভারত জাপান কৌশলগত সংলাপে ভাষণে শ্রী গোয়েল বলেন, ভারতের দক্ষ কর্মশক্তির জন্য নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের লক্ষ্য হল সকলের জন্য সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা।
2: কেন্দ্রীয় কয়লা মন্ত্রক কয়লা ক্ষেত্র বরাদ্দকারীদের আর্থিক সুবিধা দিতে এবং ব্যবসা করার প্রক্রিয়া আরও সহজ করতে একটি বড় সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। কয়লা ব্লক বরাদ্দ সংশোধনী নিয়মাবলী 2026-এর মাধ্যমে এই ক্ষেত্রে পারফরমেন্স ব্যাংক গ্যারেন্টির পরিবর্তে ইন্স্যুরেন্স সিকিউরিটি বন্ড ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, নতুন এবং পুরনো উভয় ধরনের কয়লা ব্লক বরাদ্দকারীরাই নির্দিষ্ট শর্ত মেনে ব্যাংক গ্যারেন্টির বদলে এই বিমা বন্ড ব্যবহারের সুবিধা পাবেন। প্রথাগত ব্যাংক গ্যারেন্টির আর্থিক চাপ কমিয়ে খনির উন্নয়ন ও অন্যান্য পরিচালনমূলক কাজে পুঁজির সঠিক ব্যবহারের লক্ষ্যে এই পদক্ষেপ করা হয়েছে বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে।
1: কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, দেশের শোধনাগারগুলিতে শোধন ক্ষমতা দ্রুত বাড়ানো হচ্ছে। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, আগামী 6 থেকে 12 মাসের মধ্যে দেশের বার্ষিক তেল শোধন ক্ষমতা বাড়িয়ে 30 কোটি মেট্রিক টন করা হবে। দীর্ঘ 10 বছর পর দেশে প্রথম গ্রিনফিল্ড রিফাইনারি স্থাপন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
2: কেন্দ্রীয় কর্মী জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর কোনো বিকল্প নয়, বরং সুশাসনের এক অপরিহার্য অঙ্গ। তিনি দায়িত্ব সহকারে এআই ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। জয়পুরে আজ 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলনের সমাপ্তি অধিবেশনে তিনি বলেন, বিকশিত ভারত 2047-এর বাস্তবায়নের জন্য প্রশাসনিক চিন্তাভাবনায় মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন।
1: পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে প্রথম প্রশাসনিক পদক্ষেপ নিল শুভেন্দু অধিকারী সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে দ্য ইউনিফর্ম সিভিল কোড ওয়েস্ট বেঙ্গল 2026-এর খসড়া বিল পরীক্ষা করে সুপারিশ দেওয়ার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। কমিটির নেতৃত্বে থাকছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। 4 সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট জমা দেবে, এরপর বিধানসভায় বিলটি পেশ করার পরিকল্পনা রয়েছে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতেই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আইনি কাঠামো চূড়ান্ত করা হবে। এর মাধ্যমে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ সহ ব্যক্তিগত আইন সংক্রান্ত বিষয়গুলিতে অভিন্ন বিধান আনার উদ্যোগ শুরু হল।
2: বিভিন্ন দপ্তরের কাজ, বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পশ্চিমবঙ্গ সরকার শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত এক প্রস্তাব গৃহীত হয়েছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এই জন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে 2টি ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে।
1: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন ও অনুমোদিত স্বাক্ষরকারী সংক্রান্ত বিষয়ে দুপক্ষের পারস্পরিক দাবি ও পাল্টা দাবি নিয়ে ভারতের নির্বাচন কমিশন মমতা ব্যানার্জী এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উভয়কেই চিঠি লিখেছে। তাদের আগামী সোমবার 6 জুলাই বিকেল 5:30 মধ্যে এই বিষয়ে জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
2: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য 2 দিনব্যাপী এক ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য নবনির্বাচিত বিধায়কদের বিধানসভার বিভিন্ন কাজকর্ম সম্পর্কে অবহিত করা। লোকসভা সচিবালয় জানিয়েছে, এই আয়োজনটি বিধায়ক, বিধানসভার অধ্যক্ষ এবং সংসদীয় বিশেষজ্ঞদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের এক মঞ্চ হিসেবে কাজ করবে। এই কর্মসূচির উদ্বোধনী অধিবেশনে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে খবর।
1: কেরালার শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ঘিরে গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে এক বিশাল অভিযানে নেমেছে সেরাজের পুলিশ। একমাসব্যাপী এই বিশেষ অভিযানে 30 কোটি টাকারও বেশি মূল্যের অবৈধ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। কেরালা জানিয়েছে, রাজ্য জুড়ে 5,000-এর বেশি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 5,736 জনকে। এই অভিযানে বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করার পাশাপাশি একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
2: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের প্রচার করছেন বলে যে ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সরকার সেটিকে ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। ভিডিওটিতে দাবি করা হয়েছে, 22,000 টাকার প্রাথমিক বিনিয়োগের বিনিময়ে নাগরিকদের প্রতি মাসে 20 লাখ টাকারও বেশি অর্থ প্রদান করা হবে। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, অর্থমন্ত্রী এই ধরনের কোনো বিনিয়োগ প্ল্যাটফর্মের অনুমোদন দেননি।
1: কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন ও জীব বৈচিত্র্য সংরক্ষণের মোকাবিলায় দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় আজ জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট বা

0: নির্বিন্যাস সংক্রান্ত শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, কোন একক প্রতিষ্ঠান সব সমস্যার সমাধান করতে পারে না। প্রতিষ্ঠানগুলিকে জ্ঞান, পরিকাঠামো ও দক্ষতা ভাগ করে নিয়ে দেশের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণের বাস্তবসম্মত সমাধান করতে হবে।
1: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে নিম্নচাপটি আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামীকাল থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ড. হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। এখন বিদেশের খবর।
0: সন্ত্রাসবাদকে কোনো অবস্থাতেই যুক্তিযুক্ত বলে মেনে নেওয়া যায় না বলে এই দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বিশ্বজুড়ে এই সমস্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান জানিয়েছে ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় গ্লোবাল কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজির নবম পর্যালোচনা গৃহীত হওয়ার সময় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিস পার্বথানেনি বলেন, একজন সন্ত্রাসবাদী একজন সন্ত্রাসবাদী।
2: India has been a victim of cross-border terrorism for decades.
3: भारत दशकों से सीमा पार आतंकवाद को झेल रहा है। हमने इसकी भारी कीमत चुकाई है। इसी अनुभव के चलते भारत ने आतंकवाद को कतई बर्दाश्त न करने की नीति अपनाई है। आतंकवाद के सभी रूपों और तरीकों की निंदा की जानी चाहिए। भारत ने आतंकवाद के लिए फंडिंग को रोकने पर वैश्विक ध्यान केंद्रित करने की दिशा में काम किया है। भारत का मानना है कि आतंकवाद विरोधी प्रयासों को राजनीति से प्रेरित बयानों से कमजोर नहीं किया जाना चाहिए।
1: ইরানের প্রয়াত প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইর শেষকৃত্যে যোগ দিতে বিহারের রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা আগামীকাল সেদেশে যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই অনুষ্ঠানে উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব দুই দেশের মধ্যকার গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগকে আরও দৃঢ় করবে।
0: মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা গতকাল দোহায় শেষ হয়েছে। কাতার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আগামী 9 জুলাই আয়াতুল্লাহ খামেনেইর শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সংবাদ মাধ্যমকে জানান, দোহার আলোচনা মসৃণভাবেই এগিয়ে চলেছে। তিনি বলেন, শীঘ্রই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। এদিকে ইরানের উপবিদেশমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, 14 দফা সমঝোতা স্মারকপত্র বাস্তবায়নের লক্ষ্যেই বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি ইরান ও কাতার যৌথভাবে ইরানের $6 বিলিয়ন বাজেয়াপ্ত করা সম্পদের একটি অংশ ব্যবহারের বিষয়েও আলোচনা করেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।
1: ইউক্রেনের রাজধানী কিয়েভে গতরাতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 17 জন প্রাণ হারিয়েছেন, আহত 90 জনেরও বেশি মানুষ। কিয়েভের প্রায় 30টি এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, এর মধ্যে বেশিরভাগই আবাসিক ভবন এবং অসামরিক পরিকাঠামো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ায় ইউক্রেনের হামলার জবাবে এই বোমা বর্ষণ করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার তৈল সংশোধনাগারে বড় ধরনের হামলাগুলিকে 40 দিনের ব্লিৎজ হিসেবে বর্ণনা করেছেন। এর ফলে রাশিয়ায় তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে খবর।
0: অপারেশন আমিস্তাদের মধ্য দিয়ে ভারত ভূমিকম্প কবলিত ভেনেজুয়েলায় যে ফিল্ড হাসপাতাল স্থাপন করেছিল, ভেনেজুয়েলার জনগণ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য, গত 24 জুন ভেনেজুয়েলায় 7.2 এবং 7.5 মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানে, এর ফলে সেদেশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দিতে ভারত ভেনেজুয়েলায় সেনাবাহিনীর একটি বিশেষ মেডিকেল দল মোতায়েন করেছে।
1: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সাইফুল্লা হ্রদে একটি নৌকাডুবির ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে, 1 জন নিখোঁজ। সেখানকার পুলিশ জানিয়েছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক পরিবারের 8 জন সদস্য নৌকা ভ্রমণ করার সময় সেটি উল্টে যায়। উদ্ধারকারী দল ইতিমধ্যেই 7 জনের মৃতদেহ উদ্ধার করেছে এবং নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি চলছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি অবিলম্বে প্রশাসনকে এই ঘটনার রিপোর্ট দিতে বলেছেন। অন্যদিকে গত মঙ্গলবার লাহোরের কানা এলাকায় একটি বেসরকারি কোচিং সেন্টারের ছাদ ধসে পড়ার ফলে 14 জন শিশু নিহত হয়েছে, আহত বেশ কয়েকজন। আহত শিশুদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
0: তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক আজ তাদের আকাশসীমায় 22টি চীনা সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করেছে। এর মধ্যে 20টি বিমান দুদেশের মধ্যবর্তী রেখা অতিক্রম করে তাইওয়ানের উত্তর, মধ্য এবং দক্ষিণ পশ্চিম আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল এডিআইজেডে প্রবেশ করে। এর আগে তাইওয়ানের জলসীমার চারপাশে 5টি চীনা সামরিক বিমান, 6টি যুদ্ধ জাহাজ এবং 5টি সরকারি জাহাজের উপস্থিতি নজরে আসে। উল্লেখ্য, চীন ক্রমাগত তাইওয়ানের চারপাশে

0: তাদের সামরিক তীব্রতা বাড়িয়ে চলেছে বেজিং এর দাবি। তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ, এদিকে তাইওয়ান নিজস্ব স্বতন্ত্র পরিচয় ধরে রাখার পাশাপাশি সরকার, সেনাবাহিনী ও অর্থনীতি নিয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে চলেছে।
1: ফ্রান্সে বিগত কয়েক সপ্তাহে শুষ্ক আবহাওয়া এবং দেশজুড়ে রেকর্ড তাপমাত্রার পর আজ সে দেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বড় দাবানলটি অড এবং হেরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। 2000 একরেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে 800 জন দমকলকর্মী এবং 150টি গাড়ি মোতায়েন করা হয়েছে। মার্সেই অঞ্চলেও কয়েক জায়গায় দাবানলের খবর পাওয়া গেছে। ইতিমধ্যে দুটি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও সেগুলি এখনও পুরোপুরি নিভিয়ে ফেলা যায়নি। অড অঞ্চলের প্রিফেক্ট অ্যালেন বুকে জানিয়েছেন, দমকল বাহিনীকে সহায়তা করতে আরও দুটি অগ্নি নির্বাপক বিমান পাঠানো হবে।
0: এখন খেলার খবর।
1: প্রথমে বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 খেলায় স্পেন অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। লস অ্যাঞ্জেলিসের ইঙ্গলউড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। অন্য খেলায় আগামীকাল পর্তুগাল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। টরন্টো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় ভোর 4:30। অন্যদিকে রাউন্ড অফ 32 ম্যাচে আজ মার্কিন যুক্তরাষ্ট্র বসনিয়া হার্জগোভিনাকে 2-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের হয়ে ফ্লোরিন বালগুন 45 মিনিট ও মালিক টিলম্যান 82 মিনিটে গোল করেন। 64 মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরারিন বালগুন লাল কার্ড দেখেন। এদিকে গতরাতে বেলজিয়াম 3-2 গোলে সেনেগালকে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে। সেনেগালের হয়ে প্রথমে 24 মিনিটে হাবিব দিয়ারো, 51 মিনিটে ইসমাইল সার গোল করেন। অন্য খেলায় ইংল্যান্ড গণপ্রজাতন্ত্রী কঙ্গোকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে। রাউন্ড অফ 16 বেলজিয়াম মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ইংল্যান্ড মেক্সিকোর বিরুদ্ধে খেলবে।
1: আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। 1924 সালের 2রা জুলাই ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন। এই দিনটিকে স্মরণ করে 1995 সাল থেকে 2রা জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করা হয়।
0: চেস্টারলি স্ট্রিটে গতকাল ভারত ইংল্যান্ডের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করে 20 ওভারে 7 উইকেটে 189 রান তোলে। ইংল্যান্ডের হয়ে সাকিব মাহমুদ 3 উইকেট পান। অধিনায়ক শ্রেয়াস আয়ার 68 রান করেন। ভারতের ইনিংসের পর বৃষ্টির কারণে ম্যাচ আর শুরু করা যায়নি। সিরিজের দ্বিতীয় ম্যাচ শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত হবে। এখন দৃষ্টিকোণ। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুশীল মল্লিকের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

0: দিয়ে।
1: সুশীল মল্লিক অসাধারণ কণ্ঠমাধুর্য ও হৃদয় গ্রাহী পরিবেশনায় সুধীজনমহলে এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন অত্যন্ত সমাদৃত।

গীতবিতানের প্রেম থেকে প্রকৃতি, স্বদেশ থেকে বিচিত্র, প্রতিটি পর্যায় থেকে ভিন্ন রসের রবীন্দ্রসঙ্গীতের মর্মোপলব্ধি পরিস্ফুট হয়েছে শিল্পীর উপস্থাপনায়।

জন্ম ১৯৩৪ সালের দোসরা জুলাই। বিজ্ঞানের ছাত্র সুশীল পেশা ছিলেন একটি রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানার রপ্তানি উন্নয়ন আধিকারিক। তবে পরের দিকে শুধুমাত্র সঙ্গীতেই মনোনিবেশ করেন তিনি।

ও ঋজু ব্যক্তিত্ব, গভীর পড়াশোনা এবং অসাধারণ স্বরমাধুর্যের অধিকারী সুশীল মল্লিক রবীন্দ্রসঙ্গীতের জগতে তাঁর নিজস্বতা তৈরি করেছিলেন।

সঙ্গীতের প্রথম পাঠ নিয়েছিলেন আচার্য অনাদি ঘোষ দস্তিদারের কাছে। পরে তিনি দেবব্রত বিশ্বাসের সান্নিধ্যে আসেন। সেই সম্পর্ক ছিল শিল্প ভাবনার এক গভীর উত্তরাধিকার। দেবব্রত বিশ্বাস যেমন রবীন্দ্রসঙ্গীতকে চিন্তা ও অনুভবের জায়গা থেকে তুলে ধরেছিলেন, সুশীল মল্লিকও সেই ধারাকেই নিজের কণ্ঠে বহন করেছিলেন। ঋত্বিক ঘটকের যুক্তিতক্ক আর গপ্প ছবিতে দ্বৈত কণ্ঠে।

0: করে।
1: সুশীল মল্লিকের গান আমাদের মনে করিয়ে দেয় রবীন্দ্রসঙ্গীত এক বোধের, এক সৌন্দর্যের, এক আত্মিক যাত্রার নাম।

2000 খ্রিস্টাব্দের 7ই জুলাই সুশীল মল্লিকের কণ্ঠ নীরব হয়, কিন্তু তার গান স্পন্দিত হতে থাকে শ্রোতার অন্তরে প্রজন্ম থেকে প্রজন্মে।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও জাপানের মধ্যে সফল অর্থনৈতিক অংশীদারিত্বের উল্লেখ করে বলেছেন, দুদেশের মধ্যে মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।
1: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, বিনিয়োগ ভারত ও জাপানের কৌশলগত অংশীদারিত্বের অন্যতম প্রধান চালিকা শক্তি।
0: পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে প্রথম প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে শুভেন্দু অধিকারী সরকার।
1: সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বিশ্বজুড়ে এর মোকাবিলায় ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান জানিয়েছে ভারত।
0: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ের শেষকৃত্যে যোগ দিতে আগামীকাল সে দেশে যাচ্ছেন বিহারের রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা।
1: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সাইফুল্লাহ হ্রদে নৌকাডুবিতে 7 জনের মৃত্যু, নিখোঁজ এক।
0: ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 32 ম্যাচে স্পেন অস্ট্রিয়ার মুখোমুখি হবে। আগামীকাল ভোর 4:30 পর্তুগাল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গানটি বুনো হাঁস ছবি থেকে, শিল্পী শ্রেয়া ঘোষাল এবং পাপন।

0: faci cola altul și cantin.
1: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন বাংলার সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, জ্বালানি নিরাপত্তা, ওষুধ এবং এআই সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারত ও জাপান অপরিশোধিত তেলের মজুদ, পেট্রোলিয়াম সংরক্ষণ ব্যবস্থাপনা এবং সমুদ্রপথে জ্বালানি পরিবহন শৃঙ্খল আরও সম্প্রসারিত করতে সহমত হয়েছে। ভারতের খনিজ তেল শোধন ক্ষমতা অত্যন্ত দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন। আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে ইবোলা সংক্রমণ মোকাবিলায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এয়ার সুবিধা পোর্টাল চালু করেছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণের মোকাবিলায় দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে স্পেন ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও জাপান অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, ওষুধ শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে আজ বিকেলে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক শীর্ষ সম্মেলনে মতবিনিময় করেছেন। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে অংশীদারিত্ব বাড়িয়ে তুলতে এই সম্মেলন নতুন পথ খুলে দেবে। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বর্তমান সময়ে বিশ্বাস হল আসল সম্পদ। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভারত ও জাপানকে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক দেশ বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, মুক্ত অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দুই দেশের কাছে অভিন্ন অধিকারের বিষয়।
1: আজ আর্থিক দুনিয়া সপ্লাই চেইন মে রুকাওয়টে ট্রেড মে অনিশ্চিততা আর গ্লোবাল ডিমান্ড মে গিরাবট সে জুঝ রহি হ্যায়। লেকিন জেসে কাহা জাতা হ্যায়, ওয়েন দ্য গোয়িং গেটস টফ দ্য টফ গেট গোয়িং। ভারত বিশ্ব কি ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি হ্যায়। পিছলে ফাইন্যান্সিয়াল ইয়ার মে ভারত কি জিডিপি

0: ग्रोथ 7.7% रही। इतना ही नहीं, पिछले 12 वर्षों में हम भारत में काइजेन फिलोसॉफी यानी कंटिन्यूअस इंप्रूवमेंट अपनाते हुए अपनी इकोनॉमिक डीएनए को ट्रांसफॉर्म कर रहे हैं।
1: আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানান, জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। বিদেশ সচিব জানান, বার্ষিক শিখর সম্মেলনের সময় চূড়ান্ত হওয়া বহু সিদ্ধান্তই মূলত অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে যুক্ত।
2: Leaders reflected on the very strong foundation of our bilateral ties across multiple sectors, including trade and investment, economic security, defense, supply chain resilience, technology, innovation, and people-to-people exchanges. And both leaders acknowledged the role that our special strategic and global partnership plays insofar as peace, prosperity, and stability in the Indo-Pacific and even beyond is concerned.
1: ভারত ও জাপান অপরিশোধিত তেলের মজুদ, পেট্রোলিয়াম সংরক্ষণ ব্যবস্থাপনা এবং সমুদ্রপথে জ্বালানি পরিবহন শৃঙ্খল আরও সম্প্রসারিত করতে সহমত হয়েছে। নতুন দিল্লিতে আজ বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির মধ্যে বার্ষিক শীর্ষস্তরীয় বৈঠকে উভয় পক্ষ এ ব্যাপারে সহমত হয়। বিদেশ সচিব বিক্রম মিশ্রী বলেন, দুই নেতার মধ্যে আলোচনায় মূল বিষয়বস্তু ছিল জ্বালানি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রক। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানায়, বর্তমান ভূ রাজনৈতিক অনিশ্চয়তার আবহে উভয় পক্ষ শক্তিক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ বলেছেন, জাপানের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান চালিকা শক্তি। একটি বেসরকারি টিভি চ্যানেলে উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভাষণে শ্রী গোয়েল বলেন, ভারতীয় দক্ষ কর্মী বাহিনীর জন্য নতুন সুযোগের দরজা খুলে যাচ্ছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সবার জন্য সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করার উপর সকলের সরকার ক্রমাগত জোর দিচ্ছে। এই আলোচনা সভায় মন্ত্রী জাপানের সঙ্গে ভারতের সম্পর্ক, দেশের বিভিন্ন মুক্ত বাণিজ্য চুক্তি এবং পশ্চিম এশিয়া সংকটের প্রভাব মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয়ের উপর উত্তর দেন। ভারতের খনিজ তেল শোধন ক্ষমতা অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, আগামী 6 থেকে 12 মাসের মধ্যে দেশের তেল শোধন ক্ষমতা বছরে 300 মিলিয়ন মেট্রিক টনে নিয়ে যাওয়া হবে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ 10 বছর পর দেশে প্রথম নতুন গ্রিনফিল্ড রিফাইনারি স্থাপন করা হচ্ছে। পশ্চিম এশিয়া সংকটের প্রভাব মোকাবিলায় ভারতের পদক্ষেপের কথা উল্লেখ করে শ্রী পুরি বলেন, সরকার দীর্ঘদিন ধরে দেশে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ন্ত্রণে রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর মধ্যে পরোক্ষ আলোচনা বৈঠক গতকাল দোহায় শেষ হয়েছে। কাতার সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আলি খামেনি এর শেষকৃত্যের পর উভয় পক্ষে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সাংবাদিকদের বলেন, দোহায় দুপক্ষের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে, টেকনিক্যাল পর্যায়ের আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে, পরবর্তী পর্যায়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 21 জন নিহত এবং 90 জন আহত হয়েছেন। আবাসিক ভবন সহ একাধিক বেসামরিক পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের দূরপাল্লার হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে রাশিয়া দাবি করেছে। তাইওয়ানে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক আজ দেশের আকাশসীমা চারপাশে 22টি চীনা সামরিক বিমানের উপস্থিতির অভিযোগ করেছে। এই 22টি বিমানের মধ্যে 20টি সীমান্তরেখা অতিক্রম করে তাইওয়ানের উত্তর, মধ্য এবং দক্ষিণ পশ্চিম এশিয়া এলাকায় প্রবেশ করেছে বলে জানা গেছে। ফ্রান্স সফররত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ প্যারিসে ফরাসি বহুজাতিক ব্যাংক বিএনপি পরিবেশ গ্রুপের শীর্ষ আধিকারিক ইয়ান জেরাদিনের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে জেরাদিন জানান, বিশ্বজুড়ে বিনিয়োগের অত্যন্ত নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে ভারতের প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহ বাড়ছে। বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন, বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আগামীকাল ইরান যাচ্ছেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অনুষ্ঠানে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব দেশের মধ্যে ঐতিহাসিক ও সভ্যতাগত সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগকে আরও জোরালো করে তুলবে। ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে আহতদের চিকিৎসার জন্য অপারেশন আমিস্তাদ এর আওতায় স্থাপিত ফিল হাসপাতালে নিয়োজিত ভারতীয় চিকিৎসা দলের প্রতি ভেনিজুয়েলার জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রা দুটি ভয়াবহ ভূমিকম্প ভেনিজুয়েলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

0: সহায়তা করার জন্য ভারত অপারেশন আমিস্তাদ কর্মসূচি শুরু করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ও এআইআই নিউজ কলকাতাতে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ইবোলা সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্য নজরদারি আরও জোরদার করতে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক চালু করল এয়ার সুবিধা 2.0 পোর্টাল। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশক এবং দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের সহযোগিতায় তৈরি এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক যাত্রীরা ভারতের পৌঁছানোর 24 ঘণ্টার আগেই অনলাইনে স্বাস্থ্য সংক্রান্ত স্বঘোষণা জমা দিতে পারবেন। এর ফলে স্বাস্থ্য পরীক্ষা, ইমিগ্রেশন এবং নজরদারি প্রক্রিয়া আরও দ্রুত, সহজ ও কার্যকর হবে। কেন্দ্র পরিবেশ, বন ও জল পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন ও জৈব বৈচিত্র্য সংক্রমণের মোকাবিলায় দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় আজ জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অ্যানিমেল ট্যাক্সোনমি সামিট বা প্রাণীর শ্রেণীবিন্যাস সংক্রান্ত শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, একে কোনো প্রতিষ্ঠান সমস্যা সমাধান করতে পারে না। প্রতিষ্ঠানগুলিকে জ্ঞান, পরিকাঠামো, দক্ষতা ভাগ করে নিয়ে দেশের সমৃদ্ধ জৈব বৈচিত্র্য সংরক্ষণের বাস্তবসম্মত সমাধান করতে হবে। মন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় ও দূষণ বর্তমানে সর্বোচ্চ বড় চ্যালেঞ্জের অন্যতম। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল নবনির্বাচিত বিধায়কদের সংসদীয় ও বিধানসভার বিভিন্ন কাজকর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া। এবার বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপে আজ রাতে লস এঞ্জেলেসের উইঙ্গেলউড স্টেডিয়ামে রাউন্ড অব 32 ম্যাচে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। খেলা শুরু রাত 12:30, শেষ 32-এর অন্যান্য ম্যাচে আগামীকাল সকাল টরেন্টোর পর্তুগাল লড়বে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে, ভ্যাঙ্কুভারে আলজেরিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, জ্বালানি, নিরাপত্তা, ওষুধ এবং এআই সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের খনিজ তেল সংশোধন ক্ষমতা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে স্পেন ও অস্ট্রিয়া মুখোমুখি হবে। খবর এখনকার মতো শেষ হলো, পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল 3 জুলাই 2026 শুক্রবারে আকাশবাণী মৈত্রীর সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 সুচিন্তন, শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:10 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান প্রথম আলোয় যোগিয়া এবং মঙ্গল ভৈরব রাগে সেতার, শিল্পী সরজিৎ সেন। 6:30 এই মহাজীবন, শুনবেন মাদার টেরেজার জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অর্পিতা বন্দ্যোপাধ্যায়। 6:55 কৃষক বন্ধুদের জন্য ব্রয়লার মুরগির রোগ ও তার প্রতিকার। 7:05 লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, গন্তব্য কর্ণাটকের গোকর্ণ, উপস্থাপনায় স্পন্দন দাস। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। 8:30 কলকাতার ডায়েরি, প্রবীর মিত্রের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানুষ প্রতিম দাস, সম্পাদনায় শিরোপা রায়। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ভৈরবী রাগে এসরাজ পরিবেশন করবেন শুভায়ু সেন মজুমদার, তবলা সহযোগিতায় সুধীর ঘোড়াই। ভারতীয় সময় সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় বৃষ্টিদেব। 10:30

চল্লিশ মিনিটে রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি শিল্পী সুস্মিতা পাল, এবং তারপর শর্মিষ্ঠা ভট্টাচার্যের পরিবেশনায় থাকবে গজল। সকালে ১১টায় বিকাশ পথ, বিষয় অটল পেনশন যোজনা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুজিত গুপ্ত, প্রযোজনা দেবর্ষী ঘোষ। ১১টা বেজে ১৫ মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সব্যসাচী দত্ত। ১১টা বেজে ৩০ মিনিটে রম্যগীতি। বেলা ১২টায় শুনবেন অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায়। ১২টা বেজে ৩০ মিনিটে সাঁওতালি গান। ২টায় শুনবেন বেতার নাটক অবশেষে, লেখক অমিতাভ ভট্টাচার্য, প্রযোজনা সমরেশ ঘোষ। ১টা বেজে ৪০ মিনিটে বাংলা ব্যান্ডের গান। ২টা বেজে ৩০ মিনিটে অনুরোধের আসর। ২টায় আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় ৫টা বেজে ২ মিনিটে। ভারতীয় সময় ৫টা বেজে ৫ মিনিটে শুনবেন আজ সন্ধ্যায়, পরিবেশনায় পল্লবী সিনহা। ৫টা বেজে ৫০ মিনিটে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা। ৬টা বেজে ২০ মিনিটে ক্ষেতখামারের কথা। ৬টা বেজে ৫০ মিনিটে আপনার স্বাস্থ্য কোন পাতা কোন রোগী, শুনবেন প্রথম পর্ব। এ বিষয়ে বলবেন ডাক্তার সুবল মাইতি। ৭টায় বেতার নাটক অবশেষে, লেখক ডক্টর অমিতাভ ভট্টাচার্য, প্রযোজনা সমরেশ ঘোষ, শুনবেন নাটকটির পুনঃপ্রচার। ৭টা বেজে ৪৫ মিনিটে হাউসফুল, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী গায়িকা এবং অভিনেত্রী মালবিকা সেনের সাক্ষাৎকার নিয়েছেন ইনা বাগচি, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, প্রযোজনা দূরপাদে। ৮টা বেজে ১৫ মিনিটে মহিলাদের আসর সৃষ্টি, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন চিত্রা মুখোপাধ্যায়, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত। ৯টায় কথায় গানে, উপস্থাপনায় শ্রীজিতা রায়। ৯টা বেজে ১৫ মিনিটে বিশ্ব পরিক্রমা। ৯টা বেজে ৪৫ মিনিটে সঙ্গীত শিক্ষার আসর, রবীন্দ্রসঙ্গীত প্রমিতা মল্লিক। ১০টা বেজে ১৫ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাগিশ্রী রাগে ইসরাজ পরিবেশন করবেন শুভায়ু সেন মজুমদার, তবলায় সুধীর ঘোড়াই। ১০টা বেজে ৪৫ মিনিটে উপমহাদেশের খবর। ১১টায় হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রীজিতা রায়। ১২টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এখন আভোগী রাগে সেতার পরিবেশন করবেন দীপশঙ্কর ভট্টাচার্য, তবলা সহযোগিতায় সমীর নন্দী।

শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আভঙ্গির আগে সেতার পরিবেশন করলেন দীপশঙ্কর ভট্টাচার্য, তবলা সহযোগিতায় সমীর নদী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী একটু পরেই শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি অনিন্দ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও জাপানের মধ্যে সফল অর্থনৈতিক অংশীদারিত্বের উল্লেখ করে বলেছেন দুদেশের মধ্যে মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।
1: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন বিনিয়োগ ভারত জাপানের কৌশলগত অংশীদারিত্বের অন্যতম প্রধান চালিকা শক্তি।
0: সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বিশ্বজুড়ে এর মোকাবিলায় ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান জানিয়েছে ভারত।
1: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনেয়ীর শেষকৃত্যে যোগ দিতে আগামীকাল সেদেশে যাচ্ছেন বিহারের রাজ্যপাল, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা।
0: ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 32 ম্যাচে স্পেন অস্ট্রিয়ার মুখোমুখি হবে। আগামীকাল ভোর 4:30 পর্তুগাল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্বের সাফল্যের বহু উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে এবং দুদেশের মধ্যে বিশেষ নিবিড় সম্পর্ক রয়েছে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় ভারত জাপান যৌথ অর্থনৈতিক ফোরামে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, জাপানের দক্ষতা ও বিনিয়োগ যখন ভারতের গতি ও ব্যাপ্তির সঙ্গে মিলিত হয় তখন গোটা বিশ্ব উপকৃত হয়। তিনি জানান, উভয় পক্ষ আজ এই অংশীদারিত্বকে আরও গতিশীল ও গভীর করার সিদ্ধান্ত নিয়েছে।
2: जो नए साथी इस फोरम के साथ जुड़ रहे हैं, मैं उन्हें भारत जापान सक्सेस स्टोरी का भाग बनने पर हार्दिक बधाई देता हूं। फ्रेंड्स, भारत जापान संबंध वाकई बहुत स्पेशल है। हमारी इकोनॉमिक पार्टनरशिप की सफलता के कई उज्जवल उदाहरण है। अभी अभी हमने हरियाणा के खरखोदा में मारुति सुजुकी के नए प्लांट का उद्घाटन किया। जब जापान की एक्सपर्टीज और इन्वेस्टमेंट भारत के स्पीड और स्केल के साथ जुड़ती है तो पूरी दुनिया को फायदा होता है।
0: প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে ভারত ও জাপান আজ একাধিক চুক্তিতে পৌঁছেছে, যার ফলে দুদেশের অংশীদারিত্বকে ভবিষ্যৎমুখী ও অসীম করে তুলবে। শ্রী মোদী বলেন, বর্তমানে বিশ্ব অর্থনীতি সরবরাহ শৃঙ্খলে বাধা, বাণিজ্যিক অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক চাহিদা হ্রাসের সম্মুখীন। তিনি জানান, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি এবং গত অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল 7.7%। তিনি বলেন, গত 12 বছরে কাইজেন দর্শন গ্রহণ করে সরকার দেশের অর্থনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, কয়েক মাস আগে কর ব্যবস্থা, শাসন ব্যবস্থা

0: এবং ব্যবসা সহজীকরণের ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের সংস্কার কার্যকর করা হয়েছে, যার ফলে একাধিক ক্ষেত্র বেসরকারি সংস্থার জন্য উন্মুক্ত হচ্ছে এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে উৎসাহ ভাতা দেওয়া হচ্ছে। তিনি জানান, এই কারণেই টানা চার বছর ধরে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশনের সমীক্ষায় ভারতকে জাপানের ব্যবসায়ীদের কাছে সবচেয়ে সম্ভাবনাময় গন্তব্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকায়চি তাঁর ভাষণে বলেন, দুদেশের সহযোগিতার ক্ষেত্রগুলির মধ্যে জ্বালানি নিরাপত্তা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তিনি জানান, সাম্প্রতিক G7 শীর্ষ সম্মেলনে তিনি জ্বালানি নিরাপত্তা মজবুত করতে তিনটি প্রস্তাব পেশ করেছিলেন। মুক্ত ও স্বচ্ছ জ্বালানি বাণিজ্য নিশ্চিত করা, কৌশলগত জ্বালানি মজুদ ঘোষণা করা এবং উৎপাদক ও উপভোক্তা দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। তিনি বলেন, পাওয়ার এশিয়া উদ্যোগের মাধ্যমে এই লক্ষ্যকে বাস্তবে রূপ দেওয়ার কাজ চলছে।
1: भारत और जापान दोनों इकोनॉमिक सिक्योरिटी और एनर्जी सिक्योरिटी का महत्व अच्छी तरह समझते हैं। इसी दिशा में आज हमने इकोनॉमिक सिक्योरिटी के लिए एक ज्वाइंट रोडमैप तैयार किया है। इसके माध्यम से हम सेमीकंडक्टर, क्वांटम और एडवांस मटेरियल जैसे स्ट्रेटेजिक क्षेत्रों में सप्लाई चेन रेजिलियंस को मजबूत करेंगे। एनर्जी सिक्योरिटी के क्षेत्र में भी इंडिया जापान बायोगैस इनिशिएटिव के माध्यम से हमें भारत में 1000 बायोगैस और ऑर्गेनिक फर्टिलाइजर प्लांट्स लगाने में सहायता मिलेगी।
0: এই উপলক্ষে দুই প্রধানমন্ত্রী যৌথভাবে হরিয়ানার খারকোদায় মারুতি সুজুকির চতুর্থ গাড়ি উৎপাদন কারখানার উদ্বোধন করেন।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকায়চি আজ নতুন দিল্লিতে বৈঠকে মিলিত হন এবং একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের মজবুত ভিত্তি নিয়ে আলোচনা করেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের জানান, এটি একটি আস্থার সম্পর্ক বলে উভয় নেতা একমত হয়েছেন এবং আজকের বৈঠকে সেই আস্থা পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক নিরাপত্তা সহ একাধিক ক্ষেত্রে আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে। বিদেশ সচিব জানান, উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনও আজকের আলোচনার একটি প্রধান বিষয় ছিল। শ্রী মিশ্রি বলেন, দুদেশের সহযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা একটি উদীয়মান গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে।
3: Leaders reflected on the very strong foundation of our bilateral ties across multiple sectors, including trade and investment, economic security, defense, supply chain resilience, technology, innovation, and people-to-people exchanges. And both leaders acknowledged the role that our special strategic and global partnership plays insofar as peace, prosperity, and stability in the Indo-Pacific and even beyond is concerned.
2: বিক্রম মিশ্রি জানান, আগামী বছর দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 75তম বার্ষিকী এবং 2027 সালকে ভারত জাপান ইয়ার অফ শেয়ার্ড হরিজন্স হিসেবে উদযাপন করা হবে।
0: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, বিনিয়োগ ভারত ও জাপানের কৌশলগত অংশীদারিত্বের অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে। এর ফলে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেছেন।
4: It's a partnership that has many dimensions. Trade also is an important element of this partnership, particularly given our complementary strengths. What we get from Japan are largely technology-driven products. What we sell to Japan are also value-added products. We are not selling raw materials or intermediates. We're selling high-quality, precision-engineered material, auto component, electronic component. So, in effect, this particular relationship has both the trade and investment dimension. Therefore, I think it's a good partnership.
0: এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের উদ্যোগে আয়োজিত শেপিং দ্য এশিয়ান সেঞ্চুরি শীর্ষক ভারত জাপান কৌশলগত সংলাপে ভাষণে শ্রী গোয়েল বলেন, ভারতের দক্ষ কর্মশক্তির জন্য নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের লক্ষ্য হল সকলের জন্য সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা। এই মতবিনিময় অনুষ্ঠানে মন্ত্রী জাপানের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পর্ক, দেশের বিভিন্ন মুক্ত বাণিজ্য চুক্তি এবং পশ্চিম এশিয়া সংকটের প্রভাব মোকাবিলায় সরকারের পদক্ষেপ সহ একাধিক বিষয়ে প্রশ্নের উত্তর দেন।
2: কেন্দ্রীয় কয়লামন্ত্রক কয়লা ক্ষেত্র বরাদ্দকারীদের আর্থিক সুবিধা দিতে এবং ব্যবসা করার প্রক্রিয়া আরও সহজ করতে একটি বড় সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। কয়লা ব্লক বরাদ্দ সংশোধনী নিয়মাবলী 2026-এর মাধ্যমে এই ক্ষেত্রে পারফরমেন্স ব্যাংক গ্যারান্টির পরিবর্তে ইন্স্যুরেন্স সিউরিটি বন্ড ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, নতুন এবং পুরনো উভয় ধরনের কয়লা ব্লক বরাদ্দকারীরাই নির্দিষ্ট শর্ত মেনে ব্যাংক গ্যারান্টির বদলে এই বিমা বন্ড ব্যবহারের সুবিধা পাবে।
0: কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, দেশের শোধনাগারগুলিতে শোধন ক্ষমতা দ্রুত বাড়ানো হচ্ছে। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, আগামী 6 থেকে 12 মাসের মধ্যে দেশের বার্ষিক তেল শোধন ক্ষমতা বাড়িয়ে 30 কোটি মেট্রিক টন করা

0: হবে। দীর্ঘ দশ বছর পর দেশে প্রথম গ্রিনফিল্ড রিফাইনারি স্থাপন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। পশ্চিম এশিয়ায় সংকটের সময় সরকার কিভাবে পরিস্থিতি সামলেছে তা তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে সরকার পেট্রোল ও ডিজেলের দাম নিয়ন্ত্রণ রেখেছিল এবং শুল্ক হ্রাস করেছিল। দেশের আম জনতার স্বার্থকেই সরকার সবসময় অগ্রাধিকার দিয়েছে। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও সরকারের আর্থিক নীতির কারণে ভারতের গ্রাহকদের উপর তার প্রভাব পড়তে দেওয়া হয়নি। গত চার বছরে দেশে পেট্রোলের দাম মাত্র 5.58% এবং ডিজেলের দাম মাত্র 6.23% বেড়েছে।
1: পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে প্রথম প্রশাসনিক পদক্ষেপ নিল শুভেন্দু অধিকারী সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে দ্য ইউনিফর্ম সিভিল কোড ওয়েস্ট বেঙ্গল 2026 খসড়া বিল পরীক্ষা করে সুপারিশ দেওয়ার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। কমিটির নেতৃত্বে থাকছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। চার সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট জমা দেবে। এরপর বিধানসভায় বিলটি পেশ করার পরিকল্পনা রয়েছে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতেই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আইনি কাঠামো চূড়ান্ত করা হবে। এর মাধ্যমে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ সহ ব্যক্তিগত আইন সংক্রান্ত বিষয়গুলিতে অভিন্ন বিধান আনার উদ্যোগ শুরু হল।
0: বিভিন্ন দপ্তরের কাজ, বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পশ্চিমবঙ্গ সরকার শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত এক প্রস্তাব গৃহীত হয়েছে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এই জন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে দুটি ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে।
1: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন ও অনুমোদিত স্বাক্ষরকারী সংক্রান্ত বিষয়ে দুই পক্ষের পারস্পরিক দাবি ও পাল্টা দাবি নিয়ে ভারতের নির্বাচন কমিশন মমতা ব্যানার্জি এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উভয়কেই চিঠি লিখেছে। তাদের আগামী সোমবার 6 জুলাই বিকেল 5:30 মধ্যে এই বিষয়ে জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনব্যাপী এক ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য নবনির্বাচিত বিধায়কদের বিধানসভার বিভিন্ন কাজকর্ম সম্পর্কে অবহিত করা। লোকসভা সচিবালয় জানিয়েছে, এই আয়োজনটি বিধায়ক, বিধানসভার অধ্যক্ষ এবং সংসদীয় বিশেষজ্ঞদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের এক মঞ্চ হিসেবে কাজ করবে। এই কর্মসূচির উদ্বোধনী অধিবেশনে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
1: কেরালা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ঘিরে গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে এক বিশাল অভিযানে নেমেছে সেরাজের পুলিশ। এক মাসব্যাপী এই বিশেষ অভিযানে 30 কোটি টাকারও বেশি মূল্যের অবৈধ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। রাজ্যজুড়ে 5,000-এর বেশি মামলা দায়ের করা হয়েছে।
0: কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন ও জীব বৈচিত্র্য সংরক্ষণের মোকাবিলায় দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় আজ জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অ্যানিমেল ট্যাক্সোনমি সামিট বা প্রাণীর শ্রেণীবিন্যাস সংক্রান্ত শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, কোনো একক প্রতিষ্ঠান সব সমস্যার সমাধান করতে পারে না। প্রতিষ্ঠানগুলিকে জ্ঞান, পরিকাঠামো, দক্ষতা ভাগ করে নিয়ে দেশের সমৃদ্ধ জীব বৈচিত্র্য সংরক্ষণের বাস্তবসম্মত সমাধান করতে হবে। মন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তন, জীব বৈচিত্র্যের ক্ষয় এবং দূষণ বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম। শুনছেন উপমহাদেশের খবর।
1: সন্ত্রাসবাদকে কোনো অবস্থাতেই যুক্তিযুক্ত বলে মেনে নেওয়া যায় না বলে এই দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বিশ্বজুড়ে এই সমস্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান জানিয়েছে ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় গ্লোবাল কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজির নবম পর্যালোচনা গৃহীত হওয়ার সময় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পার্থানিনী বলেন, একজন সন্ত্রাসবাদী একজন সন্ত্রাসবাদী।
0: ইরানের প্রয়াত প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইর শেষকৃত্য যোগ দিতে বিহারের রাজ্যপাল, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা আগামীকাল সেদেশে যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই অনুষ্ঠানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব দুই দেশের মধ্যকার গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগকে আরও দৃঢ় করবে।
1: রাষ্ট্রসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো পাকিস্তানের তক্ষশিলায় দুটি ঐতিহাসিক স্থানে পুনর্নির্মাণের কাজ বাতিল করার জন্য পাকিস্তানকে নির্দেশ দিয়েছে। নির্দেশ অমান্য করলে ওই স্থানগুলিকে ঝুঁকিপূর্ণ বা বিপন্ন তালিকার অন্তর্ভুক্ত করবে ইউনেস্কো। সম্প্রতি এক বৈঠকে ইউনেস্কো পাকিস্তান সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সতর্ক করে বলেছে, পুনর্নির্মাণের সিদ্ধান্ত বাতিল করা না হলে তক্ষশিলাকে বিশ্ব ঐতিহ্য তালিকা থেকে বাদ দেওয়া হবে।

0: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সাইফুল্লাহ হ্রদে এক নৌকাডুবির ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে, একজন নিখোঁজ। পুলিশ জানিয়েছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক পরিবার আটজন সদস্য নৌকা ভ্রমণ করার সময় সেটি উল্টে যায়। উদ্ধারকারী দল ইতিমধ্যেই সাতজনের মৃতদেহ উদ্ধার করেছে এবং নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি চলছে।
1: বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 খেলা স্পেন অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। লস এঞ্জেলেসের ইংলউড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। অন্য খেলায় টরন্টো স্টেডিয়ামে আগামীকাল পর্তুগাল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় ভোর 4:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও জাপানের মধ্যে সফল অর্থনৈতিক অংশীদারিত্বের উল্লেখ করে বলেছেন, দুদেশের মধ্যে মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।
0: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, বিনিয়োগ ভারত ও জাপানের কৌশলগত অংশীদারিত্বের অন্যতম প্রধান চালিকা শক্তি।
1: সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বিশ্বজুড়ে এর মোকাবিলায় ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান জানিয়েছে ভারত।
0: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ের শেষকৃত্যে যোগ দিতে আগামীকাল সে দেশে যাচ্ছেন বিহারের রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা।
1: ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 32 ম্যাচে স্পেন অস্ট্রিয়ার মুখোমুখি হবে। আগামীকাল ভোর 4:30 পর্তুগাল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান। সঙ্গে রয়েছে আমি, প্রিয়াঙ্কা ভট্টাচার্য।

অগ্রদূত গোষ্ঠীর পরিচালনায় তৈরি হচ্ছে ছবি অগ্নি পরীক্ষা। সুচিত্রা সেনের লিপে গান গাইবেন সন্ধ্যা মুখোপাধ্যায়। লিখেছেন কথা গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর দিয়েছেন অনুপম ঘটক, সিথির মোড়ের এমপি স্টুডিও। আজ আর তার কোনো অস্তিত্ব নেই, তবে সেদিন ওই স্টুডিওতেই রেকর্ডিং চলছিল। উপস্থিত ছিলেন অগ্রদূত গোষ্ঠীর প্রধান বিভূতি লাহা। যে গানটির রেকর্ডিং চলছে সেই গানটির সুর শুনে তিনি একেবারে খুশি হতে পারলেন না, বরং ভীষণ বিরক্ত হয়েই অনুপম ঘটককে বললেন, এটা কি গান হয়েছে? সেই শুনেই সুরকারও পাল্টা দিলেন। তিনি যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, আপনি কি করবেন আপনি ভাবুন, আমি এই সুর নিয়ে যথেষ্ট কনফিডেন্ট। সঙ্গ দিলেন গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারও বললেন, গানটির কুহু কুহু শব্দের এক জায়গায় সন্ধ্যার কণ্ঠের ট্রেমেলো ভীষণ ভালো লেগেছে। ব্যাস আর কি, শেষ পর্যন্ত জয় হলো সুরেরই। সে গানের ইন্দ্রধনু কুহু তানের কম্পনে জিতে নিল লক্ষ লক্ষ হৃদয়।

প্রিয় শ্রোতা বন্ধুদের হারানো দিনের গানের আসরে জানাই স্বাগত। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের ইন্দ্রধনু আমাদের এই রাতের হারানো দিনের গানের আসরে যে সুরের আবেশ একেবারে ছড়িয়ে দিয়েছে তা আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। তবে এই গানকে হাজার তারার মাঝে একটা চাঁদের টিপ পড়ালো কে বলুন তো? কে আবার ওই ছোট্ট একটা ভালোবাসার ট্রেম এলো? স্বর্ণযুগের গানের উঠোনে এমন হাজারো ট্রেম এলো, ভাইব্রেটো কিংবা মুটকি গিটকিরি কমক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আহা, ভাবছেন কি যে আমি এত কথা বলছি কেন, এই নামগুলোই বা কি? তাহলে বলি শুনুন, আমরা বাংলা ব্যাকরণে অলঙ্কার পড়েছি, আমাদেরও গয়না থাকে, মানে অলঙ্কার, সোনার অলঙ্কার, রূপোর অলঙ্কার, আরও নানাবিধ। তেমনি এগুলো হলো গানের অলঙ্কারের নাম। এমনই নানান ভূষণে সাজানো কিছু সুপারহিট বাংলা গান নিয়ে আজকের হারানো দিনের গানের আসর। দেখুন, আমাদের এই স্বর্ণযুগের যে গানের বিস্তৃত ভাণ্ডার, সেখান থেকে যদি এমন কিছু গান বেছে আনতে বলা হয় খুবই কঠিন কাজ। তবে সেই কঠিন কাজটাকে আমি সহজ করার চেষ্টা করেছি, কিছু গানের তালিকা বেছে নিয়ে এসেছি। আর সেখান থেকেই আমি দেখতে পাচ্ছি এখন একটা গান, যিনি এই গানটি গেয়েছেন তার গলায় রাগ প্রধান গান তো বটেই, প্রেমের গানও জটিল সুরের বুনট সত্ত্বেও দারুণ সফল। তিনি যে কোনো জটিল সুরকেই একেবারে সরল ভঙ্গিতে অবলীলায় গেয়ে ফেলতে পারেন, আর সেসব গান আমাদের মনের মণিকোঠায় যাকে বলে চিরস্থায়ী বন্দোবস্ত করে নেয়। মানবেন্দ্র মুখোপাধ্যায় উচ্চাঙ্গ গানের সমস্ত রকম অলঙ্কার তার নিজের গানে তিনি যেমন রেখেছেন, যারা তার জন্য গান বানিয়েছেন তারাও রেখেছেন। তবে সেসব গান প্রেমের নিশান উড়িয়েছে বাংলা গানের বারান্দা থেকে। তেমনই একটি গান, ওই মৌসুমি মন কেন রং বদলায়, এই মৌমাছি মন মরে মৌ পিয়াসায়। নিশ্চয়ই গানটা শোনা মাত্রই গুনগুন করছেন, ভীষণ প্রিয় গান না? শ্যামল গুপ্তের লেখায়, তিনি নিজেই সুর করেছেন, অপূর্ব সুর। ওই একটা জায়গা আমি উল্লেখ করতে বলছি যেখানে উনি গাইছেন মরি যে হায়। একটু খেয়াল করে দেখলেই বুঝবেন যে সুরের দ্রুত চলন যেন জলের তরঙ্গের মতো, একবার যাচ্ছে আর ফিরে আসছে, যাচ্ছে আর ফিরে আসছে। সেই দুকুল ছাপানো লহরী ভাসানো গান আমাদের মনেও কি কাঁপুন ধরাবে না? আর মৌসুমি বায়ুও তো বোধহয় এসে গেছে, তাই মনে একটু মৌসুমি দোলা লাগুক না, একটু রঙের বদল হলে এই বর্ষার মরশুমে ক্ষতি কী?

এই গানের সূত্র ধরেই বলি বন্ধু, আমাদের দেশে যে সঙ্গীতের প্রবাহ সেই প্রাচীনকাল থেকে, সেখানে অলংকারের ব্যবহার মোটামুটি শুরুর দিন থেকেই হয়ে আসছে। সেই প্রাচীনকাল থেকে তারও প্রমাণ যে হয়ে আসছে, তার প্রমাণ আমরা পাই যে প্রাচীন নাট্যশাস্ত্র রয়েছে সেখানে আর সঙ্গীত রচনা করে। তারপর যখন মধ্যযুগ এসেছে সেখানে ধ্রুপদ, পরে খেয়াল, ঠুমরি এবং টপ্পা গানে মুরকি, গিটকিরি, গমক, তান ইত্যাদি অলংকারের প্রয়োগ হয়েছে। তার উপরে যখন আধুনিক যুগ আসছে সেই সময় তখনকার গানেও এসেছে কীর্তন, বাংলা কীর্তনে, নজরুলগীতিতে, রবীন্দ্রসঙ্গীতে, আধুনিক ছায়াছবির গানেও সেই ঐতিহ্য যখন সুরস্রষ্টারা গান তৈরি করেছেন তারা রেখেছেন, এবং সেই গানের যে সুরভি আমাদের সকলের মনে ছড়িয়ে পড়েছে। তেমন একটি গান ভাবছিলাম যদি শোনানো যায়। গানটি হচ্ছে "এই চারু কেশে সুচারু কবরি বাঁধা", আরতি মুখোপাধ্যায়ের গান, এবং আপনাদের অনেকেরই ভীষণ প্রিয় গান। তো এই গানে আরতি মুখোপাধ্যায়ের যে সিগনেচার গায়কি সেটি নেই, অথচ গিটগিটির গয়না যেন বিনুনে বেঁধেই চলেছে কোনো এলোকেশির। যদি একটু ভাবুক হয়ে গানটা শোনা যায় তাহলে হয়তো মনে হতেই পারে যে কোনো পরন্ত বিকেলের গোধূলি আলোয় ঢেউ খেলানো চুলের মাঝে সুরের কম্পন কোনো এক অজানা রহস্যের সামনে আমাদের থমকে এনে দাঁড় করাচ্ছে, আর তখন সেই রহস্য আমাদের এমন এক সুরের মধ্যে ঘোর পাকিয়ে দিচ্ছে আমাদের সেই অনুরণন থেকে কিছুতেই আর মুক্তি মিলছে না।

সিন্দুল জাগানো, এসব লয়কারি জাদুকরি গান যেমন কথায় তেমন সুরে আর ঠিক তেমনই অলঙ্কারের বাঁধনে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত থেকে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের প্রভাব এমনি করেই বিনোদনের বাংলা গানকে যেভাবে স্পটলাইট দিয়েছে ভাবা যায় না। আজ এই হারানো দিনের গানের আসরে যখন আপনাদের জন্য গান খুঁজছি, তখন যে সমস্ত সুপারহিট গানের কথা মনে পড়ছে তাদের জনপ্রিয়তার রহস্যের পেছনে কোথাও রয়েছে গিটকিরি, কোথাও ট্রেমেলো, আবার কোথাও ভাইব্রেটো। না, সবসময় যে গায়কের মুনশিয়ানাই এখানে প্রাধান্য পেয়েছে তেমনটা নয়, তিনি তো আছেনই, তবে তার পেছনে রয়েছে যিনি সুর করছেন তার কৃতিত্ব। তিনি ঠিক জায়গা মতো গিটকিরিকে, ট্রেমেলোকে, ভাইব্রেটোকে, গমককে সাজিয়ে দিচ্ছেন বলেই না সে গান আমাদের মনের তন্ত্রীতে এভাবে নাড়া দিয়ে যাচ্ছে। তেমনই একটা গান, ও নদী রে। গানটির কথা মনে হলেই বা গানটির নাম শুনলেই সেই ঐশ্বরিক কণ্ঠ আমাদের মনের আর কানের মধ্যে যেন ভেসে ওঠে। আচ্ছা, একটু দৃশ্যটা মনে করে, শুনশান রাত, মায়া ভরা চাঁদ, আর নদীর নির্জনতা নিয়ে ভেসে চলেছে একটা নৌকো। ওই মুহূর্তেই সুরকে ছেড়ে দিলেন হেমন্ত, কোনো এক অজানা স্রোতের টানেই সুর ভেসে চলল, ও নদী রে। এ বলে যে টান তিনি দিলেন, সেই ডাকের সঙ্গে যেন মিশে গেল ওয়েস্টার্ন ভাইব্রেটো। আর সত্যি তো, এমন ডাক আমাদের মনের মধ্যে কীভাবে মোচড় তুলে যায় বলুন তো, যতবার শুনেছি। আপনারা তো প্রায় অনুরোধ করেন আমাদের যে অনুরোধের আসর সেই সেখানে, তো এ গান কখনো কি পুরনো হয়? আর শুধুমাত্র ওই অংশটির জন্য এই গান আমাদের কাছে বিশেষভাবে থেকেছে। আসুন না আজ এই আষাঢ়ের রাতে আরও একবার ভেসে চলি সেই গানের স্রোতে।

আকাশবাণী মৈত্রী স্টুডিও থেকে শুরু করে আপনাদের প্রত্যেকের বাড়ির আনাজ কানাজ ভরে গেল এই সুরের কম্পনে, সুরের মায়ায়, সুরের আবেশে। হেমন্ত মুখোপাধ্যায়ের গায়কিতে আমরা উচ্চাঙ্গ সঙ্গীতের প্রভাব তেমন করে পাই না, তবে তার কণ্ঠের যে সহজাত ব্যারিটোন যে ধরন রয়েছে, অবলীলায় সেখানে খেলা করে যায় গমক থেকে ভাইব্রেটো। যেমন আরেকটি গান, ভীষণ প্রিয় গান, এই রাত তোমার আমার, এই চাঁদ তোমার আমার, শুধু দুজনে। এই যে এই গানটিতে যতবার আসছে শুধু, উ আর দুজনে, এই দুটো জায়গায় তিনি এমন কারু কাজ করেছেন যে গানটি সিগনেচার হয়ে গেছে ওই অংশটুকুই। মানে আমরা জানি যে এই রাত তোমার আমার গান মানেই এই দুটো জায়গা এইভাবেই গাওয়া হবে। এই নিয়ে আমাদের কারোর কোনো দ্বিমত নেই, কারোর কোনো সংশয় নেই যে এই ছোট্ট ছোট্ট কাজ, এই ছোট্ট ছোট্ট গয়নার কারিগরি এক একটা গানকে এক এক জায়গায় স্থাপন করে রেখে দিয়েছে। তেমনই একটা গান, সন্ধ্যাময় একদম, তীর বেঁধা পাখি আর গাইবে না গান। এ গানও আপনাদের অনেকেরই ভীষণ পছন্দের, পিতাপুত্র ছবির গান। তো সন্ধ্যা মুখোপাধ্যায় যখন গাইছেন তীর বেঁধা পাখি আর গাইবে না গান, গান বলে যে লম্বা টান, সুর যে একেবারে তরঙ্গের মতো হারিয়ে যাচ্ছে, তাঁর গলায় তো এমনিতেই রয়েছে সহজাত ট্রেমেলো, আর যখন সুরের সঙ্গে সেটা মিশে যাচ্ছে তখন যেন হাহাকারের মতো একেবারে হৃদয় নিংড়ে বেরিয়ে আসছে। তীর বেঁধা গানে গানে আজ আরও একবার রাত নামুক না দুজনের মাঝখানে।

গানটি শুনতে শুনতে মনে হচ্ছিল যে এই গানের সিগনেচার অবশ্যই এই শিশের শব্দটুকু। আসলে এমনই শত সহস্র গানের খোঁজেই আমাদের তো রোজকার পথ চলা। হারানো দিনের গান যে অনুষ্ঠানের নাম, সেখানে এমনই নানান বিষয় নিয়ে সেজে ওঠে অনুষ্ঠান। আমরা সে তেমনই নানা বিষয় সাজিয়ে আনি। আজ যেমন ফেলে আসা সুরের আড়ালে অলংকারের সাজসজ্জা কেমন করে সুরের মাধুরী পিছিয়ে দেয় তা খুঁজে দেখার চেষ্টা করছি। উত্তরসুরি হয়ে শুধুমাত্র সোনার আনন্দটুকুই যে আমরা রোজ পাই, এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুতে হয় কি? সেই তৃপ্তি আরও খানিকটা বাড়িয়ে দেব। এখন জানাবো আগামীকালের হারানো দিনের গানের বিষয়টি। কলকাতায় রাজত্ব করছে ভারতলক্ষ্মী, ইস্ট ইন্ডিয়া ফিল্ম কোম্পানির মতো স্টুডিও। প্রমথেশ বড়ুয়া মুম্বাই থেকে আসা অফার মাঝি তাড়ানোর ভঙ্গিতে প্রত্যাখ্যান করছেন। কানন দেবী তিলোত্তমায় বসেই ভারতীয় চলচ্চিত্রের প্রথম স্টাইল আইকন, কারণ কলকাতায় তখন এনটি নিউ থিয়েটার্স, ভারতে প্রথম প্লেব্যাক আনা প্রোডাকশন হাউস, নেপথ্যে বি এন সরকার, সিনেমাপ্রেমী শৈল্পিক এক প্রযোজক, বাংলা ছবির নির্মাতা বীরেন্দ্রনাথ জন্মদিনের প্রাক্কালে, চিন্তক এক প্রযোজক আখ্যান আর ব্যতিক্রমী গান কারিগর সৃজিতা রায়। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আগামীকাল ঠিক রাত 11টায়। শোনাচ্ছিলাম ট্রেমেলোর গান, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শোনাচ্ছিলাম, হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনলেন আপনারা। তো এই যে ট্রেমেলো, সে তো ওয়েস্টার্ন ক্লাসিক্যালের এক অলংকার। তো এই প্রসঙ্গ যখন এসেছে তখন পঞ্চমকে একবার মনে করতেই হয়, মানে সুরের পঞ্চম রাহুল দেব বর্মণ। প্রাচ্য আর পাশ্চাত্যের সুরেলা সফর তাকে যে একম অদ্বিতীয়ম বানিয়ে দিয়েছে সে কথা আমরা এক বাক্যে স্বীকার করি। তার হিন্দি গান তো বিপুল জনপ্রিয়, বাংলা গানও কিছু কম নয়। তার গাওয়া বেশ কিছু গানের মধ্যে থেকে আমি আছি যে গানটা তুলে এনেছি, যে গান আপনাদের সঙ্গে ভাগ করে নেব বলে ভেবেছি, বলো কি আছে গো তোমারই আঁখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। গানটির তল খোঁজার চেষ্টা করছি যখন, তখন দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতের রাগের উপর আধারিত এই গানে কড়ি এবং কোমল পর্দার উপর কডের নিখুঁত প্রোগ্রেশন গানটিকে একেবারে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। তিনি যখন শুরু করছেন বলো কি আছে গো, তখন যদি একটু খেয়াল করে দেখি আমরা, তাহলে দেখব যে সুরকে তিনি যেন খানিকটা অনুসন্ধানী করে দিচ্ছেন, মানে কৌতূহলী করে দিচ্ছেন, যেন সুরের মধ্যে দিয়েই তিনি দেখতে চাইছেন কি আছে। তারপরের অংশটা দেখুন, সুর যেন সমুদ্রের বুকে ছোট্ট ছোট্ট ঢেউ তুলে ক্রমশ এগিয়ে যাচ্ছে, যার যাওয়া আছে কিন্তু ফেরা নেই। তবু তো আমরা ফিরতে দেখতেই পারি সত্যি সত্যি সে আঁখিতে কি লুকানো আছে।

এই যে গান আপনারা শুনছেন, ভীষণ প্রিয় গান। এখনো পর্যন্ত যে কটা গান শুনিয়েছি প্রত্যেকটা গানই আপনাদের খুবই জনপ্রিয়, আপনাদের সকলের বহুবার শোনা, নানা সময় অনুরোধ জানান, আমরাও কিছুদিন ছাড়া ছাড়াই এই সমস্ত গান আপনাদের কাছে পৌঁছে দিই। তবু আজকে একটু অন্যভাবে গানগুলোকে দেখার চেষ্টা করছি, মানে খুঁজে দেখার চেষ্টা করছি যে এই চেনা গানগুলোর মধ্যে মণিমাণিক্য গয়না হয়ে কীভাবে লুকিয়ে রয়েছে। না, আমি বলছি না যে খুঁজে দেখতেই হবে, গান আমরা মনের প্রাণের আনন্দে শুনে থাকি, সেটাই গানের কাজও বটে। তবু ওই যে প্রত্যেক দিনের হারানো দিনের গানের অনুষ্ঠান, তাকে তো মাঝে মধ্যে নতুন রঙের ছোঁয়ায় রাঙিয়ে দিতে হবে নাকি? তো তাই মাঝে মধ্যেই এমন নানান সাজে সেজে ওঠে সে, আজ যেমন অলঙ্কারে সেজেছে, তো তেমনই একটি গানের অলঙ্কার রং মশাল হয়ে ঝরে পড়ুক এখন হারানো দিনের গানের আসরে বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের থেকে পাওয়া কোনো অলংকার যখন আধুনিক বাংলা গানে ব্যবহার করেছেন সুরকার, তখন ক্লাসিক্যালের গাম্ভীর্যকে একটুখানি যেন নম্র করে দিয়েছেন এবং তাকে আধুনিক গানের উপযোগী করে তৈরি করেছেন। তাতে অলংকারের দ্যুতি ম্লান না হয়েও আধুনিক গানের সুরের প্রবাহের সঙ্গে চমৎকার মিলে গেছে। তাই তো জটিলেশ্বর মুখোপাধ্যায়ের তৈরি করা এই গানটি, যেখানে স্থায়ীর সুরে গিটগিটির ব্যবহার হয়েছে, তবে সেটি কোনোভাবেই ম্লান হয়নি, মানে তার গাম্ভীর্য একটুখানি কমেছে, একটু নম্র হয়েছে, তবে গানের শরীরে রংমশালির মতো জ্বলেছে তো। তবে এবার যে গানটির কথা বলবো বলে ভাবছি, যার গাওয়া শাস্ত্রীয় সঙ্গীত যেহেতু তার মজ্জাগত, তাই তিনি গান গাইলেই মুরকি গমক গিটগিরি একেবারে ঝর্ণার জলের মতো ঝরে পড়ে। তার অসংখ্য সফল বাংলা গান এবং তিনি আমাদের ভীষণ প্রিয় একজন গায়ক, তো তার কোন গান আজকে আপনাদের জন্য বেছে নিয়ে আসি ভাবতে ভাবতেই মনে হলো, না থাক এই গানটাই নিয়ে যাই, অভিমানে চলে যেও না। দেখুন না, যতবার চলে যেও নার অংশটা তিনি গাইছেন, নাছোড় গিটগিরি এসে যেন আঁকড়ে ধরে রাখতে চাইছে, সুরকে কিছুতেই এগিয়ে যেতে দেবে না। ওই যে বলছে না চলে যেও না, যেন বারবার তাকে ফিরিয়ে আনতে চাইছে সমে। আর সত্যি তো, কথায় যদি এমন আবদার এসে হাত ধরে, সুর কি তাকে কিছুতেই ছাড়তে পারে?

0: অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না।
1: শেষের গান গাইবার সময় আমাদের এখনো আসেনি, গান শোনাবো না, এখনো খানিকটা পথ চলা বাকি আছে, তাই অভিমানে যাওয়ারও প্রশ্ন নেই। আর আমিও আপনাদেরকে বলবো, একেবারে অভিমান করবেন না, হারানুদ্দিনের গানের সঙ্গে থাকুন, থাকুন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, যেখানে আজ অলংকারের খোঁজ পড়েছে গানের মধ্যে থেকে। আর এটুকুই তো করতে পারি বলুন, তাছাড়া সাধারণ শ্রোতা হিসেবে আর কী বা করার থাকতে পারে? ওই গান শোনা, গান শোনানো, না না, গান শোনানো মানে নিজের গলাতে নয়, সে তো গুনগুন করার জন্য আছেই, সে আপনারাও করছেন এখন যারা এই মুহূর্তে রেডিওর সামনে রয়েছেন অথবা নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন, তারাও নিশ্চয়ই গুনগুন করছেন। দেখুন, এই সবের মধ্যে একটা কথা খুব মনে পড়ছে যে অনেকেই আজকাল বলে থাকেন বর্তমান সময়ে তেমন গান বাজনা হচ্ছে না ভালো, কোথায় তেমন হরকত, কোথায় অলংকারের কারুকাজ। না, সেই সব বিতর্কে আজ আর আমি মোটেই যাব না। এমনিতেও আপনারা হয়তো ভাবছেন যে এত কেন বকবক করছি, গান শোনাক। ঠিক কথাই, গানই বরং শোনাই, কেননা ওদিকে আশা যে অপেক্ষা করে আছে, দেখা যাক তিনি কি কথা নিয়ে আমাদের জন্য অপেক্ষা করে আছেন।

রাগাশ্রয়ী এ গানে যখন তিনি গাইছেন তুমি কোথায়, হারকাতের আঁকাবাঁকা চলন যেন তাকেই খুঁজতে বেরিয়েছে। বিরহী সুরের মন কেমন নিয়ে ফিরে আসা এক অসাধারণ কম্পোজিশন, আর ঠিক তেমনই অসাধারণ গায়কীর গুণে আমাদের প্রত্যেকের মনের মণিকোঠায় একেবারে জায়গা করে নিয়েছে। উচ্চাকর সঙ্গীতের যে অলঙ্কার গিরগিরি, আজ তার কথা বারবার ফিরে ফিরে আসছে, এখানেও নিশ্চয়ই রয়েছে। তবে সেই গুরুভার গানকে কি কিছুমাত্র ভারাক্রান্ত করেছে, বরং নতুন পথের সন্ধান দিয়েছে? চলুন না সরে সরে তেমনি এক নতুন পথে হেঁটে আসি, যে পথে পড়ে সরসী এবং যে সরসীর জলে পড়ে নয়নের ছায়া।

ইয়োডেলিং তার একাধিক গানে আমরা পেয়েছি, তবে শাস্ত্রীয় সুরের কম্পনও যে মাঝে মধ্যে তিনি এনেছেন তার প্রমাণ এই গান। যতবার তিনি গাইছেন ভরেছে জলে, সুর যেন খানিক গমক হয়ে উপচে পড়ছে নাকি। আবার দেখুন কত কি রয়েছে লেখা গাওয়ার সময়, একটুখানি হরকাত যেন কাজলে কাজলে এঁকে দিয়ে যাচ্ছে কিশোরচিত স্বাক্ষর। সত্যি ভাবলে অবাক হতে হয় সেদিনের এক একটা গানের ভেতরে এমনই কত যে রত্ন লুকোনো। এমন রত্ন দিয়ে কত শত হারানো দিনের গানের আসর যে মাত হয়ে যায় ভাবা যায় না। দেখতে দেখতে সময় প্রায় শেষের পথে, তাই একেবারে শেষ গানে যাব। তবে বাংলা গানের শরীরে যে এত রকম গয়না আছে তা আমরা কজনই বা ভেবেছি বলুন তো। সুরের প্রবাহে যখন ভেসে গেছে গানের মালা, তখন শুধুই রসাস্বাদন করেছি। তার মধ্যে কি অলংকার, কি ছন্দ, এত ভাবার আমাদের কখনো দরকার পড়েনি। তবে আজকের এই গান সফর শেষ করব রাতের আবেশ মাখা একখানা গান দিয়ে, যে গান শাস্ত্রীয় সঙ্গীতের ওজনকে মোলায়েম কণ্ঠের জাদু দিয়ে কোনো এক অজানা প্রান্তে ভাসিয়ে নিয়ে গেছে। সে গান শোনাব পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে।

গিটগিরি গমক নাকি ট্রেমেলো ভাইব্রেটো, কোন অলঙ্কার আজ রাতের আসরে বেশি আলো ছড়িয়েছে? না, এই উত্তর তো আমি দেব না, এই উত্তর দেবেন আপনারা চিঠি লিখে, নয়তো মেইল করে, তা না হলে নিদেন পক্ষে ফেসবুকের পোস্টে গিয়ে জানান। আর কিছুই না, আমাদের ভালো লাগার ভাঁড়ারে দু চার আনা আনন্দ যুক্ত হয়, এই আর কি। এটুকু দিতে এবং পেতেই তো আমাদের যত অনুষ্ঠান, সেই আশাটুকু সঙ্গে নিয়ে বলে যাই, যারা এতক্ষণ আমার সঙ্গে রাত জাগলেন, আমার বক বক শুনলেন, আর তার সঙ্গে আপনাদের পছন্দের ভীষণ ভালো ভালো সব মন ভরানো গান শুনলেন হারানো দিনের গানের এই অনুষ্ঠানে, তাদের সকলকে জানাই শুভরাত্রি, খুব ভালো থাকুন সকলে।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 25 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:29 হয়ে 47 সেকেন্ড।

স্টুডিও ঘড়িতে এখন রাত 12:34। ডিটিএইচ বাংলা পরিষেবায় আজ 12 থেকে 2 পর্যন্ত শুনবেন আধুনিক বাংলা গান, 2 থেকে 3 পর্যন্ত শুনবেন বাংলা ছায়াছবির গান, 3 থেকে 4 পর্যন্ত শুনবেন নানা রঙের গান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনবেন আধুনিক বাংলা গান, শিল্পী ইন্দ্রনীল সেন।

বাসটা পুলিশের চোখের সামনে দিয়ে মারাত্মক স্পিডে ওভারটেক করছিল আশপাশের গাড়িগুলোকে, চাপা দিয়ে ঝম্পট শোরগোল, তেমন কিছুই হলো না।

তত কিছুই পেল না। সারাদিন খাটাখাটনির পর বাড়ি ফিরে একটু শান্তিতে ঘুমানোর অধিকারটাও মাঠে মারা গেল। কেন? কেননা তুমি আনন্দ করছো, আনন্দ।

আকাশবাণী কলকাতা শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী গান শুনবেন সৈকত মিত্রের কণ্ঠে।

শুনছেন আধুনিক বাংলা গান ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী কলকাতা। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন ইমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, আধুনিক বাংলা গানের পরবর্তী শিল্পী রূপঙ্কর বাগচী।

আকাশবাণী কলকাতা, শুনলেন ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক বাংলা গান। স্টুডিও ঘড়িতে এখন 2:02:40, সময় এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের। প্রথমে শুনবেন বাংলা ছায়াছবি দুই ভাই ছায়াছবি থেকে। গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।

শুনছেন বাংলা ছায়াছবির গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী বাংলা ছায়াছবি মেম সাহেব থেকে শুনবেন অসীমা ভট্টাচার্যের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা শুনছেন বাংলা ছায়াছবির গান। পরবর্তী গানটি শুনুন একান্তপন ছায়াছবি থেকে। গানটি গেয়েছেন আশা ভোসলে।

শুনলেন একান্ত বঞ্চা ছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে গানটি, আকাশবাণী কলকাতা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। তিনটে পর্যন্ত শুনবেন বাংলা ছায়াছবির গান, পরবর্তী গানগুলি শুনুন সন্ন্যাসী রাজা ছায়াছবি থেকে। প্রথম গানগুলি গেয়েছেন মান্না দে।

ফুল সাজতে লাগে, পুজো এ লাগে, লাগে মালা গেথে নিতে, লাগে জন্মদিনে ফুল সজায়, লাগে মৃত দেহ সাজিয়ে দিতে। হায় কত

0: শুনলেন সন্ন্যাসী রাজা ছায়াছবি থেকে গানগুলি। গানটি গেয়েছিলেন মান্না দে। আকাশবাণী কলকাতা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন একই ছায়াছবি, গানটি গেয়েছেন মান্না দে।
1: Oh, go.

শুনলেন সন্ন্যাসীরা যা ছায়াছবি থেকে গানগুলি, আকাশবাণী কলকাতা। শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন সাগরিকা ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন শ্যামল মিত্র।

শুনছেন বাংলা ছায়া ছবির গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী গানটি শুনবেন আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন সাগরিকা বাংলা ছায়াছবি থেকে

0: আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গানগুলি, আকাশবাণী কলকাতা। পরবর্তী গানটি শুনুন, বাংলা ছায়াছবি মৌচাক থেকে। গানটি গেয়েছেন মান্না দে।
1: এবার মূলে সুতো হব

আকাশবাণী কলকাতা শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠান নানা রঙের গানের শুনবেন, চারটে পর্যন্ত নানা রঙের গান। প্রথমে শুনবেন লোকগীতি উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। শুনলেন লোকগীতি উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে। পরবর্তী গানগুলি শুনবেন নজরুল গীতি হৈমন্তী শুক্লার কণ্ঠে।

পরবর্তী গানগুলি শুনবেন শিল্পী অর্চনা ভৌমিকের কণ্ঠে, অতুল প্রসাদী।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। শুনছেন অতুল প্রসাদী, শুনলেন অর্চনা ভৌমিকের কণ্ঠে গানগুলি। পরবর্তী গানগুলি শুনুন অতুল প্রসাদী মঞ্জু গুপ্তের কণ্ঠে।

0: আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছিলেন নানা রঙের গানের অনুষ্ঠান, শুনলেন অতুল প্রসাদী মঞ্জু গুপ্তের কণ্ঠে। আকাশবাণী কলকাতা পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবয়। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর 4টে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল নটভৈরব রাগে, শিল্পী অর্ঘ চক্রবর্তী, তবলায় সুব্রত গুপ্ত, দেবাশিস অধিকারী, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী, তানপুরায়। রাগ নটভৈরব।

নাটা ভৈরবের আগে খেয়াল শুনলাম শিল্পী ছিলেন অর্ঘ চক্রবর্তী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন শরৎ বাদন, শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, রাগ আহির ভৈরব, তবলায় পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়।

এতক্ষণ শরদে শুনলাম রাগ আহির ভৈরব। শিল্পী ছিলেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। প্রভাতী আজ এই পর্যন্তই। ভোর ঠিক পাঁচটায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 3রা জুলাই শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। আজ চিরন্তনীতে আপনাদের শোনাব একজন বিদেশি গল্প লেখকের গল্প। এই জুলাই তার জন্ম হয়েছিল এবং জুলাইতেই মৃত্যু। আমেরিকান বিখ্যাত লেখক আর্নেস্ট মিলার হেমিংওয়ে, যিনি একজন মার্কিন ঔপন্যাসিক, ছোট গল্পকার, সাংবাদিক, তাছাড়াও আরো অনেক কিছু। তার যে লেখা, সেই লেখার মধ্যে একটা তার ধরনের মধ্যে একটি থিওরি তিনি তৈরি করেছিলেন, যাকে বলা হয় আইসবার্গ থিওরি। আইসবার্গ অর্থাৎ হিম

রইল। তার খানিকটা দেখা যায় আর অনেকটাই ভেতরে থাকে, অনেকটা মানে বেশিরভাগ অংশটাই। তেমনি এই হেমিংওয়ের বিখ্যাত যেসব লেখাগুলো, সেগুলো কিন্তু তার অসম্ভব নির্মিত লেখনী, একদম সাধারণ কথা। তিনি বিশ্বাস করতেন লেখার মূল ভাবটা ওই জলের নিচে লুকিয়ে থাকবে, উপরের ভাগটাই কেবল সংক্ষিপ্ত সরলভাবে কিছু বোঝা যাবে। যে কোনো মানুষ যিনি শ্রোতা বা যিনি পাঠক, তিনি তার মতো করে বাকিটা বুঝে নেবেন। কোথাও কোথাও তার গল্পগুলো পড়তে গিয়ে মনে হচ্ছিল এগুলো ঠিক গল্প নয়, এগুলো একটা কবিতার মতো এবং এগুলো কোথাও নিয়ে যাবে না, আপনাকে একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছে দেবে না, সেখানেই রাখবে আর সেখানেই আপনি আপনার নিজের অনুভূতির মাধ্যমে ধীরে ধীরে মেল্টিং হতে থাকবেন, গলতে থাকবেন। এরকমই একটা গল্প আজকে আপনাদের শোনাব এবং তার সঙ্গে সঙ্গে আর্নেস্ট হেমিংওয়ের সম্বন্ধে কিছু কথা, কারণ বিশ্ব সাহিত্যের সম্বন্ধেও কিছু কিছু অনুভূতি আমাদের যদি তৈরি হয়, তার প্রচেষ্টাও কিন্তু আমরা করি আমাদের এই চিরন্তরীতে। তবে এই মুহূর্তে অতুল প্রসাদের একটি গান, কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে, এবং কোথাও যেন চিরন্তনী এই কথাগুলো আপনাদেরকে বলছে।

0: নতুন কথায় সাজানো চিরন্তনি শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনি, চিরন্তন কথায় সাজানো চিরন্তনি 107 FM রেইনবোতে।
1: আজকে আমরা আর্নেস্ট হেমিংওয়ের একটা গল্প শোনাবো, তবে তার আগে তার জীবনের কিছু গল্প বলি। তার জীবনটা ভীষণ আকর্ষণীয় একটা জীবন ছিল। শিকার করা, মাছ ধরা, যুদ্ধে সাংঘাতিক হিসেবে গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়া, যুদ্ধ করা, এরকম বিভিন্ন রকম। আসলে এই যুদ্ধটা ছিল হেমিংওয়ের একটা প্রেরণা। যে লেখার জন্য হেমিংওয়ে হেমিংওয়ে, তার সবকিছুর মূলেই কিন্তু যুদ্ধের ক্ষত, মৃত্যু, বিভিন্ন ক্ষেত্রে ফ্যাসিবাদী আগ্রাসন, যুদ্ধ, আজীবন এই দুয়ের মুখোমুখি হয়েছেন হেমিংওয়ে। যুদ্ধক্ষেত্রে কখনোই তিনি প্যাসিভ ওয়াচার হিসেবে ছিলেন না, তিনি ছিলেন বরং বলা যেতে পারে একজন সক্রিয় অংশগ্রহণকারী। কখনো সরাসরি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়েছেন, যুক্ত থেকেছেন, যুদ্ধ করেছেন, আবার কখনো সাংবাদিক হিসেবে রিপোর্ট পাঠিয়েছেন। প্রথম বিশ্বযুদ্ধে রেডক্রসের হয়ে একজন অ্যাম্বুলেন্স চালক হিসেবে ইতালিতে গিয়েছিলেন, সেখানে মর্টারের আঘাতে গুরুতর জখম হয়েছিলেন। বাড়িতে লেখা চিঠিতে সেদিন তিনি জানিয়েছিলেন দেহে মোট 227 ক্ষত হয়েছে। এই হাসপাতালে ভর্তি থাকাকালীন রেড ক্রসের নার্স অ্যাগনেসের সঙ্গে তার প্রেম হয়। দুজনে বিয়ে করবেন বলে যখন স্থির, তখন অ্যাগনেস চিঠি দিয়ে জানালো তিনি অন্য কারো প্রেমে পড়েছেন। এই যুদ্ধ, প্রেম, প্রত্যাখ্যানের ধারা বিবরণী উঠে এসেছে তার বিভিন্ন লেখার মধ্যে। আজকের লেখাটাও এই যুদ্ধের প্রসঙ্গে খানিকটা বলা যেতে পারে, এবং এই যেটা তার নিজস্ব অনুভূতি যে আইসবার্গ থিওরি, কিছুটা প্রকাশ হয়, বেশিরভাগটাই যে শুনছে তার মনন দিয়ে জারিত করে নিতে হয়। তোমায় রচেছি আপন মনের মাধুরী মিশায়, ঠিক সেই রকম করে। তাহলে শুরু করছি আজকের গল্প। একজন বয়স্ক মানুষ ব্রিজের ধারে, আর্নেস্ট হেমিংওয়ের একটা গল্প, তার বাংলা করে বললাম সেই গল্পটা। সুন্দর একটা কাব্যিক গল্প। এই গল্পটা আপনাকে কোথাও পৌঁছে দেবে না, বরং একটা জায়গায় দাঁড়িয়ে ধীরে ধীরে মেল্টিং করে দেবে, গলিয়ে দেবে। একজন বৃদ্ধ মানুষ হাঁটতে হাঁটতে এসে বসল রাস্তার ধারে। তার চোখে স্টিলের ফ্রেমের চশমা, পরনের জামাকাপড়গুলো জীর্ণ, ধুলোয় ভরা। সামনেই নদীর ওপর একটা ব্রিজ, যার ওপর দিয়ে নদীর এপার থেকে ওপার পর্যন্ত যাচ্ছে অনেক ঘোড়া টানা গাড়ি, ট্রাক, পুরুষ, নারী, শিশু। ব্রিজটা পেরিয়েই খাড়া তট বেয়ে টলমল করতে করতে ওপরে উঠছে গাড়িগুলো, তারপর আস্তে আস্তে রওনা দিচ্ছে সামনের রাস্তাটা ধরে। ব্রিজ পার হতে গিয়ে কোনো গাড়ি সমস্যায় পড়লে সৈন্যরা হাত লাগিয়ে ঠেলে তুলতে সাহায্য করছে। এর পাশাপাশি গ্রামের গরিব, চাষ করে খেটে খাওয়া মানুষেরা গোড়ালি পর্যন্ত ধুলো মাড়িয়ে হেঁটে চলেছে সামনের দিকে।

0: কিন্তু এই বৃদ্ধ লোকটি একইভাবে অনেকক্ষণ বসে আছে রাস্তার পাশে। মানুষটা এত ক্লান্ত যে এক পা নড়বার ক্ষমতা নেই কোথাও। আমার দায়িত্ব সবাইকে ব্রিজ পার হতে সাহায্য করা, এবং শত্রুরা কোন দিক থেকে আক্রমণ করতে পারে এসবের নজরদারি করা। এইটুকু পড়ার পর যদি আমরা থামি, তাহলে দেখতে পাবো কি সুন্দর একটা ছবি চোখের সামনে ভেসে উঠল, এবং এই ঘটনাটা যে একটা যুদ্ধের পটভূমিতে সেটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তারপর একটু এগুনো যাক, সেসব করে ব্রিজ পেরিয়ে সবে মাত্র এবারে এলাম। এখন আর বেশি গাড়ি নেই, মানুষজনের চলাচলও কমে এসেছে, কিন্তু বৃদ্ধ মানুষটি এখনো ঠায় বসে আছে তেমনি। নড়াচড়ার কোনো নামগন্ধই নেই।
1: কোথা থেকে আসছেন?
0: আমি জানতে চাইলাম।
1: সান কার্লোস থেকে,
0: একটু হেসে জবাব দেয় বৃদ্ধ মানুষটি। ওই শহরই তার জন্ম। নিজের জন্মভূমির নাম বলতে সবারই ভালো লাগে, সে ভালো লাগার কারণেই তার আনন্দ, আর সেই জন্যই তার মুখে এক চিলতে হাসি। দেখুন, এই যে হাসিটি কি কারণে তার ব্যাখ্যা ছোট্ট করে দেওয়ার জন্য তার পরের যে পর্বটা, তার মধ্যে রয়েছে অনেক গভীর ক্ষত, গভীর দুঃখ। কিন্তু ওই বিপরীতে যে হাসিটুকু, সে হাসিটুকু যেন সে কবিতার একটা শব্দের মতো ঝিলিক দিয়ে উঠল। বৃদ্ধটি বলল,
1: সেখানে আমি পশু পাখির দেখাশুনো করতাম।
0: ও আচ্ছা, নিরাসক্ত গলায় আমি জবাব দিলাম। বললাম ঠিকই, কিন্তু সঠিক বুঝতে পারলাম না মানুষটা কি বলতে চাইল।
1: হ্যাঁ,
0: সে বলে চলল,
1: আমি পশু পাখিগুলোকে দেখভাল করার জন্যেই থেকে গিয়েছিলাম, যদিও আগেই অন্য সবাই গ্রাম ছেড়ে চলে গেছে, আমি সর্বশেষ। আমি সবার শেষে সান কার্লোস থেকে ছেড়ে এলাম।
0: লোকটাকে দেখে কিন্তু কোনো ফার্মার কিংবা রাখাল কিংবা পশু খামারের লোক বলে মনে হচ্ছে না। তার কালো ধুলোমাখা জামা কাপড়, ফ্যাকাশে মুখ আর স্টিল ফ্রেমের চশমা দেখতে দেখতে জিজ্ঞেস করলাম, কি ধরনের পশু পাখি ছিল?
1: অনেক রকম,
0: মাথা ঝাঁকিয়ে জবাব দিল বৃদ্ধ মানুষটি। এখন ওদের ফেলে চলে যেতে হচ্ছে। কথা বলতে বলতে এই বারবার তাকাচ্ছি ব্রিজের দিকে, আর এব্রো নদীর ডেল্টাকে আক্রমণ সাজিয়ে শত্রুদের আনাগোনা আছে কিনা তাই নজরে রাখছি। সন্দেহজনক যে কোনো শব্দেই চমকে উঠছি বারবার। যে লোকটি এই গল্পটি বলছে সে একজন সৈন্য, সে ব্রিজের ওপর দিয়ে লোকজনদের পেরিয়ে যেতে সাহায্য করছে। এবং এই লোকগুলো কেন পেরিয়ে যাচ্ছে তাদের জন্মভূমি ছেড়ে? তার কারণ, বহির দেশের সৈন্যরা আক্রমণ করেছে। এই যে মানুষগুলো যারা নিজেদের জন্মভূমি ছেড়ে এক অনির্দিষ্টের দিকে পাড়ি দিয়েছে, তাদের জীবনের দুঃখ, ক্ষত, বেদনা তারই প্রতিভাত রূপ সমেত, মানে হয়ে রিপ্রেজেন্টেটিভ হয়ে, প্রতিনিধি হয়ে এই বৃদ্ধ মানুষটি তার সঙ্গেই কথা বলছেন, সেই সৈন্যটি যিনি এই গল্পের রূপকার। গল্পের কারটা একই নিয়ে যাব, তবে তার আগে আর একটা গান, অতুল প্রসাদের গানই শুনবো আজকে, কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমরা রবীন্দ্রনাথের গান।

0: নতুন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুক্রবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আজ শোনাচ্ছি আর্নেস্ট হেমিংওয়ের একটি গল্প, এবং এই গল্পটির কথা যখনই বলেছিলাম আগেও যে অদ্ভুত একটা কাব্যিক গল্প এবং অবশ্যই যুদ্ধ বিরোধী একটা গল্প, তো গল্পকার যেভাবে গল্পটাকে বলছেন আমরা সেটাই শুনছি। টয়লেটে ওদিকটায় বেশ কিছুটা সময় কেটে গেল। এদিকে ফিরে এসে দেখি বৃদ্ধ লোকটি তখনও বসে আছে ব্রিজের পাশেই। আমি গিয়ে বসলাম তার পাশে, জিজ্ঞেস করলাম, তা কি কি পশু পাখি ছিল? সে বলল, সব শুদ্ধ তিনটে জন্তু, দুটো ছাগল, একটা বেড়াল আর চারজোড়া পায়রাও ছিল। সেগুলো ফেলেই তো এখন চলে যেতে হচ্ছে।

0: জিজ্ঞাসা করলাম। গোলন্দাজরা আসছে তো, এজন্যই ক্যাপ্টেন বলল গ্রাম ছেড়ে চলে যেতে হবে সবাইকে।
1: বাড়িতে আর কেউ নেই? জিজ্ঞেস করলাম। কথা বলছি ঠিকই, কিন্তু আমার চোখ রয়েছে ব্রিজের ওপারে, যেখানে ঢালু জমি বেয়ে তাড়াহুড়ো করে নামছে শেষ কটা গাড়ি। সে বলল,
0: না
1: তবু যে পশু পাখিগুলোর কথা সে বলছিল তার সম্বন্ধে বলল,
0: যে পশু পাখিগুলোর কথা বললাম সেগুলোই ছিল আমার। বেড়ালটা নিজেই নিজের খেয়াল রাখতে পারবে জানি, কিন্তু অন্যগুলোর যে কি হবে বুঝতে পারছি না।
1: কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন?
0: আমার কোনো রাজনীতি নেই, জবাব দেয় বৃদ্ধ মানুষটি। আমার বয়স এখন 76, এই বয়সে একটানা 12 কিলোমিটার হেঁটে পর্যন্ত আসতে পেরেছি, আর কোথাও যাওয়ার শক্তি নেই আমার।
1: এই জায়গাটা ভালো না, আমি বললাম, যদি সম্ভব হয় একটু হেঁটে এগিয়ে যান, ওই রাস্তায় ট্রাক পাবেন, তর্তুসা যাবার রাস্তা সেখান থেকেই এই মোড়টা।
0: একটু বসি, তারপর উঠে যাব। তো ট্রাকগুলো কোথায় যাবে?
1: সে জিজ্ঞাসা করল। আমি বললাম তাকে,
0: বার্সেলোনার দিকে। ওখানে আমার চেনাজোনা কেউ নেই, তবু ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে।
1: মানুষটা শূন্য দৃষ্টিতে চেয়ে রইল আমার দিকে, ক্লান্ত, খুব ক্লান্ত সে, তবু নিজের উৎকণ্ঠা ভাগাভাগি করে নিতেই যেন আবার বলল,
0: বেড়ালটা নিজেই নিজের খেয়াল রাখতে পারবে জানি, তাকে নিয়ে কোনো ভাবনা নেই, কিন্তু অন্যগুলো তো আছে, অন্যগুলোর কি হবে বলে মনে হয়?
1: তারাও নিজেদের মতো ঠিক থাকবে দেখবেন,
0: তাই মনে হয় আপনার?
1: না হবার কিছু নেই, আমার দৃষ্টি ওপারের দিকে, দূরের অস্পষ্ট পথটাতে আর কোনো গাড়ি চোখে পড়ছে না,
0: কিন্তু গোলাগুলি কামানের মধ্যেখানে ওরা করবেটা কি? আমাকেই যখন কামানের কথা বলে চলে যেতে বলেছে সেখানে।
1: পাখা পায়রার খাঁচার দরজা খুলে রেখে এসেছিলেন তো?
0: হ্যাঁ।
1: তাহলে ওরা উড়ে যাবে?
0: ওরা না হয় উড়ে যাবে, কিন্তু অন্যগুলো, ওদের কথা এখন না ভাবাই বোধ হয় আমার জন্য ভালো, তাই না? কি জানি কি জানি কি আছে ওদের কপালে,
1: সে বলল। বিশ্রাম শেষ হলে আপনার উঠে যাওয়াই ভালো, উঠে পড়ুন, আমি তাকে তাগাদা দিই, হাঁটার চেষ্টা করুন, দেরি হলে পরে আর কোনো গাড়ি নাও পেতে পারেন।
0: ধন্যবাদ,
1: এ বলে বৃদ্ধ মানুষটি খালি পায়ে উঠে দাঁড়াল, এপাশ ওপাশ দুলল, কয়েক পা গিয়ে আবার থপ করে ধুলোর মধ্যে মাটিতে বসে পড়ল ক্লান্ত ভঙ্গিতে।
0: আমি তো শুধু পশু পাখিগুলোকে দেখাশুনো করছিলাম।
1: আমার দিকে না তাকিয়ে আপন মনে অবুচের মতো বিড়বিড় করে বলে চলল সে,
0: আমি তো শুধু পশু পাখিগুলোকেই দেখাশুনো করছিলাম, এতে দোষের কি ছিল?
1: কথাগুলো সে আমাকে বলছিল না, এতে তার দোষের কিছু ছিল না। বৃদ্ধটিকে নিয়ে আমি যে কোথায় যাব আমার সে সুযোগ নেই। আজ ইস্টার সানডে, শত্রুপক্ষ গোপনে এগিয়ে আসছে এগরা নদীর তীরে, ধূসর বিবর্ণ দিন, মেঘলা।